আকাশবাণী আগরতলা, আজ শুক্রবার, 18ই বৈশাখ 1948 শকাব্দ, 24শে বৈশাখ 1433 বঙ্গাব্দ, 8ই মে 2026 খ্রিস্টাব্দ। শুরু হচ্ছে আমাদের আজকের প্রথম অধিবেশন। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 236.4 মিটারে, অর্থাৎ 1269 কিলোহার্সে, আকাশবাণী আগরতলা কেন্দ্র থেকে। স্টুডিওর ঘড়িতে এখন সময় সকাল 5:55 হয়ে 47 সেকেন্ড।

0: discuss investment cooperation. Saudi Arabia suspended U.S. military access to its bases and airspace, forcing President Donald Trump to abruptly abandon his plan to escort ships through the Strait of Hormuz, the two U.S. officials have confirmed. The move marks a significant setback for Washington's Gulf strategy, with a key regional ally effectively blocking the operation known as Project Freedom before it could gain traction. Mr. Trump has shifted focus to diplomacy, describing recent talks with Iran as very good and saying a permanent deal is very possible. Iran is now reviewing a 14-point U.S. proposal to end the war, with Tehran's Foreign Minister Abbas Araghchi calling for dialogue and diplomacy. The proposed framework would pause hostilities and open a 30-day window of final negotiations, even though core issues, including Iran's nuclear program, would be left for later talks. In IPL cricket, Lucknow Super Giants defeated Royal Challengers Bengaluru by 9 runs using DLS method in a rain-hit match at Ikana Stadium in Lucknow last night. Chasing 213 runs for victory, Royal Challengers Bengaluru made 203 for 6 in 19 overs. Earlier put into bat, Lucknow Super Giants scored 209 for 3 in 19 overs. Multiple rain interruptions reduced the match to a 19-over side affair, setting Bengaluru a DLS target of 213. Today, Delhi Capitals will take on Kolkata Knight Riders at Arun Jaitley Stadium in Delhi at 7:30 p.m. That's the end of this news bulletin.
1: আকাশবাণী আগরতলা সুভাষিত সুভাষিত অনুষ্ঠানে আজ শুনবেন চরিতামৃত থেকে পাঠ।
2: কৃষ্ণের স্বরূপ আর শক্তিত্রয় জ্ঞান, যার হয় তার নাহি কৃষ্ণেতে অজ্ঞান। কৃষ্ণ স্বরূপের হয় সর্বিধ বিলাস, প্রাভব বৈভব রূপে দ্বিবিধ প্রকাশ। অংশ সক্তা বেশ রূপে দিবিধাবতার, বাল্য পৌগণ্ড ধর্ম দ্বৈত প্রকার। কিশোর স্বরূপ কৃষ্ণ স্বয়ং অবতারি, ক্রীড়া করে এই ছয় রূপে বিশ্বভরি। এই ছয় রূপে হয় অনন্ত বিভেদ, অনন্ত রূপে এক রূপ নাহি কিছু ভেদ। চিচ্ছক্তি স্বরূপ শক্তি অন্তরঙ্গা নাম, তাহার বৈভবানন্ত বৈকুণ্ঠাদি ধাম। মায়াশক্তি বহিরঙ্গা জগত কারণ, তাহার বৈভবানন্ত ব্রহ্মাণ্ডের গণ। জীবশক্তি তটস্থাক্ষ নাহি যার অন্ত, মুখ্য তিন শক্তি তার বিভেদ অনন্ত। এই তো স্বরূপ গণ আর তিন শক্তি, সবার আশ্রয় কৃষ্ণ কৃষ্ণে সব স্থিতি। যদ্যপি ব্রহ্মাণ্ডগণের পুরুষ আশ্রয়, সেই পুরুষাদি সবার কৃষ্ণ মূলাশ্রয়। স্বয়ং ভগবান কৃষ্ণ কৃষ্ণ সর্বাশ্রয়, পরম ঈশ্বর কৃষ্ণ সর্বশাস্ত্রে কয়। এসব সিদ্ধান্ত তুমি জানো ভালো মতে, তবু পূর্ব পক্ষ করো আমা চালাইতে। সেই কৃষ্ণ অবতারই ব্রজেন্দ্র কুমার, আপনি চৈতন্য রূপে কইল অবতার। অতএব চৈতন্য গোসাই পরতত্ত্ব সীমা, তারে ক্ষীরোৎসাই কহি কি তার মহিমা। সে হত ভক্তের বাক্য নহে ব্যভিচারী, সকল সম্ভাবে কৃষ্ণে যাতে অবতারী। অবতারীর দেহে সব অবতারের স্থিতি, কেহ কোন রূপে কহে যেমন যার মতি। কৃষ্ণকে কহে কেহ নরনারায়ণ, কেহ কহে কৃষ্ণ হয়ে সাক্ষাৎ বামন। কেহ কহে কৃষ্ণ ক্ষীরোৎসাই অবতার, অসম্ভব নহে সত্য বচন সবার। কেহ কহে পরব্রহ্মে নারায়ণ করি, সকল সম্ভবে কৃষ্ণে যাতে অবতারী। সব শ্রোতাগণের করি চরণ বন্দন, এসব সিদ্ধান্ত শুনো করি এক মন। সিদ্ধান্ত বলিয়া চিত্তে না করো অলস, ইহা হইতে কৃষ্ণে লাগে সুদৃঢ় মানস। চৈতন্য মহিমা জানি এসব সিদ্ধান্তে, চিত্ত দৃঢ় হইয়া লাগে মহিমা জ্ঞান হইতে। চৈতন্য প্রভুর মহিমা কহিবার তরে, কৃষ্ণের মহিমা কহি করিয়া বিস্তারে। চৈতন্য গোসাইর এই তত্ত্ব নিরূপণ, স্বয়ং ভগবান কৃষ্ণ ব্রজেন্দ্র নন্দন। শ্রীরূপ রঘুনাথ পদে যার আস, চৈতন্য চরিতামৃত কহে কৃষ্ণ দাস।

0: পূর্ণ ভগবান কৃষ্ণ ব্রজেন্দ্র কুমার গোলকে ব্রজের সহ নিত্য বিহার ব্রহ্মার একদিনে তিহ একবার অবতীর্ণ হইয়া করেন প্রকট বিহার সত্য ত্রেতা দাপর কলি চারি যুগ জানি সেই চারি যুগে দিব্য এক যুগ মানি একাত্তর চতুর্যুগে এক মন্বন্তর চোদ্দ মন্বন্তর ব্রহ্মার দিবস ভিতর বৈবস্বত নাম এই সপ্তম মন্বন্তর সাতাইশ চতুর্যুগে গেল তাহার অন্তর অষ্টাবিংশ চতুর্যুগে দাপরের শেষে ব্রজের সহিতে হয় কৃষ্ণের প্রকাশে দাস্য সখ্য বাৎসল্য শৃঙ্গার চারি রস চারি ভাবে ভক্ত যত কৃষ্ণ তার বস দাস সখা পিতা মাতা কান্তাগণ লইয়া ব্রজে ক্রীড়া করে কৃষ্ণ প্রেমাবিষ্ট হইয়া যথেচ্ছা বিহরি কৃষ্ণ করে অন্তর্ধান অন্তর্ধান করি মনে করে অনুমান চিরকাল নাহি করি প্রেম ভক্তি দান ভক্তি বিনা জগতের নাহি অবস্থান সকল জগতে মোরে করে বিধি ভক্তি বিধি ভক্তে ব্রজের ভাব পাইতে নাহি শক্তি ঐশ্বর্য জ্ঞানে সব জগত মিশ্রিত ঐশ্বর্য শিথিল প্রেমে নাহি মোর প্রীত ঐশ্বর্য জ্ঞানে বিধি ভজন করিয়া বৈকুণ্ঠে যায় চতুর্বিধ মুক্তি পাইয়া সারষ্টি সারূপ্য আর সামীপ্য সালক্য সাযুজ্য না লয় ভক্ত যাতে ব্রহ্ম ঐক্য যুগ ধর্ম প্রবর্তাইমু নাম সংকীর্তন চারি ভাব ভক্তি দিয়া নাচাইমু ভুবন আপনি করিমু ভক্ত ভাব অঙ্গীকারে আপনি আচরি ধর্ম শিখাইমু সবারে আপনি না কইলে ধর্ম শিখান না যায় এই তো সিদ্ধান্ত গীতা ভাগবতে গায়।
1: সুভাষিত অনুষ্ঠানে আজ শুনলেন চরিতামৃত থেকে পাঠ আকাশবাণী আগরতলা। এবারে অঞ্জলি অনুষ্ঠানে আপনারা শুনবেন ভক্তিমূলক গান বিভিন্ন শিল্পী কণ্ঠে। অনুষ্ঠানের প্রথম গানটি আপনারা শুনবেন রচয়িতা রায়ের কণ্ঠে।

ফুঙ্কাহাম, আকাশবাণী আগরতলা, তিনি ফাসাল, তালতুং তালনি শালচিচার শালমারি, চিব্রিরা থামচিবা তিব্রা বিশিখুং, মে তালনি শালচার শালমারি, নৈশাই নৈচিদক ইংরেজি বিশি, চিনিয় পান্দা নৈরা থামচিদক পয়েন্ট ব্রে মিটার্স, এবার শাসাই নৈরা দকচিচক কিলোহার্য আওয়াইতং ফুঙ্গচাং জরানি খা কাহামিয়া ফরে যতনি ফাসিং তাবুক বো চ্যাং জাগো চিনি তিনি ফুংনি ককবরক আওয়াই পান্দা হায়ুনি খরাং আও চিং তিনি বো শালবরম নিহাই খনালাই না কক কাহাম র তিনি কক কাহাম চিং খনালাই না নেতাজি সুভাষ চন্দ্র বসু শালাং মানে ক ব আচাইখ্যা উড়িষ্যানি কটক আউলিব বিশি চিচাররা চকুচিসনি বিনি মানিমুং প্রভাবতী দেবী তাই বিনি ফানিমুংখা জানকীনাথ বসু ব সাউইকলাংমানি কগ্রক অংখা আহাই লাংমাও চবা খেলাইনা ওয়ানসুকমা কেরেই হিনকে তাই কিরিমা কেরেই হিনকে অলাংমা মুংসা ফানো চকিয়া লাংমানি চবাও কপলাই অংনানি আশু কক কতরিয়া চবাও নবসকাঙ্গই তলাংনানি নাং আবশ্যে বেলাই কক কতর্ক যে বরকনি খাকচাংমা কেরেই যে ফুর ব বিনি খাকচাংমা মানিয়া বতাইব সালাংখা নরগানো থইরেদি হাকে আং নরংন ফিয়ক মুং রেন আপনি বাকি বসাকা দিল্লি ও হিমদি আশেক জরা চিং খালাইখা নেতাজি সুভাষ চন্দ্র বোস সালাংমানি কক তিনি কক হামো ফাইজি তাবুক খালাইনে তিনি কক রক

আফ্রু অ রেড ক্রস বরক সামুঙ্গ গদালো বরকনি সয় সয় নাহারমুং নংখা বরক নিলাংমন মথাংনানি চামুং নুমুং রিচুম বিথি বরাই রানানি কেব ন জাত ধর্ম নাইয়াবুই অ রেড ক্রস ন অংখা রেড ক্রস ন সংসানাই অংখা হেনরি ডোনাল্ড তেই তিনি বিনি আচাইমা সাল ন আচাইমা সাল নকলাইও হানি বাকি বন মৈত্য খ্লাইমন বিশংটি বরম রাজাগো তে আপনি লগি লগি যে বড়রক নাংমানি জরাও অবহাইকে ভলেন্টিয়ারঙ্গই এবার চুবাচু খ্লাইনে বাকি পুস্কাঙ্গ ফাইও বরক ন বরম রমানি বিশংটি অসাল ন পারাই যাগো তিনি তে কেসে সাল বকলাই আবকাই হায়ুং থ্যালাসেলমিয়া ডে এবার থ্যালাসেলমিয়া বেমার নতিনাই মৈত্য খ্লাইমানি সাল তামনিকাই থ্যালাসেলমিয়া অংখা কাইসা থৈনি বেমার অ সালো যে বড়রক থ্যালাসেলমিয়া বেমার মানজাকি তঙ্গ তে বরকনি বুমা বুফা বা নখুংনি বড়রক সাকথারি চুবাউই তঙ্গ বরকন মৈত্য খ্লাইমানি বিশংটি বরম রাজাগো তে বেমার মানজাকি তং কষ্ট অঙ্গি তংনাই রকনব খা বাসারিব অবন কারি তঙ্গ তিনি হায়ুং বিশি চিচার চারচি ধক বিশি ও হায়ুংনি কাইসা মুগনাং এবার কোল্ড ড্রিঙ্কস কোকা কোলা ও সালো চেংজাগ আপন কারি তঙ্গ তিনি অবহাইকে ২০০৮ বিশি ও কাইসা ভারত হাস্তেনি জয়পুর হাস্তে ও অমহাইকে কাইসা বেলা এখানে ওয়ানামা সিংসা বা কিরিমা সিংসা বোম ফাটিমানি বিশিংটি অমহাইকে গবাংমা বড় রক থেকে সাজাগ অবহাইকে ন তঙ্গ তেইব তিনি সাল আচাইনে রকনি বিশিঙ্গ অমহাইকে রবীন্দ্রনাথ টেগরনি আচাইমানি ব ক্লাইও ফারিকে আমসং খালাইসানে লাইবমানি কক রকনতি তাবুক খালাইনে সা খামক্রাই নি কক যিনি থ্যালাসেলমিয়া বেমার না তৈন খালাইনে তিনি তামনিকাই যাইজিং খানাকা থ্যালাসেলমিয়া তিনি থ্যালাসেলমিয়া হায়ং থ্যালাসেলমিয়া বেমারনি সালব নারজাগো তেই সাকাং সাকাং থ্যালাসেলমিয়া অংখা থৈনি বেমার তেই অ বেমার মাবুফা নি সাগো তংখে বসা বুতিনি থানিব মানজাগি থাঙ্গ যিনি বসাগো জিন্স নি কাইসা মানে তঙ্গ অ জিন্স নি বিশিংটি চারাই আচাইকে বোমা বোফানি আরনি তাম মান মানিয়া এবার সাবন সলনাই সলিয়া আবন সাইমান রিব থ্যালাসেলমিয়া অংখে বসাগো হেমোগ্লোবিন তেই কাহাম রেড ব্লাড সেলস এবার থুই কাহাম আবো সামনানি ফান করিঙ্গি থাঙ্গো হেমোগ্লোবিন অংখা রেড ব্লাড সেলস রেড ব্লাড সেলস নি প্রোটিন হিনজাগো এবার কাহাম যে মানই চিনি বসাকনি যত ফাইজিঙ্গ অক্সিজেন লাঙ্গ থ্যালাসেলমিয়া বেমারনিব কাইনি জাত দঙ্গ ফিয়া আপন সিনিমারি রক নুকজাক মানে বিশিংটি সে সাইমানাই এবার আমজক থৈ আমজক গাই মানে বিশিংটি সে সাইমানাই বব মানি তং এবং বব মানিয়া তাবুক সিনিমারি রানি থাকে কিসিসা এবার তে কিসা নিশলাই গবাং তুমুং থ্যালাসেলমিয়া মানজাকি সাক হামিয়াং খাঙ্কে পুইলাও বহক নি দেবরা ফাইজিং কাইসা স্প্লিন হিনি মানি তঙ্গ আ স্প্লিন তর সানাই হাই চারাইনি সিমি এবার শিকলা চাষলক উমর সগি নানি লেরনাই ইয়াকাবাতে কাইসা ককথে ব্যাংকে তর থানি লক থানি জঙ্গজাল ফাইনাই বেকরেং রকব কেবে লংনাই হাই অবনকারী তেব কিরিমা সিংসা এবার তিকিসা ওয়ান জাকনাই সিনেমারে রক অংখা আবহকে

কে চাইমান ইয়ারক অংনাই শাক ফুরসা সাহেবা কর্মরুল অংনাই সতেই সমচমু চুমু অংনাই মুখাংনি বেকরং সমান ইংয়া অংনাই হংকাই অব হাইরক জাখাংকাই ডাক্তি ডাক্তি ন সাকাম নি থানি থাঙানাঙ্গো পিয়াবন হামরিনানি লামা অংখা এবার ট্রিটমেন্ট খাইনানি লামা অংখা তুমুং সেলা সেলমিয়া বেমার অঙ্গে বেলাই বারি জাখাংকাই বিনি কাইনি কাইথাম এবার কাইব্রে কাইবা কাই ট্রিটমেন্ট তঙ্গ কাইসা অংকা থই সেলাইমানি গাই ব্রুম ব্রুম ন গাই তুমুং থই সেলাই ফ্রু তামং হিন বসাকনি আইরন কমিউই থাঙ্গুইন সাউ গে বসাকনি আইরন ন কমিউই থাঙ্গমানি ন তিসা তুবই ফাইনানি হিংকাই সেলেসন থেরাপি আ থেরাপি ন

0: nge acelasin therapy khlaija gi mano te ke senkha folic acid supplement ewa je busak ni phan komi ma rakno tumnani te ke senkha jotne sel nangkok mani stem cell transplant obongkha jefru or treatment transplant khlaimang khangke waisa baino hamai thango phiaba obono khlainani belai kheno kutuk sabani stem cell by nini eba thui abo khapino khapi abo doi shak mania hani sajago hankai aun bagai oborok non khalama kaisa bithi burai eba treatment hamnani lama thalassemia bemani yakni katinani hinke
1: আশুজরা জং খনালাইকা তেনিনি শাক হামকায়ো থেলা সেলমিয়া এ বেমানো ডগেকো ভাজিতাব খনালায়ন তেনিনা ভোগ বানি কো থাইলিক কাইমানো ডগেকো আউজং জেনি হায়ুঙ্গো দালে দাল থাইলিক তঙ্গো জং যতনো সাইমানো তাই থালিক ফল ফকলানি বিশিঙ্গো কাইশা বেলাই নাঙ্কক মানি ফল ফকলাহানে খপ জাগো তাই জং থালিক চাকাকাই তামং যতন সাইমু নাম আবংখা থালিগ তং ভিটামিন সি আইরন অ্যান্টি অক্সিডেন্ট ব বেলে মান থব তাই সাজাক তং হর থালিক চাওই থকাই আমো দুধ বাই চাওই থকাই চিনি মুক্তরি কাহাম মানো হনই সাজাক তং অবন কারিব থালিক চা মানে ইয়াগুলো চিনি পদরে পদ বেমার হামো হনই সাজাক দঙ্গ থাইলিক নি পদরে পদ জাত দঙ্গ আমন বিশিঙ্গ দঙ্গ অমৃত সাগর পবন মন্থন রেড ব্যানানা তাই সবরি এবার যাই থালিক গপি হ্যাঁ কাবা চং ওয়াইশ ওয়াইশুকাই বাংলা কলা হানিব সাইমানো আপন কারিকে গবাং থালিক দঙ্গ বুঝলিক রই থালিক তাবক তো পদরে পদ থালিক রং মান থকা আও অ থালিক রোগ চং বেবাক নো বাহাইকে চং থাইরিমান আবব হোকবানি রাইদাতে সাজাক দঙ্গ থালিক কাইনানি রাইদা হাঁকাই অমহাই থালিক চং কাইনানি হাঁকাই হা চোখ সর সর তৈ বুথাইয়া হা সমসম সমহাই পেগানো হা কচা খানো অঙ্গ হনে সাজাক দঙ্গ ফিয়াবা তোমারি অংনা নাংনাই পৃথিবা ফারেনহাইট হাগর নি কেবেন কোয়ার নাই ফোট কাইনি তে খাকসা তাই হাগর থকমানি হিঙ্গাকাই ফোট কাইথাম হাকচাল খাইব যেন কাইমানো তাই মুসকি রানা নাংনাই পটাশ ইউরিয়া তাই বেবিস্টিন রানা নাংনাই কাইফরু তাই হাতি বারসাসে সুকাংপানো হাও মুসকি তাই পটাশ ইউরিয়া রোগ রুই তন্মাকাই যাও আমহাইকে যেন হা সুদন খাই থালিক কাইমাকাই থালিক নি যে আম হামো তাই বুথাই কাহামঙ্গ তাবুক ফাইদি থালিক কাইমানাইচং ডাল নই ফাংচারা দো ডাল সাংকাই যেন থালিক বসং

থালি চারা এবার ফাং চারা তবুই কাই মানব তাই কাইসং কাই টিস্যু কালচার খাইজাক থাইলিক আর টিস্যু কালচার খাইজাক থাইলিক ন তাবক বেলাইখেন চেন কাইমানি নকজাগ তামনি হামবা আর থালিক কাইমানি আগুলো থালিক যে ফাং আব বেলি থাঙে এবার জি রক জায়া আবনি বাকি আর থালিক ন যাও হই যত ন কাইলাইও তাব তাই থালিক কাইনানি হিংকাই থালিক নি ইয়া ফাং হা তলাও ফুট কাইসা সেকানো টংনা নাই আপন হা রেনা নাই পম রুই ওলকাই থালিক নি বলাই গলাই ফাইমানি আগলকাই জং বলাই ক্রান রেখরা বাই কল খাই রাই রেনা নাই তাই জাবরা ববরা করি খাই ইয়া ফাং তরনা নাই জং তালচুকু রগনি বিশিঙ্গন থালিক বতাং থাইরিমান তাই জং থালিক দানই চাইমান ফিয়াবা জং কক থাইসা মৈতনা রাখনো নাই জং যে বড় রক থালিক কাইন জানানি হিনে ওয়ানচুক দনের রঙে বড় সালব্রম ব্রম থালিক ফাংসা খাই গতাল ফাংসারা কাইনে নাই হ্যাঁকে বড় আপ্রন থালিক নি যে বুতাংব সালব্রম ব্রম তানই হাতি রোগ ফালি মানায় হাইকে বংনি রং থং রোগ রাগ্রি মানায় আশুক জরা চিং খালাইকা থাইলিক কাইমেন রোগী কক

0: তাবখানালায়না ককথমরব অল ত্রিপুরা ব্লাইন্ড কমিটি নির্বাহ থাকতে কমকাশ সাকলাই চাখা কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরনি সারা দকচিবা আচাইমা সালন রগই পান্ধা চেঙেরে জাগানো আ পান্ধা অঙ্গনে ওল্ড ক্যাম্পাস হল আইই পিভিটি দিব্যাঙ্গন বয়স স্কুল নরসিংগর
1: আও রবীন্দ্রনাথ ঠাকুরনি অমহাইকে ফেল সারা দকচিপা বেশি আচাইমা নরগই অবহাইকে ক্রিকেট এসোসিয়েশন ফর দ্য ব্লাইন্ড ইন ত্রিপুরা ও হাপানি বিশিমতিকে কাইসা মকলনু গেরংনি বাগই ইন্টার স্টেট ব্লাইন্ড ক্রিকেট টুর্নামেন্ট মথংনানি থাঙ্গি তঙ্গ অব চেংনাই মে তালনি জুগু সালমারিনি সিমি চিসা সালমারি জরা তে অবংনাই নরসিংগড়নি পঞ্চায়েত গ্রাউন্ড
0: ই মেতালনি শালচুকু শালমারিওন ফিল নেই বসং লোক আটালত চেঙেরে যাগেন ত্রিপুরা হাইকোর্ট ফংনি দামচি তাম্মানি চড়াব আশালো নিজিচার মামলা চেয়ারিং আইজাকমানি হলো পাইরে ওই রেজাক সগেন হনাই বসং লোক আদালতনি বখাকতে কম কাইস অকক্তমা সাকলাই রেজাকা
1: আইটিএলই এবা অবংখা মহাইকে নরসিংগড় টিআইটি ইনস্টিটিউট অফ টেকনোলজি ও সেকেন্ড ইয়ার ডিগ্রি ইঞ্জিনিয়ারিং খ্লাইনেন বাগৈ এডমিশন ত্লাংজাগৈ তঙ্গ ফিয়া অ এডমিশন নতলাংনানি বাগৈ এংনানি বাগৈ অর কাইসা এন্ট্রেন্স এক্সাম এবার আমজক মংমা আচক নাই অবনি সালমারিন ফলগিরি জাকাহানি সাজাগ অব তাবুক অ মে তালনি নৈচি নৈ সালমারি জরা তংনাই হাই যে রেনামো সুনায় এবার ক্যান্ডিডেটস রক বরক নি ওয়েবসাইট www.tit.agartala.ac.in থাঙ্গৈ বরক ব্রম ব্রম ন নাইমা তংনাই হিনি সাজাগ

0: অতাল নেই, শালচিবরই তাই শালচিবা, শালমারিও শাল নেই রময় কাঁকড়া বন ব্লক নেই, মেলাগড় টিলা রংখলাও চরক বাণী সংসার জাগানো, ককথম তাই হুকুমো নাইখুং গোমতী জেলা পরিষদ বাই সংসারচাক ও বাণিগ্ন চাষারানা নিবাগে কিসা যোগাল জামনি কক সাকলাই চাখা।
1: কাইসা নার্সারি স্কুল এবা হ্যাপি ফিট চাইল্ড ডেভেলপমেন্ট একাডেমি হিনি কাইসা অব নজরুল কলাক্ষেত্র এবা বনমালীপুর অব অর এডমিশন তলাং জাগি তঙ্গ অর তাম তামো ভাইকে ফোরংজা খেঙ্কাই অ্যাক্টিভিটি বেস লার্নিং ইয়াখবা খ্লাই নাই প্র্যাকটিক্যাল খ্লাই মা বিশিংটি সরংমু তেই নাই নাই ফোরংনাই রক এক্সপিরিয়েন্স গনাং এসি ক্লাসরুম গনাং থংনানি থাই রগব তঙ্গ হনি সাজাগ তেই অর মে তাল নি চি শালমারি জরাব রেজিস্টার খ্লাইমান হনি সাজাগ তেই বরক নি বরক ন তেব গরংনা নি হিংকাই বরক বাই বরক নি ককদুপ নাম্বার বরজাক তঙ্গ আবংখা 9366036316
0: শালচিরময় বৈশাখীতের চ্যাংরে জাগন আতের রচামং মশামং আবনকারই গবাংমা ফালনক রংনি অস্টল লভ খোলক জাগ তঙ্গ আবনকারই তে কেসা থায় তঙ্গ অব হংকাই শালচিনি রময় বৈশাখী তের আরব অঙ্গন আবহাওয়ায় অমরপুর জন্তাই বাড়িব
1: মতেসা অবহাইকে আগরতলানি পোস্ট অফিস কাইসা সাকলা রেজাখা অর ডাইরেক্ট এজেন্ট অর পোস্টাল লাইফ ইন্স্যুরেন্স তে পোস্টাল লাইফ ইন্স্যুরেন্স নিবাগে কাইসা সেলস এজেন্ট অংনানি হিংকাই বরক অর মাধ্যমিক পাস গনাংনা নাংনাই তে পাইথাক রানানি শালমারি মে তালনি চিবা শালমারি জরা ফিয়া সাব সাব রইমান হিংকাই অবহাইকে কোঅপারেটিভ সোসাইটিস নি আদং রক সেলফ হেল্প গ্রুপ খাইনাই বড় রক এক্স সার্ভিসম্যান রক সেকাং থাই রেজাকনাই হিনি সাজগ তে বরকনি রংমারি এবা তংনা নাংনাই টেন পাস বা মেট্রিক পাস তে রানানি উমর অংখা চেংমানি চি চার উমর নিশিমি তে ম্যাক্সিমাম এইচ লিমিট এবার উমর সাকা খাজাক করে হিনি সাজাখা তে অর ওয়াকিং ইন্টারভিউ না জাকনাই তে ওয়াকিং ইন্টারভিউ নি বিশিংটি খেব সাইজাকনাই সাব চুকনাই চুকিয়া
0: আনিয়া ফাও হাই নহাই তে কেস তঙ্গ অব অব চরক মেলানো ও চরক মেলা গানো সালনি রমুই অব হংকাই মেলাগড় মেলাগড় ফাইদি তাব খালায় সেবগ বরক তলামানিক
1: সিআরপিএফ বা সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স নিবাগে অর বেবাগৈ চুকুসাই সারাস নিচিবা বুক চাচুক থাই দঙ্গ অর কাইনি পোস্ট কাইসাংখা কনস্টেবল কনস্টেবল অর টেকনিক্যাল টি ট্রেডসম্যান একবাতি গুবনি সামুংরক ইনকা অর রংমারি তংনা নাংনাই ড্রাইভার তে গুবনি সামুংরকনি বাগৈ ব তংনা নাংনাই ইনকাই উমরংনা নাংনাই চি নই চি সা নিশিমি নই চি স্নি জরা তে আবংখা ড্রাইভার রং নিবাগে তে কুবনি এবার ট্রেডসম্যান নিবাগে হিংকাই চি চার উমর নিশিমি নই চি থাম উমর জরা তে কেসা আচুকথাই বুকচা আচুকথাই হিংখা কনস্টেবল অর হংকাই পায়োনিয়ার মেসন তে ইলেকট্রিশিয়ান কাইথাম অর বেবাগে বুকচা আচুকথাই তঙ্গ চি নই চি তে মেসন নিবাগে হিংকাই চি থাম তে ইলেকট্রিশিয়ান নিবাগে চি স্নি

0: উমরং না নাই চি চারি নই চি থামুমর জরা তে পাই থাকলে না সালমারিং অমে তাল নি চি চুকু সালমারি বরং ওয়েবসাইট থাঙিব নাই মানো বরং ওয়েবসাইট ইংকা www.rect.crpf.gov.in
1: হাসতে হাপাং নিব খাকতে কম গাছ সাকলাই চাখা সেবগ বরক তালামনি কগ ফরেস্ট ডিপার্টমেন্ট পোস্ট নেমকায় ফরেস্টার

Jagnai 2200 level 7 অবহঙ্কায় ত্রিপুরা স্টেট পে ম্যাট্রিক্স নরগই 2018 পার মান্থ এবার তাল থেকে বেকুলি তঙ্গ পোস্ট অঙ্কাই কাইচি থাম অর তঙ্গ এক সার্ভিস ম্যান নখবই অপোস্ট অংনাই তাই অপোস্ট বরি রংনি বাকইব খাতি যাক তঙ্গ নাই সাজাক তঙ্গ তে কেসা তঙ্গ অবহনকাই ফরেস্ট গার্ড পোস্ট নিমং অবব পে লেভেল অমাহিন তাই পোস্ট বেকলি তঙ্গ কাইনি চিসনি অবখাই এক সার্ভিস ম্যান রোগ নিবাগে কাইনি খাতিজাক তঙ্গ তাই অবব বরি রোগ নিবাগে খাতিজাক তঙ্গ কয়বলাই রানী পাইথাক সালর তাইসা ওলো সাকলাই রেজা গনহনে সাজাকা ফিয়াবা অনলাইননি পিসিংতেন কয়বলাই মারনা নাংনাই তাই কয়বলাই রানী পাইথাক সাল হায়াপন সাজাকা অবহঙ্কাই ই মেয়া তালনি সাল থামছিসা সাল মারিনি বিসিংগ অ জরা ওলো ফলক জাগৈফানো মানো নাই সাজাক তঙ্গ আশেক জরা খালাইকাছেন সে বুক বরক তালামানী কক তাবো খালাইনে নকবার তৈবানী কক তিনি নকবার তৈবানী কক সাকলাই চাকা নখা চুমুই কুপলং তঙ্গনে তাই করিং করিং থাইও ফেরাং কগৈ ওয়াতৈ ওয়াইফানো মানো নাই সাকলাই চাকা তংসামারি তঙ্গনে থামচি থাম ডিগ্রি সেলসিয়াস নি গানাগানি তাই খামাও নকজাগনে 23 ডিগ্রি সেলসিয়াস নি গানাগানি তংসামারি মিয়ানি তঙ্কা 32.4 ডিগ্রি সেলসিয়াস তাই খামাও নকজাকা 24.4 ডিগ্রি সেলসিয়াস নখাও শিবুংমারি রাও চকুচি চকু তাই আশেক জরা ওয়াতি ফাইমানি মারি নকজাকা সা মিলিমিলিটার আশেক জরা নবর দেবানী কগ্র খা বাইখ্যা তাবো খালাইনে রচাম্মু রচাম্মু খরাং রবনে সচীন্দ্র দেববর্মা

0: আশিক জোড়া সচিন্দ্র দেববর্মানে খুক্তি রসাব জাগ রসাম খানা বাইখ্যা তিনি হাইনি খরাং কমথেং কাতে সংসাকা আং সুপ্রভা দেববর্মা
1: আং খাক শান্তি
0: যত নেনা হাম্বায়।

সুচিত্রা মিত্রের কণ্ঠে অনুষ্ঠানের সর্বশেষ গানটি আপনারা শুনলেন। আকাশবাণী আগরতলা, এখন শুনবেন কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ।

আকাশবাণী খবর পড়ছি দেবব্রত মণ্ডল। প্রথমে বিশেষ বিশেষ খবর। পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু, অসম, কেরালাম এবং কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরিতে সরকার গঠনের প্রস্তুতি চলছে জোরকদমে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ পশ্চিমবঙ্গে বিজেপির নবনির্বাচিত বিধায়কদের বৈঠকে পৌরোহিত্য করবেন। উপভোক্তা বিষয়ক খাদ্য গণবণ্টন মন্ত্রী প্রহ্লাদ যোশী বলেছেন, দেশে খাদ্যশস্যের মজুদ 6 কোটি 4 লক্ষ টন ছাড়িয়ে গেছে। স্বাস্থ্যক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার ত্বরান্বিত করতে ইন্ডিয়া এআই এবং ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিকেল রিসার্চ আইসিএমআর নতুন দিল্লিতে একটি সমঝোতা স্মারকপত্র স্বাক্ষর করেছে। ভারত ও ফ্রান্স বিজ্ঞান, প্রযুক্তি এবং মহাকাশ ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতা আরও নিবিড় করতে সহমত হয়েছে। সৌদি আরব মার্কিন সামরিক বাহিনীর জন্য তাদের ঘাঁটি ও আকাশসীমা ব্যবহার স্থগিত ঘোষণা করেছে। আইপিএল ক্রিকেটে কলকাতা নাইট রাইডার্স আজ দিল্লি ক্যাপিটালসের মুখোমুখি হবে। অন্য ম্যাচে লখনউ সুপার জায়ান্টস গতরাতে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে হারিয়ে দিয়েছে। আসছি বিস্তারিত খবরে। পশ্চিমবঙ্গে সরকার গঠনের প্রস্তুতির মধ্যেই আনুষ্ঠানিকভাবে ভেঙে দেওয়া হয়েছে বিধানসভা। সংবিধানের 174 অনুচ্ছেদের ক্ষমতা বলে পূর্ববর্তী বিধানসভা ভেঙে দেওয়ার নির্দেশ জারি করেছেন রাজ্যপাল আর এন রবি। এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, রাজ্যপালের নির্দেশ অনুযায়ী পশ্চিমবঙ্গ বিধানসভা বিলুপ্ত বলে গণ্য হবে। এদিকে রাজ্যে নতুন সরকার গঠনের তোড়জোড় চলছে জোরদার। প্রবীণ বিজেপি নেতা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ কলকাতায় আসছেন। তিনি নবনির্বাচিত বিজেপি বিধায়কদের সঙ্গে এক বৈঠকে মিলিত হয়ে বিজেপি পরিষদীয় দলের নেতা নির্বাচন করবেন। এই পরিষদীয় দলনেতার নেতৃত্বেই নতুন সরকার গঠিত হবে। ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে আগামী শনিবার 9 মে শপথ নেবে নতুন সরকার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ছাড়াও বিজেপির প্রবীণ নেতৃবৃন্দ এবং এনডিএ শাসিত রাজ্যগুলির মুখ্যমন্ত্রীরা যোগ দেবেন শপথ গ্রহণ অনুষ্ঠানে। এদিকে শপথ গ্রহণ অনুষ্ঠানকে কেন্দ্র করে কড়া নিরাপত্তার বন্দোবস্ত করেছে পুলিশ। প্রায় 4,000 পুলিশ কর্মী ওই দিন মোতায়েন থাকবে। থাকবে কেন্দ্রীয় বাহিনী এবং কুইক রেসপন্স টিম। এলাকার বিভিন্ন বহুতল থেকেও নজরদারি চালানো হবে। এদিকে বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পর পশ্চিমবঙ্গ সহ 5 রাজ্যে 2 মাস ধরে জারি থাকা নির্বাচনী আদর্শ আচরণবিধি প্রত্যাহার করে নেওয়া হয়েছে। নির্বাচন কমিশনের তরফে জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, পশ্চিমবঙ্গ সহ 5 রাজ্যের বিধানসভা নির্বাচন এবং বিভিন্ন রাজ্যের উপনির্বাচনের ফল ঘোষণা সম্পূর্ণ হওয়ায় অবিলম্বে আদর্শ আচরণবিধি প্রত্যাহার করা হচ্ছে। তবে পশ্চিমবঙ্গের ফলতা বিধানসভা কেন্দ্রে পুনর্নির্বাচনের নির্দেশ থাকায় সেখানে আপাতত আচরণবিধি বহাল থাকছে। অসমে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ সরকার আগামী 12 মে শপথ গ্রহণ করবে। এই নিয়ে টানা তৃতীয়বার রাজ্যে সরকার গড়বে তারা। গুয়াহাটিতে এই শপথ গ্রহণ অনুষ্ঠানের জন্য এক উচ্চ পর্যায়ের বৈঠক হয়। বিজেপি রাজ্য সভাপতি দিলীপ সাইকিয়া সহ অন্য কর্মকর্তারা সেখানে উপস্থিত ছিলেন। পরে এক সাংবাদিক বৈঠকে শ্রী সাইকিয়া জানান, খানাপাড়ায় কলেজ ময়দানে শপথ গ্রহণ অনুষ্ঠান হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রধান অতিথির আসন অলঙ্কৃত করবেন। উপস্থিত থাকবেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, বিজেপি সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন সহ এনডিএ শাসিত রাজ্যগুলির মুখ্যমন্ত্রী ও উপমুখ্যমন্ত্রীরা। তামিলনাড়ুতে রাজনৈতিক অচলাবস্থার মধ্যেই নতুন সরকার গঠনের লক্ষ্যে আলোচনা জারি রয়েছে। রাজ্যপাল রাজেন্দ্র বিশ্বনাথ আরলেকার টিভিকে সভাপতি সি জোসেফ বিজয়কে চেন্নাই লোকভবনে ডেকে পাঠান। লোকভবনের পক্ষ থেকে জারি করা এক প্রেসবার্তায় জানানো হয়েছে, তামিলনাড়ু বিধানসভায় সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করতে সমর্থন জোগাড় করা যে অপরিহার্য তা রাজ্যপাল বৈঠকে স্পষ্ট জানিয়ে দিয়েছেন। উল্লেখ্য, সদ্য শেষ হওয়া বিধানসভা নির্বাচনে টিভিকে 108 আসনে জয়লাভ করার পর দলের প্রবীণ নেতা কে এ সেঙ্গোত্তায়ান, এন আনন্দ এবং আদেব অর্জুনা সহ অন্য প্রতিনিধিদের নিয়ে বিজয় সরকার গঠনের দাবি পেশ করেছেন। পুদুচেরিতেও সরকার গঠনের প্রক্রিয়া চলছে জোরদার। কেরালামে নতুন

0: মুখ্যমন্ত্রী পদপ্রার্থী নির্বাচনের জন্য তিরুবনন্তপুরমে কংগ্রেস বিধায়ক দলের বৈঠক হয়েছে। তবে এই বৈঠকে সম্ভাব্য মুখ্যমন্ত্রীর বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি। কংগ্রেস হাইকমান্ডের পক্ষ থেকে নবনির্বাচিত প্রত্যেক বিধায়কদের সঙ্গে আলোচনা হয়েছে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআই নিউজ কলকাতাতে। উপভোক্তা বিষয়ক খাদ্য ও গণবণ্টন মন্ত্রী প্রহ্লাদ যোশী বলেছেন, দেশে খাদ্যশস্যের মজুত 6,04,00,000 টন ছাড়িয়ে গেছে। বাধ্যতামূলক মজুতের চেয়ে এই পরিমাণ প্রায় 3 গুণ বেশি। সমাজ মাধ্যমে এক পোস্টে তিনি বলেন, গম ও চালের যথেষ্ট পরিমাণ মজুত দেশজুড়ে জনকল্যাণমূলক প্রকল্প এবং গণবণ্টন ব্যবস্থায় নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করেছে। ফলে একদিকে যেমন বাড়ছে খাদ্য নিরাপত্তা, তেমনি একটি স্থিতিশীল ও শক্তিশালী দেশ গঠনও বাস্তবায়িত হচ্ছে। স্বাস্থ্যক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার ত্বরান্বিত করতে ইন্ডিয়া এআই এবং ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিকেল রিসার্চ আইসিএমআর নতুন দিল্লিতে একটি সমঝোতা স্মারকপত্র মৌ স্বাক্ষর করেছে। ইলেকট্রনিক্স ও তথ্য প্রযুক্তি মন্ত্রক জানিয়েছে, এই অংশীদারিত্ব স্বাস্থ্যক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তার সম্প্রসারণের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। ইন্ডিয়া এআই এর প্রযুক্তিগত পরিকাঠামো ব্যবহার করে আইসিএমআর এর বায়োমেডিক্যাল গবেষণা ও জনস্বাস্থ্য ক্ষেত্রে উল্লেখযোগ্য উন্নতি ঘটাবে। ভারত ও ফ্রান্স বিজ্ঞান প্রযুক্তি এবং মহাকাশ ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতা আরও নিবিড় করতে সহমত হয়েছে। বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ডক্টর জিতেন্দ্র সিং ফ্রান্সের উচ্চশিক্ষা গবেষণা ও মহাকাশমন্ত্রী অধ্যাপক ফিলিস ব্যাপটিসের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করেছেন। ডক্টর সিং বলেন, বিজ্ঞান ও মহাকাশ ক্ষেত্রে দুদেশের সম্পর্ক একটি শক্তিশালী স্তম্ভে পরিণত হয়েছে। 2026 সালকে ভারত ফ্রান্স উদ্ভাবন বর্ষ হিসেবে ঘোষণা করা হয়েছে। মন্ত্রী ইসরো এবং ন্যাশনাল সেন্টার ফর স্পেস স্টাডিজের মধ্যে দীর্ঘদিনের সহযোগিতার ইতিহাস তুলে ধরেন। ভারতের গগনযান মিশনেও ফ্রান্সের ভূমিকা রয়েছে। ফিলিপস ব্যাপটিসও মহাকাশ গবেষণায় ভারতকে একটি গুরুত্বপূর্ণ এবং বিশ্বস্ত অংশীদার হিসেবে বর্ণনা করেছেন। তিনি বলেন, মাইক্রোগ্রাভিটি পরীক্ষা এবং দীর্ঘমেয়াদী সহযোগিতা সহ মহাকাশে মানুষ পাঠানোর ক্ষেত্রেও ফ্রান্স সহযোগিতা করতে প্রস্তুত রয়েছে। আগামী সেপ্টেম্বরে প্যারিসে আন্তর্জাতিক মহাকাশ সম্মেলনে ভারতকে অংশগ্রহণ করার জন্য তিনি আমন্ত্রণ জানিয়েছেন। আন্তর্জাতিক সীমান্ত পেরিয়ে সন্ত্রাসবাদে মদত যোগানোর জন্য অপারেশন সিঁদুরের মাধ্যমে দেশ পাকিস্তানকে যোগ্য জবাব দিয়েছে বলে ভারত জানিয়েছে। নতুন দিল্লিতে গতকাল এক সাংবাদিক বৈঠকে বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, পাকিস্তান দীর্ঘদিন ধরেই সীমান্ত পেরিয়ে সন্ত্রাসবাদকে তাদের রাষ্ট্রনীতির হাতিয়ার হিসেবে ব্যবহার করে আসছে।
1: পুরে দুনিয়া নে দেখা কিস প্রকার কে বর্বরতা কে সাথ পহলগাম মে আতঙ্কবাদী হামলা হুয়া থা জিসমে 26 মাসুম লোগোকে জানি গই থি। হাম লোগো নে পাকিস্তান কো উসকে বাদ অপারেশন সিন্দুর কে জরিয়ে মুহতোড় জবাব দিয়া উনকে সীমা পার সে আতঙ্কবাদ কে সমর্থন কে লিয়ে। পুরে দুনিয়া জানতি হ্যায় কি পাকিস্তান সীমা পার সে আতঙ্কবাদ কো এক ইনস্ট্রুমেন্ট অফ স্টেট পলিসি কি তরহ উসকা ইস্তেমাল করতা হ্যায়।
0: অবৈধ বাংলাদেশিদের সেদেশে ফেরানো নিয়ে এক প্রশ্নের জবাবে বিদেশ মন্ত্রকের মুখপাত্র বলেন, 2,860 জনের বেশি মানুষের নাগরিকত্ব যাচাইয়ের কাজ বাকি রয়েছে। দেশের নিয়ম অনুযায়ী বিদেশের কোনো নাগরিক অবৈধভাবে এখানে বসবাস করতে পারে না, সেক্ষেত্রে তাদের অবশ্যই ফেরত পাঠানো হবে। ভারতের আবহাওয়া দপ্তর আইএমডি আজ কেরালা, মাহে, কর্ণাটক, তামিলনাড়ু, পুদুচেরি এবং কারাইকালে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে। দপ্তর জানিয়েছে, আজ উত্তরপ্রদেশ, রাজস্থান, কর্ণাটক উপকূল এবং রায়ালসীমাতে বজ্রবিদ্যুৎ সহ ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। মধ্যপ্রদেশ, বিহার, ঝাড়খণ্ড, ছত্তিশগড়, ওড়িশা এবং দেশের উত্তর পূর্বাঞ্চলের বিভিন্ন অংশেও একই ধরনের আবহাওয়া দেখা যেতে পারে। সৌদি আরব মার্কিন সামরিক বাহিনীর জন্য তাদের ঘাঁটি ও আকাশসীমা ব্যবহার স্থগিত ঘোষণা করেছে। ফলে হরমুজ প্রণালী দিয়ে জাহাজগুলোকে এসকর্ট করার পরিকল্পনা আকস্মিকভাবে বাতিল করতে বাধ্য হয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দুজন মার্কিন কর্মকর্তা ইতিমধ্যেই বিষয়টি নিশ্চিত করেছেন। ওয়াশিংটনের উপসাগরীয় কৌশলের জন্য এটি একটি বড় ধাক্কা। গুরুত্বপূর্ণ আঞ্চলিক মিত্রদের নিয়ে প্রজেক্ট ফ্রিডম নামে পরিচিত এই অভিযানটি গতি পাওয়ার আগেই বন্ধ হয়ে গেল। এদিকে ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে সাম্প্রতিক আলোচনাকে খুব ভালো বলে বর্ণনা করেছেন। তিনি আরও বলেছেন, একটি স্থায়ী চুক্তি হওয়ার সম্ভাবনা খুবই উজ্জ্বল। ইরানও যুদ্ধ শেষ করার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের 14 দফার প্রস্তাব পর্যালোচনা করছে। তেহরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাগাচি আলোচনা ও কূটনীতির মাধ্যমে সমস্যা সমাধানের আহ্বান জানিয়েছেন। সমাজ মাধ্যমে বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়ালের একটি ডিজিটালি বিকৃত ভুয়ো ভিডিও পাকিস্তানের প্রচার মাধ্যম সমর্থিত অ্যাকাউন্টগুলির মাধ্যমে প্রচার করা হচ্ছে বলে প্রেস ইনফরমেশন ব্যুরোর ফ্যাক্ট চেক ইউনিটের তরফে জানানো হয়েছে। ভিডিওটিতে দেখানো হয়েছে, পাকিস্তানের সঙ্গে সংঘাতের সময় ভারত 4টি রাফাল যুদ্ধ বিমান হারিয়েছে বলে রণধীর জয়সওয়াল মন্তব্য করেছেন। সামাজিক মাধ্যমে এক পোস্টে প্রেস ইনফরমেশন ব্যুরো জানিয়েছে, ভিডিওটি এআই নির্মিত ডিপ ফেক। নাগরিকদের

এই ধরনের বিষয়বস্তুতে বিশ্বাস না করার এবং সবসময় সরকারি সূত্রের মাধ্যমে তথ্য যাচাই করার আহ্বান জানানো হয়েছে। কলকাতা নাইট রাইডার্স আজ আইপিএল এর ম্যাচে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে খেলবে। খেলা শুরু হবে সন্ধে 7:30। অন্যদিকে লখনৌর অটল বিহারী বাজপেয়ী একানা ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে বৃষ্টি বিঘ্নিত ম্যাচে লখনৌ সুপার জায়ান্টস 9 রানে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে হারিয়ে দিয়েছে। শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরেকবার। পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু, অসম, কেরালাম এবং কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরিতে সরকার গঠনের প্রস্তুতি চলছে জোরকদমে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ পশ্চিমবঙ্গে বিজেপির নবনির্বাচিত বিধায়কদের বৈঠকে পৌরোহিত্য করবেন। উপভোক্তা বিষয়ক খাদ্য গণবণ্টন মন্ত্রী প্রহ্লাদ যোশী বলেছেন, দেশে খাদ্যশস্যের মজুদ 6 কোটি 4 লক্ষ টন ছাড়িয়ে গেছে। খবর এখনকার মতো এ পর্যন্ত। এর পরের খবর স্থানীয় সংবাদ।

আকাশবাণী আগরতলা, স্থানীয় সংবাদ পড়ছি সুমন ভট্টাচার্য। ত্রিপুরা মধ্য শিক্ষা পর্ষদ পরিচালিত 2026 মাধ্যমিক মাদ্রাসা আলিম, উচ্চতর মাধ্যমিক এবং মাদ্রাসা ফাজিল পরীক্ষার ফলাফল আজ দুপুর 12টায় পর্ষদের মিলনায়তনে এক সাংবাদিক সম্মেলনের মাধ্যমে প্রকাশ করা হবে। ত্রিপুরা মধ্য শিক্ষা পর্ষদের ফলাফল যে সমস্ত ওয়েবসাইটের মাধ্যমে জানা যাবে তার তালিকা পর্ষদের ওয়েবসাইট www.tbse.tripura.gov.in এ দেওয়া থাকবে। পরীক্ষার্থীরা তালিকাভুক্ত ওয়েবসাইটগুলির মাধ্যমে দুপুর 12:30 থেকে পরীক্ষার ফল জানতে পারবে। দেশের সর্বোচ্চ আদালত রায় দিয়েছে, গ্রাহকরা যে পরিষেবা আর পাচ্ছেন না তার জন্য তাদের অর্থ প্রদান করতে বাধ্য করা যাবে না। আদালত বলেছে, শুল্ক নির্ধারণ কেবল একটি গাণিতিক প্রক্রিয়া নয়, বরং গ্রাহকদের স্বার্থ রক্ষার লক্ষ্যে নিয়ন্ত্রণমূলক ভারসাম্য রক্ষার পদক্ষেপও বটে। বিচারপতি পিএস নরসিংহ এবং অলোক আরাধের সমন্বয়ে গঠিত বেঞ্চ দিল্লির রিথালা কম্বাইন্ড সাইকেল পাওয়ার প্ল্যান্ট সংক্রান্ত বিষয়ে অ্যাপিলেট ট্রাইব্যুনাল ফর ইলেকট্রিসিটি অ্যাপটেল এর ফেব্রুয়ারি 2025 একটি আদেশ বাতিল করে দিয়েছে। শীর্ষ আদালত দিল্লি ইলেকট্রিসিটি রেগুলেটরি কমিশনের 2019 আদেশ পুনর্বহাল করেছে, যেখানে 2018 মার্চে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যাওয়ার পরে শুল্কের মাধ্যমে প্ল্যান্টের অবশিষ্ট মূলধনি ব্যয় আদায়ের আবেদন নাকচ করা হয়েছিল। আদালতের পর্যবেক্ষণ শেষে জানিয়েছে যে পরিষেবা আর প্রদান করা হচ্ছে না, তার জন্য গ্রাহকদের উপর শুল্কের বোঝা চাপানো যাবে না। আদালত বলেছে, 2003 বিদ্যুৎ আইনের অধীনে গ্রাহকদের স্বার্থ রক্ষা করা একটি কেন্দ্রীয় নীতি। ভারত গতকাল অপারেশন সিন্দুরের প্রথম বার্ষিকী পালন করেছে। গত বছর 7 মে ভারত অপারেশন সিন্দুর শুরু করেছিল। সেদিন পাকিস্তান ও পাকিস্তান অধিকৃত কাশ্মীরে 9টি সন্ত্রাসী ঘাঁটিতে বিমান হামলা চালিয়ে অন্তত 100 জন সন্ত্রাসীকে নির্মূল করেছিল ভারতীয় সামরিক বাহিনী। গত বছর 22 এপ্রিল পেহেলগামে পর্যটকদের উপর পাকিস্তান সমর্থিত বর্বর সন্ত্রাসী হামলার এটি ছিল ভারতের যোগ্য জবাব। এ উপলক্ষে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং নিজেদের বার্তায় সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতীয় সামরিক বাহিনীর বীরত্ব ও আত্মত্যাগের প্রশংসা করেছেন। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী ডক্টর মনসুখ মান্ডাভিয়া নতুন শ্রম আইনের অধীনে 40 বছর বা তার বেশি বয়সী কর্মীদের জন্য গতকাল দেশব্যাপী বার্ষিক স্বাস্থ্য পরীক্ষার কর্মসূচি চালু করেছেন। এই উদ্যোগটি ভারতের কর্মশক্তির জন্য ব্যাপকভাবে স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। নয়াদিল্লিতে এমপ্লয়ি স্টেট ইন্স্যুরেন্স কর্পোরেশন বা ইএসআইসি মেডিকেল কলেজ ও হাসপাতালে এই উদ্যোগের উদ্বোধন করে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী ডক্টর মনসুখ মান্ডাভিয়া বলেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে গত 12 বছরে দেশে কর্মশক্তি ও যুবশক্তির প্রতি সম্মান উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। রেল মন্ত্রক ঘোষণা করেছে, ট্রেনগুলিতে উন্নত যাত্রী সংরক্ষণ ব্যবস্থায় স্থানান্তরের কাজ আগস্ট মাস থেকে শুরু হবে। নয়াদিল্লির রেল ভবনে একটি পর্যালোচনা সভায় সভাপতিত্ব করে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব গতকাল কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন যে 40 বছরের পুরনো সংরক্ষণ ব্যবস্থা থেকে উন্নত ব্যবস্থায় ট্রেন স্থানান্তরণের সময় যাত্রীদের যেন কোনো অসুবিধা না হয়। বর্তমান চালু 1986 সালের সংরক্ষণ ব্যবস্থা গত 40 বছরে বেশ কিছু ছোটখাটো পরিবর্তনের মধ্য দিয়ে গেছে, তবে এখন একে সম্পূর্ণ ঢেলে সাজানো হয়েছে এবং অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করে এর ধারণ ক্ষমতা উল্লেখযোগ্যভাবে বাড়ানো হয়েছে। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান গতকাল নয়াদিল্লিতে ভারতে নিযুক্ত নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত মারিসা জেরার্ডসের সঙ্গে বৈঠক করে উচ্চশিক্ষা ও গবেষণায় দ্বিপাক্ষিক সহযোগিতা বৃদ্ধির বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। সামাজিক মাধ্যমে তিনি জানান, হাইড্রোজেন, সেমিকন্ডাক্টর, কৃত্রিম বুদ্ধিমত্তা, নগর উন্নয়ন ও কৃষিক্ষেত্রে ভারত ও নেদারল্যান্ডসের যৌথভাবে কাঠামোগত সহযোগিতার দিকে এগোবে। তিনি বলেন, ভবিষ্যতের উদ্ভাবন ভিত্তিক শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে দুদেশের অংশীদারিত্ব গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। তপশিলি জাতি কল্যাণমন্ত্রী সুধাংশু দাসের পৌরোহিত্যে 9টি জেলার ফটিকরায় সরকারি

গঠনমূলক কাজকর্মের অগ্রগতি বিষয়ে গতকাল এক পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। ফটিকরায় আম্বেদকর কলেজের কনফারেন্স হলে আয়োজিত পর্যালোচনা বৈঠকে পূর্ত, গ্রাম উন্নয়ন, পানীয় জল ও স্বাস্থ্যবিধি, বিদ্যুৎ, প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা সংক্রান্ত কাজের অগ্রগতি নিয়ে বিস্তারিত পর্যালোচনা করা হয়। আগামীকাল 9ই মে ত্রিপুরা হাইকোর্ট এবং রাজ্যের সব জেলা ও মহকুমা আদালত প্রাঙ্গণে জাতীয় লোক আদালত বসবে। গতকাল রাজ্য আইন সেবা কর্তৃপক্ষের সদস্য সচিব ভিপি দেববর্মা এখবর জানিয়েছেন। তিনি জানান, জাতীয় লোক আদালতে নিষ্পত্তির জন্য 46টি বেঞ্চে 25,514টি মামলা তোলা হবে। এর মধ্যে আদালতে জমে থাকা 20,779টি মামলা রয়েছে। সাংসদ রাজীব ভট্টাচার্য গতকাল ক্ষুদিরাম বসু ইংলিশ মিডিয়াম স্কুলের NSS ইউনিটের উদ্যোগে ইয়োথ ফর মাই ভারত অ্যান্ড ইয়োথ ফর ডিজিটাল লিটারেসি ভাবনাকে সামনে রেখে আয়োজিত 7-দিনব্যাপী বিশেষ শিবিরের উদ্বোধন করেন। গতকাল আয়োজিত অনুষ্ঠানটিতে সাংসদ বলেন, এই বিশেষ উদ্যোগ পড়ুয়াদের সামাজিক দায়বদ্ধতা, স্বেচ্ছাসেবামূলক কাজকর্ম এবং ডিজিটাল সচেতনতার মাধ্যমে এক উন্নত আত্মনির্ভর ভারত গঠনের প্রেরণা যোগাবে। দ্বিতীয় উত্তরপূর্ব লিটল মাস্টার অনূর্ধ্ব 14 বছরের ছেলেদের ক্রিকেটে ত্রিপুরা রানার্স হয়েছে। গতকাল আসরের ফাইনালে আসাম 159 রানে ত্রিপুরাকে পরাজিত করে। MBB স্টেডিয়ামে আয়োজিত ফাইনাল খেলায় প্রথমে ব্যাট করতে নেমে সফরকারী আসাম 40 ওভারে 6 উইকেটে 286 রান করে। জবাবে রাজ্য দল 40 ওভারে 7 উইকেট হারিয়ে 127 রান সংগ্রহ করতে সক্ষম হয়। আগামী 24 ঘন্টায় রাজ্যের বিভিন্ন জেলায় বিক্ষিপ্তভাবে ঘন্টায় 40-50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা 33°C, সর্বনিম্ন 23°C-এর কাছাকাছি থাকতে পারে। ভোরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল 24.4°C, পরিমাপযোগ্য বৃষ্টিপাত 1 মিলিমিটার। স্থানীয় সংবাদ এখনকার মতো শেষ হলো। পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে সন্ধ্যে 7টা বেজে 55 মিনিটে।

আকাশবাণী আগরতলা, ককটুমা পড়িব বিপূর্ণাদেব বর্মা। ভারত মিয়া অপারেশন সিন্দুর বিশা পুংমা পালাইখা থাংনাই বিশিনি মেসনি শালমারি ভারত অপারেশন সিন্দুর চেংমানি অশালো পাকিস্তানি কাইচুকু সামুসিত্রা তাংনাই রকনে থাইন বীরখুংবাই চপ্রবৈ খড়ক সারা হাই সামুসিত্রা তাংনাই রকন সকমরমানি ভারতনি সেংক্রাক বাহিনী থাংনাই বিশিনি এপ্রিল নৈচি নৈ শালমারি পেহেলগাম চেরি বেড়াই নাই নাই রকন চপ্রবমানি পাকিস্তানি সামুসিত্রা তাংনাই রকনি বদল ভারত আবন নাংমানি ফিরক মুংরেখা রাষ্ট্রবক্রক দ্রৌপদী মুর্মু, সিপি রাধাকৃষ্ণন, মন্ত্রীবক্রক নরেন্দ্র মোদি তে কাশ্মীর মন্ত্রী রাজনাথ সিং বাই থাংনি ককসার মাব অপারেশন সিন্ধু ন সামুসিত্রা তাংনাই রকন কেবেঙ্গই ভারতনি সেংক্রাক বাহিনী খাক রাখতাই শাকবেদকজাক সামুং ন বলাইখা ত্রিপুরা রঙ্কসার নাইখংবাই নাইকলজাক নৈ সাই নৈ চিদক বিশিনি মাধ্যমিক মাদ্রাসা আলিম কুচুক মাধ্যমিক তাই মাদ্রাসা ফাজিল আমজকমুংনি অংখারি তিনি দিবর দামচি নৈ জরা নাইখংনি বখাক্তৈ ককনুমা থুমনাই রকনি মালাইমুং পান্ডানি বিশিংতৈ সাকলাই জাগানো ত্রিপুরা রঙ্কসার নাইখংনি রেজাল্ট যে ওয়েবসাইটনি বিশিংতৈ রাজাগানো বিনি লিস্ট নাইখংনি ওয়েবসাইট www.tbse.tripura.gov.in অ রেজাক তঙ্গানো আমজকমুং রুনাই রক ওয়েবসাইটনি বিশিংতৈ দিবর দাম চিনই তামৈ সতী থামচিনি বিশিঙ্গ আমজকমুংনি অংখারি নাইমানবায়ানো তাংতে সামুংমান থগ্রমং মন্ত্রী ডক্টর মনসুখ মান্দাবিয়া মিয়া কতাল তাং কেরংনি বিশিঙ্গ বিশি ব্রৈচি উমর এবা আবুনি কবাং উমরনি সামুং তাংনাই রকনে বাগৈ হাকতর গনাঙ্গৈ বিশিনি সাকখামচেরৈ নাইমা সামুংবুতাং চেঙ্গৈ রেখা মিয়া দিল্লি কতালো এমপ্লয়িজ স্টেট ইন্সুরেন্স কর্পোরেশনস এবা ESIC মেডিকেল রুংন কতর তৈ সাকখামনকনি চেতন্য চেঙ্গৈ মোসাং মান্দাবিয়া সাকা মন্ত্রীবক্রক নরেন্দ্র মৌদিনী তৈ দুলমুংবাই থাংনাই বিশি চিনিয় বিশিও হাকতনি তাং সামুনে ফান্তাই শিকলা ফাননি বখাক বরম ইয়াফার্মা খুরসা জাকথাই বাংমারি নুকজাখা হাপাং সামুংমান থগ্রেনানি চাইতগৈ সামুং দাঙ্গৈ টঙ্গো তাই আবোবাই বেকারকনি বাংমারি হলিকা রাও 3.2 কেন্দ্রনি রংমন্ত্রী ধর্মেন্দ্র প্রধান মিয়া দিল্লি কতালো ভারতনি চংজাক নেদারল্যান্ডনি ফুরাইকক তোনাই মারিসা জেরার্সবাই কুচুক রংতৈ চেরৈ নাইমানো তৈয়ৈ বখাকনৈনি চুবা চুন হামক্রাই খ্লাইনাও জুদা জুদা বাবাইনো তৈয়ৈ ককলাম সালাইকা হদালামো বসাকা হাইড্রোজেন সেমি কন্ডাক্টর আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আমচাই হামক্রাইতৈ হুকবারনি বাবায় ভারতৈ নেদারল্যান্ড কথাউই তাং বেখ্রেপনো চুবা মুংনি বখাগ বসকাঙ্গৈ টঙ্গো বসাকা থিনাঙ্গো কাহামরংনি সেব সংসাইতি সানাব কনৈ হাকতরনি অমানজাকমুং নাংমানি বারজা ইয়াসাগানো হা কতর বুমাতাই স্রাইরকনি সাকাম সেব ক্রাক খ্লাইনা নাহারৈ সাকামতাই নুকুং হামক্রাই নাইখুং জননী চল খ্লাইকা জননী কাইসা ডিজিটেল প্লেটফর্ম আর ব্রীরকনি সাকদেরিয়া জরানি ডিজিটেল সাকামনি

0: শুভ সকাল প্রিয় শ্রোতা বন্ধুরা, নতুন দিনের শুরুতে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা। রেডিও রেপারে অভিজ্ঞাপনে আজ আপনাদের সঙ্গে থাকছি আমি সুস্মিতা, এবং আমার সঙ্গে রয়েছে
1: আমি অপরাজিতা। বন্ধুরা, সকালটা আজ যেন ভীষণ সুন্দর। নরম রোদ, পাখির ডাক আর হালকা ভাত বাতাসে ভরে উঠেছে চারপাশ। এমন একটি মানবিক সকালেই আজ আমরা কথা বলবো একটা বিশেষ দিনকে নিয়ে।
0: হ্যাঁ, কারণ আজ 8ই মে বিশ্ব রেড ক্রস দিবস। এই দিনটি পালন করা হয় মানবতার সেবায় নিয়োজিত মানুষের সম্মান জানাতে, এবং আন্তর্জাতিক রেড ক্রস আন্দোলনের প্রতিষ্ঠাতা হেনরি ডোনাটির জন্মদিন স্মরণে।
1: 1859 সালে যুদ্ধক্ষেত্রে অসংখ্য আহত মানুষের কষ্ট দেখে তাঁর মনে জন্ম নিয়েছিল মানব সেবার এক নতুন ভাবনা, আর সেই ভাবনা থেকেই তৈরি হয় রেড ক্রস সংগঠন।
0: বর্তমানে পৃথিবীর নানা প্রান্তে বন্যা, ভূমিকম্প, যুদ্ধ কিংবা যে কোনো বিপদের সময় রেড ক্রসের কর্মীরা মানুষের পাশে দাঁড়ান। ধর্ম, জাতি বা দেশের ভেদাভেদ ছাড়াই তারা কাজ করে চলেছেন মানবতার জন্যে।
1: এবছর বিশ্ব রেড ক্রস দিবসের থিম রাখা হয়েছে ইউনাইটেড ইন হিউম্যানিটি, অর্থাৎ মানবতার বন্ধনে ঐক্যবদ্ধ। এই থিম আমাদের শেখায় সংকটের সময় মানুষ মানুষেরই পাশে দাঁড়াবে, এটাই তার সবচেয়ে বড় শক্তি।
0: আজকের এই বিশেষ দিনে আমরা যদি অন্তত একজন মানুষের পাশে দাঁড়ানোর প্রতিজ্ঞা করি, তাহলেও এদিনটির সার্থকতা অনেকটাই পূর্ণ হবে। সাহায্য সবসময় অর্থ দিয়ে হয় না, কখনো একটা সাহসের কথা, কখনো বা একটু সময়, কখনো একটা রক্তদান, এগুলো কারো জীবনে নতুন আলো নিয়ে আসতে পারে।
1: শ্রোতা বন্ধুরা, আপনারাও

0: নিজেদের জীবনে মানবিকতার ছোট ছোট বীজ বপন করুন, কারণ একটা ছোট ভালো কাজও হয়তো কারো জীবনে সবচেয়ে বড় আশ্রয় হয়ে উঠতে পারে।
1: বিশ্ব রেড ক্রস দিবসে আমরা শ্রদ্ধা জানাই সেই সমস্ত স্বেচ্ছাসেবক, চিকিৎসক, নার্স এবং মানবসেবীদের যারা নিজেদের কথা না ভেবে মানুষের পাশে দাঁড়ান, তাদের জন্যে রইল আন্তরিক কৃতজ্ঞতা।
0: আর এই সুন্দর সকালে আপনাদের সকলের জন্য রইল অনেক শুভেচ্ছা, সুস্থতা আর ভালোবাসা।

0: আর তারই সঙ্গে শ্রোতা বন্ধুরা চলুন আজকের এই নতুন সকাল সুন্দর সকালটা শুরু করি ইতিহাসের পাতায় চোখ রেখে। চলুন আপনাদের জানাই ইতিহাসের পাতা থেকে কিছু উল্লেখযোগ্য ঘটনা জন্ম এবং প্রয়াণের স্মৃতিচারণার মাধ্যমে। ইতিহাসের পাতা থেকে আজকের দিনে 1863 সালের আজকের এই দিনে ভারতে প্রথমবার উদযাপিত হয় রেড ক্রস দিবস, যেটা আপনাদের খানিকক্ষণ আগেই বলছিলাম। তাছাড়া 1948 সালের আজকের এই দিনে কলকাতায় প্রতিষ্ঠিত হয় রবীন্দ্রসঙ্গীত শিক্ষার অন্যতম গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান দক্ষিণী। আজও এই প্রতিষ্ঠান রবীন্দ্রসঙ্গীতের চর্চাকে সমৃদ্ধ করে চলেছে। 1962 সালের আজকের এই দিনে কবিগুরুর স্মৃতি বিজড়িত জোড়াসাঁকোর ঠাকুর বাড়িতে উদ্বোধন করা হয় রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়। সাহিত্য, সঙ্গীত এবং সাংস্কৃতিক শিক্ষায় যার অবদান অনস্বীকার্য। তাছাড়া আজকের দিনে 1996 সালে দক্ষিণ আফ্রিকায় বর্ণ বৈষম্যের অন্ধকার অধ্যায় পেরিয়ে কার্যকর হয় নতুন সংবিধান।
1: এবারে আসি আজকের দিনে জন্মগ্রহণ করা কিছু গুণী মানুষের কথায়। 1909 সালের আজকের দিনেই জন্মগ্রহণ করেছেন জ্ঞান প্রকাশ ঘোষ, যিনি ছিলেন একাধারে সঙ্গীতজ্ঞ, তবলাবাদক এবং সুর সাধক। ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের জগতে তার অবদান অনস্বীকার্য। 1929 সালের আজকের দিনে জন্ম নেন গিরিজা দেবী, ঠুমরি সম্রাজ্ঞী নামে খ্যাত এই শিল্পী ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতকে এক অনন্য উচ্চতায় পৌঁছে দিয়েছিলেন। 1934 সালে জন্মগ্রহণ করেছিলেন নিমাই ঘোষ, যার ক্যামেরায় ধরা পড়েছে বাংলা চলচ্চিত্র এবং সংস্কৃতির বহু অমূল্য মুহূর্ত। 1953 সালের আজকের দিনেই জন্মগ্রহণ করেছিলেন দেবী শেট্টি, বিশ্বখ্যাত এই হৃদরোগ বিশেষজ্ঞ, তার মানবিক চিকিৎসা সেবার জন্যে বিশেষভাবে সমাদৃত।
0: এবারে চলুন আমরা স্মরণ করি এমন কিছু বিশেষ ব্যক্তিত্বদের, যাদের আমরা আজকের দিনে হারিয়েছিলাম। 1873 সালে আজকের দিনে প্রয়াত হন জন স্টুয়ার্ট মিল, যিনি আধুনিক রাজনৈতিক এবং সামাজিক চিন্তাধারায় গুরুত্বপূর্ণ প্রভাব রেখে গেছেন। তাছাড়া আজকের দিনে 1981 সালে পৃথিবী থেকে বিদায় নেন ফণীভূষণ চক্রবর্তী, যিনি ছিলেন কলকাতা হাইকোর্টের প্রথম ভারতীয় স্থায়ী প্রধান বিচারপতি।
1: 1993 সালের আজকের দিনেই প্রয়াত হন দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়, যিনি ভারতীয় দর্শন চর্চায় এক উজ্জ্বল নক্ষত্র। 2008 সালে প্রয়াত হন জ্ঞানেশ্বর মুখোপাধ্যায়, তিনি বাংলা নাটক এবং চলচ্চিত্র জগতে তার অবদান কিন্তু অস্মরণীয়। তাছাড়া 2023 সালের আজকের দিনে বাংলা সাহিত্য হারায় প্রখ্যাত কথা সাহিত্যিক সমরেশ মজুমদারকে, তার সৃষ্টি বাংলা সাহিত্যে চিরকাল অমলিন হয়ে থাকবে। তো জানিয়ে দিলাম ইতিহাসের পাতা থেকে বিশেষ কিছু ঘটনাবলীগুলো।

মনের আনন্দে পুকুরে সাঁতার, সারা দুপুর রোদ মাথায় নিয়ে লুকিয়ে আমতলায় জামতলায় ঘুরে বেড়ানো, মনের মণিকুঠই সযত্নে সঞ্চিত সেই দিনগুলো। সেই দিনগুলো যদি ফিরে পেতাম, যদি কোনোদিন এমন হতো ঘুম থেকে উঠে দেখতাম আমি উঠোনে বসে রান্নাবাটি খেলছি, স্কুলে যাবার সময় হয়ে গেছে আর না খেয়ে বইগুলো হাতে ছুটে পৌঁছে গেলাম স্কুলে, টিফিনে সত্যবুড়ুর কাছে আটানার মটর ভাজা আ যেন অমৃত। যদি এমন হতো কারো তোয়াক্কা না করে নিজের মতো বাঁচতে পারতাম, সমাজটা ভেঙে নতুন করে গড়তে পারতাম, মানুষের দৃষ্টিভঙ্গিতে বদল আনতে পারতাম, ক্ষুদ্র স্বার্থের গণ্ডিতে জীবন আটকে থাকতো না, অতীতটাকে বর্তমানে এনে পুরনো ভুলগুলো যদি শুধরে নেওয়া যেত তাহলে জীবনের গল্পটা হয়তো অন্যরকম হতো। শুভেচ্ছা সহ চম্পা পণ্ডিত গোড়াই, বাঁকুড়া।

শ্রোতা বন্ধুরা, এবার শুরু হতে চলেছে আমাদের পরবর্তী পর্ব, লিখছি তোমায় পর্ব। মনের না বলা কথা, অনুভূতি আর ভালোবাসার ভাষা নিয়ে আপনাদের পাঠানো কিছু চিঠি দিয়ে সাজানো হয়েছে এই পর্বটি। চলুন তাহলে খুলে দেখি অনুভূতির খামগুলো। আর আজকের প্রথম চিঠিখানা আমরা পেয়েছি চম্পা পণ্ডিত গোড়াইয়ের কাছ থেকে। তিনি লিখেছেন, প্রিয় অভিজ্ঞাপন, যদি এমন হতো দিনগুলো সামনে না এগিয়ে পিছিয়ে যেত সেই অনেক দিন আগে, আর আমি পৌঁছে যেতাম শৈশব কৈশোরের দিনগুলোতে। ভাই বোনেরা মিলে কত খুনসুটি, ঝগড়া, মার বকুনি, বাবার ধমক,

শ্রোতা বন্ধুরা, এবারে লিখছি তোমায় পর্বে। পরবর্তী চিঠিখানি পাঠাচ্ছেন চিরশ্রী পাল, বিষ্ণুপুর বাঁকুড়া থেকে। বন্ধু লিখছেন, কল্পনা বিলাসী অভিজ্ঞাপন, যদি এমন হতো তবে কেমন হতো বলো? থাকতো না কোনো ভেদাভেদ, একসাথেই সব চলো। থাকতো না কোনো জাতিভেদ, উঁচু নিচুর ব্যবধান। সুখে দুঃখে থাকতো মানুষ, মানত না কোনো বিধি বিধান। কেউ রাজা কেউ বা ফকির, এমন যদি না হতো? এক সমতায় চলতো সবাই, জীবন হতো সুখের কত। প্রকৃতি ছনাতো মুক্ত বাতাস, থাকতো না তো দূষণ। পাখির ডাকে সবুজ গাছে, ভুবন ভরা ভূষণ। বাঁচতো মানুষ সুস্থভাবে শত বছর প্রায়, অসুখ বিসুখ সব উধাও, হতো জীবনের জয়গান। লিখে পাঠাচ্ছেন চিরশ্রী পাল, বিষ্ণুপুর বাঁকুড়া থেকে।

শ্রোতা বন্ধুরা, এর পরবর্তী চিঠিখানি লিখে পাঠাচ্ছেন হেমন্ত গড়াই, বাগবাজার, চন্দননগর, হুগলি থেকে। বন্ধু লিখছেন, প্রিয় অভিজ্ঞাপন, আজ জীবন জিজ্ঞাসার এক অত্যন্ত গূঢ় সন্ধিক্ষণে দাঁড়িয়ে তোমাকে এই চিঠি লিখছি। আমাদের শাস্ত্রীয় ঐতিহ্যে একটি পরম বাক্য আছে, পিতানুবোধি। আপাত দৃষ্টিতে অর্থ হল পিতা জানেন না বা পিতার বোধের অতীত, কিন্তু এই তিন শব্দের গভীরে লুকিয়ে আছে পরমাত্মা এবং মানুষের জাগতিক সম্পর্কের এক অদ্ভুত রসায়ন। আমরা যখন পরমেশ্বরকে পিতা বলে সম্বোধন করি, তখন আমাদের সীমাবদ্ধ বুদ্ধি দিয়ে তাঁকে গণ্ডিবদ্ধ করতে চাই, কিন্তু পিতানুবোধি আমাদের মনে করিয়ে দেয় যে সেই পরম সত্তা আমাদের জাগতিক সম্পর্কের সংজ্ঞায় ধরা পড়েন না, তিনি পিতা হয়েও প্রথাগত পিতারূপী শাসনের ঊর্ধ্বে। তিনি এক অসীম চৈতন্য যা বুদ্ধির তর্কে বা জ্ঞানের অহংকারে আয়ত্ত করা অসম্ভব। আসলে যা কিছু জানার যোগ্য তাকে যখন আমরা জেনে ফেলেছি বলে দাবি করি, ঠিক তখনই প্রকৃত সত্য আমাদের থেকে দূরে সরে যায়। কবির ভাষায়, সীমার মাঝে অসীম তুমি, বাজাও আপন সুর, আমার মধ্যে তোমার প্রকাশ, তাই তো এত মধুর। অভিজ্ঞাপন এই বাক্যটি আমাদের শেখায় বিনয়ী হতে। আমাদের প্রাত্যহিক জীবনে আমরা অনেক সময়ে জ্ঞানের অভিমানে অন্ধ হয়ে পড়ি, কিন্তু সেই পিতা বা পরম চেতনার বোধ যখন মানুষের বুদ্ধিকে স্পর্শ করতে পারে না, তখনই শুরু হয় সমর্পণের পথ। রবীন্দ্রনাথ ঠাকুরের সেই আলোক ছটাটাও যেমন আমাদের শেখায় যে পূর্ণতা কেবল

পাওয়ায় নয়, না পাওয়ার অতলান্ত উপলব্ধিতেও থাকে পিতানুবোধি, ঠিক তেমনই এক অপার্থিব সত্য। প্রাত্যহিক কোলাহলের ঊর্ধ্বে এই নিভৃত উপলব্ধি হোক আমাদের পরম শান্তি। যখন জাগতিক সব সংজ্ঞাই ফিকে হয়ে আসে, তখনই এই না বোঝার মাঝেই যেন আমরা সেই অসীমের স্পর্শ পাই। সব কিছু জেনে ফেলার চেয়ে সেই অজানা ভূমার চরণে নিজেকে সঁপে দেওয়াই জীবনের প্রকৃত সার্থকতা নিহিত। সেই অজানাকে জানার ব্যাকুলতাই যেন আমাদের আগামীর পথ চলার পাথেয় হয়। সকল শ্রোতা বন্ধুদের জানাই রাবীন্দ্রিক শুভেচ্ছা। নমস্কার আনতে হেমন্ত গড়াই, বাগবাজার সুরপাড়া, চন্দননগর, হুগলি।

শ্রোতা বন্ধুরা, এবারের চিঠিখানা লিখেছেন মঙ্গল প্রসাদ মাইতি। তিনি লিখছেন, হে পরমেশ্বর, প্রথমেই তুমি আমার প্রণাম গ্রহণ করো। তোমাকে আমি চাক্ষুষ করিনি, কিন্তু আমি জানি তুমি আছো, সর্বত্র ছড়িয়ে আছে তোমার ব্যাপ্তি। এই যে জল, স্থল, অন্তরীক্ষ, তার সব সৃষ্টির মূলে তুমি। তুমি আছো বলেই বনে ফুল ফুটে, পাখিরা গান গাইছে, বাতাস বইছে, আকাশের চাঁদ হাসছে, তারার দল মিটিমিটি করে যাইছে। তুমি আছো বলেই সকালে সূর্য ওঠে, দুর্বাঘাসের ডগায় শিশির বিন্দুর রূপুলি ছিলি, সন্ধ্যায় গাছে গাছে জোনাক জলে সেই তোমারই তরে। এই যে বৃক্ষ, লতা, গুল্ম, সবুজ অরণ্য, বনানী, সবই তো তোমার সৃষ্টি। পৃথিবীর বুকে এই যে মাটির অস্তিত্ব, এই যে জীবকুলের প্রাণের স্পন্দন, সবই তোমার করুণার দান। তুমি আছো বলেই অন্যান্য প্রাণীকুলের সঙ্গে আমরা মানুষরাও জন্ম নিয়েছি। আমরা মানুষরা এই যে মা বাবার কোল আলো করে এই পৃথিবীতে এলাম, তুমি চেয়েছিলে বলেই তো আসতে পেরেছি। আমরা হাসছি, কথা বলছি, তোমার অশেষ করুণা ছাড়া কোনো মতেই তা সম্ভব হতো না। ঝর্ণার কলতান, নদীর বুকে ঢেউয়ের দোলা, সব কিছুতেই তুমি আছো। তুষারাবৃত পর্বতমালা, অতল সমুদ্র, তোমার আশিস ছাড়া কোনো মতেই সৃষ্টি হতো না। তুমি আছো বলেই পৃথিবী জুড়ে এত সৌন্দর্য, এত রূপালী মা, এত প্রেম, এত ভালোবাসা। হে পরমেশ্বর, তুমি আমাকে সেই জ্ঞান দাও, সেই শক্তি দাও, তোমাকে যেন আমি আমাদের পরম পিতা বলেই মনে করতে পারি। তুমি আমাকে সেই বোধে উন্নীত করো, আমি যেন এটাও ভাবতে পারি, তুমি না থাকলে এই পৃথিবীর সব কিছু মিথ্যে হয়ে যেত। তোমার অপার করুণাতেই আমরা পথ হাঁটতে পারছি। তুমি আমাকে অজ্ঞানতার অন্ধকার থেকে আলোর পথে নিয়ে চলো। তুমি আমাকে সেই জ্ঞান দাও, যাতে করে আমি আমার বুকের ভালোবাসাকে সর্বত্র ছড়িয়ে দিতে পারি। নমস্কার, অন্তে মঙ্গল প্রসাদ মাইতি, পশ্চিম মেদিনীপুর।

শ্রোতা বন্ধুরা, আজকের লিখছি তোমায় পর্বের সর্বশেষ চিঠিখানি লিখে পাঠাচ্ছেন প্রণব হাজরা বাঁকুড়া থেকে। বন্ধু লিখছেন, বৈদিক রচনায় উচ্চারিত হয়েছে পিতানহোসি পিতানবোধি, অর্থাৎ তুমি আমাদের পিতা, তুমি আমাদের জ্ঞানদাতা। আরও বলা হয়েছে, পিতা ধর্ম পিতা কর্ম পিতা হি পরমান্তপ, পিতা ধর্মের ধারক কর্মের প্রেরক আর তিনি পরম তপস্বী। এই মন্ত্র ও শ্লোক আমাদের মনে করিয়ে দেয় যে পিতা কেবল সংসারের কর্তা নন, তিনি জীবনের গুরু। তার স্নেহে আমরা আশ্রয় পাই, তার বোধিতে আমরা আলোকিত হই। শিশুর প্রথম পদক্ষেপ থেকে জীবনের প্রতিটি বাঁকে পিতার হাত আমাদের পথ প্রদর্শক

হয়ে থাকে। বৈদিক যুগে পিতাকে দেবতার সমতুল্য ধরা হয়েছে, যিনি সন্তানকে শুধু জন্ম দেন না বরং জ্ঞানের আলোয় তাকে গড়ে তোলেন। তার অভিজ্ঞতা আমাদের ভুল থেকে রক্ষা করে, তার শিক্ষা আমাদের সত্য ধর্মের পথে চালিত করে। তাই পিতাকে শ্রদ্ধা করা মানে জ্ঞানের আলোকে শ্রদ্ধা করা। তাঁর বুদ্ধি আমাদের অন্তরে জাগ্রত হলে আমরা ধর্মকে ধারণ করি, কর্মে সিদ্ধি লাভ করি। পিতা তুমি আশ্রয়, পিতা তুমি আলো, তোমার বুদ্ধি ছড়িয়ে দেয় জীবনের ভালো। তুমি গুরু, তুমি পথপ্রদর্শক, তুমি স্নেহে ভরা চিরন্তন রক্ষক। যেখানে পিতার বাণী সেখানেই ধর্মের গান, যেখানে পিতার কর্ম সেখানেই জীবনের জয়ধ্বনির টান। পিতা তুমি আমাদের শক্তি, পিতা তুমি আমাদের মুক্তি। পিতা আলোকের প্রদীপ, পিতা জীবনের গুরু, পিতা স্নেহের আশ্রয়, পিতা জ্ঞানের পথপ্রদর্শক। যেখানে পিতার বুদ্ধি সেখানেই ধর্মের আলো, যেখানে পিতার কর্ম সেখানেই জীবনের সার্থকতা। ধন্যবাদ আন্তে বিনীত প্রণব হাজরা, ডাক খাতরা, জেলা বাঁকুড়া।

0: তাহলে শ্রোতা বন্ধুরা, এরই সঙ্গে আমাদের লিখছি তোমায় পর্বের এখানে ইতি টানতে হচ্ছে। আমরা কিন্তু অপেক্ষমান থাকি আপনাদের অনুভবের কথা শোনার জন্য, তাই লিখতে থাকুন আমাদের এই লিখছি তোমায় পর্বে।
1: শ্রোতা বন্ধুরা, এবারে আপনাদের জানিয়ে দেব কিছু তথ্যাদি। ত্রিপুরা হাইকোর্ট চত্বরে আগামী 9 মে শনিবার দ্বিতীয় জাতীয় লোক আদালত অনুষ্ঠিত হবে। লোক আদালতের কাজ শুরু হবে সকাল 10টা থেকে। জাতীয় লোক আদালতে বিভিন্ন ধরনের 28টি মামলা নিষ্পত্তির জন্য তোলা হবে। জাতীয় লোক আদালতের পক্ষ থেকে এই সংবাদ জানানো হয়েছে। তাছাড়াও আরও একটি তথ্য জানিয়ে দিচ্ছি। মহকুমা তথ্য ও সংস্কৃতি কার্যালয়ের উদ্যোগে অমরপুর নগর পঞ্চায়েত এবং রবীন্দ্র সংঘের সহযোগিতায় আগামী 9 মে রবীন্দ্র সংঘ প্রাঙ্গণে সকাল 6টায় কবি প্রণাম এবং সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজিত হবে। মূল অনুষ্ঠানটি আয়োজিত হবে বিকেল 6টায় অমরপুর চণ্ডীবাড়ি মাঠে। অনুষ্ঠানে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান এবং আলোচনা চক্র অনুষ্ঠিত হবে।
0: শ্রোতা বন্ধুরা, আরও একটি গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের জানিয়ে রাখছি। আজ অর্থাৎ শুক্রবার দুপুর 12টায় ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের মিলনায়তনে এক সাংবাদিক সম্মেলনের মাধ্যমে ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত বছরের মাধ্যমিক মাদ্রাসা আলিম, উচ্চতর মাধ্যমিক এবং মাদ্রাসা ফাজিল পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে। ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের রেজাল্ট পর্ষদের ওয়েবসাইট অর্থাৎ www.tbsc.in ওয়েবসাইটে দেওয়া থাকবে। পরীক্ষার্থীরা ওয়েবসাইট থেকে আজ দুপুর 12:30 থেকে পরীক্ষার ফলাফল জানতে পারবে। তবে মার্কশিট এবং সার্টিফিকেট বিতরণের স্থান এবং তারিখ পরবর্তী সময়ে পর্ষদের পক্ষ থেকে জানানো হবে।
1: এবারে রয়েছে আরও একটি তথ্য। রাজ্যের সকল রেশন কার্ডধারী উপভোক্তাদের অবগতির জন্য জানানো হচ্ছে যে কেন্দ্রীয় সরকারের নির্দেশিকা অনুযায়ী রাজ্যের গণবণ্টন ব্যবস্থাকে স্মার্ট পাবলিক ডিস্ট্রিবিউশন সিস্টেমে উন্নীত করার কার্যক্রমের অঙ্গ হিসেবে বর্তমানে চালু থাকা রেশন কার্ড ম্যানেজমেন্ট সিস্টেম অ্যাপ্লিকেশন আপগ্রেডেশন সংক্রান্ত কাজ আগামী 11 মে 2026 থেকে শুরু হতে চলেছে, যা আগামী 25 মে 2026 পর্যন্ত জারি থাকবে। এ সময় রাজ্যের মহকুমার শাসক অফিসের খাদ্য বিভাগে রেশন কার্ড সংক্রান্ত সকল ধরনের পরিষেবার কাজ, যেমন সদস্য সংযোজন বাদ দেওয়া, কার্ড সেপারেশন, ট্রান্সফার ইত্যাদি অনিবার্য কারণে স্থগিত থাকবে। এমত অবস্থায় খাদ্য দপ্তরের তরফে রাজ্যের উপভোক্তাদের সাময়িক অসুবিধের জন্য দুঃখ প্রকাশ করা হচ্ছে এবং সকলের সহযোগিতা কাম্য। তো জানিয়ে দিলাম কিছু তথ্যাদি।
0: এবারে আমাদের কর্মপ্রত্যাশী বন্ধুদের জন্য রইল কিছু গুরুত্বপূর্ণ কাজের খবর। অ্যানিম্যাল রিসোর্স ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট অর্থাৎ প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের পক্ষ থেকে চুক্তিভিত্তিক ড্রাইভার পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। মোট শূন্য পদ 50টি। শিক্ষাগত যোগ্যতা প্রার্থীকে ন্যূনতম 8ম শ্রেণী পাশ হতে হবে এবং বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। বয়সসীমা ইন্টারভিউর তারিখ অনুযায়ী প্রার্থীর বয়স হতে হবে 20 থেকে 40 বছরের মধ্যে। তপশিলি জাতি ও উপজাতি প্রার্থীদের জন্য বয়সে 5 বছরের ছাড় রয়েছে।

0: মাসিক বেতন নির্বাচিত প্রার্থীরা প্রতি মাসে 10,000 টাকা সাম্মানিক পাবেন। প্রয়োজনীয় নথিপত্র পিআরটিসি আধার কার্ড, জন্ম সনদ, অষ্টম শ্রেণীর সার্টিফিকেট, বৈধ ড্রাইভিং লাইসেন্স, মেডিকেল ফিটনেস সার্টিফিকেট, কাস্ট সার্টিফিকেট যদি প্রযোজ্য হয় এবং 2 কপি পাসপোর্ট সাইজ ছবি সঙ্গে আনতে হবে। ইন্টারভিউর স্থান প্রাণী সম্পদ ভবন। ইন্টারভিউর তারিখ রয়েছে 13, 14, 15 এবং 16। ইন্টারভিউর সময় সকাল 10:30 থেকে। বিস্তারিত তথ্য এবং আবেদনের জন্য দেখে নিতে পারেন ARDD ত্রিপুরার অফিসিয়াল ওয়েবসাইট।
1: এবারে রয়েছে আরও একটি কর্মখালী বিজ্ঞপ্তি। ত্রিপুরা সরকারের বন দপ্তরে ফরেস্ট গার্ড এবং ফরেস্টারের জন্য এক বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। ফরেস্ট গার্ডের আসন রয়েছে 167 এবং আবেদনপত্র আপনারা করতে পারেন যদি মাধ্যমিক পাস হয়ে থাকে, এবং ফরেস্টারের জন্য মোট আসন সংখ্যা 104। আবেদনের জন্য আপনাদের অবশ্যই কিন্তু উচ্চ মাধ্যমিক পাস হতে হবে ফরেস্টার পদের জন্যে। আবেদনের শেষ তারিখ 31 মে 2026 বিকেল 5:30 পর্যন্ত। এখানে বয়সসীমা 1 মে 2026 অনুযায়ী 18 থেকে 40 বছর হতে হবে, এবং তফশিলি জাতি, তফশিলি উপজাতি এবং সরকারি কর্মচারীদের জন্য কিন্তু 45 বছর পর্যন্ত ছাড় আছে। আবেদনকারীকে অবশ্যই ত্রিপুরার স্থায়ী বাসিন্দা অর্থাৎ PRTC থাকতে হবে, আর নির্বাচন প্রক্রিয়া হবে 85% নম্বর লিখিত পরীক্ষা থেকে এবং 15% নম্বর থাকবে ইন্টারভিউ থেকে। শারীরিক পরীক্ষায় পুরুষদের 4 ঘন্টায় 25 কিলোমিটার এবং মহিলাদের 4 ঘন্টায় 16 কিলোমিটার হাঁটতে হবে। বিস্তারিত জানতে আপনারা দেখতে পারেন forestrecruitment.tripura.gov.in এই ওয়েবসাইট।
0: তাহলে শ্রোতা বন্ধুরা, জানিয়ে দিলাম কিছু গুরুত্বপূর্ণ কাজের খবর। শ্রোতা বন্ধুরা, 1980 সাল থেকে 2014 সাল পর্যন্ত বিশ্বব্যাপী ডায়াবেটিসে আক্রান্ত মানুষের সংখ্যা প্রায় 4 গুণ বৃদ্ধি পেয়েছে। 2019 সালে ডায়াবেটিসে কমপক্ষে 20 লক্ষ মানুষ মারা গেছে এবং দিন দিন এই সংখ্যাটা বাড়ছে। তাহলে ডায়াবেটিস কিন্তু এখন আর শুধু একটা সাধারণ রোগ নয়, এটা একটা ভয়ঙ্করী রোগ হিসেবেই পরিণত হচ্ছে দিন দিন। তাই একে নিয়ন্ত্রণ রাখতে হবে, আর নিয়ন্ত্রণ রাখতে শুধু ওষুধ নয়, রাখতে পারেন কিন্তু ঘরের কিছু গুরুত্বপূর্ণ জিনিসও। গোলমরিচ এবং দারচিনি, রান্নায় এই মশলাগুলো ব্যবহার দেখেছেন নিশ্চয়ই। এই দুই মশলার কিন্তু আলাদা গুণ রয়েছে। এই দুই মশলা খুব ভালো কাজ করে ডায়াবেটিস নিয়ন্ত্রণে, তাই অবশ্যই পারলে প্রত্যেক দিন এর ব্যবহার করতে পারেন। জানিয়ে দিলাম সুস্থ থাকার একটা ছোট্ট টিপস।
1: এবারে চলুন জানিয়ে আকাশের খবর। আজ আকাশ সাধারণত মেঘাচ্ছন্ন থাকবে। আগামী 24 ঘন্টায় সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে 33 ডিগ্রি সেলসিয়াস এবং 23 ডিগ্রি সেলসিয়াস। আগরতলার বিমানবন্দর পরিলক্ষিত গতকালের সর্বোচ্চ তাপমাত্রা 32.4 ডিগ্রি সেলসিয়াস এবং আজ ভোরের সর্বনিম্ন তাপমাত্রা 24.4 ডিগ্রি সেলসিয়াস। তো জানিয়ে দিলাম আবহাওয়ার বিজ্ঞপ্তি। তো শ্রোতা বন্ধুরা, আজকের প্রভাতী অনুষ্ঠানের এখানেই ইতি টানছি। আশা করি আজকের এই ছোট্ট আয়োজন আপনাদের ভালো লেগেছে। আপনাদের দিনের শুরুটা হোক ইতিবাচকতার আলোয় ভরা, আপনাদের প্রতিটি দিন হোক সুন্দর, সুস্থ, শান্তিময়, এই শুভকামনা জানিয়ে অভিজ্ঞাপনের পর্ব থেকে এবারে আমাদের বিদায় নিতে হচ্ছে। আবারও কথা হবে আগামী কোনো পর্বে নতুন ভাবনা, নতুন অনুভূতি নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। আর এতক্ষণ অনুষ্ঠান উপস্থাপনায় ছিলাম আমি সুস্মিতা আচার্য,
0: আর আমি ছিলাম আপনাদের সঙ্গে অপরাজিতা বন্দ্যোপাধ্যায়। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।

0: শুভ সকাল আমার সকল প্রিয় যুববন্ধুরা, আমি রয়েছি আরজে রিমা, আর তোমরা শুনছো তোমাদের প্রিয় অনুষ্ঠান যুববাণী। সকালের এই শান্ত সময়টা না একটা অদ্ভুত ফিলিংস নিয়ে আসে। চারপাশটা যখন একটু ধীর, একটু শান্ত থাকে, মনের ভেতরটাও যেন একটু সফটলি কথা বলতে শুরু করে। আর ঠিক এইরকম একটা সকালেই আজ আমরা কথা বলবো এমনই একটা বিষয় নিয়ে, যেটা শুধু একটা অর্গানাইজেশনের নাম নয়, এটা একটা ইমোশন, মানুষ মানুষের জন্য। হ্যাঁ, আজ ওয়ার্ল্ড রেড ক্রস ডে। বন্ধুরা, খুব সিম্পল একটা কোয়েশ্চেন তোমাদের জন্য। পৃথিবীতে সব থেকে কমফর্টিং সেন্টেন্স কোনটা? খুব সিম্পল কিন্তু সেই সেন্টেন্সটি, আমি আছি, আমি তোমার পাশে আছি, আমি সব পরিস্থিতিতে তোমার সঙ্গে আছি। হ্যাঁ, এতটাই সিম্পল সেই সেন্টেন্সটা। যে কোনো অ্যাডভার্স সিচুয়েশন, সেই মুহূর্তে কেউ যদি পাশে এসে দাঁড়িয়ে এসে বলে যে যা হবে হবে, আমি সবসময় তোমার পাশে আছি, তখন সে মানুষটা যেন আশার আলো হয়ে আসে। আর ঠিক এই কাজটাই বছরের পর বছর ধরে করে চলেছে রেড ক্রস। তবে বন্ধুরা, রেড ক্রস নিয়ে আরও অনেক কথা, আরও অনেক গল্প আমরা করব। তবে আজকের এই বিশেষ অনুষ্ঠানটা একটু অন্যভাবে আমরা শুরু করতে চাই। মানুষের পাশে দাঁড়ানোর এই অনুভূতি শুধু বাস্তব জীবনেই নয়, কিন্তু সাহিত্যেও অনেক রূপেই সেই অনুভূতি কিন্তু প্রকাশ পায়। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের এক অনবদ্য সৃষ্টি বিসর্জন, যে গল্পের প্রতিটি শব্দে রয়েছে অনুভূতি, মানুষের ভেতরের দ্বন্দ্ব আর মানবতার এক গভীর প্রশ্ন। আমরা এখন শুনব বিসর্জন নাটকের প্রথম এবং দ্বিতীয় দৃশ্য, এবং এই গল্প পাঠে আমাদের সঙ্গে রয়েছে আরজে সপ্তদীপ এবং আরজে তনুশ্রী। চলুন তাহলে শুনে নেওয়া যাক সেই গল্প পাঠ।
1: বিসর্জন নাটকের প্রথম দৃশ্য, মন্দিরে গুণবতী।
2: মার কাছে কি করেছি দোষ? ভিখারি যে সন্তান বিক্রয় করে উদরের দায়ে, তারে দাও শিশু, পাপিষ্ঠা যে লোক লাজে সন্তানের বধ করে, তার গর্ভে দাও পাঠাইয়া অসহায় জীব। আমি হেথা সোনার পালঙ্কের মহারানী,

0: শত শত দাস দাসী সৈন্য প্রজালয়ে বসে আছি, তত্ত্ববক্ষী শুধু এক শিশুর পরশ লালসিয়া। আপনার প্রাণের ভেতরে আরেকটি প্রাণাধিক প্রাণ করিবারে অনুভব। এই বক্ষ, এই বাহু দুটি, এই কোল, এই দৃষ্টি দিয়ে বিরচিত নিবুইর জীবন্ত নীর শুধু একটুকু প্রাণ কণিকার তরে হেরিবে আমারে একটি নতুন আঁখি প্রথম আলোকে, ফুটিবে আমারে কোলে কথাহীন মুখে অকারণ আনন্দের প্রথম হাসিটি। কুমার জননী মাতো, কোন পাপে মরে করিলি বঞ্চিত মাতৃ স্বর্গ হতে?
1: রঘুপতির প্রবেশ।
0: প্রভু, চিরদিন মার পূজা করি, জেনে শুনে কিছু তো করিনি দোষ। পুণ্যের শরীর মোর স্বামী মহাদেব সম, তবে তবে কোন দোষ দেখে আমারে করিল মহামায়া নিঃসন্তান শ্মশান চারিণী?
1: সবই মার খেলা, কে বুঝিতে পারে বলো? পাষাণ তনয়া ইচ্ছাময়ী, সুখ দুঃখ তাঁরই ইচ্ছা। ধৈর্য ধরো, এবার তোমার নামে মার কাছে পূজা হবে, প্রসন্ন হইবে শ্যামা।
0: এবৎসর পূজার বলির পশু আমি নিজে দেব, করিন মানত। মা যদি সন্তান দেন, বর্ষে বর্ষে দিব তারে 100 মহিষ, 300 ছাগ।
1: পূজার সময় হল।
0: গোবিন্দ মাণিক্য, অপর্ণা ও জয়সিংহের প্রবেশ। জয়সিংহ,
1: কি আদেশ মহারাজ?
0: গোবিন্দ মাণিক্য,
1: ক্ষুদ্রয়ে ছাগ শিশু, দরিদ্রয়ে বালিকার স্নেহের পুত্তুলি, তারে নাকি কেড়ে আনিয়াছ মার কাছে বলি দিতে? এ দান কি নেবেন জননী প্রসন্ন দক্ষিণ হস্তে?
0: জয়সিংহ,
1: কেমনে জানিব মহারাজ, কোথা হতে অনুচরগণ আনে পশু দেবীর পূজার তরে? হ্যাঁগা, কেন কাঁদিতেছ? আপনি নিয়াছ যারে বিশ্বমাতা, তার তরে ক্রন্দন কি শোভা পায়?
0: কে তোমার বিশ্বমাতা? মোর শিশু চিনিবে না তারে? মাহারা শাবক জানে না সে আপন মায়েরে। আমি যদি বেলা করে আসি, খায় না সে তৃণদল, ডেকে ডেকে চাই পথ পানে, কোলে করে নি তারে, ভিক্ষা অন্য কয়জনে ভাগ করে খায়, আমি তার মাতা।
1: মহারাজ, আপনার প্রাণ অংশ দিয়ে যদি তারে বাঁচাইতে পারিতাম, দিতাম বাঁচাই। মা তাহারে নিয়েছেন, আমি তারে আর ফিরাবো কেমনে?
0: মা তাহারে নিয়েছেন? মিছে কথা, রাক্ষসে নিয়েছে তারে।
1: ছি ছি ছি, ও কথা এনো না মুখে।
0: মা, তুমি নিয়েছ কেরে দরিদ্রের ধন? রাজা যদি চুরি করে, শুনিয়াছি নাকি আছে জগতের রাজা, তুমি যদি চুরি করো কে তোমার করবে বিচার? মহারাজ বলো, বলো তুমি।
1: বচে আমি বাক কহি, এত ব্যথা কেন, এত রক্ত কেন, কি বলিয়া দিবে মোরে?
0: নিজে সোপান দিয়ে রক্ত চিহ্ন দেখি, কি তবে তারই রক্ত? ওরে বাছুনি আমার, মরি মরি মরে ডেকে গেছিল কত, চেয়েছিল চারিদিকে ব্যাকুল নয়নে, কম্পিত কাতর পক্ষে মোর প্রাণ কেন যেথা ছিল সেটা হতে ছুটে আইল না। প্রতিমার প্রতি
1: আজন্ম পূজিন তারে, তবু তোর মায়া বুঝিতে পারি।

0: করুণায় কেঁদে প্রাণ মানবের, দয়া নাই বিশ্ব জননীর।
1: তুমি তো নিষ্ঠুর নহ, আঁখি প্রান্তে তব অশ্রুঝরে মোর দুঃখে, তবে এসো তুমি এ মন্দির ছেড়ে এসো, তবে ক্ষম মোরে, মিথ্যা আমি অপরাধী করেছি তোমায়, প্রতিমার প্রতি।
0: তোমার মন্দিরে হে কি নূতন সঙ্গীত ধ্বনিয়া উঠিল আজি, হে গিরি নন্দিনী করুণা কাতর কণ্ঠস্বরে।

0: মার প্রতি
1: তোমার মন্দিরে কি নূতন সঙ্গীত ধ্বনিয়া উঠিল আজি। হে গিরিনন্দিনী, করুণা কাতর কণ্ঠস্বরে ভক্ত হৃদি অরূপ বেদনায় উঠিল ব্যাকুলি। হে শোভনে, কোথা যাব এ মন্দির ছেড়ে, কোথা আশ্রয় আছে জনান্তিক হইতে?
0: গোবিন্দ মাণিক্য,
1: যেথা আছে প্রেম,
0: জয় সিংহ,
1: কোথা আছে প্রেম? ওই ভদ্রে এসো তুমি আমার কুটিরে, অতিথিরে দেবীর রূপে আজ কি করিব পূজা, করিয়াছি পন।
0: দ্বিতীয় দৃশ্য, রাজসভা।
2: রাজা রঘুপতি ও নক্ষত্ররায় প্রবেশ। সভাসদগণ উঠিয়া সকলে
3: জয় হোক মহারাজ।
0: রঘুপতি,
2: রাজভাণ্ডারে এসেছি বলির পশু সংগ্রহ করিতে।
0: গোবিন্দ মাণিক্য,
2: মন্দিরেতে জীব বলি এবৎসর হতে হইল নিষেধ।
0: নয়ন রায়,
2: বলি নিষেধ।
0: মন্ত্রী,
2: নিষেধ।
0: নক্ষত্র রায়,
2: তাই তো, বলি নিষেধ।
0: রঘুপতি,
2: এ কি স্বপ্নে শুনি?
0: গোবিন্দ মাণিক্য,
2: স্বপ্ন নহে প্রভু, এতদিন স্বপ্নে ছিল, আজ জাগরণ। বালিকার মূর্তি ধরে স্বয়ং জননী মোরে বলে গিয়েছেন, জীব রক্ত সহে না তাহার।
0: রঘুপতি,
2: এতদিন সহিল কি করে, সহস্র বৎসর ধরে রক্ত করেছেন পান, আজি এ অরুচি।
0: গোবিন্দ মাণিক্য,
2: করেননি পান, মুখ ফিরাতেন দেবী, করিতে শুনিত পাদ তোমরা যখন।
0: রঘুপতি,
2: মহারাজ কি করিছ, কি করিছ ভালো করে ভেবে দেখো, শাস্ত্রবিধি তোমার অধীন নহে।
0: গোবিন্দ মাণিক্য,
2: সকল শাস্ত্রের বড় দেবীর আদেশ।
0: রঘুপতি,
2: একে ভ্রান্তি তাহে অহংকার, অজ্ঞ নর, তুমি শুধু শুনিয়াছ দেবীর আদেশ, আমি শুনি নাই।
0: নক্ষত্র রায়,
2: তাই তো, কি বল মন্ত্রী, এত বড় আশ্চর্য, ঠাকুর ঠাকুর শুনেন নাই?
0: গোবিন্দ মাণিক্য,
2: দেবীর আজ্ঞা, নিত্যকাল ধ্বনিছে জগতে, সেই তো, সেই তো বধিরতম যেজন, সে বাণী শুনেও শোনে না।
0: রঘুপতি,
2: পাশুম্ব নাস্তিক তুমি।
0: গোবিন্দ মাণিক্য,
2: ঠাকুর সময় নষ্ট নয়, যাও এবে মন্দির কাজে, প্রচার করিয়া দিও পথে যেতে যেতে, আমার ত্রিপুর রাজ্যে যে করিবে জীব হত্যা জীব জননীর পূজাস্থলে, তবে দিব নির্বাসন দণ্ড।
0: রঘুপতি,
2: এ কি হইল স্থির?
0: গোবিন্দ মাণিক্য,
2: স্থির এই।
0: রঘুপতি,
2: তবে তবে উচ্ছন্ন উচ্ছন্ন যাও।
0: ছুটি আসিয়া চাঁদপাল,
2: হ্যাঁ হ্যাঁ, থামো থামো।
0: গোবিন্দ মাণিক্য,
2: বসো চাঁদপাল, ঠাকুর বলিয়া যাও, মনোব্যথা লঘু করে যাও নিজ কাজে।
0: রঘুপতি,
2: তুমি কি ভেবেছ মনে ত্রিপুরেশ্বরী ত্রিপুরার প্রজা, প্রচারিবে তার পরে তোমার নিয়ম, হরণ করিবে তার বলি, হেন সাধ্য নাই, তবে আমি আছি মায়ের সেবক।
0: নয়ন রায়,
2: ক্ষমা করো স্পর্ধা মহারাজ, কোন অধিকারে প্রভু জননীর বলি।
0: চাঁদপাল,
2: শান্ত হও সেনাপতি।
0: মন্ত্রী,
2: মহারাজ একবারে করেছ কি স্থির,

0: ধাক্কার ফিরিবে না
1: গোবিন্দমাণিক্য?
0: আর নহে মন্ত্রী, বিলম্ব উচিত নহে, বিনাশই করিতে পাপ।
1: মন্ত্রী,
0: পাপে কি এত পরমায়ু হবে? কত শত বর্ষ ধরে যে প্রাচীন প্রথা, দেবতা চরণ তলে বৃদ্ধ হয়ে এলো, সে কি পাপ হতে পারে?
1: রাজার নিরুত্তরে চিন্তা নক্ষত্র রায়।
0: তাই তো হেমন্ত্রী, সে কি পাপ হতে পারে?
1: মন্ত্রী,
0: পিতামহগণ এসেছে পালন করে যত্নে, ভক্তি ভরে সনাতন রীতি, তাহাদের অপমান তার অপমানে।
1: রাজার চিন্তা নক্ষত্র রায়।
0: ভেবে দেখো মহারাজ, যুগে যুগে যে পেয়েছে শত সহস্র ভক্তির সম্মতি, তাহারে করিতে নাশ, তোমার কি আছে অধিকার?
1: গোবিন্দমাণিক্য,
0: থাক তর্ক, যাও মন্ত্রী, আদেশ প্রচার করো গিয়ে, আজ হতে বন্ধ বলিদান।
1: মন্ত্রী,
0: এ কি হল?
1: নক্ষত্র রায়।
0: তাই তো হে মন্ত্রী, এ কি হল? শুনেছিল মগের মন্দিরে বলি নেই, অবশেষে মগেতে হিন্দুতে ভেদ রহিল না কিছু। কি বলো হে চাঁদপাল, তুমি কেন চুপ?
1: চাঁদপাল,
0: ভীরু আমি, ক্ষুদ্র প্রাণী, বুদ্ধি কিছু কম, না বুঝে পালন করি রাজার আদেশ।

ফিরে এলাম বন্ধুরা। আমরা শুনছিলাম কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের রচনা বিসর্জন নাটকের প্রথম এবং দ্বিতীয় দৃশ্যর গল্পপাঠ। গল্পপাঠে আমাদের সঙ্গে ছিল আরজে সপ্তদ্বীপ ও আরজে তনুশ্রী। সত্যি বলতে কি, রবীন্দ্রনাথের লেখা শুনলেই মনে হয় সময় বদলালেও মানুষের অনুভূতিগুলো খুব একটা বদলায় না। আজও আমরা ভালোবাসা খুঁজি, আজও আমরা অ্যাম্পথি খুঁজি, আজও আমরা চাই কেউ একজন আমার পাশে থাকুক। আর হয়তো সেই কারণেই আজকের ওয়ার্ল্ড রেড ক্রস ডে এতটা মিনিংফুল। এবার আমরা চলে যাব একটি বিশেষ সাক্ষাৎকার পর্বে। আমাদের বন্ধু আর যে সুনেত্রা কথা বলেছে শ্রীমতী স্বপ্না দাসের সঙ্গে, যিনি কলকাতার অ্যাপোলো হসপিটালের একজন নার্সিং ইনচার্জ। তিনি খুব কাছ থেকে দেখেছেন মানুষের কষ্ট, রিকভারি, হোপ। আর সেই কঠিন সময়ে হেলথ কেয়ার ওয়ার্কার্সরা কীভাবে মানুষের পাশে থাকেন, তাহলে চলুন শুনে নেওয়া যাক সেই বিশেষ কথোপকথন।

নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাই আজকের যুববাণী অনুষ্ঠানে। তোমাদের সাথে রয়েছি আমি আরজে সুনেত্রা। আজ ওয়ার্ল্ড রেড ক্রস ডে। মানবতা, সহানুভূতি এবং নিঃস্বার্থ সেবার প্রতীক এই দিনটি আমাদের মনে

0: করিয়ে দেয় যে মানুষের পাশে দাঁড়ানোই একজন মানুষ হিসেবে আমাদের সবচেয়ে বড় দায়িত্ব। আজকের এই আলোচনায় আমাদের সাথে রয়েছেন অ্যাপোলো হসপিটাল কলকাতার নার্সিং ইনচার্জ স্বপ্না দাস। ম্যাডাম, স্বাগত আপনাকে এই অনুষ্ঠানে।
1: নমস্কার সুনেত্রা।
0: প্রথমে আপনার কাছে জানতে চাইব, আজ বিশ্ব রেডক্রস দিবস, এই দিবসের মূল উদ্দেশ্য কি?
1: আমি যতটুকু জানি এই রেডক্রস সোসাইটি সম্পর্কে আমি কিছুটা শুনেছি, আমি খুব বেশি অ্যাওয়ার নয়, কিন্তু আমি যতটুকু জানি তাতে এই সোসাইটিটা হেল্প করে ফর অল নিডি পিপল, যেরকম কোন দুর্যোগে, আর্থকোয়েক, ওই রকম ডিজাস্টার টাইমে ওরা খুব হেল্প করে। এই সোসাইটিটা নিডফুল মানুষদের সাথে পাশে দাঁড়ায়, ত্রাণ বিতরণ করে। এই সোসাইটিটা তৈরি হয়েছে মানবতার খাতিরে, যেটা সাহায্য করে সব মানুষদের।
0: আচ্ছা ম্যাডাম, এবার আপনার কাছে জানতে চাইবো, একজন নার্স হিসেবে মানব সেবার গুরুত্বকে আপনি কিভাবে বলবেন বা কিভাবে ব্যাখ্যা করবেন বিষয়টাকে?
1: অ্যাজ এ নার্স আমি মানব সেবাটাকে খুব ইম্পর্টেন্স দেব। আমরা অ্যাকচুয়ালি নার্সিং পড়েছি, আমাদের প্রথমেই শেখানো হয় সেবা জিনিসটা, মিন সার্ভ করা, সার্ভ টু পিপল, যেখানে কোনো ভেদভাব থাকে না, বড় ছোট, গরিব বড় লোক, ওই রকম কিছু থাকে না তার মধ্যে, সেখানে কোনো ভেদভাব থাকে না। যেখানে নিড পেশেন্ট কেয়ার আগে আমাদের শেখানো হয়, আমরা সেটাই শিখেছি। যখন কোনো প্রবলেম হয় আমরা সামনে ফেস করি, তখন আমরা আগে পেশেন্ট কেয়ারটা আগে দেখি, সেখানে কোন সিচুয়েশন সেটা দেখি না। যে নার্স আমার মনে হয় পেশেন্ট কেয়ারটা আগে দেখা উচিত, লাইক যখনই যে কোনো জায়গায়, লাইক হসপিটালে হোক, আউটসাইডে হোক, যে কোনো ডিজাস্টারে, যেরকম আমরা ট্রায়াজ করি, ওই সব জায়গাতে আমার মনে হয় কোনো কিছু না দেখে আগে পেশেন্ট কেয়ারটা আগে ইম্পর্টেন্স দেওয়া উচিত।
0: হ্যাঁ ম্যাডাম, যখন কোনো জরুরি পরিস্থিতি হয়, যেরকম দুর্যোগ, দুর্ঘটনা, ওইসব ক্ষেত্রে নার্সদের ভূমিকা কতটা গুরুত্বপূর্ণ মানব সেবায়?
1: ওই সব জায়গাতে তো খুবই ইম্পর্টেন্ট, কারণ ওই টাইমে একটা নার্স উইদাউট ডক্টর, ডক্টর তো ইম্পর্টেন্ট মাস্ট বি, আদার সার্ভিসেস ও ইম্পর্টেন্ট, বাট একটা যখন রোগী ডিজাস্টারে মানে থাকে, তখন একটা নার্স সব সিচুয়েশন হ্যান্ডেল করতে পারে। অ্যাকচুয়ালি ওরা ফ্রন্ট ওয়ারিয়ার থাকে, একদম ফ্রন্ট রেসপন্ডার থাকে, ওরা হাফ অফ দা ট্রিটমেন্ট ওরাই স্টার্ট করতে পারে। যতক্ষণ ইমার্জেন্সি, আপনি দেখবেন যত মানে ক্রাইসিস হয়, একটা ডক্টর যতক্ষণ না থাকে হয়তো ওরা ট্রিটমেন্টটা বলে দেয়, বাট বাকি হেড টু ফুট ওই নার্সটাই সম্পূর্ণ করে। একজন ডক্টর যতক্ষণ নাও দেখতে পারে, অন দা টাইমে আসেনি, বাট নার্সটা ট্রিটমেন্ট স্টার্ট করে দেয়। কারণ ওই জন্য আমি মনে করি একটা দুর্যোগের সময় নার্সের ভূমিকা খুব বেশি থাকে, কারণ তারা ইমিডিয়েট ট্রিটমেন্টটা স্টার্ট করতে পারে, তারা বাছাই করতে পারে যে পেশেন্টটা আগে, কোন পেশেন্টটাকে আমার দেখা উচিত, ট্রায়েজ করা মানে করতে পারে, নার্সরা সেটাই করে নর্মালি।
0: তো নার্স একটা খুবই গুরুত্বপূর্ণ পেশা,
1: ভূমিকা পালন করে। হ্যাঁ
0: হ্যাঁ, তো এই পেশায় আপনাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জটা কি মনে হয় আপনার?
1: সবচেয়ে বড় চ্যালেঞ্জ যে ইন হসপিটালে আর বাইরে হোক, মানে স্টাফ খুব কম হয় আমাদের। মোস্ট অফ দা টাইম কি হয়, নার্সিং প্রফেশনে আমরা স্টাফ কম পাই, কিছু দিন থাকে, তারপরে তারা নিজের ক্যারিয়ার গ্রোথের জন্য চেঞ্জ করে, স্টাফ অলওয়েজ কম থাকে, মানে পাই না আমরা। কারণ কেউ হয়তো কন্টিনিউ করছে, কিছুদিন পর উনি ছেড়ে দিয়ে অন্য কোথাও যাচ্ছেন, অনেক রিজনে ওরা থাকে না, কিছু কিছু কারণ, যেরকম স্যালারি প্যাটার্ন তার জন্য থাকে না, তারপরে গভর্নমেন্ট সার্ভিস যদি আমরা বলি সেখানে রিক্রুটমেন্ট হয় না, তো যার কারণে স্টাফিং প্যাটার্নটা কম হয়, ওটা সব থেকে বেশি মানে চ্যালেঞ্জেস হয়, যে কম স্টাফ নিয়ে আমাদের পেশেন্ট কেয়ার দিতে হয়। আর যেখানে পেশেন্ট কেয়ার দিই সেখানে কম্প্রোমাইজ করা যায় না, ওই একটা স্টাফকে ধরুন বেশি কাজ করতে হচ্ছে, সেই জায়গাটায় তার মেন্টাল স্ট্যাটাসটা একটু হ্যাম্পার হচ্ছে, সেই জায়গায় তাকে অনেক কিছু ফেস করতে হচ্ছে, তারপরও সে কাজ করছে, সেই জায়গায় তার হেলথটা প্রবলেমে পড়ছে, দেন অলসো শি ইজ ওয়ার্কিং, ওই রকম হচ্ছে। ওই চ্যালেঞ্জটা আমাদের আমাদের নার্সিং প্রফেশনে খুব বেশি আমরা ফেস করি।
0: বর্তমান সময়ে তরুণ প্রজন্ম যদি ম্যাডাম রেডক্রসের সাথে যুক্ত হতে চায়, সে বিষয়ে তারা কিভাবে যুক্ত হবে?
1: তারা রেজিস্ট্রেশন করতে পারে, তাদের ওয়েবসাইট আছে রেডক্রস সোসাইটির, ওই ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন করে তারা

0: ওইখানে যুক্ত হতে পারে, তারা হেল্প করে দেবে কি করে করতে হয়, তারা যখন দরকার হবে তারা ত্রাণের সময় দুর্যোগের সময় ডেকে ওদেরকে হেল্পিং এর জন্য ডাকবে, তো ওরা ওই সোসাইটিতে ইনভলভ হয়ে যাবে।
1: তো আমরা আমাদের আজকের এই আলোচনায় বুঝতে পারলাম, মানব সেবা শুধু একটি দায়িত্ব নয়, এটা একটা মহান আদর্শ।
0: একদম,
1: একজন নার্স তার নিরলস পরিশ্রম ও আত্মত্যাগ আমাদের সত্যি অনুপ্রাণিত করে। ম্যাডাম, আপনাকে আন্তরিক ধন্যবাদ আপনার মূল্যবান সময় ও অভিজ্ঞতা আমাদের সাথে ভাগ করে নেওয়ার জন্য।
0: ধন্যবাদ সুনেত্রা।

ফিরে এলাম বন্ধুরা। এতক্ষণ আমরা শুনছিলাম শ্রীমতী স্বপ্না দাসের কিছু মূল্যবান কথা। সঙ্গে ছিল আমাদের বন্ধু আর জে সুনেত্রা। এই ধরনের রিয়েল লাইফ এক্সপিরিয়েন্সগুলো শুনলে মনে হয় যে সত্যি হিউম্যানিটি এখনও বেঁচে আছে। হাসপাতালের করিডোরেই হোক বা এমার্জেন্সি রুমেই হোক, একটা ছোট্ট কেয়ারিং গেস্টচারে মানুষ আজও মানুষের পাশে দাঁড়ায়। আর হয়তো সে কারণেই পৃথিবীটা এখনও সুন্দর। তবে এই পাশে থাকার অনুভূতিটা যেন লুকিয়ে আছে রেডক্রসের সেই ছোট্ট সিম্বলটার মধ্যে, সেই সাদা ব্যাকগ্রাউন্ডের উপর একটা লাল রঙের ক্রস সিম্বল, যেটা দেখতে খুবই সিম্পল কিন্তু তার মিনিংটা কিন্তু খুব পাওয়ারফুল। এই লাল রঙটা বোঝায় কেয়ার, আর্জেন্সি আর হিউম্যানিটিকে। আর সেই ক্রস সিম্বলটা যেন বলে যেখানেই মানুষ কষ্টে আছে সেখানেই পৌঁছে যেতে হবে। একটা ছোট্ট সিম্বল কিন্তু কোটি কোটি মানুষের কাছে সেটাই হোপের একটা সাইন। সত্যি কাইন্ডনেস কখনো ছোট হয় না। তাই এই সুন্দর ভাবনার মাঝে চলুন আজকের আলোচনার একেবারেই শেষ পর্যায়ে আমরা চলে এসেছি। আর চলে যেতে যেতে একটা মন ভালো করে নেওয়ার গান আমরা শুনে নেব।

0: আবারও দেখা হবে তোমার, আবারও কথা হবে তোমাদের সাথে অন্য কোনো যুব অনুষ্ঠানে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই শুনতে থেকো যুববাণী অনুষ্ঠান। নমস্কার।
1: এতক্ষণ শুনছিলেন যুববাণী, আকাশবাণী আগরতলা। এবারে দেশবন্ধনা অনুষ্ঠানে আপনারা শুনবেন দেশাত্মবোধক গান সমবেত কণ্ঠে।

0: অসম সহ পাঁচ রাজ্যে সরকার গঠনে তোড়জোড় চলেছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ পশ্চিমবঙ্গে বিজেপির নবনির্বাচিত বিধায়কদের বৈঠকে পৌরোহিত্য করবেন। বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণার পর এরাজ্যে রেলের আটকে থাকা প্রকল্পগুলির কাজ দ্রুত শেষ হবে বলে পূর্ব রেল আশা প্রকাশ করেছে। কলকাতা মেট্রোর ব্লু লাইনের আধুনিকীকরণে প্রায় 672 কোটি টাকা মঞ্জুর করেছে কেন্দ্রীয় সরকার। ভারত ও ফ্রান্স বিজ্ঞান প্রযুক্তি ও মহাকাশ ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতা আরও নিবিড় করতে সহমত হয়েছে। চলতি বছরের মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট আজ প্রকাশিত হবে। আজই প্রকাশিত হচ্ছে হাই মাদ্রাস আলিম ও ফাজিলের রেজাল্ট। সৌদি আরব মার্কিন সেনাবাহিনীকে তাদের ঘাঁটি ও আকাশসীমা ব্যবহার করতে না দেওয়ার ঘোষণা করেছে। আইপিএল ক্রিকেটে কলকাতা নাইট রাইডার্স আজ দিল্লি ক্যাপিটালসের মুখোমুখি হবে। আসছে বিস্তারিত সংবাদে। পশ্চিমবঙ্গ সহ পাঁচ রাজ্যে সরকার গঠনের প্রস্তুতি চলছে জোর কদমে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তথা অন্যতম বরিষ্ঠ বিজেপি নেতা অমিত শাহ পশ্চিমবঙ্গে আসছেন। বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে দলের নির্বাচিত বিধায়কদের সঙ্গে বৈঠক করবেন তিনি। আজই চূড়ান্ত হয়ে যাবে রাজ্যের পরবর্তী মুখ্যমন্ত্রীর নাম। ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে আগামীকাল শপথ নেবে নতুন সরকার। একটি প্রতিবেদন।
1: বাংলায় বিপুল জয়ের পর শপথ অনুষ্ঠানকে জাতীয় স্তরের রাজনৈতিক কর্মসূচি রূপ দিতে যাচ্ছে বিজেপি। শনিবার 25শে বৈশাখ ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে শপথ নেবে রাজ্যের প্রথম বিজেপি সরকার। বুধবার থেকেই ব্রিগেডের মঞ্চ ও নিরাপত্তা প্রস্তুতির কাজ শুরু হয়ে গিয়েছে। দলীয় সূত্রে জানা গিয়েছে শপথ অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, নীতিন গড়করি, জেপি নাড্ডা সহ একাধিক কেন্দ্রীয় নেতা, পাশাপাশি বিজেপি ও এনডিএ শাসিত বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রী ও উপমুখ্যমন্ত্রীদের আমন্ত্রণ জানানো হয়েছে। নিউ টাউনের বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে নবনির্বাচিত বিজেপি বিধায়কদের বৈঠকে আনুষ্ঠানিকভাবে পরিষদীয় দলনেতা নির্বাচন করা হবে। কেন্দ্রীয় পর্যবেক্ষক হিসেবে ওই বৈঠকে উপস্থিত থাকবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শনিবার পূর্ণাঙ্গ মন্ত্রিসভার শপথ নাও হতে পারে। বিজেপি সূত্রে ইঙ্গিত, মুখ্যমন্ত্রীর পাশাপাশি দুই উপমুখ্যমন্ত্রী এবং কয়েকজন গুরুত্বপূর্ণ মন্ত্রী ওই অনুষ্ঠানে শপথ নিতে পারেন। শপথ অনুষ্ঠান ঘিরে কলকাতায় নজিরবিহীন নিরাপত্তারও ব্যবস্থা করা হচ্ছে। রবীন্দ্র জয়ন্তীর দিন শপথ হয় সাংস্কৃতিক অনুষ্ঠানেও বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। অভিরূপ ভট্টাচার্য, আকাশবাণী সংবাদ, কলকাতা।
0: অসমে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ সরকার আগামী 12ই মে শপথ গ্রহণ করবে। এই নিয়ে টানা তৃতীয়বার রাজ্যের সরকার করবে তারা। গুয়াহাটিতেই শপথ গ্রহণ অনুষ্ঠানের জন্য গতকাল এক উচ্চ পর্যায়ের বৈঠক হয়েছে। বিজেপি রাজ্য সভাপতি দিলীপ শাইকিয়া সহ অন্যান্য নেতৃবৃন্দ সেখানে উপস্থিত ছিলেন। পরে এক সাংবাদিক বৈঠকে শ্রী শাইকিয়া জানান, খানাপাড়ার কলেজ ময়দানে শপথ গ্রহণ অনুষ্ঠান হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রধান অতিথির আসন অলঙ্কৃত করবেন। উপস্থিত থাকবেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন সহ এনডিএ শাসিত রাজ্যগুলির মুখ্যমন্ত্রী ও উপমুখ্যমন্ত্রীরা। তামিলনাড়ুতে সরকার গঠন প্রক্রিয়ায় বিলম্বের জেরে রাজনৈতিক পরিস্থিতি ক্রমশ জটিল হচ্ছে। সংখ্যাগরিষ্ঠতা প্রমাণের জন্য প্রয়োজনীয় 118 সংখ্যা বা ম্যাজিক ফিগার স্পর্শ করতে বিভিন্ন শিবিরে দফায় দফায় আলোচনা চলেছে। গতকালই নবনির্বাচিত বিধায়কদের নিয়ে পৃথকভাবে বৈঠক করেছে ডিএমকে এবং এআইএডিএমকে। অন্যদিকে পুদুচেরিতে আয়োজিত এক বৈঠকে এআইএডিএমকের পরিষদীয় দলনেতা হিসেবে নির্বাচিত হয়েছেন দলের সাধারণ সম্পাদক এড়াপ্পাড়ি পালানিস্বামী। রাজ্যের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে আজ ভিসিকে, সিপিআই এবং সিপিআইএমের নবনির্বাচিত বিধায়কদের বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে বলে মনে করা হচ্ছে। রাজ্যপাল বিশ্বনাথ আড়লেকারের নির্দেশ অনুযায়ী একক বৃহত্তম দল টিভিকে সমর্থন দেওয়ার বিষয়ে এই বাম ও আঞ্চলিক দলগুলি কী অবস্থান নেয় সেদিকেই তাকিয়ে রাজনৈতিক মহল। কেরালামে নতুন মুখ্যমন্ত্রী পদপ্রার্থী নির্বাচনের জন্য গতকাল তিরুবনন্তপুরমে কংগ্রেস বিধায়ক দলের এক বৈঠক হয়েছে। তবে এই বৈঠকে সম্ভাব্য মুখ্যমন্ত্রীর বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি। কংগ্রেস হাইকমান্ডের পক্ষ থেকে নবনির্বাচিত প্রত্যেক বিধায়কের সঙ্গে আলোচনা চলছে। দলের কেন্দ্রীয় পর্যবেক্ষকদের কাছ থেকে মতামত জানার পরই কংগ্রেসের জাতীয় নেতৃত্ব এ বিষয়ে তাদের সিদ্ধান্ত জানাবে। পশ্চিমবঙ্গে নতুন সরকার ক্ষমতায় আসায় রেলের নানা প্রকল্প দ্রুত শেষ হবে বলে মনে করছেন রেল কর্তৃপক্ষ থেকে শুরু করে সাধারণ মানুষ। একটি প্রতিবেদন।
2: রাজ্যে ঘটেছে রাজনৈতিক পালাবদল। নতুন সরকার গঠিত হলে এরাজ্যে দীর্ঘদিন ধরে আটকে থাকা রেলের বেশ কিছু প্রকল্পের কাজ দ্রুত শেষ হবে বলে আশা প্রকাশ করেছে পূর্ব রেল কর্তৃপক্ষ। গতকাল এক বিবৃতিতে রেলের তরফে জানানো হয়, রাজ্য

0: ও কেন্দ্রের প্রশাসনিক মেলবন্ধনের ফলে দীর্ঘদিনের অচলাবস্থার অবসান ঘটতে চলেছে। বিবৃতিতে বলা হয়েছে, পরিবহন ব্যবস্থা সচল রাখতে বেনারস সেতু প্রতিস্থাপনের কাজটিকে এখন সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে। নতুন প্রশাসনিক পরিবেশে জমি অধিগ্রহণ এবং ছাড়পত্র দেওয়ার প্রক্রিয়া দ্রুততর হবে। পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক শিবরাম মাঝি জানিয়েছেন, যাত্রী নিরাপত্তা নিশ্চিত করাই রেলের প্রধান লক্ষ্য। পূর্বতন সরকারের অসহযোগিতা ও প্রশাসনিক বাধার কারণে এতদিন নৈহাটি রানাঘাট ও রানাঘাট কৃষ্ণনগর শাখায় তৃতীয় লাইনের কাজ কার্যত থমকে ছিল। এছাড়া 5 বছর আগে ঘোষিত সাঁইথিয়া বাইপাস প্রকল্পের জমি হস্তান্তর এবং চন্দনপুর শক্তিগড় চতুর্থ লাইনের মতো গুরুত্বপূর্ণ পরিকাঠামো উন্নয়নের কাজও আটকে ছিল। এই প্রতিটি প্রকল্পই দ্রুত রূপায়িত করা হবে বলে আশা প্রকাশ করা হয়েছে। দীপঙ্কর ভট্টাচার্যের সঙ্গে কাশ্মীর নাহার, আকাশবাণী সংবাদ, কলকাতা।
1: কলকাতা মেট্রো নর্থ সাউথ করিডোর বা ব্লু লাইনে যাত্রী পরিবহন ক্ষমতা বৃদ্ধিতে কেন্দ্রীয় সরকার 671 কোটি 72 লক্ষ টাকার একটি প্রকল্প মঞ্জুর করেছে। এই প্রকল্পের আওতায় মেট্রোর এই করিডোরে 291 কোটি টাকা ব্যয়ে 7টি নতুন ট্র্যাকস এন্ড সাবস্টেশন তৈরি করা হবে। পাশাপাশি ইসপ্লানেট থেকে কবি সুভাষ স্টেশন পর্যন্ত বর্তমান বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থার আধুনিকীকরণও করা হবে। 11 কেভি সিস্টেমকে 33 কেভিতে উন্নত করার জন্য 380 কোটি টাকার বেশি বরাদ্দ হয়েছে। চলতি বছরের মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট আজ প্রকাশিত হবে। সকাল 9:30 সাংবাদিক বৈঠক করে আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশ করবেন মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায়। পর্ষদের তরফে জানানো হয়েছে 10:15 থেকে ওয়েবসাইটে রেজাল্ট দেখতে পারবে পরীক্ষার্থীরা। মাধ্যমিকের সঙ্গেই হাই মাদ্রাসা আলিম ও ফাজিলের ফল প্রকাশিত হবে আজ। দুপুর 2:30 পর থেকে বিভিন্ন মাদ্রাসার প্রতিনিধিরা জেলার ক্যাম্প অফিস থেকে মার্কশিট ও শংসাপত্র সংগ্রহ করতে পারবেন। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শুনে যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। ভারত ও ফ্রান্স বিজ্ঞান প্রযুক্তি এবং মহাকাশ ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতা আরও নিবিড় করতে সহমত হয়েছে। বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ডক্টর জিতেন্দ্র সিং ফ্রান্সের উচ্চশিক্ষা গবেষণা ও মহাকাশমন্ত্রী অধ্যাপক ফিলিপস ব্যাপটিস্টের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করেছেন। ডক্টর সিং বলেন, বিজ্ঞান ও মহাকাশ ক্ষেত্রে দুদেশের সম্পর্ক একটি শক্তিশালী স্তম্ভে পরিণত হয়েছে। 2026 সালকে ভারত ফ্রান্স উদ্ভাবন বর্ষ হিসেবে ঘোষণা করা হয়েছে। স্বাস্থ্যক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার ত্বরান্বিত করতে ইন্ডিয়া AI এবং ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিকেল রিসার্চ ICMR নতুন দিল্লিতে একটি সমঝোতা স্মারকপত্র মৌ স্বাক্ষর করেছে। ইলেকট্রনিক্স ও তথ্য প্রযুক্তি মন্ত্রক জানিয়েছে, এই অংশীদারিত্ব স্বাস্থ্যক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তার সম্প্রসারণের ক্ষেত্রকে আরও বিস্তার ঘটাবে। গৌরবময় পথ চলার 90 বছর পূর্ণ করল আকাশবাণী। এই বিশেষ মাইল ফলক উদযাপন করতে আজ রাজধানী দিল্লিতে একটি বর্ণাঢ্য ম্যারাথনের আয়োজন করা হয়। প্রায় 3.5 কিলোমিটার দীর্ঘ এই ম্যারাথন আকাশবাণী ভবন থেকে শুরু হয়ে কৃষি ভবন, রেল ভবন এবং রিজার্ভ ব্যাংক চত্বর ঘুরে পুনরায় আকাশবাণী ভবনে এসে শেষ হয়। আজকের এই ম্যারাথনে আকাশবাণী, দূরদর্শন ও প্রসার ভারতীর অসংখ্য কর্মী ও তাদের পরিবারের সদস্য অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রসার ভারতীর CEO গৌরব দ্বিবেদী এবং আকাশবাণীর মহানির্দেশক রাজীব কুমার জৈন। শ্রী দ্বিবেদী বলেন,
2: पूरा देश अब सिंदूर की एनिवर्सरी मना रहा था। उसकी पृष्ठभूमि में जो हुआ वो बहुत दुखद था, लेकिन अब सिंदूर ने भारत की एक अलग किस्म की पहचान दुनिया में बना दी। तो इस मौके पर सिर्फ मैं इतना कहना चाहूँगा कि इस पहचान को, इस ताकत को बनाए रखना हम सबकी जिम्मेदारी है और यही काम हम लोग आने वाले दिनों में मिलजुल करके करते रहेंगे।
1: সৌদি আরব মার্কিন সামরিক বাহিনীকে তাদের ঘাঁটিও আকাশসীমা ব্যবহার করতে না দেবার ঘোষণা করেছে। ফলে হরমুজ প্রণালী দিয়ে জাহাজগুলিকে পাহারা দেবার পরিকল্পনা আপাতত বাতিল করতে বাধ্য হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কলকাতা নাইট রাইডার্স আজ IPL ম্যাচে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে খেলবে। দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে খেলা শুরু হবে সন্ধে 7:30। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু, অসম সহ 5 রাজ্যে সরকার গঠনের তোড়জোড় চলেছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ পশ্চিমবঙ্গে বিজেপির নবনির্বাচিত বিধায়কদের বৈঠকে পৌরোহিত্য করবেন। ভারত ও ফ্রান্স বিজ্ঞান ও প্রযুক্তি এবং মহাকাশ ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতা আরও নিবিড় করতে সহমত হয়েছে। খবর এখনকার মতো শেষ হলো।

আকাশবাণী আগরতলা, এবারে আপনাদের জানিয়ে দেব সংবাদ শিরোনাম। ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত 2026 সালের মাধ্যমিক মাদ্রাসা আলিম উচ্চতর মাধ্যমিক এবং মাদ্রাসা ফাজিল পরীক্ষার ফলাফল আজ দুপুর 12টায় পর্ষদের মিলনায়তনে এক সাংবাদিক সম্মেলনের মাধ্যমে প্রকাশ করা হবে। ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের ফলাফল যে সমস্ত ওয়েবসাইটের মাধ্যমে জানানো যাবে তার তালিকা পর্ষদের ওয়েবসাইট www.tbsc.tripura.gov.in এ দেওয়া থাকবে। দেশের সর্বোচ্চ আদালত রায় দিয়েছে, গ্রাহকরা যে পরিষেবা আর পাচ্ছে না তার জন্য তাদের অর্থ প্রদান করতে বাধ্য করা যাবে না। আদালত বলেছে, শুল্ক নির্ধারণ কেবল একটি গাণিতিক প্রক্রিয়া নয়, বরং গ্রাহকদের স্বার্থ রক্ষার লক্ষ্যে নিয়ন্ত্রণমূলক ভারসাম্য রক্ষার পদক্ষেপও বটে। ভারত গতকাল অপারেশন সিন্দুরের প্রথম বার্ষিকী পালন করেছে। গত বছর 7ই মে ভারত অপারেশন সিন্দুর অভিযান শুরু করেছিল। কেন্দ্রীয় শ্রম এবং কর্মসংস্থান মন্ত্রী ডক্টর মনসুখ মান্ডভিয়া নতুন শ্রম আইনের অধীনে 40 বছর বা তার বেশি বয়সী কর্মীদের জন্য গতকাল দেশব্যাপী বার্ষিক স্বাস্থ্য পরীক্ষার কর্মসূচি চালু করেছেন। রেল মন্ত্রক ঘোষণা করেছেন, ট্রেনগুলোকে উন্নত যাত্রী সংরক্ষণ ব্যবস্থার স্থানান্তরের কাজ আগস্ট মাস থেকে শুরু হবে। নয়াদিল্লির রেল ভবনে একটি পর্যালোচনা সভায় সভাপতিত্ব করে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব গতকাল কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন যে 40 বছরের পুরনো সংরক্ষণ ব্যবস্থা থেকে উন্নত ব্যবস্থায় ট্রেন স্থানান্তরের সময় যাত্রীদের যেন কোনো অসুবিধে না হয়। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান গতকাল নয়াদিল্লিতে ভারতে নিযুক্ত নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত মারিসা জেডারসের সঙ্গে বৈঠক করে উচ্চশিক্ষা এবং গবেষণায় দ্বিপাক্ষিক সহযোগিতা বৃদ্ধির বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। সামাজিক মাধ্যমে তিনি জানান, হাইড্রোজেন সেমিকন্ডাক্টর, কৃত্রিম বুদ্ধিমত্তা, নগর উন্নয়ন এবং কৃষি ক্ষেত্রে ভারত এবং নেদারল্যান্ডস যৌথভাবে কাঠামোগত সহযোগিতার দিকে এগিয়ে যাবে। তফসিলি জাতি কল্যাণ মন্ত্রী সুধাংশু দাসের পৌরোহিত্যে ঊনকোটি জেলার ফটিকরায়ের সরকারি উন্নয়নমূলক কাজকর্মের অগ্রগতির বিষয়ে গতকাল এক পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত হয়। ফটিকরায়ের আম্বেদকর কলেজের কনফারেন্স হলে আয়োজিত পর্যালোচনা বৈঠকে পূর্ত গ্রামোন্নয়ন, পানীয় জল, স্বাস্থ্যবিধি, বিদ্যুৎ, প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা সংক্রান্ত কাজের অগ্রগতি নিয়ে বিস্তারিত পর্যালোচনা করা হয়। আগামীকাল 9ই মে ত্রিপুরা হাইকোর্ট এবং রাজ্যের সব জেলা এবং মহকুমা আদালত প্রাঙ্গণে জাতীয় লোক আদালত বসবে। গতকাল রাজ্য আইন সেবা কর্তৃপক্ষের সদস্য সচিব ভিপি দেববর্মা এ খবর জানিয়েছেন। সাংসদ রাজীব ভট্টাচার্য আগরতলায় ক্ষুদিরাম বসু ইংলিশ মিডিয়াম স্কুলের এনএসএস ইউনিটের উদ্যোগে ইউথ ফর মাই ভারত এবং ইউথ ফর ডিজিটাল লিটারেসির ভাবনাকে সামনে রেখে আয়োজিত 7 দিন ব্যাপী বিশেষ শিবিরের উদ্বোধন করেন। দ্বিতীয় উত্তর পূর্ব লিটল মাস্টার অনূর্ধ্ব 14 বছরের ছেলেদের ক্রিকেটে ত্রিপুরা রানার্স হয়েছে। গতকাল আসরের ফাইনালে আসাম 159 রানে ত্রিপুরাকে পরাজিত করেছে। আগামী 24 ঘন্টায় রাজ্যের বিভিন্ন জেলায় বিক্ষিপ্তভাবে ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা 33 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা 23 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে। শুনলেন সংবাদ শিরোনাম।

এবারে আপনাদের জানিয়ে দেবো আমাদের আজকের পরবর্তী অনুষ্ঠান সূচি সম্পর্কে। সকাল 9:30 শুনবেন বিভিন্ন শিল্পী কণ্ঠে রবীন্দ্রসঙ্গীত, সকাল 10:00 হিন্দি ছবির গান শুনবেন বিভিন্ন শিল্পী কণ্ঠে। বিজ্ঞাপনদাতা আয়োজিত অনুষ্ঠান সকাল 10:30, সকাল 11:00 শুনবেন বাংলা ছবির গান, বেলা 12:00 ককবরক অনুষ্ঞান লেলা মানিজারা, বেলা 12:55 চাষের কথা, বেলা 1:05 শুনবেন বিভিন্ন শিল্পী কণ্ঠে আধুনিক গান, বেলা 1:05 আধুনিক গান শুনবেন বিভিন্ন শিল্পী কণ্ঠে, বেলা 1:40 লোকগীতি শুনবেন, বেলা 1:50 শুনবেন ছড়ার গান অন্তরা চৌধুরীর কণ্ঠে, বিকেল 5:10 হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান চিত্রগীতি, বিকেল 5:45 শুনবেন মানবী, সন্ধ্যে 6:05 শিক্ষার্থীদের জন্য অনুষ্ঠান, সন্ধ্যে 6:30 ঘর গৃহস্থীর আসর, পরে শুনবেন লোকগীতি বিভিন্ন শিল্পী কণ্ঠে, সন্ধ্যে 7:00

গৌরক অনুষ্ঠান রাত 8:05 শুনবেন বিজ্ঞান বিচিত্রা, রাত 8:30 শুনবেন আধুনিক গান শিল্পী হেমন্ত মুখোপাধ্যায়, রাত 9:00 নজরুল গীতি শুনবেন ফিরোজা বেগমের কণ্ঠে, রাত 9:05 শুনবেন দিল্লি কেন্দ্রের অনুষ্ঠান স্পটলাইট, রাত 9:30 বাংলা নাটক হলুদপোড়া রচনায় মানিক বন্দ্যোপাধ্যায় এবং প্রযোজনায় ডক্টর দীপক চন্দ্র পোদ্দার, রাত 10:10 শুনবেন কর্মখালী বিজ্ঞপ্তি এবং 10:15 শুনবেন অনুষ্ঠান মৈত্রী। শুনলেন আমাদের আজকের পরবর্তী অনুষ্ঠান সূচি সম্পর্কে। আকাশবাণী আগরতলা, এবারে আপনারা শুনবেন রবীন্দ্রসঙ্গীত। অনুষ্ঠানের প্রথম গানটি আপনারা শুনবেন সুচিত্রা মিত্রের কণ্ঠে।

গানটি শুনলেন মঞ্জু গুপ্তের কণ্ঠে। বিভিন্ন শিল্পী কণ্ঠে আপনারা শুনছেন রবীন্দ্রসঙ্গীত, আর এবারে পরের শিল্পী পঙ্কজ কুমার মল্লিক।

গানটি শুনলেন সুবীর সেন এবং পুডুবি মুখোপাধ্যায়ের দ্বৈত কণ্ঠে। এবারে পরের গানটি আপনারা শুনবেন শ্রীলা সেনের কণ্ঠে।

সাজন বিনা সুহাগন ছবি থেকে গানটি শুনলেন রাসুদাস এবং অনুরাধা পাডওয়ালের দ্বৈত কণ্ঠে। বিভিন্ন শিল্পী কণ্ঠে আপনারা শুনছেন হিন্দি ছবির গান। আর এবারে কামচোর ছবি থেকে পরের গানটি আপনারা শুনবেন অলকা আগ্নিক এবং কিশোর কুমারের দ্বৈত কণ্ঠে।

সংযোগ ছবি থেকে গানটি শুনলেন নেশা ভোসলে এবং সুরেশ ওয়াদিকারের দ্বৈত কণ্ঠে। এবারে পরের গানটি আপনারা শুনবেন পর্বত কে উস পার ছবি থেকে মোহাম্মদ আজিজ এবং আশা ভোসলের দ্বৈত কণ্ঠে।

গানটি শুনলেন হিরো ছবি থেকে অনুরাধা পাড়ুয়াল এবং মনহারের দ্বৈত কণ্ঠে। বিভিন্ন শিল্পী কণ্ঠে এতক্ষণ আপনারা শুনছিলেন হিন্দি ছবির গান।

और फिर दिल दहलाने वाली नरसंहार की घटना घटी।

গানখানি শুনছিলেন ডাক হরবড়া ছবি থেকে গীতা দত্তের কণ্ঠে। এবারের গানখানি শুনবেন শ্যামল মিত্রের কণ্ঠে অন্তরাল ছায়াছবি থেকে।

গানখানি শুনছিলেন নিশিপদ্ম ছবি থেকে শ্যামল মিত্রের কণ্ঠে। এবারের গানখানি শুনবেন আশা ভোসলের কণ্ঠে একান্ত আপন ছবি থেকে।

গানখানি শুনছিলেন অনুরাগের ছোঁয়া ছবি থেকে আশা ভোসলের কণ্ঠে। এতক্ষণ শুনছিলেন বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান। আকাশবাণী আগরতলা, শুরু হচ্ছে ককপোরক অনুষ্ঠান।

0: আগাছবেন এগরতলা যতন লামসগো চিন তিনি দিবর্জন কগরক পান্ধব আফাদেক পান্ধন পুলেওনো লালমানি জরক খাজান তংবিদি আগে তংবিদিও নিম বুফাং অরিমানর থাইসান কক সবই খার জাগান
1: উম বুফাং বসেন বুফাং বেদক বুফরা বেড়াদম বেলাই বসলে পত্রি পদ জুদা জুদা সানুগ ফানাঙ্গই দো ইং বেলাই চাইমানো এবলাই চিনি বসাগ বথরাই পদ্র পদ বকুর গরম মার খানো ইং বেলাই সুদী কথাঙ্গাই দালগু হলই বসাগ ফুলখে বকুর গরম কমরে মাথাঙ্গ ইং বেদক সিকন্দায়

0: সুখ হাবলৈ নাকাৰ নাঙ্গ টংখা চলাইছা কিবা টং আৰু কাহাম তো নাই কমা নাই টংখা জ্বলাই চাগলাক বুঝলি বেড়ানো ফসা পুয়ো চমন তন্ন নাঙে টং দিন আছে রু বাই ছাতি দি আর ছাতি যাক বুটে লং থাকে বুঝি হিনে সিং মাই খোল রাখ রু টং
1: আসে জরতে তাং বিদিও নিম্ব ফাংন রিমাদারুগি থাইছেন কক্সাও ইকিনাইজাকা আও তাও খনাইজাগান হাইন হাই লালমানি জ্বর জাদুন রচামুং জাদুনি রচামুঙ্গ ঊর্ধ্বমতি দেপন বাই রচাবজাক রচামুর খনাইজাগান

Sakra Yasin Bay Katena Jadon.

আকাশবাণী আগরতলা, শুরু হচ্ছে চাষের কথা। আজকের প্রসঙ্গ লাভজনক সবজি চাষ পদ্ধতি। সবজি একটি গুরুত্বপূর্ণ ফসল। কৃষি বিজ্ঞানের ভাষায় সবজিকে উদ্যানতাত্ত্বিক ফসল বা হর্টিকালচারাল ক্রপস বলা হয়ে থাকে। পুষ্টিমানের দিক থেকে সবজি ফসল যেমন গুরুত্বপূর্ণ, তেমনি বাণিজ্যিকভাবেও এর গুরুত্ব অপরিসীম। সেজন্য সবজি চাষের আধুনিক কলাকৌশল জানা জরুরি। আর আধুনিক কলাকৌশল বলতে বৈজ্ঞানিক উপায়ে চাষাবাদকেই বোঝানো হয়ে থাকে। তবে সারা দেশে যেমন সব ধরনের সবজি উৎপাদিত হয় না, ঠিক তেমনি সকল সবজি আবার সারা বছর উৎপাদিত হয় না। এক এক অঞ্চলে এক এক ধরনের শাকসবজি উৎপাদিত হয়ে থাকে, আবার বছরের বিশেষ বিশেষ সময়ে বিশেষ বিশেষ সবজির জাত উৎপাদন করা যায়। সারা দেশে সারা বছরই যে সকল সবজি সহজে উৎপাদিত হয়ে থাকে, তাদের মধ্যে কিছু শাকসবজি হল লাল শাক, ডাঁটা শাক, পুঁই শাক, কলমি শাক, মিষ্টি আলু, ঢেঁড়স, গাজর, বরবটি, টমেটো, লাউ ও লাউ শাক, পাট শাক, শশা, কাঁচকলা, বেগুন, পেঁপে, করলা, কচু শাক, কচুরলতি, ধনে পাতা, পুদিনা পাতা ইত্যাদি পরিচিত শাকসবজি। তাছাড়া অপরিচিত বিশেষ কিছু সবজি বিশেষ বিশেষ এলাকার বিশেষত্ব হিসেবে উৎপাদিত হয়ে থাকে। কৃষিতাত্ত্বিকভাবে রবি এবং খারিফ এ দু ধরনের মৌসুম রয়েছে। খারিফের আবার দুটি ভাগ, যথা খারিফ এক অর্থাৎ আগাম গ্রীষ্ম এবং খারিফ দুই অর্থাৎ বর্ষাকাল। তবে শীতকালীন শাকসবজির মধ্যে বাহারি এবং রকমারি বৈচিত্র্য একটু বেশি। শুধুমাত্র শীতকালে উৎপাদিত হয় এমন ফসলগুলোর মধ্যে রয়েছে টমেটো, শীত লাউ, ফুলকপি, বাঁধাকপি, গাজর, শিম, মূলা, ব্রোকলি, বটি শাক, ওলকপি, শালগম, বেগুন, গোলালু ইত্যাদি প্রধান। অপরদিকে শুধুমাত্র গ্রীষ্ম এবং বর্ষাকালে উৎপাদিত হয় এমন ফসলের মধ্যে রয়েছে বিভিন্ন শালগম, বেগুন, বিভিন্ন ধরনের কচু, ওলকচু, ঝিঙ্গা, চিচিঙ্গা, কাকরোল, পটল, করলা, মিষ্টি কুমড়ো, চাল কুমড়ো ইত্যাদি প্রধান। সবজি ফসল উৎপাদন অন্যান্য ফসলের মতো নয়। সবজি ফসল উৎপাদনের জন্য বিশেষ ধরনের যত্নের প্রয়োজন হয়, আর বৈজ্ঞানিক পদ্ধতিতে আবাদ করতে গেলে অল্প পরিমাণ জায়গায় অধিক পরিমাণে ফসল ফলিয়ে লাভবান হওয়া সম্ভব। সবজি আবাদেও বাড়ির আঙিনায় অথবা অপেক্ষাকৃত উঁচু জায়গা বেছে নিতে হবে। সেখানে ভালোভাবে চাষ, মই দিয়ে জমির মাটি জো অবস্থায় ঝুরঝুরে করে সেখানে এক মিটার প্রশস্ত এবং প্রয়োজন মতো জমির আকার আকৃতির সাথে সঙ্গতি রেখে লম্বা বেড তৈরি করে নিতে হবে। এভাবে

গানখানি শুনছিলেন উষা মঙ্গেশকরের কণ্ঠে। আপনারা শুনছেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে আধুনিক গান। এবারের শিল্পী সলিল মিত্র।

আকাশবাণী খবর পড়ছি প্রবীর ভট্টাচার্য। বিশেষ বিশেষ খবর হল, পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু, কেরালাম বিধানসভায় নতুন সরকার গঠনের তোড়জোড় শুরু হয়েছে। পশ্চিমবঙ্গে পরবর্তী মুখ্যমন্ত্রীর নাম চূড়ান্ত করতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ নবনির্বাচিত বিধায়কদের সঙ্গে বৈঠকে বসছেন। ভারতের প্রতিরক্ষা গবেষণা উন্নয়ন সংস্থা DRDO ও বায়ুসেনা গতকাল পরীক্ষামূলকভাবে ট্যাকটিক্যাল অ্যাডভান্স রেঞ্জ অগমেন্টেশন বা তারা অস্ত্রের সফল ক্ষেপণ সম্পন্ন করেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরান যাতে পারমাণবিক শক্তি অর্জন করতে না পারে সে লক্ষ্যে মার্কিন দেশের সঙ্গে ইউরোপীয় ইউনিয়ন ঐক্যবদ্ধ হয়ে কাজ করবে। বাংলাদেশে হামের প্রাদুর্ভাব উদ্বেগজনক অবস্থায় পৌঁছেছে। গত 24 ঘণ্টায় সেদেশে হামে আক্রান্ত হয়ে আরও 12 জন শিশুর মৃত্যু হয়েছে। IPL ক্রিকেটে আজ কলকাতা নাইট রাইডার্স দিল্লি ক্যাপিটালসের মুখোমুখি হবে। দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে খেলা শুরু হবে সন্ধ্যে 7:30। আসছি বিস্তারিত খবরে। পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু, কেরালাম বিধানসভায় নতুন সরকার গঠনের তোড়জোড় শুরু হয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ও অন্যতম বরিষ্ঠ বিজেপি নেতা অমিত শাহ আজ কলকাতায় এসেছেন। বিমানবন্দরে তাকে স্বাগত জানান দলের রাজ্য সভাপতি সৌমিক ভট্টাচার্য, কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার, বিজেপি নেতা শুভেন্দু অধিকারী, নিশীথ প্রামাণিক, দিলীপ ঘোষ সহ দলীয় নেতারা। সেখান থেকে তিনি দক্ষিণেশ্বর মন্দিরে গিয়ে পুজো দেন। এরপর অমিত শাহ বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে দলের নির্বাচিত বিধায়কদের সঙ্গে বৈঠকে বসবেন। আজই চূড়ান্ত হয়ে যাবে রাজ্যের পরবর্তী মুখ্যমন্ত্রীর নাম। ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে আগামীকাল শপথ নেবে নতুন সরকার। অসমে বিজেপি নেতৃত্বাধীন NDA সরকার আগামী 12ই মে শপথ গ্রহণ করবে। এই নিয়ে টানা তৃতীয়বার রাজ্যের সরকার গড়বে তারা। গুয়াহাটিতে এই শপথ গ্রহণ অনুষ্ঠানের জন্য গতকাল এক উচ্চ পর্যায়ের বৈঠক হয়। বিজেপি রাজ্য সভাপতি দিলীপ সাইকিয়া সহ অন্যান্য নেতৃত্ব সেখানে উপস্থিত ছিলেন। পরে এক সাংবাদিক বৈঠকে শ্রী সাইকিয়া জানান, খানাপাড়ায় কলেজ ময়দানে শপথ গ্রহণ অনুষ্ঠান হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রধান অতিথির আসন অলঙ্কৃত করবেন। উপস্থিত থাকবেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, বিজেপি সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন সহ NDA শাসিত রাজ্যগুলির মুখ্যমন্ত্রী ও উপমুখ্যমন্ত্রীরা। তামিলনাড়ুতে সরকার গঠন প্রক্রিয়ায় বিলম্বের জেরে রাজনৈতিক পরিস্থিতি ক্রমশ জটিল হয়ে উঠছে। সংখ্যাগরিষ্ঠতা প্রমাণের জন্য প্রয়োজনীয় 118 সংখ্যা বা ম্যাজিক ফিগার স্পর্শ করতে বিভিন্ন শিবিরে দফায় দফায় আলোচনা চলছে। গতকালই নবনির্বাচিত বিধায়কদের নিয়ে পৃথকভাবে বৈঠক করেছে DMK এবং AIADMK। অন্যদিকে পুডুচেরিতে আয়োজিত এক বৈঠকে AIADMK-র পরিষদীয় দলনেতা হিসেবে নির্বাচিত হয়েছেন দলের সাধারণ সম্পাদক এডাপ্পাড়ি পালানিস্বামী। রাজ্যের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে আজ VC-কে

0: সিপিআই এবং সিপিআইএমের নবনির্বাচিত বিধায়কদের বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। রাজ্যপাল বিশ্বনাথ আর্লেকারের নির্দেশ অনুযায়ী একক বৃহত্তম দল টিভিকে সমর্থন দেওয়ার বিষয়ে এই বাম ও আঞ্চলিক দলগুলি কি অবস্থান নেয় সেদিকেই তাকিয়ে রয়েছে রাজনৈতিক মহল। কেরালামে নতুন মুখ্যমন্ত্রী পদপ্রার্থী নির্বাচনের জন্য গতকাল থিরুবনন্তপুরমে কংগ্রেস বিধায়ক দলের এক বৈঠক হয়েছে, তবে এই বৈঠকে সম্ভাব্য মুখ্যমন্ত্রীর বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি। কংগ্রেস হাইকমান্ডের পক্ষ থেকে নবনির্বাচিত প্রত্যেক বিধায়কদের সঙ্গে আলোচনা হয়েছে। দলে কেন্দ্রীয় পর্যবেক্ষকদের কাছ থেকে মতামত জানার পরই কংগ্রেসের জাতীয় নেতৃত্ব এ বিষয়ে তাদের সিদ্ধান্ত জানাবে বলেই মনে করা হচ্ছে। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর বিশ্বের অর্থনীতিতে স্থিতিশীলতায় ভারতের ক্রমবর্ধমান ভূমিকার কথা তুলে ধরেন। আন্তর্জাতিক সমৃদ্ধিতে ভারতের গুরুত্বের কথাও বলেন তিনি। সুরিনামের বিভিন্ন স্তরের প্রতিনিধিদের উদ্দেশ্যে দেওয়া এক ভাষণে এই বক্তব্য রাখেন বিদেশমন্ত্রী। তিনি আইএমএফের পরিসংখ্যানও তুলে ধরেন। বিশ্বের সার্বিক জিডিপি বৃদ্ধিতে ভারতের অবদান 17%। তিনি বলেন এই পরিসংখ্যান প্রমাণ করে বিশ্বের নিরিখে ভারতের অর্থনীতি দ্রুত সম্প্রসারিত হচ্ছে।
1: India contributes to the 17% of the total global growth. We help to de-risk the international economy. We help to give more possibilities. We are creating more options. We are today negotiating and concluding more free trade agreements for countries to avail of it. And along with that, we are trying to create a global footprint so that our impact on the international economy and the de-risking of the world is as impactful, as far-reaching as possible.
0: বিদেশ প্রতিমন্ত্রী কীর্তিবর্ধন সিং বলেন, ভারতের অভিবাসন নীতি, প্রবাসীদের সুরক্ষা, তাঁদের দেশ ছাড়াও দেশে প্রত্যাবর্তনে আন্তর্জাতিক সহযোগিতা ও সার্বিক ব্যবস্থাপনার গুরুত্বকে তুলে ধরে। মন্ত্রী নিউ ইয়র্কে রাষ্ট্রসংঘের স্থায়ী মিশনে দ্বিতীয় আন্তর্জাতিক অভিবাসন সমীক্ষা মঞ্চে বিভিন্ন দেশের প্রতিনিধিদের উদ্দেশ্যে দেওয়া ভাষণে এই কথা বলেন। ভারত প্রবাসীদের বিভিন্ন দেশে সুষ্ঠু নিরাপদ যাতায়াতের জন্য 23টি দেশের সঙ্গে দ্বিপাক্ষিক ও সমঝোতার স্মারকপত্র মৌ চুক্তি স্বাক্ষর করেছে বলেও তিনি উল্লেখ করেন। ভারতের অভিবাসন নীতি মূলত মানুষের কথা ভেবেই নির্ধারণ করা হয়েছে বলেও মত ব্যক্ত করেন কীর্তিবর্ধন সিং।
2: Our approach to migration governance is anchored in a holistic and pragmatic framework guided by the core operational principles of protection of migrants, comprehensive governance across the migration life cycle, and strong international cooperation. India has concluded comprehensive bilateral mobility agreements and MOUs with 23 countries and is pursuing several more to create sustainable pathways for fair and ethical mobility. This is the key to ensure migrant welfare through safe and regular migration pathways.
0: ভারতের প্রতিরক্ষা গবেষণা উন্নয়ন সংস্থা DRDO ও ভারতীয় বায়ুসেনা গতকাল ওড়িশার উপকূলে পরীক্ষামূলকভাবে ট্যাকটিক্যাল অ্যাডভান্স রেঞ্জ অগমেন্টেশন বা তারা অস্ত্রের সফল উড়ান সম্পন্ন করেছে। প্রতিরক্ষা মন্ত্রক এক বিবৃতিতে জানায়, মডিউলার রেঞ্জ সম্প্রসারণ অস্ত্র হিসেবে তারা দেশের প্রথম দেশীয় পদ্ধতিতে তৈরি গ্লাইড অস্ত্র, যা যে কোনো দিক নির্দেশহীন অস্ত্রকে সঠিক দিকে ক্ষেপণ করতে সক্ষম। এই অস্ত্র ভূমি সংলগ্ন লক্ষ্যবস্তুকেও নিষ্ক্রিয় করতে সক্ষম। মন্ত্রক আরও জানায়, এই অস্ত্রের নকশা DRDO-র বিভিন্ন গবেষণাগারের সহায়তায় হায়দ্রাবাদে গবেষণা কেন্দ্র ইমারতে তৈরি। রেলের নিরাপত্তা সুনিশ্চিত করতে ভারতীয় রেল উত্তর রেলের গুরুত্বপূর্ণ রুটগুলিতে নিজস্ব পদ্ধতিতে তৈরি স্বয়ংক্রিয় কবচ সুরক্ষা ব্যবস্থার জন্য 362 কোটি টাকা প্রকল্পের অনুমোদন করেছে। এর মধ্যে রয়েছে জম্মু ও ফিরোজপুর শাখার মোট 478 কিলোমিটারের উল্লেখযোগ্য রুট। রেলমন্ত্রক জানায়, রেলের আধুনিকীকরণ ও নিরাপত্তা সুনিশ্চিত করতে এই কবচ ব্যবস্থা চালু করা হবে। এই প্রযুক্তির মাধ্যমে সংঘর্ষ এড়াতে স্বয়ংক্রিয় ব্রেক ব্যবহার করা হবে। পশ্চিমবঙ্গে চলতি বছরে মাধ্যমিক পরীক্ষার ফল আজ প্রকাশিত হয়েছে। এবারে মোট পাশের হার 86.83%, পরীক্ষা দিয়েছিল 971,000 পরীক্ষার্থী। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন যে ইরান যাতে কখনোই পারমাণবিক শক্তি অর্জন করতে না পারে তা নিশ্চিত করার বিষয়ে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন ঐক্যবদ্ধ হয়ে কাজ করবে। সামাজিক মাধ্যমে দেওয়া এক পোস্টে ট্রাম্প জানান, তিনি ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডের লিয়েনের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন। পশ্চিম এশিয়া নিয়ে তার সঙ্গে আলোচনা অত্যন্ত ফলপ্রসূ হয়েছে বলেও তিনি জানিয়েছেন। এদিকে মার্কিন

বাহিনীর জাহাজগুলোর ওপর ইরানের হামলার জবাবে মার্কিন সেনা ইরানের সামরিক ঘাঁটিগুলোতে হামলা চালিয়েছে। ইরানের সরকারি সংবাদ মাধ্যম ও পশ্চিম তেহরানের বিস্ফোরণের শব্দ ও গোলাগুলি চলার খবর দিয়েছে। দক্ষিণ ইরানে বন্দর আব্বাসের কাছে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। ওয়াশিংটন জানিয়েছে তারা সংঘাত বাড়াতে চায় না, তবে নিজেদের বাহিনীর নিরাপত্তা রক্ষায় সর্বদা প্রস্তুত রয়েছে। প্রতিবেশী দেশ বাংলাদেশে হামের প্রাদুর্ভাব উদ্বেগজনক পর্যায়ে পৌঁছেছে। গত 24 ঘণ্টায় সেদেশে হামে আক্রান্ত হয়ে আরও 12 জন শিশুর মৃত্যু হয়েছে। স্বাস্থ্য দপ্তরের সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী মৃত শিশুদের মধ্যে 6 জনই ঢাকা বিভাগের। এছাড়া বরিশাল, খুলনা, ময়মনসিংহ, রাজশাহী এবং সিলাট থেকেও মৃত্যুর খবর পাওয়া গেছে। আইপিএল ক্রিকেটে আজ কলকাতা নাইট রাইডার্স দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে খেলবে। দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে খেলা শুরু হবে সন্ধ্যে 7:30। শেষ করবার আগে খবরে বিশেষ কিছু অংশ আরও একবার। পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু, কেরালাম বিধানসভায় নতুন সরকার গঠনের তোড়জোড় শুরু হয়েছে। পশ্চিমবঙ্গে পরবর্তী মুখ্যমন্ত্রীর নাম চূড়ান্ত করতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ নবনির্বাচিত বিধায়কদের সঙ্গে বৈঠকে বসছেন। ভারতের প্রতিরক্ষা গবেষণা উন্নয়ন সংস্থা DRDO ও বায়ুসেনা গতকাল পরীক্ষামূলকভাবে ট্যাকটিক্যাল অ্যাডভান্স রেঞ্জ অগমেন্টেশন বা তারা অস্ত্রের সফল ক্ষেপণ সম্পন্ন করেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন ইরান যাতে পারমাণবিক শক্তি অর্জন করতে না পারে সেই লক্ষ্যে মার্কিন দেশের সঙ্গে ইউরোপীয় ইউনিয়ন ঐক্যবদ্ধ হয়ে কাজ করবে। বাংলাদেশে হামের প্রাদুর্ভাব উদ্বেগজনক অবস্থায় পৌঁছেছে। গত 24 ঘণ্টায় সেদেশে হামে আক্রান্ত হয়ে আরও 12 জন শিশুর মৃত্যু হয়েছে। আইপিএল ক্রিকেটে আজ কলকাতা নাইট রাইডার্স দিল্লি ক্যাপিটালসের মুখোমুখি হবে। দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে খেলা শুরু হবে সন্ধ্যে 7:30। খবর শেষ হল, এরপরেই স্থানীয় সংবাদ।

গানখানি শুনছিলেন সমবেত শিল্পীবৃন্দের কণ্ঠে। এতক্ষণ আপনারা শুনছিলেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে লোকগীতি। আকাশবাণী আগরতলা এবারে শুনবেন ছড়ার গান শিল্পী অন্তরা চৌধুরী।

পাউকে বলো না আরো একজন, নাম তার জানি না দিমাগ ভীষণ। কাউকে বলো না আরো একজন, নাম তার জানি না দিমাগ ভীষণ। ফর্সা মেয়ে সে ভারী ঘুমোর, ঝগড়া করে সে শুধু দিন ভোর। ফর্সা মেয়ে সে ভারী ঘুমোর,

0: 53 अंक की गिरावट के साथ 24,173 पर था। मौसम विभाग ने 10 से 13 मई के बीच देश के उत्तर पश्चिमी भागों के विभिन्न स्थानों पर बिजली चमकने, बादल गरजने और तेज हवाएं चलने का अनुमान व्यक्त किया है। केरला, माहे, दक्षिण आंध्रीय कर्नाटक, तमिलनाडु, पुदुच्चेरी और करैकाल में तेज बारिश की संभावना है। रविवार तक उत्तर पश्चिम भारत में अधिकतम तापमान में 3 से 4 डिग्री सेल्सियस की वृद्धि हो सकती है। अंत में मुख्य समाचार एक बार फिर। पश्चिम बंगाल में भाजपा विधायक दल के नेता के चुनाव के लिए आज कोलकाता में बैठक। डीआरडीओ और भारतीय वायुसेना ने स्वदेशी ग्लाइड हथियार तारा का सफल उड़ान परीक्षण किया। प्रधानमंत्री नरेंद्र मोदी ने सोमनाथ मंदिर को भारत की दृढ़ता, एकता और सभ्यतागत शक्ति का शाश्वत प्रतीक बताया। अमरीकी अंतर्राष्ट्रीय व्यापार न्यायालय ने ट्रंप प्रशासन द्वारा भारत तथा अन्य देशों से आयात पर लगाए गए 10% शुल्क को अवैध घोषित किया। अमेरिका के राष्ट्रपति डोनाल्ड ट्रंप ने कहा, अमेरिका और यूरोपीय संघ ये सुनिश्चित करने के लिए एकजुट हैं कि ईरान के पास परमाणु हथियार न हो। और आईपीएल क्रिकेट में दिल्ली कैपिटल्स का मुकाबला आज शाम दिल्ली में कोलकाता नाइट राइडर्स से होगा। इसके साथ ही दोपहर समाचार का ये अंक समाप्त हुआ। नमस्कार।
1: আকাশবাণী আগরতলা জানিয়ে দিচ্ছি আবহাওয়ার বিজ্ঞপ্তি। আগরতলা ও তার পার্শ্ববর্তী অঞ্চলে আগামী 24 ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে যে আকাশ সাধারণত মেঘাচ্ছন্ন থাকবে, হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বেশ কিছু এলাকায়। আগামীকালের সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 34 ডিগ্রি সেলসিয়াস এবং 23 ডিগ্রি সেলসিয়াস থাকতে পারে। আগরতলা বিমানবন্দরে পরিলক্ষিত গতকালের সর্বোচ্চ এবং আজ ভোরের সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 32.4 ডিগ্রি সেলসিয়াস এবং 24.4 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বোচ্চ 98% এবং সর্বনিম্ন 58%। গত 24 ঘন্টায় বৃষ্টিপাতের মোট পরিমাণ 1 মিলিমিটার। ত্রিপুরার পশ্চিম, দক্ষিণ এবং খোয়াই জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের প্রবল সম্ভাবনা রয়েছে এবং ত্রিপুরার অন্যান্য জেলাগুলিতে 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে দমকা হাওয়ার সাথে বৃষ্টিপাত হতে পারে। জানিয়ে দিলাম আবহাওয়ার বিজ্ঞপ্তি আকাশবাণী আগরতলা। এবারে জানিয়ে দিচ্ছি আমাদের পরবর্তী অধিবেশনের অনুষ্ঠান সূচি। বিকেল 5:10 হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান চিত্রগীতি। বিকেল 5:45 মানবী। শিক্ষার্থীদের জন্য অনুষ্ঠানে 10ম শ্রেণীর বাংলা বিষয় থেকে পাঠ দেবেন উমাকান্ত ইংরেজি মাধ্যম উচ্চতর বিদ্যালয়ের শিক্ষিকা ডক্টর সেবিকা ধর। সন্ধ্যে 6:30 ঘরগৃহস্থির আসরে শুনবেন বর্ষাকালে চাষাবাদের সতর্কতা প্রসঙ্গে ডক্টর ত্রিদীপ ভট্টাচার্যের সাক্ষাৎকার। আসরে পরে শুনবেন লোকগীতি বিভিন্ন শিল্পীর কণ্ঠে। সন্ধ্যে 7:00 শুনবেন ককবরক অনুষ্ঠান কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ সন্ধ্যে 7:35। রাত 7:45 ককবরক সংবাদ। রাত 7:55 স্থানীয় বাংলা সংবাদ। বিজ্ঞান বিচিত্রা রাত 8:05। রাত 8:30 শুনবেন আধুনিক গান শিল্পী হেমন্ত মুখোপাধ্যায়। রাত 9:00 নজরুল গীতির শিল্পী ফিরোজা বেগম। রাত 9:15 স্পটলাইট দিল্লি কেন্দ্রের অনুষ্ঠান। রাত 9:30 শুনবেন বাংলা নাটক হলুদপুরা, রচনা মানিক বন্দ্যোপাধ্যায়, প্রযোজনা ডক্টর দীপক চন্দ্র পোদ্দার। কর্মখালী বিজ্ঞপ্তি রাত 10:10। রাত 10:15 শুনবেন অনুষ্ঠান মৈত্রী। জানিয়ে দিলাম আমাদের আজকের দ্বিতীয় অধিবেশনের অনুষ্ঠান সূচি। প্রয়োজনে শেষ মুহূর্তে অনুষ্ঠান সূচি পরিবর্তন হতে পারে। আকাশবাণী আগরতলা, শেষ হল আমাদের আজকের প্রথম অধিবেশন। দ্বিতীয় অধিবেশন শুরু হবে বিকেল 5:00। স্টুডিওর ঘড়িতে এখন সময় 2:32:59।

আকাশবাণী আগরতলা, শুরু হলো আমাদের আজকের দ্বিতীয় অধিবেশন। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 236.4 মিটারে, অর্থাৎ 1269 কিলোহার্টজে। সময় বলছে বিকেল এখন 4:59 হয়ে 40 সেকেন্ড, আর কিছুক্ষণের মধ্যেই দিল্লি কেন্দ্র থেকে প্রথমে হিন্দি এবং তারপর ইংরেজি সংবাদ রিলে করে শোনানো হবে।

এতক্ষণ শুনলেন গুজারিশ ছবি থেকে উড়ি তেরি আঁকো সেই গানখানি। এবারে শুনবেন মনওয়ালাকে হ্যাপি নিউ ইয়ার ছবি থেকে, শিল্পী শ্রেয়া ঘোষাল এবং শিল্পী অরিজিৎ সিংয়ের দ্বৈত কণ্ঠে।

আপনারা শুনছেন চিত্রগীতি অনুষ্ঠান, এই পর্বে শুনছেন হিন্দি ছবির গানের অনুষ্ঠান কর্মা থেকে সুনিধি চৌহানের কণ্ঠে গাওয়া ইশক নাচায় আকারে। স্টুডিওর ঘড়ির কাঁটা বলছে বিকেল 5টা বেজে 27 মিনিট হয়ে 43 সেকেন্ড।

এতক্ষণ শুনলেন খাকি ছবি থেকে বাদারা, শিল্পী অর্ণব চক্রবর্তী এবং শিল্পী শ্রেয়া ঘোষালের কণ্ঠে। এবারে শুনবেন মৌসুম ছবি থেকে এক তুহি হ্যায়।

এতক্ষণ শুনলেন চিত্রগীতে অনুষ্ঠান আকাশবাণী আগরতলা, এখন শুরু হচ্ছে অনুষ্ঠান মানবী। মানবী অনুষ্ঠানের আজকে সঞ্চালনায় আছেন কোয়েল ভট্টাচার্য।

0: আজকের মানবী পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা প্রত্যেকেই কর্মব্যস্ত জীবনে চট জলদি সমাধান আমরা চাই, তা সে কাজের ক্ষেত্রে হোক বা অন্য ক্ষেত্রে। আর বিকেলবেলা হলেই এমন অনেক সময় হয় যে আমরা হয়তো খুব খিদে পেয়েছে, কিছু খেতে চাইছি, বাইরের খাবারই খেতে মন চাইছে, কিন্তু তাও আবার ঘরের বাইরে যেতে ইচ্ছে করছে না বা ব্যস্ততার জন্য আমরা যেতেও পারছি না। তখন কিন্তু এমন কিছু মানুষ রয়েছেন যারা আমাদের পছন্দের খাবারটা ঠিক আমাদের ঘরের দরজায় বা ঘরের দোরগোড়ায় এসে আমাদের হাতে তুলে দেন। আমরা মুখে মিষ্টি হাসি হেসে সেই খাবারটি গ্রহণ করি এবং আমাদের পেটের খিদে আর মনের খিদে দুটোই মেটানোর চেষ্টা করি। কিন্তু কখনো কি আমরা জানতে চেষ্টা করেছি যারা পরিশ্রম করে ঝড় বৃষ্টি মাথায় নিয়ে আমাদের কাছে খাবারটা যথাসময়ে আমাদের পৌঁছে দেওয়ার চেষ্টা করেন? আজকে কিন্তু কথা বলবো এমনই একজনের সঙ্গে। নমস্কার দিদি।
1: নমস্কার ম্যাম।
0: প্রথমে আপনার নামটা জানতে চাইবো।
1: হ্যাঁ, আমার নাম ইলোরা সূত্রধর।
0: ইলোরা দিদি, ইলোরা দিদি আজকে আমাদের মানবী পর্বের অতিথি। ইলোরা দিদি, আপনি কি পেশার সঙ্গে যুক্ত রয়েছেন?
1: আমি তো একটা খাবার ডেলিভারি করি।
0: খাবার ডেলিভারি করেন, সেটা কতদিন ধরে?
1: হয়ে গেছে আজকে 5-6 বছর ধরে করছি।
0: 5-6 বছর ধরে, এটা মহিলাদের জন্য তো বটেই, মানে একটা ব্যতিক্রমী পেশা। আপনি এই পেশাটার কথা কিভাবে মাথায় এলো বা এটাকেই কেন পেশা হিসেবে বেছে নিলেন?
1: আমি তো অনেক কিছু করেছি, কোম্পানি কাজও করেছি, টিউশনি করেছি, কিন্তু দেখলাম এই যে এই কাজটা করলে আমার একটু পয়সা আসবে, কারণ এখন সংসার চালাতে যা খরচ হয় তা তো আমারই করতে হবে। তো ওটার উপর নির্ভর করে আমি দেখলাম যে এটা করলে আমার সম্মানটাও থাকবে, প্লাস কেউ যদি খিদে জ্বালাতে দৌড়গোড় করে বা মানে তাড়াতাড়ি যেতে হয় বা ওদের খাওয়াটা আমার তাড়াতাড়ি পৌঁছে দিতে হয় তা আমি পৌঁছে দিলে আমি যেমন একটু শান্তি পাই, তো ভাবলাম যে এটা আমি
0: পেশা হিসেবে নিলে কেমন হয়,
1: ভালো হয়, এটা ভাবলাম যে এটা পেশা হিসেবে নিলে আমার একটু ভালো হয়। তো ওইটা চিন্তা করে আমি দেখলাম যে আমি এটাই করি, তাই আমি এটাই বেছে নিলাম।
0: আচ্ছা, প্রথম যখন এই পেশাটার কথা আপনার মাথায় এসে নিশ্চয় মনে একটা দোমনা ছিল যে কেমন হবে, পারবো কি না, বা সমস্যা আসতেই পারে, অসুবিধে আসতেই পারে, তো এই চিন্তাগুলি আপনার মনে কেমন ধাক্কা খাচ্ছিল তখন?
1: হ্যাঁ, প্রথম যখন একটা কাজ করতে যাই নিশ্চয়ই মনের মধ্যে আসে বা ভয়ও পাই, চিন্তাও করি কী করে করতে হবে, কিন্তু একসময় ভাবি না আমার করতে হবে, এগিয়ে যেতে হবে, যেহেতু ছেলে মেয়ে
0: কোনো কাজই ছোট নয়।
1: হ্যাঁ, কোনো কাজ ছোট নয়, প্লাস আমি যেটা আমি সিদ্ধান্ত নিই যে আমার করতে হবে তা আমি তা করবই, তো ভাবলাম যে ঠিক আছে
0: আমাকে করতে হবে,
1: করতে হবে, হ্যাঁ দৃঢ় সিদ্ধান্ত আমি করবই, প্লাস করতে হবে, আর বাধা তো আসবে, বাধা আসবে, লোকে কত কিছু বলবে, প্লাস এগুলো দেখে আমার চলবে
0: কিছু তো লোক,
1: হ্যাঁ ওইটাই, তো ওইটা দেখে আমার তো হবে না, আমার পেটে ভাত দিতে হবে, প্লাস আমার সাহস করে এগিয়ে যেতে হবে যে আমি কি করে এগিয়ে যাব, আমার জীবনে লক্ষ্য হলো আমার এগিয়ে যাওয়া, ওই জন্য আমি।
0: আচ্ছা, এই কাজটা আপনি কিভাবে শুরু করেছেন, মানে সেটার জন্য কি কোনো প্রশিক্ষণ দিতে হয়েছিল বা কোনো পেশাদারির সুযোগ দিতে হয়েছিল?
1: প্রশিক্ষণ বলতে আমি এমনিতেই ঘোরাঘুরি করতাম, টিউশনে যখন করতাম তো মানুষের বাড়ি বাড়ি রান্না করে অনেকেই, তো ওরা খাবার পৌঁছে দেয় অনেক জায়গায়, তো এরকম কয়েকটা বাড়ির মধ্যে আমি গিয়েছিলাম, ওদের সঙ্গে কথা বলেছি, বলার পর ওরা আমার ফোন নাম্বার রেখেছে, রাখার পর তারপর যখন ওরা কাজ পায় তখনই আমার এরকম করে আমায় ফোন করে বলে যে তুমি এই খাবারটা নিয়ে যাও, হ্যাঁ একটু করে যাও, এমন এমন টাকা দেবো, এটা করবো, তো ওই থেকে শুরু হয়েছে আমার একটা একটা করতে করতে, বাস আজকে আমি 5-6 বছর ধরে এটা করছি।
0: বাহ, দারুণ। তো প্রথম প্রথমের অভিজ্ঞতাগুলি কেমন ছিল?
1: প্রথম প্রথম তো ম্যাম যখন যাই তখন একটা ভয় লাগে, তারপরে জায়গা চিনি না, লোককে জিজ্ঞেস করতে করতে যেতে হয়, তারপর না হয় লোকেশন দেখি, আর এমনিতে তো হেঁটে তো যাওয়া যাবে না, সাইকেলও হবে না, তো একটা স্কুটি কিনেছিলাম আমি, এটা দিয়ে আমি যাই, কারণ এখন তো রিক্সা ভাড়াও অনেকটা প্রচুর লাগে,
0: আর সময় একটা খুব বড় ব্যাপার,
1: হ্যাঁ আবার খাবারটা সময় মতো পৌঁছে দেওয়া এটাও একটা খুব গুরুত্বপূর্ণ, এই জন্য স্কুটিটা আমি ব্যবহার করেছি, আর যারাই আমার ফোন নাম্বার রেখেছে ওরাই আমাকে কল করে ফোন বলে যাওয়ার জন্য, তখন আমি ওইখানে গিয়ে খাবারটা নিয়ে আবার বলে দেয় কোন জায়গায় দিয়ে আসবো, ওইখানে আবার পৌঁছে দিয়ে আসি।
0: তো সেটা আপনার যে কাজের সময় সেটা কটা থেকে শুরু হয়?
1: ম্যাম এমনিতে তো 12টা থেকে শুরু করি, কারণ আমার তো ঘরে আমার ছেলে আছে, ওকে স্কুলে নিয়ে যেতে হবে, স্কুলে নিয়ে যাই, স্কুল থেকে আনি, তারপর আমার ঘরের কাজ সারি, তারপর আমি 12টা থেকে শুরু করি,
0: 12টা
1: থেকে রাত 10টা পর্যন্ত করি।
0: বাহ, তো এই যে ধরুন রাস্তাঘাটে তো অনেক সময় আপনি স্কুটি নিয়ে ছুটছেন, পেছনে খাবারের ব্যাগ, তা অদ্ভুত অভিজ্ঞতা বা অদ্ভুত অনুভূতি হয়তো কাজ করে?
1: হ্যাঁ ম্যাম, অভিজ্ঞতা হয় প্লাস অনুভূতি হয়, একটা গর্বও থাকে যে

0: এরকম একটা কাজ করছি, সবাই আমায় দেখছে, বা অনেক লেডি আছে, অনেক পুরুষ লোক আছে, ওরা আমায় খুব মানে সাবাসী হয়ে, হ্যাঁ, খুব আদর যত্ন করে, খুব সুন্দর করে কথা বলে, আমার মানে খুব মানে কি বলবো, ওরা খুব আদর করে।
1: এই জন্য আমরা যদি একটু পিছিয়ে যাই, আপনি বলছিলেন যে বিগত 5-6 বছর ধরে আপনি কাজটা করছেন, তার আগে আপনি অন্য পেশাদারিতে হয়তো টিউশন করেছেন, তো টিউশন আর এখনকার আপনার যে পেশা দুটো কিন্তু একদম পুরো ভিন্ন
0: ভিন্ন
1: ভিন্ন জগৎ। তো সেই যে ভিন্নতা বা যে যে একটা নতুন একটা কাজে নিজেকে খাপ খাইয়ে নেওয়া, সেটা আপনার কি রকম অনুভূতি ছিল?
0: প্রথমত মনে করেন দুই জিনিস, টিউশনি করাটা আর খাবার ডেলিভারি করা,
1: দুটো আলাদা।
0: তো টিউশনি করতে গেলে ব্রেনটার দরকার লাগে
1: একদম,
0: আর এখন মনে করেন আমি ছোট বাচ্চা পড়িয়েছি বা বড়দেরকে পড়িয়েছি, মাথাটা ব্রেনটা একদম শার্প রাখতে হবে। তো অনেক সময় দেখা যায় ছোট বাচ্চারা অনেক ইয়ে করে, তো ওদেরকে এমনিতে প্রায় ভালো, কিন্তু তো ভাবলাম যে এটা থেকে বেশি সময় লাগে, প্লাস টাকাটা কম থাকে। তো খাবার ডেলিভারিটা করলে কি হয়, তাড়াতাড়ি করে পৌঁছে দেওয়া হয়, কম সময়ের মধ্যে বেশি টাকা পাওয়া যায়। তো ভাবলাম যে ওইটাই করি।
1: বাহ, দারুণ। তো প্রথম প্রথম যখন আপনি এই পেশাটার কথা মাথায় এনেছেন, আপনি নিজে নিজের কাছে প্রতিজ্ঞাবদ্ধ হয়েছেন যে আমি এই পেশাটাকে বেছে নেব, তো পরিবারের তরফ থেকে বলুন কিভাবে সাপোর্ট ছিল?
0: এমনিতেও পরিবারের সাপোর্ট তো খুবই ভালো ছিল, যখন আমি যখন কোর্সটি ছিলাম তখন ওরাও সাপোর্ট করেছে, তারপর যখন আমি এটার মধ্যে যোগদান করব বলেছি, তো আমার পরিবারের সবাই আমায় সাপোর্ট করেছে, বলে ঠিক আছে তুমি এগিয়ে যাও, কোনো বাধা আসলে বা কোনো সময় যদি
1: সবাই
0: হ্যাঁ দরকার পড়লে আমরা তো আছি। আমায় খুব সাপোর্ট করেছে আমার মা ভাই, আমার খুব সাপোর্ট করেছে।
1: এবার আজকের দিনে দাঁড়িয়ে মেয়েরা এখন সব কাজই করছে, সেটা আপনাকে দেখলেই আপনি একটা প্রকৃষ্ট উদাহরণ। আজ থেকে হয়তো কিছুদিন কিছু বছর আগে হলেও আমরা এটা ভাবতেই পারতাম না, একজন মহিলা মানুষ সেই স্কুটি নিয়ে খাবারের বোঝা নিয়ে চলছেন, ছুটছেন, আমরা হয়তো কিছুদিন আগে হলে এটা কল্পনাও করতে পারতাম না। তো আজকের যুগে দাঁড়িয়ে আপনি যখন এই কাজটা করছেন, একটা ব্যতিক্রমী স্বাদ বা ব্যতিক্রমী অনুভূতি, তো কেমন লাগে এখন?
0: প্রথম প্রথম ভেবেছি কেমন লাগবে জানি না, কিন্তু মনে ভয় ছিল, চিন্তাও ছিল, লোকে কি বলবে তাও জানি না, কিন্তু যখন ড্রেস পরে যখন বেরিয়েছি, এক দুই দিন যখন করেছি কাজটা, তখন ভাবলাম যে না ভালোই তো লাগে, সবাই তো সুন্দর ব্যবহার করে, ভালো ব্যবহার, তারপরে যেতেও ভালো লাগে, একটু ঘুরলাম, শহরটাও দেখলাম,
1: জায়গায়
0: গেলাম, বিভিন্ন মানুষের সঙ্গে কথা বললাম, খুবই ভালো লাগছে।
1: তো এবার যেটা জানতে চাইবো, এই কাজটা করতে করতে কখনো কি মনে হয়েছে যে না এটা নয়, হয়তো একটু অসুবিধা আসছে, আমি অন্য কোনো পেশাতে যাব? অসুবিধে যদি আমি বলি সব ক্ষেত্রেই আছে, তো আপনার ক্ষেত্রে এমন কোনো অসুবিধা মুখোমুখি কি আপনাকে কখনো হতে রয়েছে? কারণ দেখুন, আমি একটু আগেই বলছিলাম যে ঝড় বৃষ্টি, প্রাকৃতিক দুর্যোগ বলুন, স্ট্রাইক বলুন, বা রাস্তায় জ্যাম বলুন, আমরা যারা ঘরে থেকে খাবারগুলি অর্ডার করি, আমরা কিন্তু বাইরের অবস্থাটা অতটা অনুমান করতে পারি না, আমরা অপেক্ষায় থাকি শুধু খাবারটার, সে যে খাবার পৌঁছে দেবে সে কিভাবে আসছে, তাকে রাস্তায় কি সমস্যায় পড়তে হচ্ছে, সেটা কিন্তু আমরা ঘরে থেকে অনুভূতি করতে পারি না। তো এই দিনগুলিতে আপনারা কিভাবে কাজ করেন?
0: যেমন মনে করুন আমি বৃষ্টি হচ্ছে, এখন খাবার অর্ডার এসেছে, কিন্তু আমার দৃঢ় সিদ্ধান্ত হলো বৃষ্টি হোক তুফান হোক যাই হোক, আমার ওই লোকটাকে ঠিক সময় মতো খাবারটা দিয়ে আসতে হবে। তো যখন আমার রেনকোট ছিল না, আমি কিনতে পারিনি, টাকা ছিল না, তা আমি বৃষ্টির মধ্যে ভিজে আমি ওই লোকটাকে গিয়ে খাবারটাকে একদম সময় মতো পৌঁছে দিয়েছি। আবার কোনো সময় এমন একটা বিপদ হয়েছে যে রাত্রিবেলা 10টা বেজে গেছে, 10:30 বেজে গেছে, অর্ডারটা দিতে দিতে দেরি হয়ে গেছে, ওইখানে একটা রাস্তা চিনি না, কী করে আসবো, তখন কয়েকজন লোককে জিজ্ঞেস করেছি, অনেক আমাকে হেল্প করেছে যে এইভাবে এইভাবে যাও, কেউ তো আমায় এবার রাস্তাটা এগিয়েও দিয়েছে, এরকম ভাবে এসেছি আর কি।
1: আসলে সত্যি তাই, ভালো কাজ করতে গেলে আপনি সবার সহযোগিতা পাবেন, সমস্যা সব ক্ষেত্রেই আসতে পারে। তো আপনি এখন যেখানে কাজ করছেন সেখানে আপনার মতো আরো এমন কজন মহিলা রয়েছেন?
0: হ্যাঁ, আমি যেখানে কাজ করছি এখানে আমার সঙ্গে আরো 4 জন আছে। মুখের কথাটা বলে এক গ্লাস জল নাও, এটা যে বলে যেমন মনটা যেমন একটা তৃপ্তি পায়।
1: সেক্ষেত্রে আমি বলতে চাইবো, আপনি যেমন ভালোবাসা পান, নিশ্চয়ই অনেক সময় এমন অনেক অপ্রীতিকর ঘটনার সম্মুখীন হতে হয়।
0: হ্যাঁ ম্যাম, তা তো হতেই হয়।
1: অভিজ্ঞতা যদি শুনি,
0: মনে করেন একটা মানুষের, আমি একজনকে খাবারটা দিতে 1 মিনিট বা 2 মিনিট দেরি হয়ে গেছে, ওনার খিদেও পেয়েছে, তো গেলে উনি তো 2 একটা কথা আমাকে বলবে, কিন্তু বললাম ওনার তো কোনো দোষ নেই, দোষটা তো আমার, কারণ আমি রাস্তায় থাকি, প্লাস স্কুটির কোনো অসুবিধা হতে পারে, ট্রাফিক সিগন্যালও থাকতে পারে, তো ওনার কাছে আমি চিরকৃতজ্ঞ হয়ে ওনার কাছে আমি নত স্বীকার করি, ওনার কাছে অন্যায় স্বীকার করি, ম্যাম আমার ভুল।

0: হয়ে গেছে বা স্যার আমার ভুল হয়ে গেছে, একটু দেরি হয়ে গেছে, তার জন্য আমি আপনার কাছে ক্ষমা প্রার্থী,
1: বাহ,
0: তখন উনি
1: দারুণ।
0: আবার ইয়ে করে দেন।
1: আসলে একটা কথা আমরা সবাই জানি যে মুখের ভাষা বা মিষ্টি কথা দিয়ে কিন্তু আমরা অনেক অপ্রীতিকর বা সমস্যার সমাধান করতে পারি, অনেক বড় বড় সমস্যার সমাধান হয়ে যায় শুধু একটু মুখের কথা
0: মুখের
1: দিয়ে।
0: কথা দিয়ে।
1: এবার জানতে চাইবো, আপনার মতো আপনি এই ফিল্ডে অনেকদিন ধরে কাজ করছেন, বিগত 5-6 বছর ধরে একটা ব্যতিক্রমী পেশার সঙ্গে, আপনি কি মনে করেন আজকালকার দিনে মেয়েরা এই পেশায় কিভাবে কাজ করছে, মানে সেই অভিজ্ঞতাটা কেমন একজন মেয়ে হিসেবে?
0: আমি একজন মেয়ে হিসেবে

0: সবারই করা দরকার, এটা আমার অভিজ্ঞতা বলে আর কি। আর বাধা বিপত্তি তো আসবেই, এগুলো দেখতে হবে না, না দেখে তুমি এগিয়ে যাও, বাস এটা।
1: আচ্ছা, আরেকটা কথা জেনে নেব, আপনারা যে খাবারগুলি ডেলিভারি করেন বা সার্ভ করেন, সেগুলি কি সব শহরের মাঝখানেই হয় নাকি দূরেও যেতে হয়?
0: না, আমরা শহরের মাঝখানে
1: এরিয়া ভাগ করা থাকে,
0: এরিয়া ভাগ করা না। আমরা যেমন মেয়েরা 4-5 কিলোমিটারের মধ্যে থাকি, কারণ এর বেশি গেলে তো রাত্রিবেলা যদি অর্ডার পড়ে তাহলে তো আমার সমস্যা হয়ে যাবে, তখন তখন কোনো লোক থাকবে না। আর ওইখানে যেখানে যাবো খাবারটা পৌঁছে দেওয়ার জন্য, ওইখান থেকে তো ওরা আসতে পারবে না, তাহলে তো খাবার অর্ডার দেওয়ার মানেই হয় না। তো আমাদের একটু 5 কিলোমিটারের মধ্যে থাকে।
1: আপনি দুপুর 12টা থেকে রাত্রি 10টা পর্যন্ত মাঝখানে আপনাদের খাওয়ার সময়?
0: মাঝখানে এমনিতে তো ব্রেক থাকে না, তবু আমরা যদি ইচ্ছে করে ব্রেক করি যায় তাহলে করি আর কি।
1: আচ্ছা, তো দিনের শেষে যখন আপনি এত এত মানুষকে নিজের পছন্দের খাবার পৌঁছে দিয়ে বাড়ি ফেরেন, তখন সেই অনুভূতিটা কেমন হয়?
0: হ্যাঁ, দিনের শেষে যখন ঘরে ফিরি তখন আমার মনে একটা মানে চিন্তা জাগে যে যাক, আজকে আমি ভালো করে কাজটা করতে পারলাম, সবার খাবার ঠিক মতো পৌঁছে দিতে পারলাম, সবার মুখে হাসি আনতে পারলাম, এটাই আমার জন্য গ্রেটফুল, আমি খুব কৃতজ্ঞ।
1: বাহ, অনেক অনেক ধন্যবাদ দিদি। আর শেষ যে প্রশ্নটা আপনার কাছে করব, যারা এই মুহূর্তে আমাদেরকে শুনছেন, যারা অনেকেই অনেক রকম পেশার সঙ্গে যুক্ত থাকেন, অনেক মেয়েরাই আছে যারা হয়তো আপনাকে আজকে শুনছেন, তারাও নিজেদের মধ্যে সেই রোজগেরে হওয়ার যে ইচ্ছেটা সেটাকে জাগিয়ে তুলছেন, তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন?
0: আমি তাদের উদ্দেশ্যে একটা কথাই বলতে চাই, যে কোনো কাজে কাজের কোনো ভেদাভেদ নেই, কিন্তু নিজের সসম্মানে কাজ করাটা ভালো। যারাই কাজ করবেন, ঘরে বসে না থেকে যে কোনো একটা কাজ করুন, যাতে জীবনে এগিয়ে যাওয়া যায়। কারোর কোনো বাধা আসুক, বিপত্তি আসুক, এই বাধা বিপত্তি কাটিয়ে আপনি সামনের দিকে এগিয়ে যান, এটি আমি বলবো।
1: অনেক অনেক ধন্যবাদ দিদি, আপনার ভবিষ্যৎ জীবনের জন্য রইল অনেক অনেক শুভেচ্ছা। আজকের মতো মানবী পর্বটি এখানেই শেষ করছি।
0: নমস্কার ম্যাম।
1: নমস্কার।

সবাইকে, সব কষ্ট বিচ্ছেদকে তিনি আত্মস্থ করে নীলকণ্ঠ হন। সমীন্দ্রনাথ, বেলাসহ সন্তানদের মৃত্যু, বলেন্দ্রনাথ অর্থাৎ বলুর প্রয়াণ তাকে নতুন সৃষ্টির ভাবনায় স্থিতধী করে। নির্মিত হয় ছুটি, পোস্টমাস্টারের মতো গল্প, ডাকঘরের মতো নাটক। অমল, ফটিক, ধূসর মৃত্যু ছায়ায় কেমন করে যেন এক হয়ে যায় বিচ্ছেদে পোস্টমাস্টারের রতন। এই যাতনা ব্যক্তিজীবনে তিনি অনুভব করেন, তারপর তাকে শিল্পিত মাত্রায় করে তোলেন সর্বজনীন। যে বাৎসল্য রসকে পোস্টমাস্টার গল্পে দেখি তা সর্বজন গ্রাহ্য করে তোলেন রবীন্দ্রনাথ। রবীন্দ্রনাথের পোস্টমাস্টার গল্পটি প্রথম পর্বের অন্যতম ছোট গল্প। 1298 বঙ্গাব্দে অর্থাৎ 1891 খ্রিস্টাব্দে হিতবাদী পত্রিকায় গল্পটি প্রকাশিত হয়। তো তোমরা নিশ্চয়ই গল্পগুচ্ছ গল্পে এই গল্পটি পেয়ে থাকবে। গল্পের শুরুতেই আমরা দেখতে পাই জমিদারি দেখার জন্য শিলাইদহে থাকাকালীন স্থানীয় পোস্টমাস্টারের সঙ্গে রবীন্দ্রনাথের আলাপ হয়। তাকে উপলক্ষ করেই পোস্টমাস্টার গল্পের সূত্রপাত। গল্পটিকে বলা হয় মধ্যবিত্তের বিস্মৃতি পরায়ণ ও তার গল্প। গল্পের কেন্দ্রে আছে রতন নামে একটি অনাথা বালিকার মতো উন্মিলিত হৃদয়ে কুসুমকে উপেক্ষা করার মধ্য দিয়ে তার নিষ্ঠুর জ্বালা যন্ত্রণা এবং না পাওয়ার কোমল আকুতি। গল্পটি একটি অত্যন্ত সাধারণ মেয়ের গল্প, যার মধ্যে একটি অসাধারণত্বের শিখা জ্বলে উঠেছিল একদিন। সেই দীপ্তির মহিমাটি উপেক্ষিত তো হলোই না, শুধু অপমানিতও হলো। সেই উপেক্ষা এবং অপমাননার নীরব অশ্রুজলের এই গল্প হলো পোস্টমাস্টার। তো শুরুতে আমরা দেখি গল্পটির প্রধান চরিত্র দুটি, পোস্টমাস্টার এবং রতন। পোস্টমাস্টার কলকাতার ছেলে, পল্লী গ্রামের নীলকোঠির পোস্ট অফিসে চাকরি নিয়ে আসে। জল থেকে মাছকে ডাঙায় তুললে যেমন হয় প্রায় সেরকমই অবস্থা তার। পল্লীর নির্জনতা, নিঃসঙ্গতা, পরিবারের বাইরে প্রবাস জীবনের একঘেয়েমি তার কাছে অসহ্য মনে হয়। এই একাকিত্বের মধ্যে যুবক পোস্টমাস্টারের সঙ্গিনী হয়ে ওঠে এই বালিকা রতন। তো রতন অনাথা, তার দারিদ্র সীমাহীন। পোস্টমাস্টারের সঙ্গে তার সম্পর্ক হচ্ছে মনিব এবং ভৃত্যের মতো। কিন্তু মনিবের অস্বাভাবিক নিঃসঙ্গতা বোধের যে প্রেক্ষাপট, এই গ্রাম্য বালিকাটি কিন্তু পোস্টমাস্টারের ক্রমশ দিনে দিনে অবলম্বন হয়ে ওঠে। পোস্টমাস্টার তার সঙ্গে বাড়ির গল্প করে এবং রতনকে লেখাপড়া শেখানোর চেষ্টা করে। রতন অসীম আগ্রহে দাদাবাবুর ইচ্ছে পূরণ করতে চায়। এভাবে যখন দুই ভিন্ন বয়স এবং ভিন্ন অর্থনৈতিক সামাজিক স্তরের দুটি মানুষ পরস্পরের মানসিক অবলম্বন হয়ে উঠতে থাকে, তখনই একটি ঘটনা সম্পর্কটিতে ভিন্ন মাত্রা যোগ করে দেয়। বর্ষণ মুখর এক শ্রাবণ দিনে পোস্টমাস্টারের জ্বর আসে। জ্বরতপ্ত শরীরে তার সেবা পেতে ইচ্ছে করে। আর এই সময়েই বালিকা রতন আর বালিকা রহিল না, পোস্টমাস্টারের সেবায় সে মুহূর্তে হয়ে ওঠে একজন নারী। পোস্টমাস্টারকে ঘিরে এক অপরিণত, অস্পষ্ট এবং অনুভূতি রতনকে পরিণতির দিকে নিয়ে যায়। তখন আমরা বুঝতে পারি রতনের এই অনুভূতি আসলে এক অস্ফুট প্রণয়। এরপরই রতনের প্রস্ফুটিত হৃদয় কোমলতা পায় উপেক্ষার আঘাতে। আরোগ্য লাগবের পর পোস্টমাস্টার চাকরি বদলের সিদ্ধান্ত নেয়। কিন্তু তা না হওয়ায় সে চাকরি ছেড়ে দিয়ে কলকাতায় ফিরে যাবার উদ্যোগ নেয়। রতন তাকে জিজ্ঞাসা করে, দাদাবাবু আমাকে তোমাদের বাড়ি নিয়ে যাবে? পোস্টমাস্টার উত্তরে বলে, সে কি করে হবে, সে কেবল রতনের ভরপোষণের একটা ব্যবস্থা করে দিতে চায়, কিছু টাকা দিয়ে যেতে চায়। কিন্তু রতন তাতে আরও বেশি আহত হয়। একসময় উলাপুর গ্রাম থেকে চিরদিনের জন্য তার বাসা উঠিয়ে পোস্টমাস্টার নৌকাতে উঠে আসে। নৌকা ভেসে যায়, সেই মুহূর্তে তার হৃদয়ের মধ্যে বেদনার করুণ এক সুর শোনা যায়। একটা সামান্য গ্রাম্য বালিকার করুণ মুখের ছবি যেন এক বিশ্বব্যাপী অব্যক্ত মর্ম।

একবার তার ইচ্ছে হয় ফিরিয়া যাই, জগতের ক্রূর বিচ্যুত সেই অনাথিনীকে সঙ্গে লইয়া ফিরিয়া আসি। কিন্তু এ ভাবনাও শেষ পর্যন্ত ভাববিলাস মাত্র, কেননা তখন পালে বাতাস লেগেছে, বর্ষার খরস্রোতা নৌকা বেয়ে চলেছে গ্রাম ছেড়ে। ভাসমান পথিক পোষ্টমাস্টারের মনে বেদনাবোধের স্থলে জন্ম নেয় দার্শনিক তত্ত্ব। জীবনে এমন কত বিচ্ছেদ, কত মৃত্যু আছে, ফিরিয়া ফল কি, পৃথিবীতে কে কাহার, এই লাইনটা পুরো গল্পটার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ। কারণ জীবনের কত বিচ্ছেদ, কত মৃত্যু এবং তাহার ফল কি, এই কথাটা আমরা পরে আবার বলবো। তারপর দেখি যে আসলে এই তত্ত্ব স্থিতাবস্থাকামী আত্মসর্বস্ব এবং বিস্মৃতিপরায়ণ মধ্যবিত্তের আত্মপক্ষ সমর্থনের অজুহাত মাত্র। পোস্টমাস্টার আসলে সেই উলাপুর গ্রামে এসে তাকে, অর্থাৎ রতনকে আঁকড়ে ধরে বাঁচতে চেয়েছিল। কিন্তু যখন তার বাড়ি ফিরে যাবার মানে চিঠি আসে যে সে তখন সেখানে ফিরে যাবে, তখন সে আত্মপক্ষ সমর্থন করলো, সে ভাবলো যে না, আমি তখন চলে যাই, তখন আর ফিরিয়া লাভ নেই, যে মৃত্যুর পরে আবার ফিরে আসবে। এরকম কত মৃত্যু, কত বিচ্ছেদ জীবনে আসে, কিন্তু এই বিচ্ছেদটা, এই মৃত্যুটা আমার জীবনের সঙ্গে জড়িয়ে নিলে হবে না, কারণ আমি যখন চলে যাব আবার আমার জায়গায়, তখন আমাকে সেই আমার মতো করেই বাঁচতে হবে, রতনকে রতনের মতো করেই বাঁচতে হবে। এই যে রতনের মনে কিন্তু তখন কোনো তত্ত্বের উদয় হয় না, কারণ সে তার দাদাবাবুকে নিজের দাদাবাবুর মতো, তার পরিবারকে অর্থাৎ পোস্টমাস্টারের পরিবারকে নিজের পরিবারের মতো ভালোবেসেছে, পোস্টমাস্টারকে নিজের মতো করে যত্ন করেছে, কিন্তু সে বিনিময়ে পেয়েছে কি, উপেক্ষা। সেই উপেক্ষার যে যন্ত্রণা, সেই যন্ত্রণাময় স্পর্শেই ছোট গল্পটি মানে তার ব্যঞ্জনার রূপ পেয়েছে। এখানে আমরা যে বিষয়টি তুলে ধরতে চাইছি যে তিনি কোন কথাকে গুরুত্ব দিয়েছেন। রবীন্দ্রনাথ তার জীবনের যত মৃত্যু, যত বিচ্ছেদ, যত বিষাদের কথা বলেছেন, প্রত্যেকটা বিষাদ এবং প্রত্যেকটা বিচ্ছেদ এবং মৃত্যু রবীন্দ্রনাথের জীবনে ওতপ্রোতভাবে জড়িত ছিল। পাশাপাশি সময়ে যখন রবীন্দ্রনাথ শিলাইদহ হতে থাকতেন, তখন আমরা দেখতে পাই যে এরকম অনেক সাধারণ মানুষ রবীন্দ্রনাথের জীবনে ফিরে এসেছিলেন এবং তারা তাদের গল্পগুলো রবীন্দ্রনাথের সঙ্গে আলোচনা করতেন। কিন্তু রবীন্দ্রনাথ জানতেন যে তার জীবনেও তো মৃত্যু কতভাবে এসেছে, কত দুঃখ এসেছে, মৃত্যুর যে বিষের বাসি, সেই বিষের বাসিটাকে নিয়ে তিনি সারা জীবন দক্ষ বাজিকরের মতো খেলা করেছেন। আমাদের জীবনেও, আমাদের পরিবারে, আমাদের সমাজে, আমাদের নিজের মানুষ এমন কত করে হারিয়ে যায়, আমরা কিছুদিন মনে রাখি, তারপর কিছুদিন সময়ের সাথে সাথে আবার ভুলে যাই। কিন্তু মনে, কারো মনে কারো জন্য যে প্রণয়, তাকে ফেলে আসার যে বেদনা, দুজনের মধ্যে একটা সময় হয়তো এসেছিল, কিন্তু সে, অর্থাৎ পোস্টমাস্টার কিন্তু স্বীকার করেনি, রতনের মতো গ্রাম্য বালিকা সেটা স্বীকার করেছিল। সে কিছুতেই দাদাবাবুকে ছাড়তে চায়নি, দাদাবাবুকে ঘিরেই সে বাঁচতে চেয়েছিল। কিন্তু দাদাবাবুর লাস্ট একটা মুহূর্তে মনে হয়েছিল হয়তো নিয়ে যাই, কিন্তু আবার তখন মানে ভেবে দেখেছেন যে না, জীবনে এরকম বিচ্ছেদ আসবে। তো গল্পের শুরুতে আমরা যে গল্পের লাইনগুলোকে গুরুত্ব দেব, সেই লাইনগুলো ধরেই আলোচনা আমরা করতে পারি। প্রথম লাইনটা হচ্ছে যে পোস্টমাস্টার জীবনের প্রথম যখন এসেছিলেন সেই উলাপুর গণ্ডগ্রামে, সে উলাপুর গণ্ডগ্রামে আসার পর মনে হয়েছিল জলের মাছকে ডাঙায় তুলিতে যেরকম হয়, সেই গণ্ডগ্রামের মধ্যে আসিয়া পোস্টমাস্টারের একই দশা উপস্থিত হইয়াছে। অর্থাৎ পোস্টমাস্টারের অবস্থা কীরম ছিল প্রথম আসার পর, সেই কথাটা লেখক এই লাইনে তুলে ধরেছেন। পরের যে আরেকটা গুরুত্বপূর্ণ লাইন সেটা হচ্ছে, প্রথম কাজ আরম্ভ করিয়াই উলাপুর গ্রামে পোস্টমাস্টারকে আসিতে, অর্থাৎ জীবনের প্রথম চাকরি পোস্টমাস্টার উলাপুর গ্রামে নিয়েছিল, এই লাইনটাও গুরুত্বপূর্ণ। তারপর যেদিন পোস্টমাস্টার এসেছিলেন, তারপর মনে হয়েছিল যে তার হাতের কাজগুলি করে দেওয়ার জন্য, অর্থাৎ যেহেতু পোস্টমাস্টার সব কাজকর্ম করতেও পারতেন না, তাই একটা ছোট মেয়ে দরকার ছিল যে তার পারফরম্যান্সগুলি এগুলি করে দেয়, তো রতন সেই কাজগুলি করে দিত। তো একদিন রতন দাদাবাবুকে বলছে, কী গো বাবু, আমাকে ডাকছেন কেন, এই লাইনটাও গুরুত্বপূর্ণ। কখন দাদাবাবু ডেকেছিলেন, তার প্রসঙ্গটা কী ছিল। তারপর দাদাবাবু অর্থাৎ পোস্টমাস্টার যখন রতনের সঙ্গে গল্প করতো, তখন রতনের মনে হতো, দাদাবাবু আপনি যে আমার সঙ্গে গল্প করছেন, আপনার কি আপনার মাকে মনে পড়ে, আপনার পরিবার

ব্যাপারে সবার কথা মনে পড়ে, কারণ এই লাইনটা গুরুত্বপূর্ণ এই কারণে যে রতন বাড়ির প্রত্যেকের কথা যখন শুনতো তখন মনে হতো পরিবারের সেও একজন পরিবারের হয়ে গেছে, মানে পোস্টমাস্টারের পরিবারের হয়ে গেছে। তখন রতন কিন্তু পোস্টমাস্টারকে এই প্রশ্নগুলো করত। তারপর এইরূপ কথা প্রসঙ্গে মাঝে মাঝেই রাত হয়ে যেত, তখন আলস্যক্রমে পোস্টমাস্টারের আর রান্না করতে ইচ্ছা হতো না, কারণ গল্প করতে রতনের সঙ্গে গল্প করতে করতে রান্না করতে যখন ইচ্ছে হতো না তখন মনে হতো যে রতন যেন তাকে রান্না করে দে। তো কিছু হলো, মানুষ যখন একে অপরের পাশে কিছুটা সময় থাকে, দীর্ঘদিন থাকে, তখন তার প্রতি একটা দুর্বলতা স্বাভাবিক ক্রমেই প্রকাশ পায়। তখন কি হতো, গল্প করতে করতে রতনেরও আর ইচ্ছে হতো না যে আবার রান্না করে দে। তখন বাবু বলতো, অর্থাৎ পোস্টমাস্টার বলতো, ঠিক আছে যদি ইচ্ছে হয় তাহলে তুমি আমাকে রান্না করে দাও। তো রান্নার কাজ মাঝে মধ্যে পোস্টমাস্টারও করতো, আবার রতনও করে দিত। আবার অনেক সময় পরের একটা লাইন আছে, এমন অবশেষে এমন হইল বালিকার কথোপকথনকালে তাহার ঘরের লোকদিগকে অর্থাৎ মা দিদি দাদা বলিয়া চিরপরিচিতের ন্যায় উল্লেখ করিত। কে উল্লেখ করিত? রতন। এবং কার সঙ্গে এই কথাগুলি বলতো? কারণ রতন যখন দাদাবাবুর সঙ্গে গল্প করতো, দাদাবাবু কিন্তু তার মা দিদি দাদা প্রত্যেকের কথা বলতো, তখন সে পরিচিত হয়ে গিয়েছিল রতনের কাছে। পরের লাইন হচ্ছে, পোস্টমাস্টারের হাতে তখন কোনো কাজ ছিল না। তো গণ্ডগ্রামে তো খুব বেশি যে চিঠি আসে এমন তো নয়, বা সারাদিন হয়তো একটা সময়ে পোস্টমাস্টারের কাজটা করতো, করে এসে আবার বাড়িতে চলে আসতো। তখন সময়ে পোস্টমাস্টারের হাতে কাজ থাকতো না, কিন্তু তখন কি কাজ করতো, তখন পোস্টমাস্টারের কি কাজ ছিল? আমরা জানি তখন পোস্টমাস্টারের কাজ ছিল তাকে কিছুটা পড়াশোনা করানো। রতন তো পড়াশোনা জানতো না, তো পোস্টমাস্টার তাকে পড়াশোনা করাতো, কিছুটা অনেক শিক্ষা সে শিখেছিল প্রথম ওয়া থেকে, সেখানে পোস্টমাস্টার শিখিয়ে দিয়েছিল। তার কিছুদিন পরে যে কথাটা আসে, যে নিতান্ত নিঃসঙ্গ প্রবাসে ঘন বর্ষায় রুগকাতর শরীরে একটুখানি সেবা পাইতে ইচ্ছা করে, সেবা পাইতে ইচ্ছা করে। যে যখন পোস্টমাস্টার থাকতো দীর্ঘদিন, তার মনের মধ্যে বাড়ির কিছু পরিবেশ নেই, কিছু নেই, একটা গণ্ড গ্রামে এসে তার মন যখন দুর্বল হতে থাকে তখন তার শরীরও দুর্বল হতে থাকে। তখন তারও মনে হয় মায়ের মতো কেউ তাকে এমন সেবা করুক। তো যখন সেবা করার কথা আসে তখন কিন্তু এখানে সেবা করার মতো আমরা রতনকেই পাই। তো রতন সারা রাত জেগে আমরা দেখি যে পোস্টমাস্টারের কপালে জলের পট্টি দিয়ে তাকে সেবা শুশ্রূষা করে। তখন মনে হয় যে এই নিঃসঙ্গ প্রবাস জীবনও কিছুটা হলেও যেন মায়ের ছোঁয়া পোস্টমাস্টার পেয়েছে। তারপর আরেকটা লাইন হচ্ছে, এস্থলে প্রবাসীর মনের অভিলাষ ব্যর্থ হয় না। তো প্রবাসী বলতে এখানে কাকে বোঝানো হয়েছে? নিশ্চয়ই পোস্টমাস্টারকে। তার কি অভিলাষ ছিল, তা ব্যর্থ কেন হলো না? এই লাইনটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ। আরেকটা হচ্ছে, বালিকা দ্বারের বাইরে বসিয়া সহস্রবার করিয়া তাহার পুরনো পোড়া বারবার পড়িল। কখন বালিকা এই লাইনটা পড়েছিল? ঘরের বাইরে যখন পোস্টমাস্টার সারা দিন মানে আর কথা বলে নাই, তার যাওয়ার সময় হয়ে গেছে, তখন কিন্তু বালিকা একই পড়া বারবার পড়ছে, কারণ কি জানি দাদাবাবু বুঝি হয়তো তাকে নিয়ে যাবে, হয়তো তাকে নিয়ে যাবার কথা বলবে, এই জন্য সে বাইরে বসে বসেই পড়েছিল। তাই তিনি কাজে জবাব দিয়া বাড়ি যাইতেছেন। এই কথাটার প্রসঙ্গ কি এবং ব্যাখ্যা কি? কথাটা হচ্ছে, তাই তিনি কাজে থেকে যখন তিনি উলাপুর গ্রামে এসেছিলেন তখন স্বাভাবিক ক্রমে কলকাতা শহর ছেড়ে আসা এই গ্রাম তার পছন্দ হয়নি। তিনি এসেই লিখেছিলেন যে উচ্চকক্ষে তিনি বলেছিলেন যে কি করে মানে এই চাকরি ছেড়ে যাওয়া যায়, এই চাকরিটা ওনার পছন্দ নয়। তো তখন জবাব দিয়ে বাড়ি যাইতেছেন। তো তার চিঠির উত্তরে এসেছিল যে কলকাতা মানে থেকে তিনি মানে যখন উলাপুরে এসেছিলেন সেই উলাপুর গ্রামের পোস্টমাস্টারের চাকরিটা ছেড়ে তিনি বাড়ি চলে যাবেন। কিন্তু তখন রতন প্রশ্ন করিল, সে কি করে হবে? যদি পোস্টমাস্টার চলে যায় তাহলে রতনের কি হবে? তো পোস্টমাস্টার বলেছিল যে আমি তোকে কিছু টাকা দিয়ে যাব। পোস্টমাস্টার আসার পর রতনের মনের যে পরিবর্তন হয়েছিল, তার পড়াশোনা, তার আদর যত্ন করা, তার সেবা শুশ্রূষা করা, প্রত্যেকটা মুহূর্তে যে আবেগটা কাজ করেছিল পোস্টমাস্টারের মনে, কিন্তু সেই আবেগটা কাজ করেনি ততটা। তো পোস্টমাস্টার যখন তাকে যাওয়ার সময় টাকা দিতে চেয়েছিল এবং বলেছিল আমি মানে যদি কোনো তোর অসুবিধা হয় তাহলে আমি অনেকে বলে যাবো যেন তোর সুবিধা হয়, তখন রতন বলেছিল, না না তোমার কাউকে কিছু বলতে হবে না, আমি থাকতে চাই না, আমি এখানেও থাকতে চাই না, তোমার কিছু বলতেও হবে না, আমার কোনো মানে দয়া করতে হবে না আমাকে আর। কারণ রতন চেয়েছিল যেন দাদাবাবু তাকে নিয়ে যায়। তারপর পোস্টমাস্টারের একটা লাইন খুব ইম্পর্টেন্ট, যেটা হচ্ছে, একবার নিতান্ত ইচ্ছা হইল ফিরিয়া যাই, জগতের ক্রুর বিচ্যুত সেই অনাথিনীকে সঙ্গে করিয়া লইয়া আসি। একবার রতন ভেবেছিল যে না, এই অনাথিনী বালিকাটাকে

0: করে যখন বলছে তাহলে না হয় নিয়েই চলি, কিন্তু শেষ মুহূর্তে একবার ভেবেছিল। কিন্তু আমরা গল্পের শেষ মুহূর্তে কি দেখেছি, যে পোস্টমাস্টার তার আত্মপক্ষ সমর্থন করে বলেছে, হায় বুদ্ধিহীন মানব হৃদয়, ভ্রান্তি কিছুতেই ঘুচে না। এই যে ভ্রান্তি, সে কিসের ভ্রান্তি? সেই ভ্রান্তিটা হচ্ছে তার মনের মধ্যে যে কথাটা বারবার জেগে উঠেছিল যে হয়তো তাকে নিয়ে যাবে, কিন্তু রতন যে পরিবারের যেখানের থেকে বড় হয়েছে সেই পরিবার থেকে উঠে আসা একটা মেয়ে আবার কলকাতার শহরে গিয়ে কিভাবে মানিয়ে নেবে, নেওয়াটাকে ঠিক হবে? হয়তো পোস্টমাস্টারের সঙ্গে তার একটা পরিচয় হয়েছিল, কিন্তু তার পরিবারের কারোর সঙ্গে তো পরিচয় হয়নি, পরিবারের সঙ্গে সে মানিয়ে নিতে পারবে না। সেই কথাটা যখন মনে হলো তখন পোস্টমাস্টার আবার সেই ভ্রম থেকে আবার বেরিয়ে গেল যে না, পৃথিবীতে কেউ কারো নয়। এই মানে বিচ্ছেদ, এই যে যন্ত্রণাটা সে কিন্তু বারবার অনুভব করেছিল যে না। তারপর বলেছিল, দাদাবাবু তোমার দুটি পায়ে পড়ি, আমাকে কিচ্ছু দিতে হবে না। এই কথাটা যে বলেছিল, কেন তোমার পায়ে পড়ি কথাটা বলেছিল, এ রহস্য শুধুমাত্র নারী মনের কাছেই মানে উত্তরটা আমরা পাবো যে তোমার কিছু দিতে হবে না। কতটুকু অভিমান থাকলে পরে রতন এ কথা বলতে পারে যে কিচ্ছু বলতে হবে না, কিচ্ছু দিতে হবে না, আমি আর কিচ্ছু চাই না। সে কি করে হয়, মানে তুমি চলে যাবে আমাকে কিছু দিয়ে যাবে, সেটা আমি চাই না, আমি চাই আমার জীবনেই তুমি থাকো। কিন্তু রতনের যে চরিত্রের বৈশিষ্ট্য, সেই চরিত্রের বৈশিষ্ট্য, সে শুধুমাত্র চারটি ভাত খেতে পারত, তার বাইরে সে পেয়েছিল পোস্টমাস্টারের আদর। রতন মানে তার প্রভু অর্থাৎ পোস্টমাস্টারকে কিন্তু আপন করে নিতে চেয়েছিল। মানে মানুষের মধ্যে যে জটিল কুটিল যে কথাগুলো সেটা কিন্তু রতন বুঝত না। তার খোলামেলা সাবলীল কঠোর পরিশ্রমী অত্যন্ত প্রভুর প্রতি যে অনুগত বিনয়ী সেটা কিন্তু রতনের মনে ছিল। এই বিনয়ের কথা বলতে গেলে আবার বলতে হয়, এই বিনয়টা কিন্তু আমরা পোস্টমাস্টারের মধ্যেও পেয়েছিলাম। কতক্ষণ সময় পেয়েছিলাম, সেটা হচ্ছে যতক্ষণ সময় সে রতনের কাছে ছিল। রতনের ছোট ছোট কথাগুলোই কিন্তু পোস্টমাস্টার উপেক্ষা করত। তো এই উপেক্ষা করার কথাগুলো বারবার আমরা বলতে পারি যে উপেক্ষা করেছে। শেষ সময়ে রতনকে দেখেছি আমরা যে সব উপেক্ষা করে চলে গেছে তার দাদাবাবু। এই গল্পে দেখেছি আমরা মানে রবীন্দ্রনাথ নয়, শুধু রবীন্দ্রনাথ কথা বলিয়েছেন তার পোস্টমাস্টারকে দিয়ে, রবীন্দ্রনাথ কথা বলিয়েছেন রতনকে দিয়ে। কারণ রবীন্দ্রনাথের জীবনে তার মা, তার জীবন থেকে চলে যাওয়া নতুন বৌঠান, তার প্রিয় রানু, তার জীবনের অন্যতম মহিয়সী আন্না তঙ্খর, প্রত্যেকে রবীন্দ্রনাথকে ছেড়ে অর্থাৎ তাদের প্রত্যেকের বিচ্ছেদ কাজ করেছে। প্রত্যেকের বিচ্ছেদকে তিনি মেনে নিয়ে তিনি আত্মস্থ করে নীলকণ্ঠ হয়েছেন। তার সন্তানদের মৃত্যু, তার প্রিয় সমীন্দ্রনাথ, তার প্রিয় বলেন্দ্রনাথের মৃত্যু, প্রত্যেকটা মৃত্যু নিয়ে রচিত হয়েছে তার গল্পগুচ্ছের গল্পগুলি। ছুটি, পোস্টমাস্টার, এরকম অসংখ্য গল্প রবীন্দ্রনাথ রচনা করেছেন। তার মৃত্যু ছায়ায় ঢেকে দিয়েছেন ডাকঘরের অমল ফটিক প্রত্যেকটা চরিত্রকে, বিচ্ছেদের পোস্টমাস্টার এবং রতন। এই যে তাদের যাতনা ব্যক্তি জীবনে তিনি নতুনভাবে অনুভব করেছেন। আজকে এই বিচ্ছেদের নতুন কথাটাই আমরা দিয়ে এখানে শেষ করলাম। তোমরা আবার নতুন করে গল্পটা পড়বে।
1: এতক্ষণ শুনলেন শিক্ষার্থীদের জন্য অনুষ্ঠানে দশম শ্রেণীর বাংলা থেকে পাঠ দিলেন শিক্ষিকা সেবিকা ধর। আকাশবাণী আগরতলা জানিয়ে দিচ্ছে আমাদের আকাশ কি বলছে। আগামী 24 ঘন্টার পূর্বাভাসে জানানো হচ্ছে যে আকাশ সাধারণত মেঘলা থাকবে, হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে রাজ্যের কিছু অঞ্চলে। দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে 33 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 23 ডিগ্রি সেলসিয়াস। আজ তাপমাত্রা পরিলক্ষিত হয় সর্বোচ্চ 34.4 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 24.4 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বোচ্চ 98% এবং সর্বনিম্ন 58%। জানিয়ে দিলাম আমাদের আকাশ আজ কি বলছে। এবারে আপনাদের জানাবো আমাদের পরবর্তী অনুষ্ঠান সূচি। আমাদের পরবর্তী অনুষ্ঠান সূচিতে রয়েছে ঘর গৃহস্থির আসর। ঘর গৃহস্থির আসরের পর আপনারা শুনতে পাবেন লোকগীতি বিভিন্ন শিল্পীর কণ্ঠে। 7টা বেজে রয়েছে ককবরক অনুষ্ঠান, 7টা বেজে 45 মিনিটে রয়েছে ককবরক সংবাদ 7:55 মিনিটে রয়েছে। স্থানীয়

বাংলা সংবাদ রাত 8টা বেজে 5 মিনিটে, অনুষ্ঠান বিজ্ঞান বিচিত্রা রাত 8টা বেজে 30 মিনিটে, আধুনিক গান শিল্পী হেমন্ত মুখোপাধ্যায়, রাত 9টায় নজরুল গীতি ফিরোজা বেগম, রাত 9টা বেজে 30 মিনিটে শুনবেন বাংলা নাটক হলুদ পোড়া, রাত 10টায় কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ, রাত 10টা বেজে 10 মিনিটে কর্মখালী বিজ্ঞপ্তি, রাত 10টা বেজে 15 মিনিটে আমাদের অনুষ্ঠান মৈত্রী, রাত 10টা বেজে 28 মিনিটে শুনবেন আমাদের পরবর্তী অনুষ্ঠান সূচি এবং আবহাওয়ার খবরাখবর। শুনলেন অনুষ্ঠান সূচি, আকাশবাণী আগরতলা, শুরু হচ্ছে ঘর গৃহস্থির আসর।

0: শুভ সন্ধ্যা শ্রোতা বন্ধুরা, ঘর গৃহস্থের আসরে আপনাদের সবাইকে স্বাগত। আজ শুনবেন বর্ষাকালে চাষাবাদে সতর্কতা নিয়ে একটি বিশেষ অনুষ্ঠান। অংশগ্রহণে প্রফেসর চরিত্রে ডক্টর ত্রিদীপ ভট্টাচার্য, বুলবুল অঙ্কুরিতা ঘোষ এবং শম্ভুবাবুর চরিত্রে রয়েছেন সমর দাস।
1: বাবা, ও বাবা, বয়ে বয়ে তুমি আনে কি ভাবতেছ?
2: ভাবতেছি রে, গতবার যে লসটা খাইছি বল নাই, এটাই এবারে কেমনে পোষায় আনি।
1: আমিও তো এটাই ভাবতেছি, আমরা যেই জমি এটার মধ্যে তো কিভাবে জল জমে।
2: হ, বর্ষাও তো আয় বলতেছে যে বৃষ্টির সিজন শুরু হয়ে গেছে, এখন যদিও গরম, গরমের ফসল তো আচ্ছা মোটামুটি ভালোই হয়েছে দেখা গেছে, কারণ বৃষ্টির আর আগেই আমি লাগাইছিলাম, বৃষ্টি আওনের আগে লাগানোর পরে বৃষ্টিটাও পাইছে, মোটামুটি ফসলটি ভালোই হয়েছে। কিন্তু বর্ষাকাল যাইতেছে, এই বর্ষাকালে কেমনে কি তা করুম এইবার বুঝতে পাইতেছি না।
1: এটাই তো আমিও তো ভাবতেছি, আমিও তো বড় হয়েছি না, আমিও তো ভাবতেছি তোমার লগে একটু কাজ করুম।
2: হ, আচ্ছা একটা কাজ করুন জানা, এখানে যে লিম্বুসরায় কৃষি মহাবিদ্যালয় নাকি তা আছে, এখানে শুনছি একজন ভালা প্রফেসর আছে, তেনে লোক একটু কথা কোন যায় না।
1: হ হ হ হ, চলো চলো চলো
2: চলো, তাহলে আমরা ইয়েনেই যাই, গিয়া দেখি তেনে পাওয়া যায় নি।
1: হ, একবার একটু কথা কই, চলো।
2: হ, আসে তো মনে হয়। আচ্ছা নমস্কার স্যার, আইতাম নি আমরা।
3: হ্যাঁ আসেন আসেন।
2: ও, ভালো আছেন নি?
3: ভালো আছি। আরে আপনারা তো চেনা চেনা লাগছে। হ্যাঁ হ্যাঁ, আসো আসো আসো, আপনাকে চেনা চেনা লাগছে। আপনি শম্ভুবাবু না? মনে হচ্ছে আমরা কৃষি মেলায় একবার আপনার সাথে দেখা হয়েছিল। আসেন আসেন, বসেন বসেন বসেন।
2: আচ্ছা, আমরা জানতে আসছিলাম আপনার কাছে আর কি, এই কৃষি নিয়ে বিভিন্ন কথা। আমার মাইয়া বুলবুল।
3: আচ্ছা,
2: তাই পড়াশোনা করছে কিন্তু অক্ষণ আমারে একটু কৃষিতেও সাহায্য করে, তো তাই লইয়েছি, কারণ তাই অনেক কিছু জানে, এমনি তো ইন্টারনেটও জানে, যার লিগে তাই লইয়েছি।
1: আসলে তো স্যার, বাবার তো বয়স হয়েছে, ওখান তো আমারও দেখতে লাগবো।
3: হ্যাঁ, আমাদের এটাও উচিত যে আমাদের পরবর্তী প্রজন্মটাকেও আমাদের কৃষিকাজের প্রতি ওদেরকে উৎসাহ জাগানো এবং ওদের হাতেও কৃষি কাজটাকে তুলে দেওয়াটা।
2: তো তার অনেক প্রশ্ন এর মধ্যে, তাই জানতে চাইতেছে যে এইবার কী ফসল লাগাইলে ভালো হইব, গতবার তো অনেক লস খাইছি, এই বর্ষাকালে কী ধরনের ফসল আমরা ফলাইতে পারুম?
1: হ স্যার, আমরা জমির মধ্যে প্রচণ্ড জল জমে, কি করতাম?
3: এটা যদি আপনাদেরকে আমি এরকমভাবে বলি যে বিশেষ করে যদি চাষবাসটাকে আমরা ত্রিপুরা রাজ্যে ধরি, তাহলে সাধারণত আমরা তিন ধরনের চাষবাসের মানে মরশুমের উপর নির্ভর করে আমরা চাষবাসটা করি। এর মধ্যে আছে আপনার বর্ষাকাল, শীতকাল আর গ্রীষ্মকাল। কারণ গ্রীষ্মকালে এবং বর্ষাকালে যে দেখা যাচ্ছে যে ত্রিপুরাতে যে পরিমাণ বৃষ্টিপাত হয়, সেই পরিমাণ বৃষ্টিপাতে কিন্তু চাষবাস করাটা সত্যিই কষ্টকর, যদি আমরা কতগুলো সতর্কতা বা কতগুলো পদ্ধতি বা উন্নত ধরনের পদ্ধতি বা উন্নত ধরনের বীজ বা উন্নত ধরনের ফসল আমরা যদি চাষবাস না করি, তখন কিন্তু আমাদের এই সম্মুখীন হতে হবে সমস্যাগুলোর। তো সেই সমস্যাগুলোর মধ্যে যেমন বর্ষাকালের আপনার যেগুলোকে চাষবাসের কথা ভাবছেন, যে জমিটাতে যে ও যে বললো বুলবুল যে বললো যে আপনাদের জমিটাতে জল জমে থাকে, তো সে জন্য কিন্তু ওই জমিটাতে প্রথম চিন্তা করতে হবে যে আমাকে জল নিকাশি ব্যবস্থাপনা আমাদেরকে নিতে হবে।
2: তার মানে কইতেছেন যে জলটা যাতে বাইর করে দেওয়া যায়।
3: হ্যাঁ,
2: এই ব্যাপারটা,
3: এই ব্যাপারটা। আর আপনারা তো যেমন কিছু জমি আছে, উপরের জমি আছে, কিছু জমি আছে, নিচুর জমি আছে, তো নিচুর জমির মতন নিচু

0: জল দাঁড়ানোর জন্য যেই ফসলগুলো সেইগুলো লাগাবো, আর যেগুলো উঁচু জমিতে আছে সেইগুলো উঁচু ধরনের ফসলগুলো, যেইগুলোতে জল কম লাগে বা জল দ্বারা পছন্দ করে না সেইগুলোকে ফসল লাগে। এখন যদি আপনারা যেই চাষবাসটা করবেন তার উপর নির্ভর করে কিন্তু আপনার ফসল নির্ণয়টা কিন্তু খুবই প্রয়োজনীয়।
1: এবার তাহলে কি লাগাইতাম?
0: হ্যাঁ, এখন দেখেন
2: কেমনে করুম স্যার।
0: হ্যাঁ, এটা কিন্তু খুব ভালো প্রশ্ন। এখন হচ্ছে কি যে আমরা প্রথম থেকেই যদি ধরি যে আমরা যেই ফসলগুলো গ্রীষ্মকালে বা পরে আমরা বর্ষাকালে লাগাবো, যেই ফসলগুলো হচ্ছে নিচু জমিতে লাগে, যেমন আমরা যদি বলি কচু আমাদের সবজির মধ্যে, স্যার কিন্তু জলের খুব প্রয়োজন হয়, তো আমরা কি কচু জাতীয় ফসল যেই জমিগুলোতে জল জমে সেই জমিগুলোতে লাগাতে পারবো?
1: একটা ভালো আইডিয়া দিস।
0: হ্যাঁ, এটা গেল। তারপর একটু উঁচু জমি যদি থাকে আপনাদের, যেই জমিটার মধ্যে আপনার চাষবাস করবেন, তো আগে থেকে ওই জমিটাকে কিন্তু মাটি হলো ভালো করে মাটিটা তৈরি করে নিতে হবে। তো সেই মাটিটা এমন ওই ফসল ওইখানে কিন্তু আপনারা বিভিন্ন ধরনের বর্ষাকালীন ফসলগুলো নিতে পারবেন, যেমন ঝিঙা, করলা, তারপর আপনারা কাঁকরোল, চালকুমর, এইগুলো কিন্তু আপনাদের নেওয়া যেতে পারে আর কি, ওইগুলো আপনারা নিতে পারবেন। তাছাড়া যদি অসময়ে ফসলগুলোকে করতে পারেন, যেগুলোতে জমিতে অনেক পরিমাণে আপনাদের থেকে ভালো আয় দেবে, সেগুলো ফুলকপি, বাঁধাকপি, ওইগুলো কিন্তু আমরা করতে পারি।
2: স্যার, এই যে এই নিচের জমিটার মধ্যে গত বছর বাবা চাল কুমড়া আর ঝিঙা গাছ লাগাইছে, আর সব জলে একেবারে নিয়ে গেছে।
0: হ্যাঁ, এটাই হইছে যেটা আমি বললাম আপনাদেরকে, যে আমাদের জমির উপর নির্ভর করে কোন ফসলটা লাগাবো সেটা নির্ণয় করাটা কিন্তু খুব একটা কিন্তু বড় ভুল হয়ে গেল আপনাদের ইয়েতে। কারণ আমরা জানি চাষের জন্য যেই পরিমাণ জমিতে যেই ফসলটা করা উচিত সেই ফসলটাই কিন্তু লাগানো। যেমন আমি বললাম জলা জমিতে যদি হয় যে আপনাদের ধান লাগাবেন, ধান যদি না লাগান তাহলে কচু লাগাবেন, সেইগুলোকে আপনারা লাগিয়ে রাখতে পারেন। কিন্তু এই জাতীয় ফসল যেইগুলোকে আপনার জল তারা সহ্য করতে পারে না, একটা দিনের জন্য কিন্তু জল জমিতে যদি আটকে যায় তাহলে সেই ফসল কিন্তু বাঁচানো কষ্টকর হয়ে যাবে, তাদের মধ্যে রোগ এবং অন্যান্য সমস্যাগুলো কিন্তু চলে আসে। সেই জন্য বলবো সেই জমি সেই ফসলগুলোকে একটু উঁচু জমিতে ডিপি করে বা ভালো করে আমরা আল তুলে আমরা কিন্তু সেই ফসলগুলোকে লাগাতে পারবো। কিন্তু সেই ফসলগুলো লাগাতে জন্য কিন্তু আমরা যেটা চিন্তা করতে হবে মাটি তৈরির ব্যাপারটা।
1: হ্যাঁ, এটা একটা বড় কথা।
2: কেমনে তৈরি করুম স্যার?
0: মাটি তৈরি করার ব্যাপারটা যদি আমরা ধরি, যে মাটি দেখুন আমাদের ত্রিপুরার মাটিতে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে কি, আমাদের যেমন বর্ষা আমাদের একটা খুব ভালো উপকারিতাতে, যে আমাদের দেখা যাচ্ছে কি আমাদের ভারতবর্ষের ধরুন 60% যে জমিগুলোতে সাধারণত আমরা রেইনফিড কালটিভেশন বা বর্ষার উপর নির্ভর করে আমরা চাষবাস করি, এই দিকে থাকি কিন্তু ত্রিপুরাতে সেটা কিন্তু অনেক পার্সেন্ট বেশি, বা শতকরা 80-90% যে জমিগুলো সেগুলো কিন্তু আমরা বর্ষা নির্ভর, বর্ষার জলের উপর নির্ভর করে আমাদেরকে চাষবাস করতে হবে। তাহলে বর্ষাটা আমাদের প্রয়োজন। এবং ত্রিপুরাতে যদি দেখা যায় কি আমাদের যদি চাষবাসের জন্য যেটা হয়, আমরা ত্রিপুরাতে যে পরিমাণ বৃষ্টি হয় সেটা কিন্তু আমাদের যতটুকু বৃষ্টি হওয়ার দরকার তার কিন্তু দ্বিগুণ পরিমাণে বৃষ্টি হয়। মানে আমাদের বৃষ্টির দরকার হলো 1200 মিলিমিটারে, যে জায়গায় আমাদের কিন্তু 2200 মিলিমিটারের বেশি বৃষ্টিপাত হয়,
1: অনেক বেশি বৃষ্টি,
0: অনেক ডাবল হয়। কিন্তু সাধারণত আমরা যেটা যদি ত্রিপুরা রাজ্যে বলুন বা অন্যান্য যা মানে সার্বিক ভারতবর্ষের যদি প্রেক্ষাপটটা টানি, তাহলে দেখা যাচ্ছে কি যেই জায়গাতে আপনার 1100-1200 মিলিমিটারের বৃষ্টিপাত হয় সেই জায়গাতে খুব ভালো ফসল উৎপাদিত হয় এবং ফসলের কিন্তু মরে কম, যেটা মারা যায় কম, যেটা আমরা বলি যেটা আপনার বেলায় হয়েছে গতবার, যেটা জমিতে আপনি ওটা লাগিয়েছেন মারা গেছে কেন অধিক বৃষ্টিপাতের ফলে। তো এই বৃষ্টিপাতের উপর নির্ভর করে কিন্তু আমাদের জমি তৈরির ব্যাপারটা অনেকটা চলে আসছে। দেখা যাচ্ছে কি
2: একটু যদি বুঝায়া কোন স্যার, আমি তো কিছুই বুঝতেছি না, কেমনে জমি তৈরি করুম?
0: মাটি তৈরির জন্য যেটা মোক্ষম হচ্ছে কি আমাদের যে মাটিগুলো আছে ত্রিপুরা রাজ্যের মাটিগুলো বেশিরভাগ ক্ষেত্রে হচ্ছে অম্ল ধরনের মাটি, সেই মাটিটাকে আমাদের কি করতে হবে অম্লত্ব দূরীকরণটা কিন্তু প্রথম করতে পারবে। কারণ অম্লত্বের কারণটা কিন্তু হচ্ছে কি বলুন তো, সেটা কিন্তু অধিক বৃষ্টিপাতের ফলে। সেই অম্লত্ব দূরীকরণের জন্য যেটা আমাদের করা উচিত, যে আমাদের প্রত্যেকবার চাষের আগে জমিতে কানি প্রতি 25-30 কেজি চুন ব্যবহার করতে হবে।
2: চুন?
1: চুনটা কেমনে দেবো স্যার?
0: হ্যাঁ, এটা কিন্তু একটা ভালো পদ্ধতি, এটা কিন্তু চুনটা দেওয়ার একটা পদ্ধতি আছে, যেটা হচ্ছে কি জমি যখনই আমরা কিছু লাগাবো তার ঠিক 21-24 দিন আগে কিন্তু চুনটা জমিতে দিতে হবে। কারণ চুনের একটা ঝাঁজ থাকে, সেই যদি আপনারা একটু অল্প সময়ের জন্য দেন তাহলে কিন্তু ঝাঁজটার জন্য গাছকে মেরে ফেলবে, বা বীজ যদি লাগান সেই বীজকে মেরে ফেলবে। তার জন্য জমি তৈরি করার সময় আমরা সাধারণত চুনটা ব্যবহার করি 21-24 দিন আগে। তার ফলে কি হয়, জমিটা যখন চাষবাস করব বা জমিটাকে যখন আমরা হাল দেব তখন কিন্তু জমিতে সেই চুনটা মিশে যাবে, এবং সেটা তখনকারই সময়েই

0: কিন্তু আমরা গোবর সারটাও ব্যবহার করব।
1: আচ্ছা স্যার, এখানে একটা কথা কই, আগে তো আমরা লাঙল দিয়ে চাষ করিয়া জমিটার একটু রেখা দিতাম কয়েকদিন, এরপরে এটার মধ্যে আবার চাষ দিয়া তারপরে যাই লাগানের লাগাইতাম। তো এখন আপনি চুন দিতে কইতেছেন, তো চুন দিতে গেলে কোন সময় চুনটা দিব? আগে তো চুন টুন লাগছে না।
0: হ্যাঁ, আগে দেখুন, এটাই তো হচ্ছে কি, দিন দিন যেভাবে আমাদের চাষাবাদের পদ্ধতি পাল্টাচ্ছে সেইভাবে কিন্তু আমাদের চাষাবাদের রকম ধরনটা কিন্তু বেড়ে যাচ্ছে এবং বিভিন্ন ধরনের হয়ে যাচ্ছে। সেই দিকে তাকিয়ে আমাদের যদি ফসলের যে আগে যদি আমরা উৎপাদন ভিত্তিক কৃষিটাকে যদি আমরা উপার্জন ভিত্তিক কৃষিতে নিয়ে যেতে হয়, তাহলে কিন্তু এই সুযোগ সুবিধাগুলো আপনাদেরকে অবলম্বন করতে হবে এবং এইগুলোকে অবলম্বন করতে হবে। তো সেই দিকে তাকিয়ে যদি আমি বলি, চুনটা দেওয়ার প্রথম হচ্ছে কি, যখন প্রথমবার আপনি মাটি চাষ করবেন তখন কিন্তু আপনি চুনটা দিয়ে দেবেন, কারণ মাটি চাষের সঙ্গে সঙ্গে কিন্তু চুনটা কিন্তু জমিতে চলে যাবে, কারণ 21 দিন সময় আপনাকে সেটা রাখতে হবে।
1: চুনটা কতদিন পরে পরে দেওয়া লাগবে?
0: আপনি প্রত্যেকটা ফসলের আগে একবার করে চুন দেবেন, ঠিক 21 দিন থেকে 24 দিন আগে জমিতে।
2: মনে রেখো বাবা, 21 থেকে 24 দিন।
0: হ্যাঁ, দেখা যাচ্ছে কি, ত্রিপুরা রাজ্যের যে জমিটা অম্লত্ব, সেই অম্লত্বের জন্য জমিতে আমাদের প্রচুর পরিমাণে আপনার চুনের প্রয়োজন হয়। সেটা আমরা 25 থেকে 35 কেজি পার কানিতে যদি চুন দিই, তাহলে কিন্তু সেই আমাদেরকে যে চুনের ফলে বা অম্লত্বের ফলে মাটির যে তৈরি করার যে সমস্যাটা থাকে সেটা কিন্তু চলে যাবে।
1: এটা একটা ভালো কথা শুনলাম।
2: হ্যাঁ, এটা ভালো হয়েছে।
1: তুই চুন দিয়া সেরা এটারে আপনার 24 দিন পর্যন্ত রেখে দেবেন।
0: আচ্ছা,
1: এটা মানে বছরে তেলে তো তিনবার মোটামুটি দোন লাগে নাকি?
0: হ্যাঁ, তিনবার। আসলে যতগুলো ফসল নেবেন তত দেখা যাচ্ছে কি, চুন ব্যবহারের ফলে এটা অনেকটা আমাদের শরীরের সাবানের মতন, আমরা যেমন ময়লা হলে সাবান দিলে জমিটা পরিশুদ্ধ হয়, মানে আমাদের শরীরটা পরিশুদ্ধ হয়, সেভাবে মাটিটাও কিন্তু পরিশুদ্ধ হয় আর কি।
1: আচ্ছা, এইখানে একটা কথা জানতে চাই, এটা হইতেছে আপনার এই যে আমরা পোলট্রির সারটি দিই, তো পোলট্রির সার দিতে গেলে পোলট্রির মধ্যে তো চুন লাগে, এখানে অনেক পরিমাণে চুনই ছিটানো হয় যাতে মুরগির মধ্যে রোগটুক না হয়। তো এই সারটা দিলে কি আবার আলাদা করে চুনের দরকার আছে না, এটার মধ্যে হয়ে যেতে পারে?
0: এটা খুব ভালো কথা। যেমন সার প্রয়োগের বেলায় যেটা আমরা বলি গোবর সার দিন, নয়তো পোলট্রির যে মানে লিটারটা দিন, তো দেখা যাচ্ছে কি পোলট্রির যে লিটারটা দেওয়া হয় সেটা কিন্তু আপনি সরাসরি পোলট্রির থেকে এনে কিন্তু জমিতে দেবেন না। এটা কিন্তু আর একটা অ্যাডভাইস আমরা বলে দিই যে জমিতে দেওয়া উচিত নয়, তার ফলে কী হবে জমিতে সেটা কিন্তু আবার আপনাদের সমস্যা তৈরি করবে। তার জন্য বলি যে আগে যেভাবে আমরা গোবরটাকে পচিয়ে আমরা গোবর সারটা ব্যবহার করি, যেমনভাবে পোলট্রির যে লিটারটাকে সেটা পচানোর পরই আমরা জমিতে দেবে, এবং পচানোর সময় দেখবেন যে সেটা আপনার মোটামুটি 3 মাসের সময় পর্যন্ত কোনো একটা জায়গাতে গর্ত করে রাখতে হবে, তারপরই আমরা মূল জমিতে ব্যবহার করবো। নাহলে কিন্তু পোলট্রিটাতে শুধু খালি চুন না, অনেক ওষুধ টষুধও দেওয়া হয়, সেগুলো কিন্তু আপনার জমির পথে ক্ষতিকর। তো সেটাকে আপনার নিউট্রিলাইজ করতে বা সেই যে সারটার টেস্টটাকে কমিয়ে দিতে আমরা কিন্তু সাধারণত বলি সেটা পচন হওয়ার পর 3 মাস পরই আপনারা ব্যবহার করবেন মূল জমিতে।
2: কিন্তু স্যার, আমার একটা প্রশ্ন আছে, সব তো জলে ধুয়া জায়গা, কেমনে সার দিব?
0: হ্যাঁ, সার দেওয়ার পদ্ধতিটা কি, জমিতে আমাদের ত্রিপুরা রাজ্যের জমিতে দেখা যাচ্ছে কি যে আমাদের এখানে কিন্তু আমরা একটা বলি অর্গানিক ম্যাটার বা জৈব বস্তু কিভাবে পরিমাণে থাকে সেটার উপর নির্ভর করছে। তো আমরা যদি জমিতে বেশি পরিমাণে গোবর সার এবং জৈব সার ব্যবহার করি সেটা কিন্তু আমাদের জন্য খুবই উপকার। যেটা ও বলল যে জমিতে সারগুলো ধুয়ে যাচ্ছে, জমিতে যদি আমাদের জৈব সারের পরিমাণ বেশি থাকে সেইগুলো কিন্তু আর ধুয়ে যাবে না, তার ফলে কিন্তু আমরা অন্যান্য যেইগুলো বীজতলা থেকে তৈরি করে আমরা মানে আমরা লাগাই সেইগুলো কিন্তু আমাদের উপকারে আসবে আর কি আমাদের জন্য।
2: বীজতলা কেমনে তৈরি হয়?
0: হ্যাঁ, বীজতলা হচ্ছে এমন একটা জায়গা যেখানে আমরা সাধারণত সবজি যদি যেগুলোকে আমরা যদি ধরে নিই, তো দু ধরনের সবজি, একটা হচ্ছে কি একদম ডাইরেক্ট বা সরাসরি আমরা জমিতে বীজ রোপণ করি, আর একটা হচ্ছে চারা তৈরি করি। তো চারা তৈরি করার জন্য যে জায়গাটা সেটাকে বীজতলা বা নার্সারি বলি আমরা, কারণ ওই সময় আমাদের বীজতলাটা এবং চারাগুলোকে সুন্দরভাবে সেটা আমরা ভালোভাবে ওটাকে পরিচর্যা করতে পারি, এবং তখনই আমাদের কিন্তু সবগুলো ব্যবস্থাপনা নিতে হবে।
2: বুঝলাম।
0: হ্যাঁ, সেই বীজতলা তৈরির জন্য পদ্ধতি আছে। বীজতলা তৈরির জন্য আমি বলবো আপনারা যে বীজতলা তৈরি করবেন সেটাকেও মোটামুটি হালকাভাবে কুপিয়ে তার উপরে পাতলা পলিথিন, যেটা একদম পুরো মানে দেখা যাবে এদিক ওইদিক দেখা যাবে, কালো পলিথিন না কিন্তু সাদা রঙের পলিথিন, সেটা দিয়ে ঢেকে রেখে দেবেন 15 দিন আগে থেকে, মাটিটাকে ঢেকে রেখে দেবেন। তার ফলে কি হয় যে মাটিটার মধ্যে যে জীবাণুগুলো আছে সেগুলো জীবাণুগুলি অনেকগুলি

0: আপনার মরে যাবে। এবং আপনার অনেক সময় কী হয়, আমাদের বৃষ্টিপাতের ফলে আমরা কিন্তু বীজতলাটা যদি তৈরি থাকে তাহলে যে কোনো সময় কিন্তু চারাগুলোকে আমরা মূল জমিতে লাগাতো, কিন্তু তখন কিন্তু আবার আপনাদের যদি বীজতলাই তৈরি না থাকে তাহলে কিন্তু চারাগুলো লাগানো যাবে না। তো চারা ওইগুলোকে ঢেকে রেখে দিলে আপনি যে কোনো সময় আপনার বীজতলাটা তৈরি করতে পারবেন, সেটা আপনাদের একটা উপকারী।
1: মানে মাটিটা কুপায়া তারপরে এটা মাটির ঢেকে রাখতে
0: হবে 15 দিনের দিকে মোটামুটি।
1: এটার মধ্যে একটু সার টার দিতে লাগবে কি?
0: তখন দিতে লাগতো, তারপরে দিলে হয়ে যাবে আর কি, কোনো সমস্যা নেই।
2: আচ্ছা স্যার, জলসেচের যে ব্যাপারটা, বাবা কিন্তু অনেক সময় বৃষ্টির দিন শেষ হয়ে গেলে যখন রোদ থাকে তখন জল দেয়, তারপরে আবার বৃষ্টি হয়, তারপর জল জমা আবার ফসল নষ্ট হয়, কি করণ?
0: যেই জমিগুলোতে এরকম সমস্যা আছে যে জল জমে যাওয়ার মতন, সেই জলগুলো কিন্তু আমরা যেটা বলি যে আমাদের চ্যানেল ভালো করে চ্যানেল করতে হবে। মানে কি, জমিটাকে ঠিক ভাগ সুন্দর সুন্দর করে ভাগ করে এমন একটা ড্রেন তৈরি করতে হবে, নালা তৈরি করতে হবে, যেন জলটা জমে না জমে। এবং সেটা করতে হবে কি, উঁচু দিক থেকে নিচু দিক পর্যন্ত। অনেক সময় কি, আমরা উঁচু দিকটাকে নিচু করে দিই, নিচু দিকটাকে উঁচু করি, তাহলে কিন্তু জল আর বেরোয় না। সেই দিক থেকেও কিন্তু আমাদের লক্ষ্য রাখতে হবে, যে দিকটা উঁচু সেই দিকটার দিকে আমাদের নিচুর দিকে কিন্তু নালাগুলোকে মুখগুলো যেন জলগুলো ওই দিকে বেরিয়ে যায়, সেটার দিকে আমাদের কিন্তু লক্ষ্য রাখতে হবে। তদুপরি আমি বলি আর উপরন্তু যে আমাদের গ্রামীণ কৃষি মৌসুম সেবা একটা আছে, এরা ICR থেকে করানো হয়, সেটাতে যদি আপনারা আপনাদের নাম্বারটা বা সেখান থেকেও কিন্তু আপনারা প্রত্যেক কৃষককে বৃষ্টি কখন হবে, কখন আপনার খরা হবে, সেটা এক সপ্তাহের আগে থেকেই আপনাদের কিন্তু সেটা সূচনা করে দেওয়া হয়।
1: আচ্ছা, এটা জানুম কেমনে?
0: এটা আপনারা ICR সেন্টারে যেটা আছে গ্রামীণ কৃষি সেবা ওইটা থেকে যোগাযোগ করবেন, সেখান থেকে আপনাদের নামটাকে, নাম ফোন নাম্বার আপনাদের কাছে ফোন আছে, সেটাকে আপনারা নাম্বারটাকে নথিভুক্ত করবেন, তারপর ঠিক দেখবেন প্রত্যেক সপ্তাহে একবার করে সেখানে মেসেজ আসবে যে হয় বৃষ্টি হবে বা গরম পড়বে, এখন বৃষ্টি আসে, সেই দিক থেকে তাকিয়ে আপনারা কিন্তু জমিতে জল বা অন্যান্য ব্যবস্থাপনাগুলো নেবেন।
1: এটা তো আরেক ঝামেলায় ফেললেন, আমরা তো এত সময় নাই যে এই অফিসে দৌড়াদৌড়ি করণের, তো এই বেলায় আমরা অন্য কোনো পদ্ধতি আসেনি জানানোর, তার কাছে না গিয়ে যাতে জানতে পারি?
0: হ্যাঁ দেখুন, এখনকার ইন্টারনেটের যুগ, আপনারা ইন্টারনেটেই সেগুলো আপনারা চেক করে নিতে পারবেন। সেটাও কিন্তু খুব ভালো আপনাদেরকে কিন্তু সেটা মানে দিয়ে দেবে আর কি, ইনফরমেশনটা আর কি সেটার জন্য।
1: আচ্ছা, মানে ইন্টারনেটে তার নাম্বারটা পাওয়া যাবে, যোগাযোগ করুন যাবে, তাই তো?
0: পাওয়া যাবে।
1: আচ্ছা, জমি তৈরি করুম, কেমনে কিতা লাগাম, তো ফসল যখন হইব এরপরে তো ফসল বাঁচানো লাগবো, এই যে বাঁচানোর ব্যাপারটা, এটা নিয়ে যদি একটু কন আমরা
0: ফসল সেটা বাঁচানোর আরেকটা ব্যাপার আছে, ফসল বাঁচাতে হবে, গাছকেই বাঁচাতে হবে প্রথমে। তো আমি বলবো কি, আমরা যেহেতু ত্রিপুরা রাজ্যে অধিক বৃষ্টিপাত হয়, অনেক সময় কি অনেক রোগ শোকের উপদ্রব বেশি থাকে, যেহেতু আমাদের জলীয়বাষ্পতে আর্দ্রতা বেশি, তার জন্য আমরা জমি যখন তৈরি করব সেটাকে হয় ডিপি করে যদি আমরা তৈরি করি, যেটার মধ্যে চাল কুমোর, মিষ্টি কুমোর বা আমরা করলা ঝিঙ্গা লাগাবো, সেটার মধ্যে আমরা অল্প পরিমাণে বীজটাকে কিন্তু শোধন করে নেব আগে থেকে।
1: আচ্ছা,
0: তো বীজটা শোধন কি করব, 2 গ্রাম প্রতি কেজিতে বা 2 গ্রামে অল্প পরিমাণ আপনার বীজের মধ্যে 2 গ্রাম বা 1 গ্রাম করে কার্বেন্ডাজিম, যেটাকে দিয়ে প্রথমে আমরা বীজটাকে শোধন করব। সে শোধন করে আমরা জমিতে লাগিয়ে দেবো, বা টাইকোডার্মা ভিরিডি বলে একটা জীবাণু সার আছে, জীবাণু আছে, সেই জীবাণুটাকে দিয়ে কিন্তু আমরা শোধন করে লাগাবো।
1: আচ্ছা, তুই একটু লেখ রাখলাম ডিটেলে
2: স্যার, আরেকবার একটু কোন ওই ডিপির ব্যাপারটা আরেকটু কোন?
0: আমরা যদি কোনো জায়গাতে ডিপি করে লাগাই, যেগুলো মানে ধরি ডাইরেক্ট বা একদম
2: সরাসরি
0: সরাসরিতে লাগাই, সেইগুলোর মধ্যে আমাদের কি করে কার্বেন্ডাজিম বীজটার মধ্যে একটা ছোট একটা ডিপির মধ্যে কার্বেন্ডাজিম দিয়ে বীজটাকে দিয়ে ভালো করে নাড়িয়ে তারপর বীজগুলোকে আমরা লাগিয়ে দেব। আর যদি চারা হয়, চারা হলে কি হবে, চারা যখন তৈরি হয়ে যাবে লাগানোর জন্য বীজতলা থেকে, তখন সেটাকে আমরা কি করব, প্রতি লিটার জলে 1 গ্রাম কার্বেন্ডাজিমের মধ্যে দিয়ে ওটাকে 15 মিনিটের জন্য চুবিয়ে রেখে দেব চারাটা লাগানোর আগে।
2: 15 মিনিট না,
0: 15 মিনিটের জন্য লাগিয়ে দেবো। যখন আমরা সাধারণত আমরা বলি কি, যেই চারাগুলোকে আমরা লাগানো হয় মূল জমিতে বীজতলা থেকে, সেটা সাধারণত আপনাদের ঠিক বিকেলবেলাতে করা হয়, বিকেলবেলার আগে কিন্তু দুপুরবেলা করবেন না, কারণ প্রখর রৌদ্র এই সময়ে বিশেষ করে, তাহলে কিন্তু প্রত্যেকটা চারাই কিন্তু আপনার মৃত্যু সম্মুখীন হয়ে যেতে পারে।
1: সকালের দিকেও কি লাগানো যাব?
0: না, সকালের দিকে কখনো লাগাবেন না, কারণ সকালে লাগানোর পরে কি হয়, যদিও চারাগুলো খুব নরম থাকে, যখন বীজ তো লাগাতে তখন একটা শক খায়, সে একটা তার মধ্যে একটা পরিবর্তন আসে, সেই পরিবর্তন যখন

0: মূল জমিতে এসে যদি পরিবর্তনটা পায় তখন নিজেকে সে মানাতে পারে না, তখন কিন্তু মারা যায়। তার জন্য এই জিনিসটা কিন্তু আমাদের লক্ষ্য রাখতে হবে। মানে
1: বিকেলে লাগাইলে এটা সারা রাত অন্ধকার পাইব বা ছায়া পাইব,
0: হ্যাঁ,
1: তারপর সকালে সূর্যোদয়ের তখনই কি করব, সকালে যখন
0: সকালে যখন আইব তখনই কিন্তু সকালের দিকে ওই সময় যেদিন লাগানোর থেকে যতদিন পর্যন্ত চারাটা সোজা না হয়ে যাচ্ছে সকালে একবার এবং বিকেলে একবার অল্প করে জল দেবেন।
1: মানে এটার কি কোনো ছায়া টায়া দেওয়ার ব্যাপার আছে?
0: ছায়া এখন আর দরকার নেই, যেই চারাগুলো আছে আমাদের সেইগুলোর জন্য কোনো সমস্যা হবে না। কিন্তু বিশেষ করে কি জলটা কিন্তু আপনারা দেবেন ওই সময়,
2: জল দিতে লাগবো
1: সকাল বিকাল দুই বেলায় জল দিতে লাগবে।
0: তাহলে এটা চলে গেল আমাদের গাছের জন্য। তাছাড়া আমরা যদি ফসলটা যখন বড় হয়ে যাবে তখন আমাদের লক্ষ্য রাখতে হবে যেই দিনই বৃষ্টি হবে, যদি দু তিন দিনে, যদি পুরো রাজ্যে দেখা যায় কি অনেক সময় দু থেকে তিন দিনের জন্য লাগাতার বৃষ্টি হয়, তো বৃষ্টির আগে যখন আপনারা খবর পেয়ে যাবেন তার আগে একটা জমিতে কার্বন ডাইজিম 2 গ্রাম বা কপার অক্সিক্লোরাইড, আবার লিখে নিতে পারো ওটা কপার অক্সিক্লোরাইড কার্বন ডাইজিম, সেটা কিন্তু আমরা ব্যবহার করব গোড়াতে, যেগুলো কি সিম আমাদের যে কুমড়ো জাতীয় ফসলের মধ্যে, সেই ফসলগুলোর মধ্যে গোড়াতে আমরা কিন্তু তার আগেই আমরা কিন্তু আগে স্প্রে করে দেবো, এবং ঠিক বর্ষার যাওয়ার পরে বা বৃষ্টির পরে আরেকবার যখন সূর্য উঠবে তখন কিন্তু আমরা সেটাকে আবার স্প্রে করে দেবো।
2: স্প্রে করে দিতে লাগবো না, হালকা করে,
0: হ্যাঁ, গোড়াতে। আচ্ছা, আপনাদের যেটা হচ্ছে কি যে আমি যেইগুলো সতর্কবাণীগুলো আপনাকে বললাম, বর্ষাকালে চাষবাস করতে গেলে কিন্তু সতর্কবাণীগুলিকে আপনাকে কিন্তু দেখতে হবে। তার ফলে কি হবে, সতর্কবাণীগুলো যদি আপনার যেমন করে মাটি তৈরি করাটা এবং কোন জমিতে কোন ফসল লাগাটা, ফসল নির্ণয়, মাটি তৈরি, সার দেওয়া, তারপর ওটার মধ্যে জৈব সার দেওয়া, তারপর ওটার জন্য বীজতলাকে আপনার পরিশোধন করা, তারপর বীজকে পরিশোধন করা, বীজ চারা বীজতলার যে চারাগুলোকে পরিশোধন করা এবং ফসল কীভাবে সংরক্ষণ রাখবে, এই সবগুলোকে যদি আপনার পুঙ্খানুপুঙ্খানুভাবে আপনারা সেগুলোকে ভালোভাবে মানতে পারেন তাহলে কিন্তু আপনি গত বছরের মধ্যে যেভাবে আপনাদের ফসলের যে ক্ষতিটা হয়েছে সেটা কিন্তু এইবার অনেকটাই শতাংশ কমে যাবে। এটা মানে আপনার
2: না না না এইবার আমরা সবটি মানুম।
1: আচ্ছা, এতক্ষণ আমরা তো অনেক কিছু জানলাম স্যারের কাছ থেকে, চলো এবার তাহলে আমরা বাড়িতে যাই।
2: স্যার আসি, কোনো যদি না বুঝি কিছু আবার আমু।
0: হ্যাঁ হ্যাঁ, সবসময় আপনাদের দরজা আমাদের জন্য খোলা।
3: এতক্ষণ শুনলেন বর্ষাকালে চাষাবাদে সতর্কতা নিয়ে একটি বিশেষ অনুষ্ঠান। অনুষ্ঠানে যারা অংশগ্রহণ করেছিলেন, প্রফেসর চরিত্রে ডক্টর ত্রিদীপ ভট্টাচার্য, বুলবুল অঙ্কুরিতা ঘোষ এবং শম্ভুবাবুর চরিত্রে সমর দাস।
4: এতক্ষণ শুনলেন ঘরগৃহস্থির আসর, ছিলেন ডক্টর ত্রিদীপ ভট্টাচার্য, আর আজকের বিষয় ছিল বর্ষাকালে চাষাবাদে সতর্কতা। আকাশবাণী আগরতলা।

আপনারা শুনছেন লোকগীতি, এতক্ষণ শুনলেন শিল্পী মালতী মহন্তর কণ্ঠে বল কি সন্ধানে। এবারে শুনবেন সামান্যে কি, শিল্পী তরণী সেন মহন্তর।

এতক্ষণ শুনলেন লোকগীতি। আকাশবাণী আগরতলা শুরু হচ্ছে ককপরক অনুষ্ঠান। ককপরক অনুষ্ঠানের পর আপনারা শুনবেন কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ, তারপর শুনবেন ককপরক সংবাদ এবং তারপর স্থানীয় বাংলা সংবাদ।

0: আকাশবাণী আগরতলা যতনে ফাইছিং খাপাংনে হামজামাইয়া ফরে তাবক চেংজাগ চিনি তিনি সানজা জরানি ককবরক আওয়াই পান্দা হাইনে হাই হাতি কিতিংয়ে ফাইকা তিনি ব ডাক্তারনি পান্দাও চুংখানা আইন রেসপিরেটরি ইনফেকশন ও বেমার নরগই কক শুক্রবই সালাইমানি পান্দা খোনাবাইন ককলাম সালাইথানি মাঝাগান ডক্টর সিদ্ধার্থ দেববর্মা
1: খনাই তো নাই যত তাক তাইবকো শোনো পুইলাও নো সানজা জরানি খোলমিয়া পারো যেন তিনি চিনি ও ডাক্তার পান্দাও রেসপিরেটরি ইনফেকশন রোগী কগলাম সালায় না তিনি চিনর কগলাম সালেন বাগে চেন কবগত উখা বরম গুনাং ডাক্তার সিদ্ধার্থ দেপুর মনো হাইকে পুইলাম ডাক্তার বাবু নো খোলমকা আও যেন তো তিনি রেসপিরেটরি ইনফেকশন রোগী কগলাম সালায় না চখাবা অমন বমতে হয় বেমার অমন যে সিমসকা ছাইমা নামু সুন্দর হতা
2: যত সাইমানো যে চিনি লাংমা চিনি থেকে

0: हमारा ना समझ लिया जाए, हमारा हो गया और वो बीमार हुए।
1: हाँ
0: जब वो बीमार सीनी जिल लंग्स सुनी तो जब जब भी नहीं सर हमारा समझ लिया जाए पाइप है।
1: हाँ
0: जब आज तो ये सुकून हो यंग सा कुक सा जो वायरस बैक्टीरिया था अब वो हम या जिन्ही हमारा ना सफरो नोबर हम या मंजर करेंगे पर सफरो पर नो अब वो सिंस वो हाबुल मानो तो सागुता हाई करके नो ये आरो इंफेक्शन होगा। इंफेक्शन का सम कसारों का हम क्या बुकरो तब वो मुंह दीबा ठीक अब है नो हरो हम जाके को अब वो आरक कसाई इंटर को हाई इंटर नो आज ये इंफेक्शन बोल उनको कि ये वो लंग बुको बुको में सी में आयें तो ला लंग में सी में अगला में बाबी न्यू तो जेतों को जाता का अब हाई इंटर मानो अब लोग लोग सुन रेस्पिरेटरी इंफेक्शन था
1: इनके ओम ने बगैर तंबू में तंबू है बीमार हो उन्हीं मान सा
0: ना कि ओम हिंदू लोग कहूंगे ना कला कला बीमार जैसे रायों ने कुलों का सा कांग्रेस कुसुमानी खपानी इनके ते टीवी रोग होने लोग का सुमानी तो मरी जाता ना इनके ते जैसे हम यंगे न्यूमोनिया ऐसे बा जैसे आप रोग बे रोग सराय ते अकरा रोग मंजर करते
1: ছাগলা
0: লুমটো তংলাই তবে পুইলা অন চাই রমতি মানুষের কাছে কংগ্রাই রাই কংগ্রাই রাখাই নাই আরো পড়ছে আগুনো চিনি ও রেসপিরেটরি ও সিস্টেম কোনো বেমার মানুষকে বল কুসুম নাই কুসুমানি বিনি যে মারিটাকে সবচেয়ে লোক যাব কুলুম তো চিনি সাকুরুমা বলবো মজা মালো মেলেরিয়া মজা নিবো সাই গো হে যাবো আব যে কোনো ইনফেকশন থাকে নিনি তোমার রেস্পিরেটরি বা নিনি যে কোনো তবে কুসুমানি থাকে আব চিনি রেস্পিরেটরি সিস্টেমও যদি ইনফেকশন মজা থাকে কুসুমার লোকজন থাকে
1: যে তাই তাম তাম বেমার ওন সাবুন বাগে খাইছেন তো সাকা টিভি রক নেই তাই কো
0: আও সেনসরাই নিসিমি সালাইমা বসরাই সরাই নিসিমি যে বেমার ও আবরন সালাই গ্রান সাকা তাই জমন তো আসে জম নিসিমি কোন সরাই রক মানতে নি মানো যে প্রাইন লুক লার নর সরাই জি মানি যে চেঞ্জ দে সো দি যে ডেভেলপিং কান্ট্রি ও যে আন্ডার ফাইট আও তো খুব নর প্রাইন খরা না যে পাঁচ বছর নিসে কাউ যে সরাই রক বংনি টিমিং বিসিকো মোটালিটি রেট কিন্তু সেম বলো কিন্তু ওমো নিজে তার অনুকা ওম কো রেসপিরেটরি ইনফেকশন কিন্তু তো ডায়রিয়া রোগ পাবো মেলেরিয়া কত রকম টংলে কিন্তু রেসপিরেটরি ইনফেকশন বহিন কাছা
1: কারণ তাই
0: কারণ যে পাঁচ বছর খাইছি কিন্তু আর বহিন আর সময় কম তম ব্যবহার আবো হে দেবা যে ইকো বলো যে ভাইরাল ইনফেকশন ব্যবহার যে ভাইরাল যেটা সেমন আমরা যে সবচেয়ে চিনি তার সাগো ব্যবহার খাই যায় আবো যে মুকুল বাহিনী আবো ব্যাকটেরিয়া আবো কাতেছে কত ই ও নিন বেশি তামকে ইনফেকশন খেলাই গেছিল সিস্টেম পুলিয়া অন্য রম দিয়ে তাও কংলাই কংলাই নি মাত্র কইমেন তুলে আবো নিনি খরচাতে খরচা শুরু মানো যেমন রম এটা বোমা বা বনন সারাই নুন নাই নিয়ে রম যেম তিন মান জায়গায় তো খাগে কমো তো সঙ্গ খামা তো খাঙ্গ ফাই ভাই দিবা গেছেন সিনি ছাগুনি আজ খামা সামিয়া
1: রহমানি
0: এ রহমানি ওকে যে সরাই ইন্দার আব খামা না পুরো সগুয় কে নগ্র হাইজিন কে মেনটেনিং রম দি তাবু নগ্র সঙ্গ জারুলা র ভেন্টিলেশন র কে গতি করে দুবার খামিয়া পাকা হতে তো খাম তো
1: পাকা নগ্র
0: খালি লোক পালো সে পরিষ্কার পরিচ্ছন্ন যে সাবস্টিটিউট আবার খালি হয়তো সে নিনি ও নবার দিবার না থাকে আবার হয় ঠিক থাকে ভাইরাস ব্যাকটেরিয়া নিনি নবার হইলো তাহলে সুযোগ দিয়ে যাবো
1: সাতু
0: না খাবো ঠিক থাকে এই আবুগুলো খাইয়াকে বড় ইকো ইনফেকশন মানে না যে মানজাক সারাই আরো গানা উঠা থাকে বলুন থানায় হাইকে নিকে কুসুঙ্গা মানজা নাই কংগ্রাই নাই হাইকে আবো তুর তুরকে ইয়াং চিন তো বুকু বুকু তে অঙ্গ তত্রা আবু প্লাস ইয়াং থাকলাবো লাংস মানে যে

0: তম এভাবে নিও গারো হাবি নাই বহুতিন যে খামা সিং এক্সচেঞ্জ মানে আসলে তাও সং তম এনভায়রনমেন্ট নি অক্সিজেন সং সিং
1: আর নাইটা
0: সাগলাই তো এতে বিনি এক্সচেঞ্জ সং কার্বন ডাই অক্সাইড রবর আবু সুসাম গুলো আকিন সং আবু শক্তি বন্ধ করো ই আজাগো আবু এক্সচেঞ্জ নি মে নি সং ইনফেকশন নি নাই আজাগো তুই রোগ জমি সং মানো যে তারায় কাছে যে ওগো ক্রুপ আবু ব্রঙ্গো নিমুনি রহ নর খানা আবু লোক আর তুই খামলি বদল তুই রোগ ভাইরাস ব্যাকটেরিয়া বনো কাশুনানি বাগৈ সিনার কাছে সিস্টেম আবলো হলো ইমিউন সিস্টেম গম যে কোন সিনার হাপ হাঙ্গেন উইনি ট্রিটি চেক প্রিয় তঙ্গ স্বাগত আবলো দুলুই নেই বুঝাই কি ইয়া সিস্টেম উনানি গত অবস্থা মন ঠিক আছে সালাম জাতীয়
1: মানে যত না চামু মা জানা না এটা যে কাম কাম যে চামু তো মনে আমার সম পরিমাণে জানা না এটা
0: ইয়া মন উকতে কি তো গদি হাই কোনো সিজনাল মানে দি মানে আই যাব তো ওকরা সরাই যত না যে ও যে কোরাই রোগ মান জান মানে বলতে তো এলার্জি
1: সিজনাল হাই জুমন তো এই যে কেন কোরাই মান জাগো
0: বক্স কুটুম সুজ কেমে আসাম সুজ কেমে যে বক্স তো খাদলি বদলে
1: যখন
0: বয়স নিয়ে থাকে 60-65 পরে আবার

আস্তে আস্তে তিনি সরি ডাউনলোড হবে, শুধু ইমিউনিটি আসলে নিজে তিনি শরীরে যে কোনো যেমন হার্ট লাং কিডনি ওজন আস্তে আস্তে ফাংশন আস্তে আস্তে কমে থাকে। এর পলিউশন সবচেয়ে বেশি থাকো আবার যারা তামো বড় বড় সিটি ও টমাই টমাই রোগুলা গাড়ি নিয়ে যে পকুর ইন্ডাস্ট্রি নিয়ে পকুর আবার শুধু ধোঁয়া দিই নামছে না যে অঙ্গানে আবার পকি আর যে কিছুদিনে কটর মন থাকে সব সময় হামা কষ্ট অলপ হার্ট প্রেসার হার্ট নিয়ে রুগীব মান যাব যে কোনো
পুমানি আবার ইমিউন সিস্টেম উল্টা করছে কেন যে কোনো কিছু কোনো মানে আমি তামো খামা নাজার ঠিক হয়ে গেল খামার খামার হরিমিয়া যেমন খামার থাকলে

어라절레 사기리 탕마니 클레 아 비샤레 말아요 비샤 말아요 그모 바바바 실레 아모 아마모 니닐레 뜨말레 하시곤

রাজালে সাইগিরি থাকমানি গেলে আতাল বা মালাই তালসিনী

디뷰레 자라니 마이 컵서 자나모 아바보노 눅토 눅토 바보 바보 아바모 니릴레 야스구 샤몽 땅랑마

না খলে হাইয়া ফাং গলৈ ফাই বড় অ বাবনা

শনি তুই অমুক তুই সকতই মামো অতুই শনে তুলে অত।

어랑장니 누가는 탕의 어랑장 씨 빠에 만하는

আশ্বিকজোড়া মঙ্গলক্ষী দেপরমণি খক্তির সবজাগর সামুখানা পাইখা আকাশবাণী আগরতলা অর্ণ পাইখা চিনি তিনি হরনি কক বরক আওয়াই পান্দা যতনানো হরকাহ।

আকাশবাণী খবর পড়ছি নমামি বসু রুদ্র। প্রথমে বিশেষ বিশেষ খবর। পশ্চিমবঙ্গে নবনির্বাচিত বিজেপি সরকারের প্রথম মুখ্যমন্ত্রী হচ্ছেন শুভেন্দু অধিকারী। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ কলকাতার বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে পরিষদীয় দলনেতা হিসেবে সর্বসম্মতিক্রমে শুভেন্দু অধিকারীর নাম ঘোষণা করেছেন। আগামীকাল 25শে বৈশাখ রবীন্দ্র জয়ন্তীর দিন ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে শপথ নেবে পশ্চিমবঙ্গের প্রথম বিজেপি সরকার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তামিলনাড়ুতে সরকার গঠনের লক্ষ্যে একক সংখ্যাগরিষ্ঠ দল টিভিকে কংগ্রেস, সিপিআই ও সিপিএম এর সমর্থন পেয়েছে। কেরালাম, অসম, পুদুচেরিতেও চলছে সরকার গঠনের প্রস্তুতি। সরকার জানিয়েছে দেশীয় বাজারে গৃহস্থালির এলপিজি সরবরাহ স্বাভাবিক রয়েছে এবং কোথাও ঘাটতির কোনো খবর নেই। হান্টা ভাইরাস নিয়ে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক সতর্কতামূলক পদক্ষেপ গ্রহণ করেছে। আইপিএল ক্রিকেটে আজ কলকাতা নাইট রাইডার্স টসে জিতে দিল্লি ক্যাপিটালসকে প্রথমে ব্যাট করতে পাঠিয়েছে। আসছে বিস্তারিত খবরে। পশ্চিমবঙ্গে নবনির্বাচিত বিজেপি সরকারের প্রথম মুখ্যমন্ত্রী হচ্ছেন শুভেন্দু অধিকারী। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ কলকাতার বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে নবনির্বাচিত বিধায়কদের নিয়ে বৈঠকে মিলিত হন। সেখানেই পরিষদীয় দলনেতা হিসেবে সর্বসম্মতিক্রমে বেছে নেওয়া হয় শুভেন্দু অধিকারীকে। পরে শ্রী শাহ রাজ্যে বিজেপিকে সরকার গঠনের সুযোগ দেওয়ার জন্য পশ্চিমবঙ্গের মানুষকে ধন্যবাদ জানিয়ে বলেন যে ভরসা রাজ্যবাসী বিজেপির ওপর রেখেছে তা যেন বজায় থাকে। নেতাদের এমন কাজ করতে হবে যাতে রাজ্যের মানুষের বিশ্বাস ভঙ্গ না হয়। দলের জয় নিয়ে শ্রী শাহ বলেন, পশ্চিমবঙ্গে বিজেপি নেতাদের জয়ের গড় ব্যবধান 28,000-এর কাছাকাছি। 9টি জেলায় তৃণমূল কংগ্রেস কোনো আসনই পায়নি। সদ্য সমাপ্ত হওয়া বিধানসভা ভোটে নির্বাচন কমিশনের ভূমিকার প্রশংসা করে শ্রী

0: চাকমা বলেন, কমিশনের ভূমিকা নিয়ে অনেক প্রশ্ন তোলা হয়েছিল, তা সত্ত্বেও রাজ্যে 93% ভোট পড়েছে, স্বাধীনতার পর যা সর্বোচ্চ এবং ঐতিহাসিক। এই জয়ের ফলে গঙ্গোত্রী থেকে গঙ্গাসাগর বিজেপি সরকার ক্ষমতায় এলো বলে উল্লেখ করেন তিনি।
1: बंगाल में 93% मतदान हुआ है जो आजादी के बाद सबसे ज्यादा है और एक भी कंप्लेंट टीएमसी की ओर से छापा मारने की नहीं है, बूथ कैप्चरिंग की नहीं, एक भी नहीं है। और जहां सैकड़ों लाशें गिरती थी चुनाव के वक्त, वो राज्य के अंदर एक भी मृत्यु के बगैर दोनों चरण समाप्त हुए हैं।
0: পরিষদীয় নেতা নির্বাচনের পর শুভেন্দু অধিকারী বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলার উন্নয়নে যে যে সংকল্পের কথা জানিয়েছেন তা পূরণ করা হবে। স্বামী বিবেকানন্দের মন্ত্র নিয়ে তিনি এগিয়ে যেতে চান। খোলা হবে আরজি কর ও সন্দেশখালী কাণ্ডে ন্যায় বিচার সুনিশ্চিত করার জন্য কমিশন। পশ্চিমবঙ্গকে অনুপ্রবেশ মুক্ত করার ডাক দেন তিনি। প্রাতিষ্ঠানিক দুর্নীতি যারা করেছে তাদের বিরুদ্ধে অবসরপ্রাপ্ত বিচারক দিয়ে কমিশন বসানো হবে, ব্যবস্থা নেওয়া হবে সরকারি অর্থ যারা নয়ছয় করেছে তাদের বিরুদ্ধেও। প্রধানমন্ত্রীর সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাস সবকা প্রয়াসের মধ্যে দিয়েই ডাবল ইঞ্জিন সরকার জনকল্যাণে কাজ করবে বলেও উল্লেখ করেন শ্রী অধিকারী।
2: মোদীজির স্বপ্ন পূরণ করে বাংলার মানুষের আশাকে পূরণ করে 60% বেশি মানুষকে আমাদের সঙ্গে আনতে হবে, বাংলায় অনুপ্রবেশ মুক্ত করতে হবে, মা বোনদের সুরক্ষিত করতে হবে, রাষ্ট্রবাদকে মজবুত করতে হবে, ভারতবর্ষের সাংস্কৃতিক রাজধানী ও কলকাতা এবং আধ্যাত্মিক চেতনার জাগ্রত ভূমি এই পশ্চিমবঙ্গকে আমাদের সোনার বাংলায় পরিণত করতে হবে।
0: পরিষদীয় নেতা নির্বাচনের জন্য শ্রী অধিকারী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সহ দলের অন্য কর্মকর্তাদের ধন্যবাদ জানান। এদিকে পশ্চিমবঙ্গে নবনির্বাচিত সরকারের শপথ গ্রহণের মধ্যে দিয়ে বাংলার রাজনৈতিক ইতিহাসে নতুন যুগের সূচনা হবে। আগামীকাল 25শে বৈশাখ রবীন্দ্র জয়ন্তীর দিন ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে শপথ নেবে পশ্চিমবঙ্গের প্রথম বিজেপি সরকার। এজন্য জোর কদমে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। পরিষদীয় নেতা নির্বাচনের পর শুভেন্দু অধিকারী আজ কিছুক্ষণ আগে লোকভবনে গিয়ে রাজ্যপাল রবীন্দ্র নারায়ণ রবির কাছে সরকার গড়ার দাবি পেশ করেন। ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে সকাল 10টায় শুরু হবে শপথ গ্রহণ অনুষ্ঠান। প্রধান অতিথির আসন অলঙ্কৃত করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, নীতিন গড়করি, জেপি নাড্ডা সহ একাধিক কেন্দ্রীয় নেতা ছাড়াও উপস্থিত থাকবেন বিজেপি শাসিত রাজ্যগুলির মুখ্যমন্ত্রী উপমুখ্যমন্ত্রীরা। ইতিমধ্যেই শহরে এসেছেন মণিপুরের মুখ্যমন্ত্রী, নাগাল্যান্ডের মুখ্যমন্ত্রী এবং অন্যরা। শপথ গ্রহণ অনুষ্ঠান উপলক্ষে শহর জুড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। শহরের বিভিন্ন আবাসন ও দপ্তর সাজিয়ে তোলা হয়েছে গেরুয়া আলোয়। প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে কলকাতা শহরে যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে। তামিলনাড়ুতে সরকার গঠনের লক্ষ্যে একক সংখ্যাগরিষ্ঠ দল টিভিকে সিপিআই, সিপিএম এবং ভিসিকের কাছে সমর্থন চেয়েছে। কংগ্রেস ইতিমধ্যে 5 বিধায়কের সমর্থনের কথা জানিয়েছে। দীর্ঘ আলোচনার পর সিপিআই এর 2 বিধায়ক টিভিকে বিনা শর্তে সমর্থন করবে বলে জানায়। 2 বিধায়ক নিয়ে সিপিএমও তাদের সমর্থনের আশ্বাস দিয়েছে। ভিসিকে আজ এ ব্যাপারে সন্ধ্যায় সিদ্ধান্ত নিতে পারে। অন্যদিকে বিজেপির রাজ্য সভাপতি নয়না নাগেন্দ্রন স্পষ্ট জানিয়েছেন, দলের ফলাফল স্বীকার করে নেওয়া হয়েছে, নতুন সরকার গড়তে বিজেপি কোনোভাবেই টিভিকে সঙ্গে জোট বাঁধবে না বলেও জানিয়ে দেন তিনি। কেরালামে নতুন মন্ত্রিসভা গঠনের বিষয়ে আলোচনা চলছে। ইউডিএফ এর প্রধান দল কংগ্রেস রবিবারের মধ্যে তাদের নেতা ঘোষণা করবে বলে আশা করা হচ্ছে। কংগ্রেস সূত্রে জানা গেছে, কেরালামে দলের পর্যবেক্ষকদের জমা দেওয়া প্রতিবেদনের উপর ভিত্তি করে জাতীয় নেতৃত্বই বিধানসভায় দলীয় নেতা নির্বাচনের চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী সোমবার 11ই মে সোমনাথ মন্দিরের 75তম বর্ষপূর্তি উপলক্ষে গুজরাট সফর করবেন। 1951 সালে ওই দিনে ভারতের প্রথম রাষ্ট্রপতি রাজেন্দ্র প্রসাদ পুনর্নির্মিত মন্দিরটির দ্বারোদ্ঘাটন করেন। এবছর শুরুর দিকে প্রধানমন্ত্রী সোমনাথ স্বাভিমান পর্বে যোগ দেন। প্রধানমন্ত্রী আজ একটি জাতীয় দৈনিকে একটি প্রবন্ধ লিখে তথ্য জানিয়েছেন। এই খবর আপনারা শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শুনতে পাবেন ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। সরকার জানিয়েছে দেশীয় বাজারে গৃহস্থালির এলপিজি সরবরাহ স্বাভাবিক রয়েছে এবং কোথাও ঘাটতির কোনো খবর নেই। নতুন দিল্লিতে আজ এক আন্তঃমন্ত্রক বৈঠকে পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রকের সচিব সুজাতা শর্মা জানান, গৃহস্থালির কাজে যাতে উপভোক্তারা কোনো রকম সমস্যার সম্মুখীন না হন বা পশ্চিম এশিয়ায় উদ্ভূত পরিস্থিতি সত্ত্বেও এলপিজির দাম যাতে স্থিতিশীল থাকে তা সুনিশ্চিত করতে সরকার একাধিক উদ্যোগ নিয়েছে। তিনি বলেন, গত 2 দিনে প্রায় 87 লক্ষ বুকিংয়ের প্রেক্ষিতে 57 লক্ষের মতো এলপিজি সিলিন্ডার বাড়ি বাড়ি সরবরাহ করা হয়েছে। একই সঙ্গে বাড়ানো হয়েছে 5 কেজি সিলিন্ডারের সরবরাহ। গত 2 দিন

0: 1,11,000-এর বেশি 5 কেজি সিলিন্ডার বিক্রি হয়েছে। শ্রীমতী শর্মা বলেন, বাণিজ্যিক গ্যাস সরবরাহ বেড়েছে প্রায় 70%।
1: পিছলে দু দিন মে ভি তো হমনে লগভগ 97 লাখ ঘরো কো এলপিজি সিলিন্ডার পৌঁছায়ে, আর ইসকে আগেনস্ট জো বুকিং থি লগভগ 87,66,000 থি। জো হমারি কমার্শিয়াল সাপ্লাই হ্যায় আভি ভি ও 70% পর হ্যায়, লেকিন পিছলে দু দিন মে 15,400 টন সে অধিক কমার্শিয়াল এলপিজি কি সেল হুই হ্যায়। পিছলে দু দিন মে 1,11,000 সে অধিক 5 কিলো কে সিলিন্ডার্স কি সেল হুই।
0: বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানান, সরকার উপসাগরীয় দেশগুলির সঙ্গে যোগাযোগ রেখে চলেছে। হান্টা ভাইরাসের আক্রান্ত হওয়ার ঘটনায় বিশ্ব স্বাস্থ্য সংগঠন হু সংক্রমণের ঝুঁকি বর্তমানে কম বলে মূল্যায়ন করলেও কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক সতর্কতামূলক পদক্ষেপ গ্রহণ করেছে। সূত্রের খবর, এমভি হন্ডুরাস জাহাজে সংক্রমণের প্রেক্ষিতে পরিস্থিতির ওপর নজর রাখা হচ্ছে। জাতীয় রোগ নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ রোগ পর্যালোচনায় নিবিড় কর্মসূচি, বিশ্ব স্বাস্থ্য সংগঠন এবং অন্য আন্তর্জাতিক স্বাস্থ্য প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ রেখে চলেছে মন্ত্রক। কেন্দ্রীয় অসামরিক উড়ান চলাচল মন্ত্রী রামমোহন নাইডু জানিয়েছেন, দুর্ঘটনাগ্রস্ত এয়ার ইন্ডিয়ার বিমান AI-171-এর চূড়ান্ত তদন্ত রিপোর্ট প্রায় শেষ পর্যায়ে, আগামী এক মাসের মধ্যে তা প্রকাশ করা হতে পারে। গান্ধীনগরের গিফট সিটিতে আজ এক সম্মেলনের ফাঁকে সাংবাদিকদের তিনি জানান, বিমান দুর্ঘটনা তদন্ত ব্যুরো অত্যন্ত স্বচ্ছতার সঙ্গে পুঙ্খানুপুঙ্খ তদন্ত চালাচ্ছে। তিনি বলেন, মন্ত্রক দুর্ঘটনাগ্রস্ত পরিবারগুলির আর্থিক সহায়তা প্রদানের কাজে নিরন্তর নজর রেখে চলেছে, দ্রুততার সঙ্গে এই প্রক্রিয়া সম্পন্ন করার জন্য নির্দেশ দেন তিনি। উল্লেখ্য, গত বছর 12 জুন লন্ডনগামী বোয়িং 787 আহমেদাবাদ থেকে উড়ান শুরু করার কিছুক্ষণের মধ্যেই আবাসিক এলাকায় ভেঙে পড়লে 260 জন প্রাণ হারান। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেছেন, দেশের ক্ষমতায়ন এবং নিরাপত্তা সীমান্ত সুরক্ষাতে সীমাবদ্ধ নয়, তা সমাজ, পরিবেশ এবং নাগরিকদের নিরাপত্তার সঙ্গে সম্পর্কযুক্ত। নতুন দিল্লিতে আজ তিনি ভারতীয় সেনা তিরঙ্গা মাউন্টেন রেস্কিউয়ের 10 বছর পূর্তি অনুষ্ঠানে ভাষণ দিচ্ছিলেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আগামী রবিবার নতুন দিল্লিতে তাপপ্রবাহ এবং সম্ভাব্য বন্যা পরিস্থিতি মোকাবিলা খতিয়ে দেখতে এক উচ্চ পর্যায়ের বৈঠকের সভাপতিত্ব করবেন। সুপ্রশাসন, নাগরিক কেন্দ্রিক বিপর্যয় মোকাবিলা সহ অন্যান্য ব্যবস্থাপনা খতিয়ে দেখতেই এই বৈঠক। বাংলাদেশে আজ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের 165তম জন্মবার্ষিকী উদযাপিত হচ্ছে। সাহিত্য, সঙ্গীত এবং মানবতাবাদী চিন্তাধারায় রবীন্দ্রনাথের চিরস্থায়ী অবদানের প্রতি শ্রদ্ধা জানিয়ে সেদেশে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে। আইপিএল ক্রিকেটে আজ কলকাতা নাইট রাইডার্স দিল্লি ক্যাপিটালসের মুখোমুখি। দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে KKR টসে জিতে দিল্লিকে প্রথমে ব্যাট করতে পাঠিয়েছে। শেষ পাওয়া খবরে, দিল্লি 3 ওভার 3 বলে কোনো উইকেট না হারিয়ে 33 রান করেছে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। পশ্চিমবঙ্গে নবনির্বাচিত বিজেপি সরকারের প্রথম মুখ্যমন্ত্রী হচ্ছেন শুভেন্দু অধিকারী। আগামীকাল 25শে বৈশাখ রবীন্দ্র জয়ন্তীর দিন ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে শপথ নেবে পশ্চিমবঙ্গে প্রথম বিজেপি সরকার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। খবর শেষ হল, এরপর স্থানীয় সংবাদ সন্ধ্যে 7:50।

আকাশবাণী আগরতলা কক্তমা পরিও বিনতা দেববর্মা তিনি কক্তমা বোবাক রংখা অবিশিনী মার্স দালচরা বসং পেনশন শেবসা বেবা এনপিএস নিউ বিশিঙ্গ খবজাক বেবাগের খরক নই রেজাক চিসনি রাশে সবৈকা মঞ্চয়করা প্রফেসর ডাক্তার মানিক সাহা শাখা হাস্তে হাপাং সরাই সরাইকে সেবক বরক তালাংমা সামং তাঙ্গি তঙ্গু টিবিএসসি বাই নাইকল যাক নেশাই নেচিদক বিশিনী মাধ্যমিক মাদ্রাসা আলিম কুচুক মাধ্যমিক তে মাদ্রাসা ফাজিল আঞ্জুমনি অংকারী তিনি সাকলাই যাখা আকাশবাণী নিফিল চুকুচি বিশি পুমা সালনু রুগী তিনি দিল্লি কেতাল মেরাথন সংসা যাখা তাবুক কক্তমা শুক্রবৈ ও বিশিনি মার্স তালজরা বসং পেনশন শেবসাপ এবা এনপিএস নি বিশিঙ্গ খবজাক বেবাগে খরক নই রেজাক চিসনি রাশায় সকৈকা পেনশন ফান্ড নাইকল নাই তে গ্রংজাক বেদেকনি বখাকদে নাইকল চাক ও তাং বতাঙ্গ সেবক পাইমানি উল লুকুরকনি খাতিজাক রাংনু রিবুই তঙ্গ এনপিএস নি বিশিংতে খক চিদক রাশায়শিক রাং রেজাখা অটল পেনশন টাং বতাঙ্গ চার দশমিক চুকু চিদক রেজাকনি স্লাই বকবাং রাং রেজাখা নৈশাই চিবা বিশুয় মে তাল চেংমানী ও তাং বতাংনি নাহার মুং অংখা লুকুরকনি সেবক খ্লাইফুরু তে লুকুরকনি রাং খাতিজাক মানো সেবক পাইয়ে উমর বিশি দক চিনি উল বরকন রৌই হদাব কাহাম খ্লাই তিসানানি ও তাং বতাং রক বিশি চি চার নি সিমি ব্রেজি উমরনি বড় রকনি বাকে খুলগৈ রেজাখা যে বড় রকনি ব্যাংক এবা পোস্ট অফিস সেভিং একাউন্ট টঙ্গ বরকনি বাকে

মন্ত্রী অকরা প্রফেসর ডাক্তার মানিক সাহা শাখা হাস্তে হাপাং সেরাই সেরাইকে সেবক বড় কেতলাংমা সামুং তাঙ্গি তঙ্গু তিনি আগরতলানী প্রজ্ঞা ভবন অল সা খামতে চংবাড়ি বেদেক খড়ক সারা চিবা কেতাল সেবক মানাই রক্ন অফার বাক মুনি পান্ডাও ব অকক শাখা কেতাল সেবক মানাই রক লুকু রকনি হামক্রাইনি বার জানাহারে যত সেপসাপ তুনি রি মানখে থানচা হাস্তে কাহামকু হাস্তে স্নামই তিসাওই মানাই হনি ব শাখা হাস্তে লঙ্কচার নাইমথা বাই নাইকল চাক তাকলাই বিশিনি মাধ্যমিক তে কুচুক মাধ্যমিক আমসকুংনি অংখারি তিনি কারি জাখা তাকলাই বিশিও মাধ্যমিক আমসকমুগো পাসংমানি মারি রাও চার জি ব্রে দশমিক জি চার কুচুক মাধ্যমিক আমসকমুগো পাসংমানি মারি রাও স্নি জি চুকু দশমিক থাম জি থাম নাইমথানি কাসক ডক্টর ধনঞ্জয় গণ চৌধুরী তিনি আগরতলা ও ককটমা থুমনা রোগনি পান্ডাখলাই আমজকমুংনি অংখারি কারিউই শাখা তাকলাই বিশিও মাধ্যমিক আমজকমুঙ্গ বেবাগে খরক থামচি নই সাই সারা চারচিব্রী আমজকমুং রনাই রক্তঙ্গ আরনি বেরো পাঁচ সংখ্যা খরক নই চিসনি সাই চুকু চিব্রী কুচুক মাধ্যমিক আমজকমুঙ্গ বেবাগে খরক নই চিদক সাই বারা আমজকমুং রনাই রক্তঙ্গ আরনি বেরো পাঁচ সংখ্যা খরক নই চিসা সাই নই চিব্রী মাধ্যমিক আমজকমুঙ্গ মহকুমা বেরেম করবুক মহকুমা ও পাসংমানি মারি রাও চুকু চিসনি দশমিক চুকু চিসা তাকলাই বিশ্ব মাধ্যমিক আমজকমুঙ্গ বেবাগে কাই নৈরা চিসনি চিসা রংনগ পাস অংমানি মারি রাওরা মাধ্যমিক মাদ্রাসা আলিম আমজকমুঙ্গ বেবাগে খরক সারা ব্রে চিসা আমজকমুং রনাই রক্তঙ্গ আরো নিবের খরক সারা নৈ চি চার পাঁচ সংখ্যা কুচুক মাধ্যমিক মাদ্রাসা ফাজিল আমজকমুঙ্গ বেবাগে খরক চার জি ব্রে আমজকমুং রনাই রক্তঙ্গ আরো নিবের খরক স্নি চি চুকু পাঁচ সংখ্যা কুচুক মাধ্যমিক আমজকমুনি অংখারিব জম্পু জলা মহকুমা কাহাম চাশামুং মানখা আরো পাসংমানি মারি রাও চুকু চি চার দশমিক চিদ তাকলাই বিশি ও কুচুক মাধ্যমিক আমজকমুঙ্গ কাইদক চিনই রংনগ পাসংমানি মারি রাও রা কক্তমা থুমনা রোগনি পান্ডাও নাইমথানি সচিব ডক্টর জয়দীপ ভট্টাচার্য শাখা তাকলাই বিশি ও কুরুঙ্কু রোগনি মুংবুতাং রোজাগ্যাখো রিবি ও সামংবুতাং তে বসর বাচাও আমজকমুংনি অংখারি কারিজাকমা উলন পুইলা কুরুঙ্কু রোগনি খরক চি রোগনি মুং কারিজাকায় বিজেপিনি চাকরা অজা শুভেন্দু আধিকারী তিনি পশ্চিমবঙ্গ বিজেপি পরিষদীয় বদলী অজা চংজাখা তিনি কলকাতা ও সংসাজাক পরিষদীয় বদলী কোকলাম সালাইমা ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ পান্ডাতেই শুভেন্দু আধিকারিনী মুং সাকলাখ্যা পশ্চিমবঙ্গ ও কেতাল বিজেপি হাপাং স্নাম তংমা পান্ডাও খানা কলকাতানি ব্রিগেড প্যারেড গ্রাউন্ড সংসাজাগানে আরও মানজাগানে মন্ত্রী বখরং নরেন্দ্র মোদী স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ নকবৈ মন্ত্রী অকরা প্রফেসর ডাক্তার মানিক সাহা নকবৈ ব বিজেপি নাইকল নাই হাস্তেনি মন্ত্রী অকরা রকব সুমাইতংমা পান্ডাও মানজাগানে ফিল্ডস নিজি চুকু হায়ুং রেড ক্রস হাল পালাইমানো রোগী ভারতনি রেড ক্রস সোসাইটি হাস্তে বেদেকনি চেতন বাই তিনি হাস্তেনি কাইচার জেলাও থৈনি মুংনি শিবির সংসাজাখা আগরতলাও রেড ক্রস সোসাইটি হাস্তে বেদেকনি হাবানগর রেড ক্রস ভবন রেড ক্রস সোসাইটিনি হাস্তে বেদেকনি কাস্ক এবার হাস্তে ফা ইন্দ্রসেনারে দিনালু ও শিবির চেঙ্গি রেখা তাকলাই বিশ্ব রেড ক্রস শালনিক ককমাং অংখা বড় রক্ন থানসা খাইনানি পান্ডাও হাস্তে ফা শাখা থৈরি মুং অংখা বরক মনুসুরংনি কত রিমো কাইচার জেলাও থৈরি মুংনি পান্ডা খাইমানো তৈরি যত বাক শাকে থৈরে লাইখা শাকমা কাহাম বড় রক্ন থৈরে থানি সুকাঙ্গে ফাইনাবাগৈ ব ফান বক্সিংখা পান্ডাও কক নারকনা থাঙ্গে আউলি নাইখ্রাইনি মেয়র দীপক মজুমদার শাখা রেড ক্রস সোসাইটিনি সামুংন বলাইখা তেব শাখা থৈরি মুংনি সিমি বাথাগে তঙ্গে ইংলা রেড ক্রস সোসাইটি রক্ন হদানি কুবুনি সামুং কাহাম ও সুকাঙ্গে ফাইনানি বাকি ব কবং নারখা পান্ডাও বিএসএফ ত্রিপুরা ফ্রন্টিয়ার নি আইজি অলোক কুমার চক্রবর্তী শাখা তিনি নি থৈরি মুঙ্গ বিএসএফ জওয়ান রং নি বুখাক্তি ব থৈরে জাকা হনে আকাশবাণী আগরতলা কেন্দ্রনি ও ককতমা খানাওই দংবায়ো আকাশবাণী নি ককতমান আপডেট মানাবাগে লগ ইন খাইটি www.newsonair.com নিউজ অন ইয়ার এপ তাই টুইটার বাই ফেসবুক প্ল্যাটফর্ম AIR News Alerts YouTube on ID News on Air Official Abono Karibo Akashbani Agartala Kendroni Koktuma Update Manake Twitter Eba X Handelo Akashbani News Agartala Facebook AIR News Agartala Te YouTube Akashbani News Agartala Nine Nangana আকাশবাণী নিয়ে ফিল চুকুচি বিশি পুংমা সালনুরগে তিনি দিল্লি কেতাল ম্যারাথন সংসাজাখা আকাশবাণী দূরদর্শন তে প্রসার ভারতী সিইও গৌরব দ্বিবেদী তাই আকাশবাণী নিয়ে দাগিফাং অকরা রাজীব কুমার জৈন আরো মানজাখা আকাশবাণী ফিল চুকুচি বিশি পুংমানো রগে বুসকাংচি বা সালমারি ফা সালনি সানজা দাম দক তামপুরো

করতলা সুকান্ত একাডেমি ও কায়সা ইয়াকপাড়া শাস্ত্রীয় রেচা মুং পান্ডা সংসার জাগান আকাশবাণী আগরতলা সংসার যাক পান্ডা নাইনা বাকি যত ভাই মানবায়ানো মন্ত্রী অকরা প্রফেসর ডক্টর মানিক সাহা শাখা হাস্তিনী জুদা জুদা বাবায় স্নামখর স্নামী তিসাউই মানকে তাং সামুংনি সেবসাপ মানবায়ান তিনি তাংন কতর ইনভেস্টমেন্ট প্রমোশন এজেন্সি অফ ত্রিপুরা হাস্তিনী গভর্নিং বডিনী নাংকুকমা কলাম পান্ডাও ব অকক শাখা ব আলাই দেখে জনজাতি কবাং আমচেনি শিকলা শিকলি রকনি ককন খুরসাউ শাখা বরকনি রংমুঙ্গ মুংসা বিয়ালগ্রি ও রংমুঙ্গ সামুঙ্গ ফুনাঙ্গি মানখে হাসেক আমচাইও ব স্নামখর সংসায় তিসাই মানো পান্ডাও সাবরুম জলে ফাওয়া আলাই দেখে স্নামখর তিসাথানি জুদা জুদা কক চাপ নতই ব ককলাম সালাইখ্যা আবুনি লগে লগে দলাই হাঙ্করনি কুলায় হাপাং তে হাপাং ফাতানি মানজা মুনো রগে কাই বাচি এমবিবিএস আচুক থাই গনাং কাইসা মেডিকেল রিংন কতর স্নামৈতি সানান্তই ব ককলাম সালাই যাখা চাথাই মন্ত্রী সুশান্ত চৌধুরী শাখা হাস্তে বিলাইমুং গতেই ব কাহাম ক্রাক খেলাইনা বাকে হাস্তে হাপাং সাকথারি দঙ্গ হাপাংনি নাহার মুং অংখা হাস্তে নিজ তলুকু রকন হামক্রাই তুনসাই রেনানি ফারশালো আগরতলানি প্রজ্ঞা ভবন চাথাই বেদেকনি চেতন বাই পাইনাই রকন তুই নাংকুকমার সংসাজাক পান্ডাও ব অকক শাখা বদেব শাখা চাথাই খাতিনানি সেব স্বপ্ন ক্রাক খেলাইনাতে পাইনাই রকনি মুথাংমুংনি বাকে থানচাকে সামুং খেলাইনা বাকে কবখা আবনি লগি রেশন ফাল নকনি ডিলার রকন তুই শালব্রুম নি নাংমানি মানে খনে খাতি মানিন তুই ব কগলাম অংখা নৈশাই নৈচিসনি বিশিনি লুকু লেখামুঙ্গ সামুংন কচাং কচাংখে পাইরেনা নাহারে উদয়পুর সার্কিট হাউস তিনি নিসিমি জেংজাখা হাংকর বেরেমনি ফুরিংমুং শিবির তিনি নখা সালথাম রমই সংসাজাক শিবিরনি পুইলা সাল লুকুলেখামুংনি জুদা জুদা ডিজিটাল রিংজাক ফুরিংমুং রেখা বসংবেরেমনি বেরেমনি ফুরিংনাই শুভজিৎ দেবরায় ফ্রংমুংনি নাহার মুংন তুই কক নারকনা থাঙ্গে হাস্তে লুকু লেখামুংনি দাগিফাং রতন বিশ্বাস শিবির মানজাখা খড়ক নুই আগবাড়া হাঙ্কর নাইকলফাং সুভাষ আচার্য তে সঞ্জিত দেববর্মা গুমতি হাঙ্করনি উদয়পুর অমরপুর তে করবুক বখাস্তেনি বখাস্তে নাইকলফাং কাইজার ব্লক নিতে লুকু লেখামুংনি সামুং সংসাজাক অফিসারকব মানজাক লাইখ্যা খনা বৈশাখ নৈচিবা শালমারি কগলব শিকরং রবীন্দ্রনাথ ঠাকুরনি আচাইমা শাল আবনুরগে হাস্তে গনাগে জুদা জুদা পান্ডানেও যুগালমুং নারহার জাখা ককথুম হুকুমো নাইখংনি চেতন বাই খনা ফুঙ্গ আগরতলা রবীন্দ্র কানন কবি প্রণাম পান্ডানি যুগালমুং নাহার জাখা আরো মানজাকানে সুনাম করতে বানিয়া মন্ত্রী সান্ত্বনা চাকমা আগরতলা পুর নাইখরানী মেয়র দীপক মজুমদার সন্দনীয় হুকুমো মথানী চেতন বাই রবীন্দ্র শতবার্ষিকী নখলাও ব খনা ফুঙ্গ কবি প্রণাম পান্ডার সংসার জাগানো বুসকাং দামনৈ জিব্রিয় হাস্তিনি শালথাং খুয়াই উনকুটি ডলাই সিপাহীজলা হাঙ্কর ফেরাঙ্কি দামসাও ব্রেজিনি সিমি বাজি কিলোমিটার দৌই ওয়াতি নবার ফাইমানু হুনে হজাকমুং রেখা নবার দেবার নাইখো খনা সালনি সাকানি তুংমারি থামচি থাম ডিগ্রি তে খামানি নৈচে থাম ডিগ্রি সেলসিয়াসনি গানাগিনি তঙ্গানে তিনি সাকানি তুংমারি থামচি ব্রে ডিগ্রি দশমিক ব্রে ডিগ্রি তে খামানি নৈচি ব্রী দশমিক ব্রে ডিগ্রি সেলসিয়াস তংখা ককতুমা পাইথাগ হাইনহাই ককতুমা বুবাক রক দেওয়াইশা ও বিশিনি মার্চ তালজরা বসং পেনশন সেবসা বেবা এনপিএস নি বিশিঙ্গ খবজাক বেবাগে খরক নই রোজাক জিসনি রাশায় সগৈখ্যা মন্ত্রী অকরা প্রফেসর ডক্টর মানিক সাহা শাখা হাস্তে হাপাং সরাই সরাইকে সেবক বরক তলাংমা সামুং তাঙ্গি দঙ্গ টিবেশি বাই নাইকল জাক নৈশাই নিজিদ বিশিনি মাধ্যমিক মাদ্রাসা আলিম কুচুক মাধ্যমিক তে মাদ্রাসা ফাজিল আঞ্জুমনি অংখারি তিনি সাকলাই জাখা আকাশবাণী নি ফিল চুকুচি বিশিপুমা সালুরগৈ তিনি দিলি কতালো ম্যারাথন সংসার জাখা ককতুমা তিনি বাকে অরণ্য পাইখ্যা উলনি ককতুমা আওয়াই অঙ্গানে খনাফুং দামসিনী সতী ব্রেচিও

আকাশবাণী আগরতলা স্থানীয় সংবাদ পড়ছি অনামিকা কর্মকার। এখনকার বিশেষ বিশেষ খবর হল, ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত এবছরের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল আজ প্রকাশিত হয়েছে। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা বলেছেন, রাজ্য সরকার স্বচ্ছতা বজায় রেখে নিয়োগ প্রক্রিয়া চালিয়ে যাচ্ছে। চলতি বছরের মার্চ মাস পর্যন্ত ন্যাশনাল পেনশন সিস্টেম অর্থাৎ এনপিএস এর আওতায় নথিভুক্ত সুবিধাভোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 2,17,00,000। আকাশবাণীর 90তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আজ নতুন দিল্লিতে ম্যারাথনের আয়োজন করা।

হয়। ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত এবছরের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল আজ প্রকাশিত হয়েছে। এবছর মাধ্যমিক পরীক্ষায় পাশের হার 84.18%, উচ্চ মাধ্যমিক পরীক্ষায় পাশের হার 79.33%। পর্ষদ সভাপতি ডক্টর ধনঞ্জয় গণচৌধুরী আজ আগরতলায় সাংবাদিক সম্মেলনে ফলাফল প্রকাশ করে জানান, এবছর মাধ্যমিক পরীক্ষায় মোট পরীক্ষার্থী ছিল 32,184 জন, এর মধ্যে পাশ করেছে 27,094 জন। উচ্চ মাধ্যমিক পরীক্ষায় মোট পরীক্ষার্থী ছিল 26,502 জন, এর মধ্যে পাশ করেছে 21,000।

পরীক্ষার্থী ছিল 32,184 জন, এর মধ্যে পাশ করেছে 27,094 জন। উচ্চ মাধ্যমিক পরীক্ষায় মোট পরীক্ষার্থী ছিল 26,502 জন, এর মধ্যে পাশ করেছে 21,024 জন। মাধ্যমিক পরীক্ষায় পাশের নিরিখে মহকুমা ভিত্তিক সেরা ফলাফল হয়েছে করবুক মহকুমায়, পাশের হার 97.91 শতাংশ। এবছর মাধ্যমিক পরীক্ষায় মোট 271টি বিদ্যালয়ে পাশের হার 100 শতাংশ। মাধ্যমিক সমতুল্য মাদ্রাসা আলিম পরীক্ষায় মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল 141 জন, এর মধ্যে পাশ করেছে 128 জন। উচ্চ মাধ্যমিক সমতুল্য মাদ্রাসা ফাজিল পরীক্ষায় মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল 84 জন, এর মধ্যে পাশ করেছে 79 জন। উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফলের নিরিখে মহকুমা ভিত্তিক সেরা ফলাফল করেছে জম্পুই জেলা মহকুমা, ছাত্রছাত্রীদের পাশের হার 98.16 শতাংশ। এবছর উচ্চ মাধ্যমিক পরীক্ষায় 62টি বিদ্যালয়ে পাশের হার 100 শতাংশ। সাংবাদিক সম্মেলনে পর্ষদ সচিব ডক্টর জয়দীপ ভট্টাচার্য জানান, এবছর তাৎক্ষণিকভাবে মেধা তালিকা প্রকাশ করা হয়নি, পরবর্তী সময়ে রিভিউ প্রক্রিয়া ও বছর পাঁচাও পরীক্ষার ফলাফল প্রকাশের পর প্রথম 10 জনের মেধা তালিকা প্রকাশ করা হবে। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা বলেছেন, রাজ্য সরকার স্বচ্ছতা বজায় রেখে নিয়োগ প্রক্রিয়া চালিয়ে যাচ্ছে। আজ আগরতলার প্রজ্ঞা ভবনে এক অনুষ্ঠানে রাজস্ব, স্বাস্থ্য এবং নির্বাচন দপ্তরের মোট 115 জনকে নিয়োগপত্র প্রদান অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। তিনি নবনিযুক্ত কর্মচারীদের উদ্দেশ্যে বলেন, কর্মচারীরা সাধারণ মানুষের কাছে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব নিয়ে পরিষেবা পৌঁছে দিলে এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা গড়ে তোলা সম্ভব। স্বচ্ছতা বজায় রেখে নিষ্ঠার সঙ্গে কর্মচারীদের কাজ করতে আবেদন জানিয়েছেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা বলেছেন, রাজ্যে বিভিন্ন ক্ষেত্রে বিনিয়োগের জন্য বহু বিনিয়োগকারী আগ্রহ প্রকাশ করছেন, সেই ক্ষেত্রে রাজ্যে নতুন নতুন শিল্প স্থাপিত হলে কর্মসংস্থানের বিরাট সুযোগ সৃষ্টি হবে। আজ সচিবালয়ে ইনভেস্টমেন্ট প্রমোশন এজেন্সি অব ত্রিপুরার গভর্নিং বডির বৈঠকে তিনি এ কথা বলেন। তিনি বিশেষভাবে জনজাতি অধ্যুষিত এলাকার যুবক যুবতীদের প্রসঙ্গ উল্লেখ করে বলেন, তাদের মধ্যেও মেধা ও দক্ষতার কোনো অভাব নেই। এই দক্ষতাকে আরও উন্নত ও কার্যকরভাবে কাজে লাগাতে পারলে রাজ্যের প্রান্তিক এলাকাতেও শিল্প গড়ে তোলার বিরাট সম্ভাবনা রয়েছে। বৈঠকে সাব্রুমের জলেফায় বিশেষ অর্থনৈতিক অঞ্চলে শিল্প স্থাপনের বিভিন্ন প্রস্তাব নিয়ে বিস্তারিত আলোচনা হয়। পাশাপাশি ধলাই জেলার কুলাইয়ে সরকারি বেসরকারি অংশীদারিত্বের ভিত্তিতে 50টি MBBS আসন বিশিষ্ট একটি মেডিকেল কলেজ স্থাপনের বিষয়েও আলোচনা হয়। প্রবীণ বিজেপি নেতা শুভেন্দু অধিকারী আজ পশ্চিমবঙ্গ বিজেপি পরিষদীয় দলের নেতা নির্বাচিত হয়েছেন। আজ কলকাতায় অনুষ্ঠিত পরিষদীয় দলের বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আনুষ্ঠানিকভাবে শুভেন্দু অধিকারীর নাম ঘোষণা করেন। পশ্চিমবঙ্গে নতুন বিজেপি সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠান আগামীকাল কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে অনুষ্ঠিত হবে। উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা সহ বিজেপি শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রীগণও শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। অপারেশন সিন্দুরের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে রেড শিল্ড ডিভিশন ও স্পেয়ার কর্পসের উদ্যোগে আগরতলার বিভিন্ন স্থানে নানা কর্মসূচি পালিত হয়েছে। এর অঙ্গ হিসেবে সরকারি আর্ট অ্যান্ড ক্রাফট কলেজ ও MBB কলেজে আয়োজিত বিশেষ অধিবেশনে পড়ুয়াদের এই অভিযানের রণকৌশল ও বীরগাথা সম্পর্কে অবগত করা হয়। অ্যালবার্ট এক্কা যুদ্ধ সড়ক সহ শহরের প্রধান কেন্দ্রগুলিতে প্রদর্শনীর মাধ্যমে ভারতীয় সেনার এই অসামান্য সাফল্য ও দেশপ্রেমের চেতনাকে তুলে ধরা হয়েছে। খাদ্যমন্ত্রী সুশান্ত চৌধুরী বলেছেন, রাজ্যে গণবণ্টন ব্যবস্থাকে আরও সুসংহত করতে রাজ্য সরকার আন্তরিক প্রয়াস চালিয়ে যাচ্ছে। সরকারের লক্ষ্য রাজ্যের সর্বস্তরের জনগণের কাছে গণবণ্টন ব্যবস্থার সুফল পৌঁছে দেওয়া। আজ আগরতলার প্রজ্ঞা ভবনে খাদ্য দপ্তর আয়োজিত নিরাপদ পণ্য আত্মবিশ্বাসী ভোক্তা শীর্ষক এক সেমিনারে বক্তব্য রাখতে গিয়ে তিনি এ কথা বলেন। তিনি বলেন, গণবণ্টন ব্যবস্থায় স্বচ্ছতা ও কার্যকারিতা নিশ্চিত করার জন্য ব্যবসায়ী এবং সরকারি কর্মকর্তাদের সম্মিলিত প্রচেষ্টা অপরিহার্য। তিনি রাজ্যের খাদ্য নিরাপত্তা ব্যবস্থা শক্তিশালী করতে এবং ভোক্তাদের স্বার্থ রক্ষায় সংশ্লিষ্ট সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান। পাশাপাশি তিনি ন্যায্যমূল্যের দোকানের ডিলারদের সঙ্গে রাজ্যে গণবণ্টন ব্যবস্থার কার্যকারিতা এবং নিত্য প্রয়োজনীয় পণ্যের সরবরাহ বিষয়ে এক পর্যালোচনা সভায় অংশগ্রহণ করেন। পর্যালোচনা সভায় খাদ্যমন্ত্রী রেশন ডিলারদের বিভিন্ন সমস্যা সম্পর্কে অবগত হন এবং সমস্যাগুলো থেকে উত্তরণের উপায় সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন।
আগামীকাল 25শে বৈশাখ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকী। এই উপলক্ষে রাজ্যজুড়ে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। তথ্য সংস্কৃতি দপ্তরের উদ্যোগে আগামীকাল সকালে আগরতলার রবীন্দ্রকাননে কবি প্রণাম অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। উপস্থিত থাকবেন শিল্প ও বাণিজ্য মন্ত্রী শান্তনা চাকমা, আগরতলা পৌর নিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার, ছন্দনী সাংস্কৃতিক সংস্থার উদ্যোগে রবীন্দ্র শতবার্ষিকী ভবন প্রাঙ্গণে আগামীকাল সকালে কবি প্রণাম অনুষ্ঠান উদযাপন।

করা হবে। এ খবর শুনছেন আকাশবাণী আগরতলা কেন্দ্র থেকে। আকাশবাণীর সংবাদের আপডেট পেতে লগ ইন করুন www.newsonair.com এবং নিউজ অন এআইআর অ্যাপ এবং টুইটার ও ফেসবুক প্ল্যাটফর্মে এআইআর নিউজ অ্যালার্টসে, ইউটিউবে লক্ষ্য করুন নিউজ অন এআইআর অফিসিয়ালে। এছাড়াও আকাশবাণী আগরতলা সংবাদ আপডেট পেতে দেখুন টুইটার বা এক্স হ্যান্ডেলে আকাশবাণী নিউজ আগরতলা, ফেসবুকে এআইআর নিউজ আগরতলা এবং ইউটিউবে আকাশবাণী নিউজ আগরতলা। চলতি বছরের মার্চ মাস পর্যন্ত ন্যাশনাল পেনশন সিস্টেম অর্থাৎ এনপিএস এর আওতায় নথিভুক্ত সুবিধাভোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 2,17,00,000। পেনশন তহবিল নিয়ন্ত্রক ও উন্নয়ন কর্তৃপক্ষ দ্বারা নিয়ন্ত্রিত এই প্রকল্পটি অবসর গ্রহণের পর নাগরিকদের দীর্ঘমেয়াদী আর্থিক নিরাপত্তা প্রদান করে। এনপিএস এর অধীনে ব্যবস্থাপনাধীন সম্পদের পরিমাণ প্রায় 16,00,000 টাকায় পৌঁছেছে। এখন পর্যন্ত অটল পেনশন যোজনার আওতায় এসেছে 8,96,00,000 বেশি সুবিধাভোগী। 2015 মে মাসে চালু হওয়া এই প্রকল্পের লক্ষ্য হল নাগরিকদের, বিশেষ করে অসংগঠিত খাতের কর্মীদের জন্য একটি সার্বজনীন সামাজিক সুরক্ষা ব্যবস্থা গড়ে তোলা। প্রকল্পটি 18-40 বছর বয়সী ব্যক্তিদের জন্য উন্মুক্ত। 79তম বিশ্ব রেডক্রস দিবস উদযাপন উপলক্ষে ভারতীয় রেডক্রস সোসাইটি ত্রিপুরা রাজ্য শাখার উদ্যোগে আজ রাজ্যের 8 জেলায় একযোগে রক্তদান শিবিরের আয়োজন করা হয়। আগরতলায় রেডক্রস সোসাইটির রাজ্য শাখার কার্যালয়ে সোসাইটির রাজ্য শাখা সভাপতি রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু এই রক্তদান শিবিরের উদ্বোধন করেন। এবছর বিশ্ব রেডক্রস দিবসের ভাবনা মানবতায় ঐক্যবদ্ধ হওয়া। অনুষ্ঠানে রাজ্যপাল বলেন, রক্তদান মহৎ দান। 8 জেলায় রক্তদানের আয়োজন এবছরের প্রতিপাদ্য বিষয়ের যথাযথভাবে সমর্থক হয়েছে। সুস্থ সবল ব্যক্তিদের রক্তদানে এগিয়ে আসার উপর তিনি গুরুত্ব দেন। অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে আগরতলা পুর মেয়র দীপক মজুমদার রেডক্রস সোসাইটির এ ধরনের উদ্যোগের প্রশংসা করে বলেন, শুধু রক্তদানের মধ্যে সীমিত থাকলে চলবে না, রেডক্রস সোসাইটিকে অন্যান্য মানবিক কাজেও সমানভাবে এগিয়ে আসার পরামর্শ দেন তিনি। অনুষ্ঠানে বিএসএফ ত্রিপুরা ফ্রন্টিয়ারের আইজি অলোক কুমার চক্রবর্তী বলেন, আজকে রক্তদান শিবিরে বিএসএফ জওয়ানদের পক্ষ থেকে রক্তদান করা হয়। তিনি রক্তদানের পাশাপাশি সবাইকে দেহদানের অঙ্গীকারে এগিয়ে আসার আহ্বান জানান। রেডক্রস সোসাইটির রাজ্য শাখার চেয়ারম্যান বি কে রায় জানান, শিবিরে আজ 100 জন রক্তদান করেছেন। অনুষ্ঠানে রেডক্রস সোসাইটির সাধারণ সম্পাদক চন্দন দেবনাথ স্বাগত ভাষণ দেন। বিশ্ব রেডক্রস উপলক্ষে আজ সিপাহীজলা জেলার সোনামুড়া টাউন হলে রক্তদান শিবিরের আয়োজন করা হয়। ইন্ডিয়ান রেডক্রস সোসাইটি সোনামুড়া মহকুমা কমিটির উদ্যোগে আয়োজিত এই রক্তদান শিবিরের ভার্চুয়ালভাবে উদ্বোধন করেন রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু। শিবিরে রেডক্রসের স্বেচ্ছাসেবক সহ মোট 45 জন রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করেন। 2027 সালের জনগণনার প্রক্রিয়াকে সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে উদয়পুর সার্কিট হাউসে আজ থেকে শুরু হয়েছে জেলাভিত্তিক প্রশিক্ষণ শিবির। আজ 3 দিনব্যাপী শিবিরের প্রথম দিনে জনগণনার বিভিন্ন ডিজিটাল সংক্রান্ত বিষয়ে প্রশিক্ষণ দেন জাতীয় স্তরের প্রশিক্ষক শুভ্রজিৎ দেবরায়। কর্মশালার লক্ষ্য উদ্দেশ্য নিয়ে বক্তব্য রাখেন রাজ্য জনগণনা দপ্তরের অধিকর্তা রতন বিশ্বাস। শিবিরে উপস্থিত ছিলেন অতিরিক্ত 2 জেলাশাসক সুভাষ আচার্য ও সঞ্জীব দেববর্মা। গোমতী জেলার উদয়পুর, অমরপুর ও করবুক মহকুমার মহকুমা শাসক, 8টি ব্লকের ব্লক আধিকারিক ও জনগণনার কাজে নিযুক্ত আধিকারিকগণ। আকাশবাণীর 90তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আজ নতুন দিল্লিতে ম্যারাথনের আয়োজন করা হয়। আকাশবাণী, দূরদর্শন এবং প্রসার ভারতীর কর্মচারীরা সপরিবারে ম্যারাথনে অংশ নেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রসার ভারতীর সিইও গৌরব দ্বিবেদী এবং আকাশবাণীর মহানির্দেশক রাজীব কুমার জৈন। আকাশবাণীর 90 বছর পূর্তি উপলক্ষে আগামী 15ই মে শুক্রবার সন্ধ্যা 6টায় আগরতলা সুকান্ত একাডেমিতে একটি বিশেষ শাস্ত্রীয় সঙ্গীতানুষ্ঠান আয়োজিত হতে চলেছে। আকাশবাণী আগরতলা আয়োজিত এই মনোজ্ঞ অনুষ্ঠানে সবার প্রবেশ অবাধ। আগামী 24 ঘণ্টায় রাজ্যের পশ্চিম জেলা খোয়াই, ঊনকোটি, ধলাই ও সিপাহীজলা জেলায় বজ্রবিদ্যুৎ এবং ঘণ্টায় 40-50 কিলোমিটার বেগে ঝড়ো হওয়া সহ বৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। আগামীকাল দিনে সর্বোচ্চ তাপমাত্রা 33 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 23 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 34.4 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 24.4 ডিগ্রি সেলসিয়াস। শেষ করার আগে বিশেষ খবর আরেকবার। ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত এবছরের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল আজ প্রকাশিত হয়েছে। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা বলেছেন, রাজ্য সরকার স্বচ্ছতা বজায় রেখে নিয়োগ প্রক্রিয়া চালিয়ে যাচ্ছে। চলতি বছরের মার্চ মাস পর্যন্ত ন্যাশনাল পেনশন সিস্টেম অর্থাৎ এনপিএস এর আওতায় নথিভুক্ত সুবিধাভোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 2,17,00,000। আকাশবাণীর 90তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আজ নতুন দিল্লিতে ম্যারাথনের আয়োজন করা হয়। স্থানীয় সংবাদ আজকের মতো এখানেই শেষ হল। পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল 7টা বেজে 35 মিনিটে।

0: নমস্কার, শুভ সন্ধ্যা শ্রোতা বন্ধুরা। আজকের বিজ্ঞান বিচিত্রায় আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত। বন্ধুরা, মানব সভ্যতার ইতিহাসে চাঁদে পা রাখা ছিল এক অবিস্মরণীয় অধ্যায়। 1969 সালে অ্যাপোলো অভিযানের মাধ্যমে মানুষ প্রথম চাঁদের মাটিতে পৌঁছেছিল। তারপর কেটে গেছে প্রায় অর্ধশতক। আবারও নতুন স্বপ্ন, নতুন প্রযুক্তি আর নতুন সাহস নিয়ে মানুষ চাঁদের পথে যাত্রা শুরু করতে চলেছে। সে ঐতিহাসিক অভিযানের নাম আর্টেমিস টু মিশন। এই অভিযানের মাধ্যমে মানুষ শুধু চাঁদে ফেরার প্রস্তুতি নিচ্ছে না, বরং ভবিষ্যতে মঙ্গল গ্রহে মানুষের অভিযান সম্ভব করার পথও তৈরি করছে। অত্যাধুনিক মহাকাশযান, নতুন প্রজন্মের প্রযুক্তি এবং আন্তর্জাতিক সহযোগিতার এক অনন্য উদাহরণ হয়ে উঠেছে এই অভিযান। আজকের অনুষ্ঠানে আমরা জানব কেন এত বছর পর আবার চাঁদে যাওয়ার পরিকল্পনা, কি বিশেষত্ব রয়েছে আর্টেমিস টু অভিযানে, কারা থাকবেন এই অভিযানের সদস্য এবং মানব সভ্যতার ভবিষ্যতের জন্যে এই মিশনের গুরুত্ব কতটা। চলুন শুনি আজকের বিশেষ প্রতিবেদনে। প্রসঙ্গ, আর্টেমিস টু অর্ধশতক বাদে আবার চাঁদে পারি, বলছেন অয়ন কুমার সাহা।
1: মানুষের সভ্যতায় মহাকাশ যুগের সূত্রপাত হয় 1957 সালের 4 অক্টোবর। ওই দিন সোভিয়েত ইউনিয়ন স্পুটনিক 1 নামে কৃত্রিম উপগ্রহকে উৎক্ষেপণ করে। সেটি ছিল 58 সেন্টিমিটার চওড়া এক সাধারণ ধাতুর গোলক, ওজন ছিল 84 কিলোগ্রাম। একটি বেতার প্রেরক যন্ত্র বা ট্রান্সমিটার এবং একটি থার্মোমিটার ছিল এর ভেতরে। গোটা পৃথিবী বিস্মিত হয়েছিল এই অভিযান দেখে। এক মাস বাদে আবার চমক, সোভিয়েত বিজ্ঞানীরা মহাকাশে পাঠালেন স্পুটনিক 2। এবার আর শুধু যন্ত্রপাতি নয়, জ্যান্ত একটা কুকুর জানে করে পাড়ি দিল মহাকাশে। নাম তার লাইকা। তার হৃদস্পন্দন, শারীরিক তাপমাত্রা ও অন্যান্য প্রতিক্রিয়া পৃথিবীর বিজ্ঞানীদের কাছে ধরা দিল বেতার তরঙ্গ বাহিত হয়ে। পরপর দুটো মহাকাশযান পাঠিয়ে সোভিয়েত ইউনিয়ন টেক্কা দিল চির প্রতিদ্বন্দ্বী মার্কিন যুক্তরাষ্ট্রকে। প্রথম মার্কিন কৃত্রিম উপগ্রহ এক্সপ্লোরার 1 মহাকাশে যাত্রা করল পরের বছর 1958 জানুয়ারি মাসে। শুরু হলো মহাকাশ দৌড়। পরের বছরই সোভিয়েতের লক্ষ্য দাঁড়ালো পৃথিবীর প্রাকৃতিক উপগ্রহ চাঁদ। শুরু হলো লুনা উপগ্রহ পাঠানো। সেপ্টেম্বর মাসে লুনা 3 পাড়ি দিল। প্রথমবার পৃথিবীর মানুষের কাছে চন্দ্রপৃষ্ঠের ছবি পাঠালো। এখানেও সোভিয়েত প্রথম। 1961 সালের এপ্রিল মাসে ভস্তক 1 চড়ে পৃথিবীর যে মানুষ প্রথম মহাকাশে পাড়ি দিয়েছিলেন, তিনিও সোভিয়েত ইউনিয়নের নাগরিক, ইউরি গ্যাগারিন। বেশ কিছু কৃত্রিম উপগ্রহ পাঠালেও মার্কিনিরা বেশ বুঝতে পারছিল সোভিয়েত ইউনিয়ন মহাকাশ দৌড়ে তাদের পেছনে ফেলে দিচ্ছে। বিশ্বজুড়ে এমন ধারণা তৈরি হয়ে গিয়েছিল যে মহাকাশ যাত্রার প্রযুক্তিতে সোভিয়েতবাসীরাই শীর্ষে। এমন একটা অবস্থা দীর্ঘদিন মেনে নেওয়া সম্ভব ছিল না মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষে। সেদেশের রাজনীতিবিদেরা উদ্যোগী হয়ে উঠলেন এমন কিছু করতে যাতে মার্কিনীদের ক্ষমতায় সবার আস্থা জন্মায়। এরই পরিণতি দেখা গেল 1961 সালের 25শে মে। মার্কিন রাষ্ট্রপতি জন F. কেনেডি প্রকাশ্যে অঙ্গীকার করলেন যে 60-এর দশকের শেষ নাগাদ চাঁদে একজন মার্কিনীকে নামাবেন তারা। চন্দ্র অভিযানের উদ্দেশ্যে ধারাবাহিক অ্যাপোলো অভিযানের পরিকল্পনা করা হলো। প্রথম বছর 1962

বিপুল অর্থ বরাদ্দ করা হলো অ্যাপোলোর খাতে। নাসা চেয়েছিল $29,500, তাদের দেওয়া হলো $1,60,000। এই অর্থ বরাদ্দ দেখেও বোঝা যায় মার্কিন দেশনায়করা অ্যাপোলো অভিযান নিয়ে কতটা উৎসাহী ছিলেন। কিন্তু প্রথম প্রচেষ্টাতেই এলো ব্যর্থতা। 1967 সালের 21 ফেব্রুয়ারি উৎক্ষেপণ হওয়ার কথা ছিল অ্যাপোলো 1 মহাকাশযানের। স্যাটার্ন রকেটের সাহায্যে চাঁদের অভিমুখে ছুটে যাবে অ্যাপোলো 1 3 নভশ্চর নিয়ে, এমনটাই কথা ছিল। সব এলোমেলো হয়ে গেল 27 জানুয়ারি। লঞ্চিং প্যাডে একটা পরীক্ষার সময় ছড়িয়ে পড়ল ভয়ঙ্কর আগুন। মুহূর্তে সব যন্ত্রপাতির সঙ্গে পুড়ে ছাই হয়ে গেলেন 3 নভশ্চর ভার্জিল গ্রিসম, এডওয়ার্ড হোয়াইট আর রজার চাফি। ফলে গোটা অভিযান পিছিয়ে গেল প্রায় 1 বছর। এলো 1968-এর অক্টোবর। ওয়াল্টার শিরার নেতৃত্বে 3 নভশ্চরের দল অ্যাপোলো 7 চড়ে 11 দিন মহাকাশে ঘুরে এলেন। এই মহাকাশ পরিক্রমায় মূল ইঞ্জিনটি তার দক্ষতা প্রমাণ করল। নভশ্চরদের কষ্ট হলো প্রচুর, খাবার দাবার উপযুক্ত ছিল না এবং প্রত্যেকের ভালো রকম ঠান্ডা লেগে গেল। তা সত্ত্বেও অ্যাপোলো 7 নাসার আত্মবিশ্বাস বাড়াতে সক্ষম হল। ওই বছরের ডিসেম্বরে পাঠানো অ্যাপোলো 8 এগিয়ে গেল আরও কয়েক ধাপ। 24 ডিসেম্বর যানটি চাঁদের কক্ষপথে প্রবেশ করে 3 নভশ্চর নিয়ে চাঁদকে ঘিরে পাক খায় 20 ঘন্টা ধরে। নভশ্চররা মহাকাশযানের জানলা দিয়ে চাঁদকে দেখতে পেয়েছিলেন। ধূসর, রুক্ষ, নির্জন এক পরিত্যক্ত অঞ্চল হিসেবে চাঁদ ধরা দিয়েছিল তাদের চোখে। নভশ্চররা ফটো তোলেন, ভবিষ্যতে চাঁদের বুকে নামার জন্য এলাকাও চিহ্নিত করেন। ক্রিসমাসের আগের দিনে তারা বাইবেলও পাঠ করেন। টিভির মাধ্যমে সেই পাঠ দেখতে পেয়েছিলেন পৃথিবীর মানুষ। কিন্তু এসবই তুচ্ছ। আসলে অ্যাপোলো 8 দেখালো যে চাঁদকে ছোঁয়া অসম্ভব নয়। নাসার অ্যাপোলো পরিকল্পনা পেল একটা শক্ত ভিত। এর পরের বছর 1969-এ মার্চ এবং মে মাসে পাড়ি দিল অ্যাপোলো 9 এবং অ্যাপোলো 10। এর মধ্যে অ্যাপোলো 10 চন্দ্রপৃষ্ঠে অবতরণের জন্য প্রয়োজনীয় সমীক্ষা করে এলো। আরও একটা কৃতিত্ব অর্জন করল এই অভিযান। প্রথমবার মহাকাশ থেকে রঙিন টিভি সম্প্রচার করল অ্যাপোলো 10। এরপর সেই মহেন্দ্রক্ষণ, মানুষের চাঁদে পা রাখা। মিশন কমান্ডার নীল আর্মস্ট্রং, কমান্ড মডিউল পাইলট মাইকেল কলিন্স এবং তৃতীয় নভশ্চর মার্কিন সামরিক বিমান বাহিনীর বাজ অলরিন। জন্মের সময় নাম ছিল এডুইন ইউজিন অলরিন, পরে নিজের নাম পরিবর্তন করেন। 16 জুলাই যাত্রা শুরু করল অ্যাপোলো 11। বহু অনিশ্চয়তা আর বাধা বিঘ্ন অতিক্রম করে নীল আর্মস্ট্রং চাঁদের মাটিতে পা রাখলেন 20 জুলাই। উচ্চারণ করলেন, ওয়ান স্মল স্টেপ ফর ম্যান, ওয়ান জায়ান্ট লিপ ফর ম্যানকাইন্ড। চাঁদের মাটিতে 2.5 ঘন্টারও বেশি সময় কাটিয়েছিলেন 2 নভশ্চর। 60 কোটি পৃথিবীবাসী টিভিতে সরাসরি দেখলেন সেই দৃশ্য। বহু ছবি তুললেন তারা, মানে নীল আর্মস্ট্রং এবং এডুইন অলরিন। প্রায় 21 কেজি চাঁদের পাথর সংগ্রহ করে নিয়ে এলেন পরীক্ষা নিরীক্ষার জন্য। রেখে এলেন একটা ফলক, তাতে লেখা আছে, হেয়ার ম্যান ফ্রম প্ল্যানেট আর্থ ফার্স্ট সেট ফুট আপন দ্য মুন July 1969 AD, উই কেম ইন পিস ফর অল ম্যানকাইন্ড। ইতিহাস রচনা করে 3 মহাকাশচারী পৃথিবীতে ফিরলেন 24 জুলাই। প্রশান্ত মহাসাগরে অবতরণ করল তাদের মহাকাশযান। এখানেই অভিযান শেষ নয় অ্যাপোলোর। ওই বছরই অ্যাপোলো 12 গেল মহাকাশে। চাঁদের ওশান অফ স্টর্মস অর্থাৎ ঝড়ের সমুদ্র নামক জায়গায় অবতরণ করল লুনার মডিউল এন্ট্রেপিড। 2 নভশ্চর চার্লস কনরাড এবং অ্যালান বিন 4 ঘন্টার মতো হাঁটাহাঁটি করলেন চাঁদের পিঠে। পাথরের নমুনা সংগ্রহ করা ছাড়াও বেশ কিছু পরীক্ষা নিরীক্ষা করলেন, চাঁদের ভূমিকম্প প্রবণতা, সৌরবায়ুর ব্যাগ, চৌম্বক ক্ষেত্র ইত্যাদি মাপলেন। ওদিকে ইয়াঙ্কি ক্লিপার নামক যানে চড়ে চাঁদকে পাক খেলেন রিচার্ড গার্ডন। চন্দ্র অভিযানের এই একই ছক চলতে লাগলো 1972 পর্যন্ত। এর মধ্যে অক্সিজেন ট্যাঙ্কে গোলমাল দেখা দেওয়ায় ফিরে আসতে হয় অ্যাপোলো 13-কে। আবার সাফল্য এলো অ্যাপোলো 14-র মাধ্যমে। সর্বশেষ চন্দ্র অবতরণ ঘটল 1972 সালের ডিসেম্বরে। ইউজিন সার্নান, রোনাল্ড ইভান্স এবং হ্যারিসন স্মিট এই ত্রয়ী গেলেন অ্যাপোলো 17-এ চেপে। এদের মধ্যে হ্যারিসন স্মিট

কে চাঁদে পদার্পণকারী সর্বশেষ মানুষের মর্যাদা দেওয়া হয়। পেশায় তিনি ভূতত্ত্ববিদ। অ্যাপোলো 17-র নভশ্চররা চাঁদে রেখেলো এক ফলক, তাতে লেখা, হেয়ার ম্যান কমপ্লিটেড হিজ ফার্স্ট এক্সপ্লোরেশন অফ দ্য মুন December 1972 AD। মে দ্য স্পিরিট অফ পিস ইন হুইচ উই কেম বি রিফ্লেক্টেড ইন দ্য লাইভস অফ অল ম্যানকাইন্ড। শেষ হল অ্যাপোলো চন্দ্র প্রকল্প। 1972 সালের পর দীর্ঘ সময় মানুষ আর চাঁদে যায়নি। প্রযুক্তিগত, অর্থনৈতিক এবং রাজনৈতিক কারণেই এই বিরতি তৈরি হয়েছিল, কিন্তু মানবজাতির অনুসন্ধিৎসা থেমে থাকেনি। বরং আরও উন্নত প্রযুক্তি ও দীর্ঘমেয়াদি পরিকল্পনার মাধ্যমে আবার চাঁদে ফেরার উদ্যোগ নেওয়া হয়। এই প্রেক্ষাপটে আর্টেমিস প্রোগ্রাম শুরু হয়, যার লক্ষ্য শুধু চাঁদে ফিরে যাওয়া নয়, বরং সেখানে টেকসই মানব উপস্থিতি গড়ে তোলা এবং ভবিষ্যতে মঙ্গল গ্রহে যাওয়ার পথ প্রস্তুত করা। আর্টেমিস নামটি এসেছে গ্রিক পুরাণ থেকে। আর্টেমিস ছিলেন গ্রিক দেবতা অ্যাপোলোর যমজ বোন। 1917 সালে মার্কিন যুক্তরাষ্ট্রের স্পেস পলিসি ডিরেক্টিভ 1-এর মাধ্যমে আর্টেমিস প্রকল্পের শুরু। সহযোগী সংস্থা হিসেবে যোগ দিল ইউরোপীয় মহাকাশ সংস্থা ইএসএ, জাপানের জাক্সা এবং কানাডের সিএসএ। 1 এপ্রিল 2026 পৃথিবীর আকাশে সূর্য তখনও পুরোপুরি ওঠেনি। হাজার হাজার মানুষ চোখ মেলে তাকিয়ে আছে আকাশের দিকে, আর নাসার উৎক্ষেপণ কেন্দ্র থেকে ধীরে ধীরে গর্জন করে উঠছে বিশাল রকেট। সেই মুহূর্তে 4 জন মহাকাশচারী বসে আছেন ওরায়ন মহাকাশযানের ভেতরে। তাদের হৃৎস্পন্দন দ্রুততর হচ্ছে, কিন্তু চোখে ভরপুর দৃঢ়তা। তারা জানেন আজকের দিনটি ইতিহাসে লেখা থাকবে। যাত্রা শুরু করল আর্টেমিস 2, সাথে 4 মহাকাশচারী রিড উইজম্যান, ভিক্টর গ্লোভার, ক্রিস্টিনা কচ এবং জেরেমি হ্যানসেন। ওরায়নের ভেতরে সময় যেন অন্যভাবে চলে, পৃথিবীর দিন রাতের চক্র এখানে নেই। জানালা দিয়ে তাকালে দেখা যায় নীল গ্রহটি ধীরে ধীরে ছোট হয়ে যাচ্ছে। মহাকাশচারীরা ভেসে বেড়াচ্ছেন শূন্য মাধ্যাকর্ষণে। খাবার প্যাকেট খুলে খাওয়া, যন্ত্রপাতি পরীক্ষা করা, পৃথিবীর সঙ্গে যোগাযোগ রাখা, সবই যেন এক অদ্ভুত ছন্দে চলছে। ক্রিস্টিনা কচ লিখে রাখছেন তার অভিজ্ঞতা। তিনি জানেন পৃথিবীর লক্ষ লক্ষ মেয়ে তার দিকে তাকিয়ে আছে। ভিক্টর গ্লোভার জানালার বাইরে তাকিয়ে ভাবছেন তিনি প্রথম কৃষ্ণাঙ্গ মানুষ যিনি চাঁদের চারপাশে ঘুরবেন। জেরেমি হ্যানসেনের মনে গর্ব, তিনি প্রথম কানাডিয়ান যিনি চন্দ্রযাত্রায় অংশ নিচ্ছেন। আর রিড উইজম্যান, অভিজ্ঞ কমান্ডার, শান্তভাবে সব কিছু পর্যবেক্ষণ করছেন। দিন কয়েক পর 6 এপ্রিল মহাকাশযানটি পৌঁছালো চাঁদের কাছে। জানালা দিয়ে তাকালে দেখা যায় ধূসর পৃষ্ঠ, গহ্বর আর পাহাড়। মহাকাশচারীরা নিঃশব্দে তাকিয়ে থাকেন। পৃথিবী থেকে এত দূরে এসে তারা যেন নতুন করে উপলব্ধি করেন মানবজাতির ক্ষুদ্রতা। চাঁদ থেকে দূরত্ব তখন মাত্র 6,550 কিলোমিটার। চাঁদের চারপাশে ঘুরে মহাকাশযানটি পৃথিবী থেকে সর্বোচ্চ 4,06,771 কিলোমিটার দূরত্বে পৌঁছায়, যা অ্যাপোলো 13-র রেকর্ড ভেঙে দেয়। সেই মুহূর্তে পৃথিবীর সঙ্গে যোগাযোগে ভেসে আসে লেজার ভিত্তিক সংকেত। প্রযুক্তির এই অগ্রগতি ভবিষ্যতের মহাকাশ অভিযানের নতুন দরজা খুলে দিয়েছে। মিশনের প্রতিটি ধাপে ছিল পরীক্ষা। ওরায়নের হিটশিল্ড, যা পৃথিবীতে ফেরার সময় মহাকাশযানকে রক্ষা করবে, সেটি নিয়ে ছিল উদ্বেগ। মহাকাশচারীরা জানতেন সামান্য ত্রুটি তাদের জীবনের জন্য বিপদ ডেকে আনতে পারে, তাই প্রতিটি যন্ত্রপাতি, প্রতিটি সিস্টেম বারবার পরীক্ষা করা হয়। মহাকাশচারীদের শরীরেও চলছিল গবেষণা। ঘুমের ধরন, ইমিউন সিস্টেমের প্রতিক্রিয়া, বিকিরণের প্রভাব, সব কিছু নথিভুক্ত করা হচ্ছিল। কারণ ভবিষ্যতে মানুষকে আরও দূরে মঙ্গল গ্রহে পাঠাতে হলে এই তথ্যগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। 11 এপ্রিল 2026 মহাকাশযানটি পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশ করল। বাইরে আগুনের শিখা, ভেতরে নিঃশ্বাস আটকে রাখা 4 জন মানুষ। কয়েক মিনিটের উত্তেজনার পর অবশেষে তারা নিরাপদে প্রশান্ত মহাসাগরে অবতরণ করলেন। নৌবাহিনীর জাহাজ তাদের উদ্ধার করল। পৃথিবীর মানুষ আনন্দে উল্লাস করল। এই মিশন শুধু প্রযুক্তিগত সাফল্য নয়, সাংস্কৃতিকভাবেও
গভীর প্রভাব

0: ফেলেছে। সংবাদ মাধ্যমে মুন জয় শব্দটি ছড়িয়ে পড়ে, পৃথিবীর শিশুদের চোখে নতুন স্বপ্ন জাগে, তারা ভাবে একদিন আমরাও মহাকাশে যাব। আগেই বলেছি, আর্টেমিস টু একটি দীর্ঘমেয়াদী প্রকল্পের শুরু মাত্র। ভবিষ্যতের জন্য পরিকল্পনা অনেক দূর এগিয়ে রেখেছে নাসা। 2027 সালে পাড়ি দেবে আর্টেমিস থ্রি। উদ্দেশ্য, পৃথিবীর কক্ষপথে ডকিং পরীক্ষা, স্পেস এক্সের স্কলারশিপ ও ব্লু অরিজিনের ব্লুমুন ল্যান্ডারের সাথে সমন্বয়। এতে মানুষের অবতরণের আগে প্রযুক্তিগত প্রস্তুতি নিশ্চিত হবে। চাঁদের দক্ষিণ মেরুতে প্রথম মানুষের অবতরণের লক্ষ্যে পাড়ি দেবে আর্টেমিস ফোর, সেটা 2028 সালে। আর্টেমিস ফাইভ এবং তার পরবর্তী মিশনগুলোর লক্ষ্য হবে 2032 সালের মধ্যে চাঁদের মাটিতে মানুষের একটি স্থায়ী ঘাঁটি তৈরি করা। ভবিষ্যতের মহাকাশচারীরা হয়তো চাঁদে যাবেন, থাকবেন এবং তারপর সেখান থেকে মঙ্গলের উদ্দেশ্যে যাত্রা শুরু করবেন। আর্টেমিস টু মিশন আমাদের মনে করিয়ে দেয়, মানুষের সাহস, কৌতূহল আর ঐক্যই আমাদের সবচেয়ে বড় শক্তি। এই গল্প শুধু চারজন মহাকাশচারীর নয়, বরং সমগ্র মানব জাতির। স্কুলের শিক্ষার্থীদের জন্য এটি এক অনুপ্রেরণা, যা তাদের বিজ্ঞান, প্রযুক্তি এবং মহাকাশ গবেষণায় আগ্রহী করে তুলবে।
1: শ্রোতা বন্ধুরা, মানুষ বরাবরই অজানাকে জানতে চেয়েছে, নতুন সীমান্তকে জয় করতে চেয়েছে। সেই চিরন্তন কৌতূহল আর সাহসেরই আরেক নাম আর্টেমিস টু মিশন। অর্ধশতক পরে আবার চাঁদের পথে মানুষের যাত্রা শুধু প্রযুক্তির সাফল্য নয়, এটি মানব স্বপ্নেরও এক নতুন উড়ান। হয়তো আগামী দিনের মহাকাশ গবেষণা, নতুন আবিষ্কার কিংবা অন্য গ্রহে মানুষের বসতি করার স্বপ্ন, সবকিছুর সূচনা লুকিয়ে আছে এই অভিযানের মধ্যেই। তাই আর্টেমিস টু শুধু একটি মহাকাশ মিশন নয়, এটি ভবিষ্যতের দিকে এগিয়ে যাওয়ার এক সাহসী পদক্ষেপ। আজকের বিশেষ প্রতিবেদনে আমরা শুনছিলাম, আর্টেমিস টু অর্ধশতক বাদে আবার চাঁদে পারি। প্রতিবেদনটি পেশ করলেন অয়ন কুমার সাহা। এবারে চোখ রাখব বিজ্ঞানের নতুন কিছু খবরে। নতুন এআই প্রযুক্তি ব্যবহার করে বিজ্ঞানীরা নাসার মহাকাশ তথ্য বিশ্লেষণ করে 100 বেশি সম্ভাব্য বহির্গ্রহ শনাক্ত করেছেন। রাভেন নামের এই প্রযুক্তি লক্ষ লক্ষ নক্ষত্রের তথ্য বিশ্লেষণ করে নতুন গ্রহ খুঁজে বের করছে। গবেষকরা দেখিয়েছেন যে কোয়ান্টাম কম্পিউটিং ও কৃত্রিম বুদ্ধিমত্তা একত্রে ব্যবহার করলে আবহাওয়া, জলবায়ু এবং জটিল বৈজ্ঞানিক সমস্যার পূর্বাভাস আরও নির্ভুলভাবে দেওয়া সম্ভব। এটি ভবিষ্যতের বিজ্ঞান এবং প্রযুক্তিতে বড় পরিবর্তন আনতে পারে। নতুন গবেষণায় দেখা গেছে, পৃথিবীর উষ্ণতা বাড়ার ফলে সমুদ্রের স্রোত ও আবহাওয়ার ভারসাম্যে বড় পরিবর্তন ঘটছে। বিজ্ঞানীরা সতর্ক করেছেন যে ভবিষ্যতে তাপপ্রবাহ, অতিবৃষ্টি ও ঘূর্ণিঝড়ের মাত্রা আরও বাড়তে পারে। বিজ্ঞানীরা প্রথমবারের মতো পরীক্ষাগারে তৈরি কৃত্রিম অন্ননালী সফলভাবে প্রাণীর শরীরে প্রতিস্থাপন করেছেন। ভবিষ্যতে মানুষের চিকিৎসায় এটি বড় আশার আলো হয়ে উঠতে পারে। এখন মহাকাশে পাঠানো উপগ্রহগুলো শুধু তথ্য সরবরাহই করবে না, অনেক ক্ষেত্রে এআই ব্যবহার করে নিজেই তথ্য বিশ্লেষণ করতে পারবে। এতে দুর্যোগ পূর্বাভাস, আবহাওয়া পর্যবেক্ষণ এবং পরিবেশ রক্ষায় নতুন দিগন্ত খুলছে। বিজ্ঞানীরা এমন একটি এআই প্রযুক্তি তৈরি করেছেন যা লক্ষ লক্ষ নতুন রাসায়নিক অণু তৈরি করতে পারে। ভবিষ্যতে নতুন ওষুধ আবিষ্কার এবং চিকিৎসা পরিষেবায় এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। শ্রোতা বন্ধুরা, এ ছিল আজকের বিজ্ঞানের নতুন কিছু খবর। এই সঙ্গে শেষ করছি আজকের বিজ্ঞান বিচিত্রা। কথা হবে এ মাসের পঞ্চম শুক্রবারে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার, শুভরাত্রি।

যার জনতা যেখানে সেখানে আমি প্রতিদিন ঘুরি, আমি যাযাবর ঘুরাই পথের নুড়ি, হাজার জনতা।

এতক্ষণ শুনলেন নজরুল গীতি শিল্পী ফিরোজা বেগম, আকাশবাণী আগরতলা। আর কিছুক্ষণের মধ্যেই দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত স্পটলাইট রিলে করে শোনানো হবে।

তাইতো অশরীরে আত্মা নিয়ে আবহমান কাল ধরে কত মানুষের কত কৌতূহল। মনুসমীক্ষণের জনক প্রফেসর সিগমান্ড ফ্রয়েড এ বিষয়ে মূল্যবান গবেষণা করেছেন, বলেছেন কুসংস্কার, অন্ধবিশ্বাস, অজানা আতঙ্ক পারিপার্শ্বিক অবৈজ্ঞানিক ধ্যান ধারণার অনিবার্য ফল, একটি জটিল মনোরোগ, হিপনোপম্পিক হ্যালুসিনেশন। স্বীকার করতে দ্বিধা নেই, এই মনোরোগের শিকার আমরা অনেকেই। নাটক

0: আরে না না, আমি তো বলেই ছিলাম একটা কিছু করতে হয়।
1: বলাই চক্রবর্তীর বাড়ি ঘুরে এলুম গো। যা তা অবস্থা ওদের বুঝলে, তা কি নিয়ে সলা হচ্ছিল তারিনী?
0: বলাই চক্রবর্তীর খুন নিয়েই কথা হচ্ছিল।
1: আচ্ছা,
0: আরে চারদিকে শোরগোল পড়ে গেছে।
1: আ গেছে, কি ব্যাপার কি?
2: আরে নিজের গায়ে সাবধানে চলাফেরা করতে হবে, আর না হলে খুন হয়ে যাব।
1: আরে খুন তো দূরের কথা, 20-30 বছরের মধ্যে কোনো মারামারি হয়নি।
0: হ্যাঁ,
1: সেই গায়ে দুটো খুন হয়ে গেল।
2: সবাই ভয় পেয়ে গেছে গো।
1: ভয় মানে? ভয় কি, খুব ভয় পেয়েছে। গায়ের বৌঝিরা তো সন্ধ্যের মধ্যে সব কাজ সেরে ঘরে খিল দিচ্ছে।
0: হ্যাঁ, তবে একটা কথা বলবো ভাই।
1: কি
0: মানে বলি কি, এই দুটো খুনের মধ্যে কোনো ইয়ে মানে কোনো ব্যাপার নেই তো?
1: মানে
0: মানে একজন মাঝ বয়সী জোয়ান মধ্য পুরুষ আর একজন যুবতী নারী, মানে আমি বলছি যে কিছু থাকতেও তো পারে।
1: ও সব কিছু নয় গো। আরে মেয়েটা তো 1.5 বছর পর শ্বশুর বাড়ি থেকে সবে বাড়ি এসেছিল। না না না না না, সেসব কিছু নয়। তবে কি কারণে খুন সেটাই সবাইকে ভাবাচ্ছে।
2: হ্যাঁ হ্যাঁ ঘোষাল, চক্রবর্তী বাড়ির খবর কি?
1: ও হ্যাঁ, শুনেছো তো?
0: কি
1: বলছে, বলায়ের ভাই তো নবীন।
0: হ্যাঁ,
1: নবীন তোর সম্পত্তি পেয়েছে।
0: হ্যাঁ হ্যাঁ, সে শুনেছি, শহরে চাকরি ছেড়ে

0: বউ নিয়ে পাকাপাকি ভাবে গায়ে থাকতে এসেছে, সেসব শুনেছি।
1: তেঁতুল গাছ থেকে হাওয়া উঠে দিয়েছে এক ধাক্কা।
2: সে কি তারপর?
1: তারপর আবার কি? উঠোনে পড়িয়ে হাত পা ছুটছে, বিকট ভাবে গু গু করছে গো।
0: দেখলি ধীরেন কি বুঝছো?
3: দেখছি নবেন, শাহপুরের কৈলাস ডাক্তারকে ডাকা দরকার। আমি চিকিৎসা করতে পারি, কিন্তু কিন্তু কি জানো, আমি তো পাশ করা ডাক্তার নই, দায়িত্ব নিতে ভরসা হচ্ছে না।
4: ডাক্তার কি হবে গো? আমার কথা শোনো নবীন, তুমি কুঞ্জগুনিনকে ডেকে পাঠাও।
3: এসব দুর্বুদ্ধি করো না নবীন, এটা একটা অসুখ, অন্য কিছু নয়। সঠিক চিকিৎসা করা দরকার।
0: না, আমি বলছি কি যে খাপ ছাড়া অসুখে ওদের চিকিৎসা ভালো ফল দেয় ভাই।
4: নবীন নবীন, আমার কথা শোনো।
0: ঠিক আছে, দুজনকে ডাক্তার লোক পাঠিয়ে দিচ্ছি।
5: কুঞ্জের সাথে চালাকি চলবে না। এই যে মেয়েরা, বোমের ফুলটা দাওয়ার খুঁটির সঙ্গে বেঁধে ফেলো। আর আমাকে এক ঘড়ি জল দাও তো। এখন বলছি ভালো কথা, ছাড় দূর।
0: শুকনো
5: পাতা
3: এখন এসব বন্ধ করাও নবীন, দামিনী বিকারগ্রস্ত হয়ে পড়বে, কুঞ্জকে থামাও।
0: এসব
3: বুঝলো কি? এসব চলতে থাকলে দামিনী বিশ্বাস করবে ওকে ভূতে ধরেছে, সেই মতো কথা বলবে।
0: থামো এবার।
6: বড় করে

0: কে ওকে খুন করেছিল শুধু না কুঞ্জ, ওই ও কুঞ্জ শুনছো, ছুটিয়ে নাও না চট করে,
1: বল বল কে খুন করেছিল, সুব্বাকে কে খুন করেছিল বল।
0: তো নেতিয়ে পড়েছে আর তো কথা বলছে না।
1: দাঁড়ান দাঁড়ান, আরেকটা চাল দিচ্ছে আমি।
2: বউটাকে মেরে ফেলবে নাকি? কুঞ্জ তুই হারাম জাদা আবার এসে জুটেছিস, ঝাড়ফুঁক দিয়ে লোক ঠকানো হচ্ছে? ভাগ এখান থেকে, ভাগ ভাগ। হ্যাঁ, আর তোমরা তোমরা ভিড় করে কি দেখতে এসেছো? মজা? হ্যাঁ, কুঞ্জুর তামাশা? ভাগো ভাগো সব এখান থেকে, ভাগো ভাগো। আচ্ছা নবীন, তুমি কুসংস্কারকে প্রশ্রয় দিচ্ছ? হ্যাঁ, আরে এটা একটা রোগ, শোনো শোনো, মনের ভয় আগে কাটাতে হবে, বিশ্রামে আর চিকিৎসায় ছেড়ে যাবে।
3: ঠিক আছে,
2: এখন বৌমার বাঁধন খুলে দিয়ে ওকে শুয়ে দাও, একটু একটু একটু তোমরা কেউ ধরো ধরো ধরো, একটু ঘুমুক।
4: আমি মেরো না গো, মেরো না, আমি আমি চাটুজে বাড়ি শুভ্র

0: দামিনী কি বললো শুনলে?
1: হ্যাঁ,
0: এ হয় নাকি? বলাই তো শুভ্রা খুন হবার তিন দিন আগে নিজেই খুন হয়েছে।
2: আরে কৈলাস ডাক্তার কি বললো শুনলে না? এটা একটা রোগ, মানুষের মন দুর্বল হয়ে ভয়ে আতঙ্কে এরকম করে।
3: শুনেন শুনেন, বলাই চক্রবর্তী শুভ্রাকে খুন করেছে, তবে সোজাসুজি ভাবে নয়।
1: সোজাসুজি ভাবে নয়, কি বলছো কি তুমি বলো তো?
3: আরে ওনারা কি করেন জানেন? নিজের কাজ ছাড়তে ওরা জ্যান্ত মানুষের শরীরে ঢুকে পড়ে।
1: কি কাণ্ড হয়ে, তার মানে এই গায়ের কোনো একজনের হাত দিয়ে বলাই এই খুন করিয়েছে?
3: হ্যাঁ।
1: কি বাবা, কি বলছো হে?
3: ঠিক বলছি,
2: এ তো আরেক গেলই ফেললে, এখন সবাই সবাইকে খুনি বলে সন্দেহ করবে।
1: শুভ্রার চেনা শোনাই কেউ হবে জানো তারিণী? অচেনা কেউ ভর সন্ধে ধীরেনের বাড়ির পেছনের ডোবার কাছে যাবেই বা কি করে?
4: আশ্চর্য, কি সব বোকা বোকা কথা বলছে এরা, যত সব কুসংস্কার, এই গায়ের মানুষের কিচ্ছু হবে না।
5: তুমি একটু শান্ত হও, একটু শান্ত হও দেখি।
4: শান্ত হবো? ভাবতে পারো আমার ছোট বোনটা ভূত হয়ে এই ওর ঘাড়ে চাপছে, এসব হয় নাকি?
5: না, ভাত দিয়ে গেলাম, খেয়ে নাও, সন্ধ্যে পার হয়েছে, আর বাইরে থাকা নয়, ঘরে ঢুকে খিল দিয়ে দেবো, আমার ভয় করে বাবু। শোনো একটা কথা বলি, আমার কিন্তু মনে হয় ওরা যা বলছে সেটাই ঠিক, নইলে।
4: ঠিক কথা বলছে, আমি বলাই চক্রবর্তী হয়ে নিজের বোনকে খুন করেছি না? ঠিক কথা বলছে, তুমিও বলছো কথা। চুপ চুপ, একদম চুপ করে থাকবে, কিচ্ছু বলবে না আমায়, কিচ্ছু না, খবরদার।
0: শান্তা শান্তা, আমার খাওয়া হয়ে গেছে, আমি বেরোচ্ছি, স্কুলের সময় হলো।
6: ঠিক আছে, ছাতাটা নিয়েছো তো? খুব রোদ দুর্গ,
5: দুগা দুগা দুগা দুগা।
4: কি সবাই যেন কিরম কিরম করে তাকাচ্ছে আমার দিকে, কি অস্বস্তি

0: অঘটন ঘটে গেল, বাড়িতে বউ ছেলে মেয়ে আছে, তো
1: পুজো দেবো?
0: হ্যাঁ, আরে আমি সব ব্যবস্থা করে দেবো। শোনো, বাড়ি ফেরার পথে একবার দেখা করো, সবার জন্য মাদুলি দিয়ে দেবো।
1: মাদুলি?
0: হ্যাঁ।
2: এখন ভালো আছো তো ধীরেন?
3: স্কুলে এলে বিশ্রাম নিলে না কেন?
1: কি বলছো বলো তো, কি হয়েছে আমার যে স্কুলে আসবো না?
2: না মানে সবাই তোমায় নিয়ে খুব কৌতূহলী কিনা তাই বলছি আর কি।
3: দেখলে না, ক্লাস ম্যানেজ করতে পারছো না, ছেলেরা যা খুশি বলছে।
1: সবাই মিলে আমাকে দেখার কি আছে? আমি কি একটা দেখার বস্তু?
2: ঠিক আছে ঠিক আছে, শোনো, হেডমাস্টার মশাই তোমাকে একবার ডেকে পাঠিয়েছেন, দেখা করো গিয়ে।
1: ও, হেডমাস্টার মশাই আমাকে? ডেকেছেন আমায় মাস্টার মশাই?
4: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তোমায় ডেকেছি, এসো এসো, বসো বসো বসো বসো। যা ঝড় বইছে তোমার উপর দিয়ে, বলছি তুমি এক মাসের ছুটি নাও ধীরেন, তোমার বিশ্রাম দরকার।
1: ছুটি নেব কেন মাস্টারমশাই?
4: দেখো, তুমি এখন সবার আলোচনার পাত্র হয়ে পড়েছো, তোমার অজান্তেই শুভ্রা খুনের ব্যাপারে তোমাকে ব্যবহার করা হয়ে থাকতে পারে, এসব নিয়ে অনেক কথাবার্তা হচ্ছে, এখন তোমার ছাত্রদের থেকে মানে দূরে থাকা দরকার।
1: কিন্তু নিজের বোনকে আমি নিজেই?
4: না না না না না না, আমি কিছুই বলছি না, স্কুলের সেক্রেটারি মথুরবাবু এই মাত্র এসেছিলেন, তিনি বললেন তোমাকে ছুটি নিতে।
1: কিন্তু আমার তো ছুটির দরকার নেই। আচ্ছা আচ্ছা, আমি কি মথুরবাবুর সঙ্গে একবার কথা বলবো?
4: কথা তো তুমি বলতেই পারো, তবে এখন না যাওয়াই ভালো, মানে উনি হয়তো এখন খেয়ে দিয়ে বিশ্রাম করছেন, তুমি বরং ওই ছুটির মধ্যে একদিন চলে যাও।
1: ও ঠিক আছে, আমি তাহলে যাই।
5: কি হলো ধীরেন মাস্টার, ওরকম করছো কেন, হাঁটতে কষ্ট হচ্ছে?
1: কদিন ধরেই মাঝে মধ্যে ঝাঁকি লেগে মাথাটা ঘুরে যাচ্ছে।
5: ও, একটু বসো বসো, ওখানে ওই গাছের ছায়াটায় বসো।
1: একটু বসি, মাথাটা কিরম

0: কি যে হচ্ছে মাথার মধ্যে, তাহলে তাহলে তাহলে কি আমি ঘোরের মধ্যে শুভ্রাকে,
1: কি গো ধীরেন, এখানে বসে কি এত বিড়বিড় করছো? এ কি তোমার চোখটা এমন ঘোলাটে লাগছে কেন? যাও বাড়ি যাও, আমি তোমায় পৌঁছে দেব।
0: না না না না, আমি নিজেই যেতে পারবো, আমি যাই, আমি যাই বাড়ি গিয়ে শুয়ে পড়ি, আমি যাই। না না না না, রাস্তা দিয়ে যাবো না, আবার কার সঙ্গে দেখা হয়ে যাবে। না না না, বরঞ্চ ওই মাঠের পথ ধরি।
2: বলি সারাটা দুপুর তো বিছানা ছটপট করে কাটালে, বেলা পড়ে এলো, বাইরে গিয়ে একটু বসো, ভালো লাগবে।
0: বাইরে তাই করি, একটু বাইরে গিয়ে বসিয়ে

0: কে ওখানে বাঁশারের ওখানে কি নড়ছে? কে কে কে ওখানে কে
1: কোথায় কে গো কোথায় কে কোথায় গো কি কি কি নড়ছে?
2: আমি বাঁশ কাটছি তুই বাঁশ কাটছিস
0: বাঁশ কাটছিস কে তোকে বাঁশ কাটতে বলেছে?
1: আমি আমি হ্যাঁ আমি বলেছি আমি
0: তুমি বলেছো কেন কেন বাঁশ দিয়ে কি হবে?
1: আরে ওই যে খেন্তি পিসি বললো বলে যে নতুন একটা বাঁশ কেটে তার আগা মাথা পুড়িয়ে ঘাটের পথে আর আড়ি ফেলে রাখতে
0: কি হবে তাতে?
1: ওই ডোবার পথে ফেলে রাখবো তাহলে ওনারা ওটাকে ডিঙি এদিক পানে আসতে পারবেন না, সন্ধ্যের আগে পেতে আবার ভোরবেলা তুলে নেবো। দেখো তুমি যেন আবার ভুল করে বাঁশটা ডিঙিয়ে যাও না।
0: ছেলে মেয়েরা সব কোথায় দেখছি না?
1: ও অন্ধকার নামলে এখন খুব ভয় করে গো, গা কেমন ছমছম করে। তাই রান্না বান্না ঘর কন্যা কাজ সন্ধ্যের আগে শেষ করে ওদের খাইয়ে দেয় ঘরে ঢুকে দিয়েছি।
3: বাড়ির মধ্যে বাড়ির বাইরে সব জায়গায় এই একই বিষয় নিয়ে কথা হচ্ছে।
1: শোনো না গো, তামাক খাওয়াতে শেষ হলে ঘাটের পথে বাঁশটা গিয়ে পেতে দিও।
0: না বাঁশ পাততে হবে না।
1: বেশ তোমায় পাততে হবে না, আমি পেতে দিচ্ছি। ডোবার পার থেকে যদি শুভ্রা বাড়ির উঠোনে আসতে চায় এই বাঁশ পর্যন্ত এসে ঠেকে যাবে।
4: শুনছো, বাঁশটা পেতে দিলাম, তুমি যেন এই বাঁশটা আবার ডিঙিয়ে দেও না।
1: আমি ঘরে গেলাম ওদের খেতে দি। ওমা তোমার চোখটা কেমন লাল হয়েছে, টকটকে লাল। যাকে শুনছো তুমি এখন খাবে না তো, তাহলে তোমার খাবারটা ঢাকা দিয়ে রাখছি, ঘরে আসবে তো নাকি?
0: না
1: দেরি করো না।

0: নিজের সাথে সংযোগ স্থাপনের সবচেয়ে ভালো সময় হলো এই সন্ধ্যেবেলা। হ্যাঁ, সেই রকমই তো বলে ওরা। শুভ্রা কি কিছু বলতে চাইছে আমায়? ওকে একটা সুযোগ দেওয়া উচিত। শুভ্রা দামিনীকে ভর করেছিল এই রকম সন্ধ্যেবেলায়। কি বলতে চায় বোনটা আমার? চাই চাই পাঁচটা ডিম দুবার কাজটায় গিয়ে তোমায়।
1: কিসের আওয়াজ? কি হলো? কি আবার কি কি যেন ডাকছে? ওকে দেখছি না তো, কোথায় গেল? দেখি বাইরে বেরোই একবার। আরে ওই তো, ওকে শুনছো? শুনছো? হ্যাঁ হ্যাঁ, তুমি অন্ধকারে ডোবার ধারে দাঁড়িয়ে কি করছো? আরে ওখানে গেলে কেন? শুনছো কি হচ্ছে?
2: কেন
1: শোনানো বাস ডিঙ্গাতে পারছো না?

0: এদের পরিবারে
1: একের পর এক কি যে হচ্ছে,
2: একের পর এক উপদ্রব।
1: আরে জলান জলান, আরে ভালো করে চান করা,
3: গ্রামটাকে একেবারে নিকেশ করে দেবে নাকি গো?
1: আরে বেঁধে ফেল, বেঁধে ফেল, বেঁধে ফেল খুঁটির সাথে।
4: ওহে তোমরা একটু সরো তো, সরো সরো সরো সরে দাঁড়া। ওই তো কুঞ্জ গুনি রয়েছে, এসো কুঞ্জ, কুঞ্জ এদিকে এসো, এদিকে এসো।

0: মনসা দেবী কি পড়াচ্ছে, কি গন্ধ!
1: আরে ওই হলুদ পোড়া শোকাচ্ছে।
2: তুই বল, তুই কে বল, বল কে বল, না বললে আবার হলুদ পোড়া শোকাবো। বল
3: আমি চক্রবর্তী।

নাটক শেষ। কি একটু ধোঁয়াশা থেকে গেল, স্বাভাবিক, বিষয়টি যে গোলমেলে। হলুদ রংটাকেই ভাবুন না, উজ্জ্বল হলে স্বর্ণাভ, আবার মন খারাপে বিবর্ণ। অতএব অন্ধবিশ্বাস কুসংস্কার দূরে থাক, মনোবিকারের শিকার না হয়ে বরং আমরা প্রত্যেকে হয়ে উঠি আলোর পথযাত্রী।

অখিল ভারতীয় কার্যক্রমে শুনলেন হলুদ পোড়া, কাহিনী মানিক বন্দ্যোপাধ্যায়, বেতার নাট্যরূপ দেবাশিস বন্দ্যোপাধ্যায়, অভিনয়ে তারিণী, শ্যাম বন্দ্যোপাধ্যায়, ঘোষাল অশোক চক্রবর্তী, মহেশ সমর সেন, প্রথম ব্যক্তি সোমনাথ চৌধুরী, দ্বিতীয় ব্যক্তি সৌমিত্র চট্টোপাধ্যায়, মহিলা কাবেরী গোস্বামী, মনোরমা ইনা রায়, দামিনী তুহিনা দত্ত, নবীন শুভব্রত দে, ডাক্তার দেবব্রত বন্দ্যোপাধ্যায়, কুঞ্জ ওঝা ফকির দাসকুমার, পুরুতমশাই দেবব্রত দাস, হেডমাস্টার দীপক বসু এবং শান্তা নমিতা চক্রবর্তী ও ধীরেন দেবরাজ রায়, সূত্রধার দেবাশিস বসু, শব্দ সংযোজনা রফি উদ্দিন। নাটকটি প্রযোজনা করেছেন ডক্টর দীপক চন্দ্র পোদ্দার।

0: আকাশবাণী কলকাতা, খবর পড়ছি বর্ণালী সিংহ। এখনকার বিশেষ বিশেষ খবর। পশ্চিমবঙ্গে প্রথম বিজেপি সরকার আগামীকাল শপথ নেবে। নবনির্বাচিত এই সরকারের প্রথম মুখ্যমন্ত্রী হচ্ছেন শুভেন্দু অধিকারী। তামিলনাড়ুতে তামিজাঘাত ভেত্রি কাজাঘাম টিভিকের প্রধান অভিনেতা সি জোসেফ বিজয় আগামীকাল মুখ্যমন্ত্রী পদে শপথ নিতে চলেছেন। পুদুচেরিতেও এনডিএর মুখ্যমন্ত্রী পদপ্রার্থী এন রঙ্গস্বামী উপরাজ্যপালের কাছে সরকার গঠনের দাবি জানিয়েছেন। এনআইএর হাতে থাকা মামলার বকেয়া দশ থেকে পনেরোটা শুনানি সম্পন্ন করার জন্য সুপ্রিম কোর্ট অন্ততপক্ষে একটি বিশেষ আদালত তৈরির নির্দেশ দিয়েছে। ইরানের নৌবাহিনী ওমান উপসাগরে একটি তেলের ট্যাঙ্কার আটক করেছে। এদিকে সরকার বলেছে ভারতে গার্হস্থ্য এলপিজি সরবরাহ স্বাভাবিক। বাংলাদেশে আজ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের 165তম জন্মবার্ষিকী উদযাপিত হচ্ছে। পশ্চিমবঙ্গে আগামীকাল 25শে বৈশাখে কবি প্রণামের আয়োজন করা হয়েছে। ভারতের সিমরনজিৎ কৌর তীরন্দাজিতে বিশ্বকাপ স্টেজ টু প্রতিযোগিতায় মহিলাদের রিকার্ভ ব্যক্তিগত বিভাগে সেমিফাইনালে পৌঁছেছেন। আসছি বিস্তারিত খবরে। পশ্চিমবঙ্গে প্রথম বিজেপি সরকার আগামীকাল শপথ নিতে চলেছে। নবনির্বাচিত এই সরকারের প্রথম মুখ্যমন্ত্রী হচ্ছেন শুভেন্দু অধিকারী। বরিষ্ঠ বিজেপি নেতা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ কলকাতার বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে নবনির্বাচিত বিধায়কদের নিয়ে এক বৈঠকে মিলিত হন। সেখানেই পরিষদীয় দলনেতা হিসেবে সর্বসম্মতিক্রমে বেছে নেওয়া হয় শুভেন্দু অধিকারীকে। বৈঠকের পর অমিত শাহ বলেন, বিজেপি বাংলার মানুষের বিশ্বাস পূরণ করতে বদ্ধপরিকর। রাজ্যে নতুন মুখ্যমন্ত্রী ও সরকার শপথ গ্রহণ করলে দুর্নীতি সিন্ডিকেট সহ সমস্ত অভিযোগ থেকে রাজ্যকে মুক্ত করা হবে। এখানে রাজনীতির অপরাধকরণ হবে না বলেও স্পষ্ট আশ্বাস দেন তিনি।
1: আজ ভারতীয় জনতা পার্টি কি ওর সে বঙ্গাল কি জনতা কো বিশ্বাস দিলানা চাহতা হুম। ভাজপকে শাসন মে না এডমিনিস্ট্রেশন কা রাজনীতিকরণ হোগা না রাজনীতি কা অপরাধীকরণ হোগা। এ হামারা বঙ্গাল কি জনতা কো ওয়াদা হ্যায়। গুন্ডাগর্দি, হিংসা, সিন্ডিকেট, ভ্রষ্টাচার, কট মনি, এ যে ত্রাস থা বঙ্গাল কি জনতা পর, হমারে নয়ে মুখ্যমন্ত্রীকে চার্জ লেতে হি কুছ হি মহিনো মে সারা সমাপ্ত হো জায়েগা অর বঙ্গাল কে কিলোমিটারও দূর, স্যাঁকড়ো কিলোমিটার দূর তক হোগা।
0: এদিকে পরিষদীয় দলনেতা হিসেবে নির্বাচিত হওয়ার পর শুভেন্দু অধিকারী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে ধন্যবাদ জানান। এ রাজ্যও প্রধানমন্ত্রী সবকা সাথ সবকা বিকাশের পথে হাঁটবে বলে আশ্বাস দেন তিনি।
2: আমাদের মন্ত্র একটাই হোক, নরেন্দ্র মোদীজির মন্ত্র সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাস সবকা প্রয়াস, এটাই হোক আগামী দিনে আমাদের মন্ত্র। আসুন পশ্চিম বাংলাকে মোদীজির আদর্শে, তার নেতৃত্বে নবনির্মাণ করি। কেন্দ্র রাজ্য যৌথ ভাবে কাজ করে আমরা মানুষের প্রত্যাশা পূরণ করি, এটাই হোক আজকের দিনে আমাদের সংকল্প। মোদীজি দিয়েছেন ভরসা, দেখিয়েছেন স্বপ্ন, আর অমিত শাহজির নেতৃত্বে আমরা ভয় কাটাতে পেরেছি।
0: রাজ্যে প্রাতিষ্ঠানিক দুর্নীতির বিরুদ্ধে

0: তদন্তে অবসরপ্রাপ্ত বিচারপতির নেতৃত্বে কমিশন গঠন এবং আরজিকর ও সন্দেশখালির ঘটনার তদন্তে কমিশন গঠন করারও প্রতিশ্রুতি দেন তিনি। এছাড়া যারা সরকারি অর্থ নয় ছয় করেছে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। বিজেপির সংকল্পপত্রের প্রতিটি সংকল্পই সঠিক সময়ের মধ্যে পূরণ করা হবে বলে শ্রী অধিকারী আশ্বাস দেন। এরপর শ্রী অধিকারী রাজ্যপাল রবীন্দ্রনারায়ণ রবির কাছে সরকার গঠনের দাবি জানাতে লোকভবনে যান। তার সঙ্গে ছিলেন দলের রাজ্য সভাপতি শমিক ভট্টাচার্য, উড়িষ্যার মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি, দিলীপ ঘোষ, লকেট চ্যাটার্জি, তাপস রায় প্রমুখ। আগামীকাল সকাল 10টা নাগাদ ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে শপথ নেবে শুভেন্দু অধিকারীর নেতৃত্বে নতুন সরকার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং সহ একাধিক কেন্দ্রীয় নেতা এবং বিজেপি শাসিত রাজ্যগুলির মুখ্যমন্ত্রী ও উপমুখ্যমন্ত্রী থাকবেন এই শপথ গ্রহণ অনুষ্ঠানে। এই শপথ গ্রহণকে ঘিরে মহানগরীতে এখন সাজো সাজো রব। লোকভবন, বিধানসভা, আকাশবাণী ভবন সহ সমস্ত গুরুত্বপূর্ণ দপ্তর সাজিয়ে তোলা হয়েছে গেরুয়া আলোয়। জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। একটি প্রতিবেদন।
1: সাংবিধানিক রীতি মেনেই সংখ্যাগরিষ্ঠতার দাবি পেশ করা হয়। পাশাপাশি আগামীকাল ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে আয়োজিত শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য রাজ্যপালকে আনুষ্ঠানিক আমন্ত্রণও জানানো হয়েছে। সকাল 10টার পর নতুন বিজেপি সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠান হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সহ একাধিক কেন্দ্রীয় মন্ত্রী এবং বিজেপি শাসিত রাজ্যগুলির মুখ্যমন্ত্রীদের উপস্থিতিতে শপথ নেবে নতুন সরকার। দীর্ঘ 15 বছর পর বাংলায় সরকার বদলের আবহে এখন নজর শনিবাসরীয় ব্রিগেডের দিকে। কঠোর পুলিশি নিরাপত্তায় দিন রাত এক করে সেখানে চলছে চূড়ান্ত প্রস্তুতির কাজ। এদিকে বিধানসভা ও মহাকরণে প্রস্তুতি চলছে জোর কদমে। ওই দুই ভবন থেকেই সরকার পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে বিজেপি। অভিরূপ ভট্টাচার্য, আকাশবাণী সংবাদ, কলকাতা।
0: পশ্চিমবঙ্গের ইতিহাসে আগামীকাল এক ঐতিহাসিক দিন বলে রাজ্যসভার সাংসদ হর্ষবর্ধন শ্রিংলা মন্তব্য করেছেন। তিনি আজ কলকাতায় সাংবাদিকদের বলেন, গত 50 বছরের ইতিহাসে এই প্রথমবার বাংলায় এমন একটি দল সরকার গড়তে চলেছে যারা একই সঙ্গে রাজ্য ও কেন্দ্র দু জায়গাতেই ক্ষমতায়। বাংলার মানুষ যে পরিবর্তন চেয়েছিলেন তা আজ পাওয়া গেছে। তামিলনাড়ুতে তামিঝাঘা ভেত্রি কাঝাঘাম বা টিভিকের প্রধান অভিনেতা সি জোসেফ বিজয় আগামীকাল মুখ্যমন্ত্রী পদে শপথ নিতে চলেছেন। সকাল 11টায় হবে শপথ গ্রহণ অনুষ্ঠান। সিপিআই, সিপিআইএম, ভিসিকে ও আইইউএমএল টিভিকে সমর্থন জানিয়েছে। এর ফলে এই জোটের বিধানসভায় এখন প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা রইল। পুদুচেরিতে জাতীয় গণতান্ত্রিক জোট এনডিএর মুখ্যমন্ত্রী পদপ্রার্থী এন রঙ্গস্বামী আজ উপরাজ্যপাল কে কৈলাসনাথনের সঙ্গে সাক্ষাৎ করে পরবর্তী সরকার গঠনের দাবি জানিয়েছেন। শ্রী রঙ্গস্বামী সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সংখ্যক বিধায়কদের স্বাক্ষর সম্বলিত পত্র উপরাজ্যপালের কাছে হস্তান্তর করেন। তাঁর সঙ্গে ছিলেন এনডিএ এবং জোটসঙ্গী বিধায়করা। কেরালামে নতুন মন্ত্রিসভা গঠনের বিষয়ে আলোচনা চলছে। ইউডিএফ এর প্রধান দল কংগ্রেস রবিবারের মধ্যে তাদের নেতা ঘোষণা করবে বলে আশা করা হচ্ছে। কংগ্রেস সূত্রে জানা গেছে, কেরালামে দলের পর্যবেক্ষকদের জমা দেওয়া প্রতিবেদনের উপর ভিত্তি করে জাতীয় নেতৃত্বই বিধানসভায় দলীয় নেতা নির্বাচনের চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন। জাতীয় তদন্তকারী সংস্থা এনআইএর হাতে থাকা মামলার বকেয়া 10 থেকে 15টা শুনানি সম্পন্ন করার জন্য সুপ্রিম কোর্ট অন্ততপক্ষে একটি বিশেষ আদালত তৈরির নির্দেশ দিয়েছে। প্রধান বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচি জানিয়েছেন, এক মাসের মধ্যে এই বিশেষ আদালত গঠন করতে হবে। এক স্বতঃপ্রণোদিত মামলায় শীর্ষ আদালত বলেছে, এই বিশেষ আদালতে অন্য কোনো মামলার কাজকর্ম হবে না এবং প্রতিদিনের নিরিখে মামলা শুনানি গ্রহণ করা হবে। একটি শুনানি যাতে এক মাসের মধ্যে সম্পন্ন করা যায় তা সুনিশ্চিত করবেন বিশেষ আদালতের বিচারক। ঝুলে থাকা মামলার সংখ্যা যদি 15 ছাড়িয়ে যায় সেক্ষেত্রে দুটি বিশেষ আদালত খোলা হবে। সোমনাথ মন্দিরের 75তম বর্ষপূর্তি উপলক্ষে সোমনাথ অমৃত পর্ব উদযাপন করা হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী সোমবার 11 মে গুজরাত সফরে সোমনাথ অমৃত পর্বে যোগ দেবেন। 1951 সালের ওই দিনে ভারতের প্রথম রাষ্ট্রপতি রাজেন্দ্র প্রসাদ পুনর্নির্মিত মন্দিরটির দ্বারোদ্ঘাটন করেন। খবর শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। ইরানের নৌবাহিনী ওমান উপসাগরে একটি তেলের ট্যাঙ্কার আটক করেছে। সেদেশের সেনাবাহিনীর পক্ষ থেকে আজ এক বিবৃতিতে জানানো হয়েছে, ওশেন কই নামের ওই ট্যাঙ্কারটি ইরানের থেকে তেল বহন করছিল এবং তা জাতীয় স্বার্থবিরোধী কাজে লাগানো ছক কষা হয়েছিল। আরেকটি বিবৃতিতে সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, নৌবাহিনী মার্কিন বিধ্বংসী জলযান লক্ষ্য করে ক্রুজ ক্ষেপণাস্ত্র, রকেট ও ড্রোন হামলা চালায়। হরমুজ প্রণালী এবং ইরানের জলসীমায় এই আক্রমণ চালানো হয়। মার্কিন সেনাবাহিনীর পক্ষ থেকে অবশ্য পাল্টা দাবি করা

0: হয়েছে। ওমান উপসাগরে ইরানের বন্দরে প্রবেশের আগে তারা দুটি জলযান ধ্বংস করে দিয়েছে। ইরানের পক্ষ থেকে নিন্দা করা হয়েছে এই হামলার। সরকার জানিয়েছে দেশীয় বাজারে গৃহস্থালির এলপিজি সরবরাহ স্বাভাবিক রয়েছে এবং কোথাও ঘাটতির কোনো খবর নেই। নতুন দিল্লিতে আজ এক আন্তমন্ত্রক বৈঠকে পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রকের সচিব সুজাতা শর্মা জানিয়েছেন, গৃহস্থালির কাজে যাতে উপভোক্তারা কোনো রকম সমস্যার সম্মুখীন না হন বা পশ্চিম এশিয়ায় উদ্ভূত পরিস্থিতি সত্ত্বেও এলপিজির দাম যাতে স্থিতিশীল রাখে তা সুনিশ্চিত করতে সরকার একাধিক উদ্যোগ নিয়েছে। বাংলাদেশে আজ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের 165তম জন্মবার্ষিকী উদযাপিত হচ্ছে। সাহিত্য, সঙ্গীত এবং মানবতাবাদী চিন্তাধারায় রবীন্দ্রনাথের চিরস্থায়ী অবদানের প্রতি শ্রদ্ধা জানিয়ে সেদেশে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে। রবীন্দ্র জয়ন্তীতে সেদেশের সংস্কৃতি মন্ত্রক তিন দিনব্যাপী জাতীয় কর্মসূচির আয়োজন করেছে। আগামীকাল 25শে বৈশাখ রবীন্দ্র জয়ন্তী উপলক্ষে রাজ্যের তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে কবি প্রণামের আয়োজন করা হয়েছে। সন্ধ্যায় রবীন্দ্র সদন প্রেক্ষাগৃহে উপস্থিত থাকবেন কলকাতার বিশিষ্ট শিল্পীরা। এছাড়াও জোড়াসাঁকো ঠাকুরবাড়ি ও রথীন্দ্র মঞ্চে সকালে বরাবরের মতো কবির প্রতি শ্রদ্ধা জানাতে উপস্থিত থাকবেন বহু শিল্পী ও রবীন্দ্রপ্রেমী মানুষ। ভারতের সিমরনজিৎ কৌর তীরন্দাজিতে বিশ্বকাপ স্টেজ টু প্রতিযোগিতায় মহিলাদের রিকার্ভ ব্যক্তিগত বিভাগে সেমিফাইনালে পৌঁছেছেন। চীনে আজ তিনি চীনা তাইপেয়ের ফং ইউজুকে 6-0 হারিয়ে দেন। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আর একবার। পশ্চিমবঙ্গে প্রথম বিজেপি সরকার আগামীকাল শপথ নেবে। নবনির্বাচিত এই সরকারের প্রথম মুখ্যমন্ত্রী হচ্ছেন শুভেন্দু অধিকারী। এনআইএর হাতে থাকা মামলা বকেয়ার 10-15টি শুনানি সম্পন্ন করার জন্য সুপ্রিম কোর্ট অন্ততপক্ষে একটি বিশেষ আদালত তৈরির নির্দেশ দিয়েছে। খবর পড়া আজকের মতো শেষ হল। এর পরের খবর শুনবেন আগামীকাল সকাল 6:20 গীতাঞ্জলি প্রচার তরঙ্গে।
1: আকাশবাণী আগরতলা, এখন পালা আমাদের কর্মপ্রার্থী বন্ধুদের জন্য কাজের খবর জানিয়ে দেওয়ার। আমাদের স্টুডিওর ঘড়ির কাঁটা বলছে এখন রাত 10:11 হয়ে 16 সেকেন্ড। এই অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 236.4 মিটারে অর্থাৎ 1269 কিলোহার্টজে। জানিয়ে দিচ্ছি আজকের কাজের খবর। ভারতীয় সেনাবাহিনী সিএসবিও গ্রেড টু নিয়োগ 2026। গ্রুপ সি পদে 190টি শূন্য পদ রয়েছে। সরকারি চাকুরি ভারতীয় সেনাবাহিনী সিএসবিও গ্রেড টুতে জমা দেওয়ার শেষ তারিখ 31শে মে 2026। যোগ্যতা দশম ও দ্বাদশ শ্রেণী পাস। কাজের ধরন স্থায়ী, শূন্য পদের সংখ্যা 190। কাজের অবস্থান সর্বভারতীয়, ভারতীয় সেনাবাহিনী পদে অর্থাৎ সিভিলিয়ান সুইচ বোর্ড অপারেটর পদে গ্রেড টু গ্রুপ সি ভিত্তিক 2 বছরের প্রবেশন মেয়াদে যোগ্য প্রার্থীদের কাছ থেকে আবেদনপত্র আহ্বান করা হচ্ছে। প্রবেশনকালে সন্তোষজনক কর্মক্ষমতার সাপেক্ষে পরবর্তীতে স্থায়ীভাবে নিয়োগ দেওয়া হবে। গুরুত্বপূর্ণ তারিখসমূহ হল, অনলাইনে আবেদন শুরু হয়ে গেছে 2026 থেকে, আর শেষ তারিখ 31শে মে 2026। প্রার্থীদের অবশ্যই একটি স্বীকৃত বোর্ড থেকে ম্যাট্রিক বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। প্রার্থীদের প্রাইভেট বোর্ড এক্সচেঞ্জ বোর্ড পরিচালনায় পারদর্শিতা থাকতে হবে। প্রার্থীদের ন্যূনতম 6 মাসের অভিজ্ঞতা থাকতে হবে। ইংরেজি ও হিন্দিতে সাবলীলভাবে কথা বলতে পারতে হবে। বয়সসীমা 31শে মে 2026 তারিখ অনুযায়ী প্রার্থীদের ন্যূনতম বয়স 18 বছর হতে হবে।

0: এবং সর্বোচ্চ বয়স 25 বছর অতিক্রম করা যাবে না। তবে সরকারি নির্দেশিকা অনুযায়ী উচ্চ বয়সসীমা শিথিলতা প্রযোজ্য। লিখিত পরীক্ষার ভিত্তিতে প্রার্থীদের সংক্ষিপ্ত তালিকা তৈরি করা হবে। নির্বাচিত প্রার্থীদের একটি ব্যবহারিক পরীক্ষা এবং একটি সাক্ষাৎকারেও অংশগ্রহণ করতে হবে, যা যোগ্যতা নির্ধারণী হবে। বেতনক্রম: বেতন স্তর 0-3। আবেদন পদ্ধতি অনলাইন: প্রার্থীদের ভারতীয় সেনাবাহিনীর অফিসিয়াল ওয়েবসাইট http://indianarmy.nic.in/এর মাধ্যমে অনলাইনে আবেদন করার পরামর্শ দেওয়া হচ্ছে। শুনলেন কাজের খবর আকাশবাণী আগরতলা। এখন শুনবেন অনুষ্ঠান মৈত্রী।
1: নমস্কার সুপ্রিয় শ্রোতা, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের মৈত্রী অনুষ্ঠানের আরও এক নতুন পর্বে। দুদেশের যে ভ্রাতৃত্বের বন্ধন, দুদেশের মানুষ কীভাবে জীবন জীবিকা নির্বাহ করছে সেই বিষয় আপনাদের মাঝে তুলে ধরি, আজও তার ব্যতিক্রম হবে না। আমরা আজ শহরতলির বেলাবোরে চলে এলাম, যেখানে খানিকটা দূরেই কাঁটাতারের বেড়া, অর্থাৎ ওই পাশটায় বাংলাদেশ এবং এই পাশটায় আমাদের দেশ অর্থাৎ ভারতবর্ষ বা আমাদের রাজ্য ত্রিপুরা, যেখানে বিভিন্ন চাষিরা রয়েছেন। আজ আমরা কথা বলবো এমন এক চাষির সঙ্গে। তো চলুন শুরু করি আজকের মৈত্রী অনুষ্ঠান।

0: তো প্রথমে ওনার কাছ থেকে ওনার নামটা জানবো, আপনার নামটা বলুন।
1: সঞ্জীব রায়।
0: সঞ্জীব রায়, আজকে আমাদের সঙ্গে রয়েছে সঞ্জীব রায়, যিনি পান চাষ করে ওনার পরিবার এবং নিজে জীবন এবং জীবিকা নির্বাহ করছেন। আচ্ছা, আপনি কত বছর ধরে এই পান চাষ করছেন?
1: দশ বছর।
0: দশ বছর ধরে কেন পান চাষটাই কেন শুরু করলেন?
1: পান চাষটা এমন একটা চাষ, যেই চাষটাতে সারা বৎসর একটা কৃষকের পক্ষে কম আর বেশি একটা পয়সা রোজগারের রাস্তা পরিষ্কার থাকে, যার ফলে এই চাষটার দিকে আমরা প্রতিনিয়ত আগ্রহ সহকারে এটা এই চাষ করে থাকি।
0: আচ্ছা, তো আপনি পান চাষ দশ বছর আগে শুরু করলেন, কত কতটুকু জায়গার মধ্যে প্রথম পান চাষ শুরু করেছিলেন?
1: পাঁচ ঘন্টা।
0: পাঁচ ঘন্টাতে, আর এখন কতটুকু রয়েছে?
1: হ্যাঁ, পাঁচ ঘন্টাতেই আছে।
0: আচ্ছা, পাঁচ ঘন্টার মধ্যেই আপনি পান চাষটা করছেন। এই যে পান লাগান বা পানের চারা করেন, আপনি কি নিজেই চারা করে?
1: নিজে
0: নিজে চারা করি। এই যে চারা করছেন, কোন সময় বছরের কোন সময় চারাটা লাগান? বা
1: এই চারাটা বছরের আশ্বিন, ভাদ্র থেকে আশ্বিন, এই দুই মাসে এই চারাটা লাগানো হয়।
0: তো কিভাবে করেন চারাটা, কিভাবে করেন
1: চারাটা? এটা লত, চারা হলো এটা লত, চিকনটা কঞ্চির উপর লতরা এটা ঝুলানো থাকে, জানতে এটার মধ্যে মানে ভাই এটার মধ্যে ফেঁসে ফেঁসে লতরা উপরে উঠে। এই কঞ্চিটা, এই কঞ্চিটা থাকে প্রায় চার হাত লম্বা, চার থেকে সাড়ে চার হাত।
0: আচ্ছা আচ্ছা।
1: তো এই লতরা আমরা যেটা নাকি পানের চারা করব, ওই লতরা আমরা কাটি না, আর এটার পানটা পারিও না। লতরা যখন একদম ম্যাচিউর হইয়া উপরে উঠবো, তখন ভাদ্র আশ্বিন মাসে এই লতরাকে আমরা লামাইয়া কাটটা দুইটা করে পান রাখি প্রতিটা ইয়েতে।
0: ভাদ্র আশ্বিন মাসে,
1: ভাদ্র আশ্বিন মাসে প্রতিটা গাইটে আমরা দুইটা করে পান রাখি। এই এটা হলো একটা চারা, এইভাবে আমরা চাষটা করে থাকি।
0: এই যে ভাদ্র আশ্বিন মাসে পানটো আপনারা তুলেন, তারপর আবার পানের নতুন চারা উৎপন্ন করেন। এই যে পান চাষ করছেন, কোনো সার ব্যবহার করেন?
1: না, একমাত্র পান চাষের করার আগে গোবর সার ব্যবহার করা যায়, অন্য কোনো রাসায়নিক সার ব্যবহার করা যায় না এবং আমরা করিও না।
0: আচ্ছা, যদি যারা সার ব্যবহার করে সেই পানটা কি কোনো রকম উন্নত হয়?
1: সার, রাসায়নিক সার সম্ভবত ব্যবহার খুব কম করে।
0: আচ্ছা।
1: হ্যাঁ, কম করে, এই কারণে রাসায়নিক সার ব্যবহার করলে কোনো এক সময় এটা খুব এটা অল্প সময়ের জন্য খুব ভালো হবে, কিন্তু অচিরে এটা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে, যার কারণে আমরা গোবর সার ব্যবহার করি। প্রথমত চাষ করার আগে গোবর সার ব্যবহার করি, আর অগ্রাণ থেকে ফাল্গুন মাসের মধ্যে এই

0: গোবরটাকে একদম ডাস্ট করে আবার প্রতিটা কেলে কেলে গোবরটা আমরা ছিটিয়ে দিই।
1: আচ্ছা আচ্ছা, এই যে পানটা চাষ করছেন, আপনারা কিভাবে যত্ন নেন? একদম সকাল থেকে রাত্র পর্যন্ত যদি আমি ধরি টাইমটা, কিভাবে যত্নটা নেন?
0: যত্নটা হলো এরকম, প্রথম লাগানোর পরে আমরা এটাকে বলে এটা বুলেনা মাটি দিই। যদি জায়গাটা স্যাঁতসেঁতে থাকে, শুকনা মাটি এটার মধ্যে আমরা এমনি ছিটিয়ে ছিটিয়ে দিলে পরে ওই, যদি জায়গাটা রসালো থাকে তাহলে জায়গাটা একটু শুকনা হয়ে যায়। এই কারণে আমরা শুকনা মাটি ছড়াইয়ে ছড়াইয়ে দিই। তারপরে ওই বীজটা লাগানোর পরে এটা যখন আশ্বিন মাসে বা ভাদ্র মাসে আমরা লাগাই, এটা আস্তে আস্তে আস্তে আস্তে এটার অঙ্কুর দেয়, যা আগা মেলে। তারপরে মাস দেড়েকের ভিতরে বা দুই মাসের ভিতরে অগ্রাণ বা আশ্বিন মাসে লাগাইলে অগ্রাণ মাসের মধ্যেই এটা কঞ্চিতে বাওয়া শুরু করে। বাওয়া শুরু করলে আমরা একরকম সন আছে উলু সন, ওই সন দিয়ে আমরা এটাকে, হ্যাঁ, গাছটাকে মানে ইয়ে করে প্যাচ দিয়ে দিই আর কি। তারপরে এটাতে কীটনাশক ওষুধ দিতে হয়। তারপরে এটার এক প্রকার ডেমি আছে, ডেমিগুলি ভেঙে দিতে হয়। এরপরে যখন এটা ফাল্গুন চৈত্র মাস হয়ে গেল, তখন এটা পুরা লতরাই গাছে এই ইয়েতে কঞ্চিতে বাইয়ে গেল। আস্তে আস্তে আমরা নিচের পান্ডা পাড়তে পারি।
1: আচ্ছা,
0: হ্যাঁ, তো নিচের পান্ডা পাড়তে পারি বা নিচের পান্ডা পারি। প্রথম বছর এটার প্রোডাকশন এত বেশি হয় না, এটা প্রোডাকশনটা আস্তে আস্তে বছর দেড়েক থেকে দুই বছর লাগে।
1: আচ্ছা,
0: দুই বছর পরে এটা পুরো ম্যাচিউর হয়ে যায়। গাছটা বাইরে যখন উপরে উঠে, তার আগে আমরা এই পানগুলি প্রতি সপ্তাহে একটা গাছ থেকে দুইটা তিনটা করে পান ভাঙি। তো চার সপ্তাহে হইলো এক মাস, তো সপ্তাহে আমরা একদিন করে ভাঙি। তো একদিন করে ভাঙলে মাসে চারবার পাঁচবার আমরা বাজার করতে পারি। পাঁচ ঘন্টা ক্ষেত থেকে এখানে আমরা বাজার করলে পরে দেখা যাইতেছে প্রতি বাজারে পাঁচ কুড়ি পান। আমার পাঁচ কুড়ি মানে হইলো আশিটা এক বিঘা, এরকম কুড়ি বিঘা পান, হ্যাঁ, ও কুড়ি বিঘা পান হইলো এক কুড়ি পান।
1: আচ্ছা,
0: এইভাবে আমরা পাঁচ কুড়ি পান একটা একটা সপ্তাহে পাড়তে পারি। তো বর্ষার সিজনে এই পানের দামটা থাকে খুব কম।
1: আচ্ছা,
0: কিন্তু প্রোডাকশন বেশি
1: বর্ষার সিজনে
0: প্রোডাকশনটা খুব বেশি। ড্রাই সিজনে হয়তো মাসে দুইটা বাজার আমরা বা তিনটা বাজার করতে পারি না, দুইটা বাজার বা তিনটা বাজার করি। কিন্তু বর্ষার সিজনে মাসে আমরা পাঁচ থেকে ছয়টা সাতটা আটটা বাজার মতো করতে পারি।
1: আচ্ছা আচ্ছা,
0: হ্যাঁ, দামটা কম হইলে পরেও ওই বাজার করি বেশি, যার কারণে পোষায় যায়। তখন প্রতি কুড়ির দাম থাকে চারশো পাঁচশো তিনশো বা ছয়শো, পানের কোয়ালিটি বুঝা। ড্রাই সিজনে এই পানের কুড়ি মাসে হয়তো দুইবার তিনবার ভাঙি, কিন্তু তখন পানের কুড়ি থেকে কুড়িশো বাইশশো বা দুই হাজার আড়াই হাজার এরকম, বা তার চেয়ে কোনো কোনো সময় তার চেয়ে একটু কম। তো ড্রাই সিজনে পানটা হয় কম, বর্ষার সিজনে পানের প্রোডাকশনটা খুব বেশি।
1: আচ্ছা, এই যে বৃষ্টির সময় পান কি নষ্ট হওয়ার কোনো সম্ভাবনা থাকে?
0: না, বৃষ্টি হওয়ার সময় পানের নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে না। তবে এগুলিকে ছয় মাস বা চার মাস অন্তর অন্তর গাছটাকে লামাইয়ে দিতে হয়।
1: আচ্ছা,
0: কঞ্চি থেকে লামাইয়ে বাচ্চা করে
1: কেন নামানো হয়?
0: নতুন নতুন উপরে বাইতে বাইতে কঞ্চি পর্যন্ত বাইব, তারপরে তো উপরে থাকবো সন।
1: আচ্ছা, ওই
0: সনটা অতিক্রম করে যাইতে পারতো না। তো গাছটা লামাইয়ে দিলে পরে নিচের লতা মাটিতে আমরা ফালাই, একটা প্রসেসে লতরা ফালাই আর লতাকে বাইটা করে দেওয়া হাত দিয়ে রেখ।
1: আচ্ছা আচ্ছা,
0: হ্যাঁ, তো হাত দিয়ে রেখ দিলে পরে এখান থেকে আবার আস্তে আস্তে আস্তে আস্তে ওই মাথা ওঠা পর্যন্ত আমরা পান ভাঙতে পারি। এইভাবেই আমরা চাষটা সাধারণত করে থাকি।
1: আচ্ছা, আপনি কি একাই করছেন এই যে পান চাষগুলো করছেন, আপনার পরিবারের কেউ সাহায্য করে না?
0: আমার এটা আমার পরিবারের অন্যরা কেউই সাহায্য করে না। এভাবে যারা তিনশো টাকা হাজিরা দিই তারা সকালে পান ভাঙ্গ, প্রয়োজন মতো তারা রাত্র সাতটা আটটা পর্যন্ত কাজ করবো। কাজ করিয়া পানের খোতারা বান্ধে দিয়ে যাইব। এই পানটা আমরা আগরতলা পানের আরেকবারের কাছে দিয়া দিই, সেইখানে

0: বেচা হয়, ইচ্ছা করলে আমরা যাই, ইচ্ছা না করলে না গেলেও আমাদের পয়সা আরো দ্বারা পাঠিয়ে দেয়।
1: আচ্ছা, কোন কোন বাজারে আপনি পান সাপ্লাই করেন?
0: এটা আগরতলা বটতলা বাজারে, তারপরে গাওল, এটা কি বলে,
1: মহারাজগঞ্জ বাজার।
0: হ্যাঁ, মহারাজগঞ্জের বাজারে।
1: আচ্ছা,
0: হ্যাঁ, এই দুইখানে আমরা দিই।
1: আচ্ছা, এই যে আপনি কাজ করছেন কিংবা অন্য লোক দিয়ে কাজ করাচ্ছেন, ওদের মধ্যে যুবকদের আপনি কতটা দেখতে পাচ্ছেন সাফল্য, বা যুবকরা কতটা এগিয়ে আসছে?
0: এদের মধ্যে এখন বেশিরভাগ মানুষ পান চাষের দিকে আগ্রহটা খুব বেশি।
1: আচ্ছা,
0: আগ্রহটা বেশি কারণ নিত্য নতুন পয়সা, 12 মাস এটা থেকে পয়সা রোজগার করা যায়, কম আর বেশি। যারা নিজেরা করে তারা খরচ কম, আর যারা নিজেরা পারে না লোকজন দিয়ে করাইলে পরও মোটামুটি একটা সমস্ত খরচ গিয়া সামান্য একটা অংশ তাদের থাকে।
1: না, আমার প্রশ্নটা ছিল এই যে যুবক যারা রয়েছে, সমাজে যুবক যারা রয়েছে, তাদের কতটা আগ্রহ দেখছেন আপনার কাছে এগিয়ে আসার জন্য?
0: এখন তাদের আগ্রহটা খুব বেশি, এখন আগ্রহটা বেশি এই কারণে ধান খেত করে এতটা সুফল পাওয়া যায় না।
1: আচ্ছা,
0: এখন পান খেত করলে তার সুফলটা খুব তাড়াতাড়ি পাওয়া যায়, যার কারণে যুবক অংশের মানুষ যারা একটু লেখাপড়ি কম জানে তারা বেশিরভাগই এই কাজের দিকে, পান খেতের দিকে আগ্রহটা বেশি।
1: হ্যাঁ,
0: এর মধ্যে শিক্ষিত লোকের সংখ্যাও আছে, যাদের হাতের সামনে কোনো কাজকর্ম নাই বা বেকার অবস্থায় আছে তারাও এই কাজ করে।
1: ধরো এতক্ষণ আপনারা শুনলেন একজন পান চাষি কীভাবে পান চাষ করে জীবিকা নির্বাহ করছেন, এমন কি বেকার যুবক যুবতী যারা রয়েছেন তারা যদি এগিয়ে আসে এই কাজে, কাজে আগ্রহ প্রকাশ করে, তবেও কিন্তু উনি সেই কাজটা শিখিয়ে দিতে রাজি আছেন। অসংখ্য ধন্যবাদ আপনাকে। মৈত্রী অনুষ্ঠানটি এখানেই শেষ হলো।

আকাশবাণী আগরতলা জানিয়ে দিচ্ছে আমাদের আগামীকালের অনুষ্ঠান সূচি। আগামীকাল অর্থাৎ 9ই মে, 25শে বৈশাখ রবি ঠাকুরের জন্মদিন। সকাল 6:10 সুভাষিত অনুষ্ঠানে শুনবেন রবীন্দ্রনাথ ঠাকুরের রচনা থেকে পাঠ। সকাল 6:15 ভক্তিমূলক গানের অনুষ্ঠান অঞ্জলি। 6:25 ককবরক অনুষ্ঠান হায়নি খরাং। 6:50 অনুষ্ঠান চাষের কথা, বিষয় সুপুরি চাষ। 7:05 রবি কিরণ অনুষ্ঠানে রবীন্দ্রসঙ্গীত শুনবেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে। 7:35 স্থানীয় বাংলা সংবাদ। 7:40 ককবরক সংবাদ। 7:45 অনুষ্ঠান অভিজ্ঞাপন। 8:40 ককবরক যুব অনুষ্ঠান জাইনক। 9:10 দেশাত্মবোধক গানের অনুষ্ঠান দেশবন্ধনা। 9:15 কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ। 9:30 বাংলা আধুনিক গান। হিন্দি ছবির গানের অনুষ্ঠান ককবরক সংযোজনায় 10:00। 11:00 বাংলা গানের অনুষ্ঠান শুনবেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে। 12:00 ককবরক অনুষ্ঠান লীলামণি জরা। 1:40 শুনবেন লোকগীতি, শিল্পী নীলরতন কাঞ্জিলাল। 1:50 শুনবেন রজনীকান্তের গান বিভিন্ন শিল্পীর কণ্ঠে। 2য় অধিবেশন 5:10 হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান চিত্রগীতি। 5:45 শুনবেন গজল, শিল্পী মেহেদি হাসান। 6:05 সমূহ গীতি শিক্ষার আসর। 6:30 জাগৃতি। 7:00 ককবরক অনুষ্ঠান। 7:45 ককবরক সংবাদ। 7:55 স্থানীয় বাংলা সংবাদ। 8:05 জেলার চিঠি। 8:10 শুনবেন ভক্তিগীতি। সাপ্তাহিক আলোচনা সংবাদ বিভাগের আলোচনামূলক অনুষ্ঠান।